শুনছিলাম গানটি দীপালি নাগের কণ্ঠে। বলতে বলতেই দেখছি একজন লিখেছেন, দেখি তার সুরের টানে হৃদয় নামে বৃষ্টি, হৃদয় মাঝে যতনে রাখি তার গানে সৃষ্টি, গ্রীষ্মের এই তপ্ত বেলায় ভোরের পাখি ডাকে এ হৃদয়ে, তাই আজও নজরুলকে মনে রাখে। আচ্ছা বেশ, একদিনে একটা লিখলেই ভালো, কেমন? পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আগেই আপনার আরেকটা লেখা পড়েছিলাম, ধন্যবাদ। আর কি লিখছেন, ইন্দ্রাণী ম্যাম আমার শ্রদ্ধা ও প্রণাম নেবেন, দুখুমিয়া চিরাচরিত প্রথা শুনলাম, আপনার কণ্ঠস্বর সত্যি ভালো লাগে, আপনার সুস্থতার জন্য ভগবানের নিকট প্রার্থনা করেই চলেছি, কুহেলি মাইতি হাড়োয়া মহিষ্ঠকারী থেকে। এই কথাগুলো শুনলে না বিশ্বাস করুন সত্যি আবেগপ্রবণ হয়ে যেতে হয়। আপনারা আমাদের এত ভালোবাসেন এবং এই ভালোবাসার টানেই কিন্তু অনেক কিছু, কি বলবো, অনেক কষ্ট বা অসুবিধে উপেক্ষা করেই চিরন্তনীতে চলে আসি গল্প নিয়ে আপনাদের শোনাবো বলে। আর ছোট্ট করে, একদম ছোট্ট করে একটা কবিতা আমার গলার এই অবস্থাতেও একটু পড়ি। কাজী নজরুল ইসলাম মাকে নিয়ে এত সুন্দর একটা লেখা লিখেছেন, যেখানেতে দেখি যাহা মায়ের মতো আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না তাই, হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান, মায়ের শীতল কোলে সকল যাতনা বলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান, যখন জন্ম নিনু কত অসহায় ছিনু, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। এরকম আরো অনেক লেখা, অসংখ্য গল্প, দেখা যাক আবার কোনোদিন শোনাবো। আজ কিন্তু সময় প্রায় একদমই শেষ। ও আচ্ছা, বলতে বলতে দেখি একজন কেউ এসেছেন, আজকে চিরন্তনী শুনতে পাচ্ছি না, খুব খারাপ লাগছে, প্রফুল্ল কুমার সিংহ রাঙ্গাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে। তাই আপনি শুনতে পাচ্ছেন না কেন? আমাদের তো অনেকেই লিখলেন, তারা দিব্যি শুনতে পেয়েছেন, বলতে পারছি না দাদা। যাই হোক, পরের দিন আপনি নিশ্চয়ই আসবেন, কেননা আমরা প্রত্যেক দিনই চিরন্তনী নিয়ে, গল্প নিয়ে, গান নিয়ে আপনাদের কাছে চলে আসি। আর আজকে অবশ্য চিরন্তনী শেষ করার মুহূর্ত এসে গিয়েছে, আমার পরে ভোরাই নিয়ে নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন অরুণিমা ঘোষ। আর আগামীকাল আপনাদের কাছে চিরন্তনীতে গল্প শোনাতে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য। আমি আশা করছি রবিবার দিন আমার গলায়, সঠিক গলায় আপনাদের গল্প শোনাতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, যদিও ওয়েদারটা সত্যি খুব ডেঞ্জারাস হয়ে রয়েছে, প্রচণ্ড গরম, সাংঘাতিক ঘাম, এবং মেঘ গুড়গুড় যতটা করছে ততটা বৃষ্টি হচ্ছে না, এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হচ্ছে। তাই অনেকেই হয়তো আমার মতো পরিস্থিতিতে, আমি দেখলাম আরও কয়েকজনকে, তাদেরও বললাম ভাই তোমরা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও, নিজেকেও বলছি। আর আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই যারা আমার জন্য প্রার্থনা করছেন যে তাড়াতাড়ি গলাটা ঠিক হয়ে যাক, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, যখন যাবে তখন মনে হবে ইস এমনটা কী করে হলো। যাক, আজ কিন্তু সময় একদমই আর প্রায় শেষ, তাই আপনাদের কাছে আর একবার বলে রাখি সবার, যদিও জানেন যারা আসেন, যারা নতুন নতুন আসবেন বলে ভাবেন বা লিখবেন বলে ভাবেন, তাদের জন্য বলা অবশ্যই চিরন্তনী শুনবেন, অবশ্যই FM রেনবো 107 সঙ্গে থাকবেন। চিরন্তনীতে কী কী শুনতে চান, কার গল্প বা কোনো ঘটনা, অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে পূরণ করার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজ আপনারা তো জেনে গিয়েছেন, যেতে যেতে বন্দে মাতরম।

উনির সঙ্গে সঙ্গে আমরা আমাদের চিরন্তনী শেষ করি। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল উজ্জ্বল ভট্টাচার্যের কাছে শুনবেন গল্প। আর এই মুহূর্তে রয়েছে বন্দে মাতরম।

সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 16 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী একটি ঘোষণা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। 28 এবং 29 মে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। তাই মৎস্যজীবীদের ওই অঞ্চলের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

ছিনুমরা সুলোচনে গোদাবরী তীরে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে, ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুর বন সম, সদা করিতেন সেবা লক্ষণ সুমতি দণ্ডক ভাণ্ডার যার, ভাবি দেখো মনি কিসের অভাব তার, যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে সতত বিরত, সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে, ভুলিনে পূর্বের সুখ রাজার নন্দিনী রঘুকুলবধূ আমি, কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমন।

পঞ্চবটি বনচরমধু নিরাবধি, জাগাত প্রভাতে মোরে কুহরে সুস্বরে পিকরাজ, কোন রানী কহশশী মুখী, হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি, শিখিসহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর, নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জাগতে, অতিথি আসিত নিত্য করভ করভি, মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ, কেহ শুভ্র কেহ কালো কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বরশিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসি আরসি মোর তুলি কুবলয়ে অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখী আর কিল পাব প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড় জনমে দেখিবে সে পাদুখানি, আশার সরসে রাজি নয়নমণি, হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে, কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধূ, সরমা কহিলা সতী সীতার চরণে, সরিলে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও, দেবী থাক তবে কি কাজ সরিয়া, হেরি তব অশ্রুবারি ইচ্ছি মরিবারে, উত্তরিলা প্রিয়ংবদা কাদম্বা যেমতি মধুস্বরা, এ অভাগী হায়লো সুভগে যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে,

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুভদ্র সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনবেন অভিষেক মল্লিকের পরিবেশনায় সেতার বাদন, রাগ গুজ্জরি টোড়ি ও পরমেশ্বরী।

প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অভিষেক মল্লিকের পরিবেশনায় সেতার বাদন, রাগ গুজ্জরি টোড়ি ও পরমেশ্বরী। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তিন দিনের সফরে কর্ণাটক, গোয়া এবং কেরালামে যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকিয়া প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2 এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরও বলেন,

বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তিন দিনের সফরে কর্ণাটক, গোয়া এবং কেরালামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাবানগেরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পাণজিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফিও পরিদর্শন করবেন। তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাদিতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরালাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনও করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ কে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান। বীর সাবরকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ জেদভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরলম, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং হ্লাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারত আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁর এই ভারত সফর। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সেদেশের মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং লাইং এর এটি হবে প্রথম ভারত সফর। রাষ্ট্রপতি লাইং 1 জুন নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন। এই সফরের অংশ হিসেবে তিনি বোধগয়া ও মুম্বাই যাবেন। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে নতুন দিল্লিতে সিবিএসই সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে।

0: আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর বৈঠক সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলাই প্রতিহত করেছে। এই নিয়ে গত তিন দিনে মোট দুবার ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি, আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির সময় সিদ্ধান্তে আসবে। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সন্ধ্যায় মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী এক কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। সাহিত্য ও সঙ্গীত নাটক একাডেমিতে অবদানের জন্য তিনি 1999 সালে পদ্মশ্রী পুরস্কার পান। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে শীঘ্রই। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2 ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ভিয়েতনামের দানাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে শচীন কালাপ্পা শিরোলে জর্ডানের শামি আহমেদ আল ওবাইদকে পরাজিত করেন। 110 কেজি বিভাগে রুদ্র কিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন আজ 3 দিনের সফরে কর্ণাটক, গোয়া এবং কেরালাম যাচ্ছেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আজ নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন জীবনানন্দ দাশের জীবন কথা।
2: 1899 সালের 18ই ফেব্রুয়ারি পূর্ববঙ্গের বরিশাল শহরে জীবনানন্দের জন্ম। বাবা সত্যানন্দ ছিলেন স্কুল শিক্ষক, মা কুসুম কুমারী। আদর্শ ছেলে কবিতাটি মনে পড়ে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটি জীবনানন্দ জননী কুসুম কুমারী দেবীর রচনা। রোজ ভোরে মার গান আর বাবার স্তোত্রপাঠে ঘুম ভাঙত ছোট্ট জীবনানন্দের। পরিণত বয়সের উপলব্ধিতে তিনি বলেছেন, তাঁর বাবা মা এক অপরূপ সূর্য চেতনার প্রভাতে নিয়ে আসতেন তাঁকে। ইংরাজি সাহিত্যে এম এ পাশ করে জীবনানন্দ সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন।

সময় তাঁর ক্যাম্পে কবিতাটি পরিচয় পত্রিকায় প্রকাশ পায় এবং অশ্লীলতার অজুহাতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এভাবেই বিভিন্ন কলেজে বিভিন্ন

ছোট্টা জীবনানন্দের। পরিণত বয়সের উপলব্ধিতে তিনি বলেছেন, তাঁর বাবা মা এক অপরূপ সূর্য চেতনার প্রভাতে নিয়ে আসতেন তাঁকে। ইংরাজি সাহিত্যে এম এ পাশ করে জীবনানন্দ সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন। এই সময় তাঁর ক্যাম্পে কবিতাটি পরিচয় পত্রিকায় প্রকাশ পায় এবং অশ্লীলতার অজুহাতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এভাবেই বিভিন্ন কলেজে বিভিন্ন

0: 2 কেজি আর কাঠের গুঁড়ো 1 কেজি দিয়ে মোটামুটি 15 কেজির মতো বস্তাটা ইয়ে হবে, ওজন হবে। এবং এই বস্তাতে চারদিকে কিছুটা ফুটো করে দেওয়া হয়, যাতে হচ্ছে বর্ষা তো বস্তাগুলো বাইরে থাকে, সুতরাং বৃষ্টি হলে বেশি বৃষ্টিতে যদি জল ভিতরের দিকে থেকে যায় তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য হচ্ছে ফুটো করে জলটা এক্সেস যে বাড়তি জলটা সেটা বেরিয়ে যেতে পারে। এবং আমরা যেটা করি জাদ হিসেবে আমাদের রাজ্যে করুবাথান লোকাল বলে পাহাড়ে একটা চাষ হয় ব্যাপকভাবে, এখন সমতলেও এই জাদটাকে খুব চাষ করা হয়। এছাড়া মিজোরামের একটা জাদ আছে সেটা হচ্ছে মারান, এরকম জাতগুলোকে আমরা চাষ করতে পারি। এবং ভালো জাত যদি বলা হয় উন্নত জাত যেটার হচ্ছে মধ্যে আঁশটা কম থাকবে এইটা। আর লাগানোর ক্ষেত্রে বস্তাতে আমরা দুটো ওই বস্তাতে দুটো ইয়ে দেওয়া হবে, আদা কেটে লাগানো হয় এবং প্রতিটা কাটা যে হবে তার ওজন হবে 20-25 গ্রাম, কম করে একটা থেকে দুটো চোখ যেন থাকে মানে মুকুল বেরোবে এইটাই। আর যেটা থাকে যে আদা কাটলেই তাকে বীজটাকে শোধন করে নিতে হয়, সেই বীজটা শোধন সাধারণভাবে মাঘটিত ঔষধ বা ম্যানকোজেব দিয়ে 10 মিনিট আমরা ভিজিয়ে রাখি, তারপর ভিজিয়ে রাখার পরে একটু ঠান্ডাতে ছায়াতে রসটাকে মানে জলটা এক্সেস জলটাকে বের করে দেওয়া হয় দিয়ে ওখানে রেখে দেওয়া হয়, তারপরে সেটা ওই বস্তাতে লাগানো হয়। এবং একটা বস্তাতে একটা বা দুটো লাগানো হয়, যদি বস্তার সাইজ বড় হয় তাহলে ওই যে দূরত্ব হচ্ছে মানে 25-30 সেন্টিমিটার বলা হয় যখন জমিতে লাগানো হয়, সেরকম একটা দূরত্ব এমনভাবে রাখা হয় যাতে হচ্ছে প্রতিটা গাছ যেন ভালোভাবে বাড়তে পারে। আর আদাটাকে যেটা আমরা কাটলাম সেটাকে মোটামুটি 4-5 ইঞ্চি নিচে ঢুকে মানে বস্তাতে রেখে দেওয়া হয় গভীরে, তারপরে আস্তে আস্তে গাছটা বেরোতে থাকে। এবং পরিচর্যা বলতে বাইরে থাকে এবং যেহেতু জল এক্সেস বর্ষার সময় যখন জল থাকে কিন্তু অন্য সময় আমাকে জল দিতে হবে, এটা অনেকদিন থাকে, সেই জন্য হচ্ছে মাঝে মাঝেই দিতে হবে, 7-10 দিন অন্তর অন্তর জল দিতে হবে, তবে বেশি করে জল দেওয়া চলবে না, মানে জলটা যদি ধরে থাকে তাহলে কিন্তু আদা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সার প্রয়োগের ক্ষেত্রে যেটা একটা জিনিস আছে যে সার প্রয়োগটা করা হয় মানে মূল বস্তা তৈরির সময় দেওয়া হয়েছে, আর নাইট্রোজেন সারটা হচ্ছে চাপান সার হিসেবে 1 মাস বা 2 মাস পরে দুটো চাপান দেওয়া যেতে পারে, এবং সেই চাপান সারটা মোটামুটি 50 গ্রাম করে নাইট্রোজেন দিলেই চলবে। আর এমন জায়গায় রাখবেন যেটা হচ্ছে সেখানে যেন আলো বাতাসটা পায়, আয় হবে সেটা মোটামুটি 30-35 হাজার টাকা। সুতরাং নিঃসন্দেহে এটা একটা লাভজনক, যাদের জায়গা নেই বা নিচু জায়গা যেখানে করতে পারবেন না সেটা নিজের প্রয়োজনে আপনি আদাটাকে এইভাবে চাষ করতে পারেন।
1: এতক্ষণ শুনলেন বস্তায় আদা চাষ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 29 মে 2026 শুক্রবারে সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে গন্তব্য পূর্ব মেদিনীপুরের পচেটগড় রাজবাড়ি। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সকালের আড্ডা শুনবেন সকাল 7:35। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 8:30 কলকাতার ডায়েরি শুনবেন অশোক বিশ্বনাথনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গুরজরি টোড়ি রাগে শুনবেন সেতার শিল্পী তরুণ চট্টোপাধ্যায়, তবলায় রুদ্র নারায়ণ কল্যাণী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন শিল্পী অদিতি চট্টোপাধ্যায় এবং তারপর পুরাতনী গান শিল্পী সম্পূর্ণা ভট্টাচার্য। সকাল 11:00 বিকাশ পথ, বিষয় প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, প্রযোজনা দেবর্ষি ঘোষ। 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুইতা দত্ত, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় পৌলমি বাগ, 12:30 সাঁওতালি গান, দুপুর 1। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময়ে বিকেল 5:02, 5:05 আজ সন্ধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, সন্ধ্যে 6:20 ক্ষেতখামারের কথা, বর্তমান কৃষি পরিবেশে অশনি সংকেত, উপস্থাপনায় শম্পা পাল, সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় খাবার টেবিলে বিষ, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার অনুপম পাল, সন্ধ্যে 7:00 নাটক দুই মেরু এক আকাশ, রচনা অশোক চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, শুনবেন নাটকটির পুনঃপ্রচার, সন্ধ্যে 7:45 হাউসফুল, অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সাক্ষাৎকার নিয়েছেন পল্লবী সিনহা, প্রযোজনায় দুর্বাদে, রাত 8:15 মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, বিষয় রবীন্দ্রসঙ্গীত, আসর পরিচালনায় প্রমিতা মল্লিক, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিন তালে তবলা পরিবেশন করবেন সমীর চট্টোপাধ্যায়, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। প্রত্যেকবার গরম পড়লেই আমাদের মন কেমন যেন পাহাড় পাহাড় করে ওঠে। মনে হয় ওই পাহাড়ের শীতল নির্জন পরিবেশে দুদণ্ড সময় কাটিয়ে আসি। তবে কখনো যদি মন অন্য সুরে গান গায়, যদি সে বলে না এবার আর পাহাড় নয়, চলো তো ইতিহাসের কোলে একটু বিশ্রাম নিয়ে আসি, তবে তো এই বাংলার প্রাচীন জনপদের ধুলোমাখা পথের কিনারে এক দুধ সাদা রাজবাড়ি এবং তার খিড়কি থেকে সিংহ দুয়ারের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই হবে। তাই আজ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে তেমনই একটি জায়গার সন্ধান দেব, আপনাদের ঘুরে দেখাবো, মানে মানুষ ভ্রমণ করাবো। তবে তার আগে সকল শ্রোতা বন্ধুকে সুপ্রভাত এবং আসুন বেরিয়ে যান ভারতে এই অনুষ্ঠানে জানাই স্বাগত। আজ কোথায় নিয়ে যাব আপনাদের? আজ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঁচেটগড় রাজবাড়ি হোক আমাদের আজকের গন্তব্য। চারশো বছরের পুরনো এই রাজবাড়ি বাংলা সংস্কৃতির কে সমৃদ্ধ করেছে, ইতিহাসের দিকে আমাদের বারবার টেনে নিয়ে গেছে, বিশেষ করে যারা ইতিহাস ভালোবাসেন, ইতিহাসের আনাচে কানাচে পুরনো গন্ধ খুঁজে ফেরেন। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন পঁচেটগড় রাজবাড়ির অনেকটা অংশকে হেরিটেজ ঘোষণা করেছে। প্রবেশের মুখে আপনি দেখতে পাবেন হেরিটেজ কমিশনের বোর্ডে লেখা সেই কথা।

তবে পঁচেটকর রাজবাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ নয়, পাশের রাজ্য উড়িষ্যার কটকের আটঘড়া এলাকার মুরারী মোহন দাস মহাপাত্র মহাশয়ের নাম। 1679 সালের কথা বলছি। ওই সময় মোগল সম্রাট আওরঙ্গজেব মোগল রাজদরবারের প্রতি তার আনুগত্য ও নানান পরিষেবা দেওয়ার জন্য মুরারী মোহন বাবুকে তিনি অনুদান হিসেবে একটি পরগনা উপহার দিয়েছিলেন, মানে এই পরগনাটি। তারপর মুরারী মোহন বাবু চৌধুরী উপাধিও গ্রহণ করেন এবং খাড় গ্রামে এসে থাকতে শুরু করেন। এই রাজবাড়ি সম্পর্কে নানান গল্প স্থানীয়দের মুখে মুখে ফেরে। তো জানা যায় যে এই রাজবাড়ি যেখানে এখন, সেখানে নাকি একসময় মনুষ্যহীন এক ঘন জঙ্গল ছিল এবং তার মাঝে পুরনো একখানা শিব মন্দিরের খোঁজ পান এই পরিবারের কোনো একজন সদস্য। তারা ছিলেন শিবের পূজারি, তাই এই প্রাচীন মন্দিরটিকে সংস্কার করেন, নতুন করে কিছু অংশ নির্মাণ করেন এবং সব মিলিয়ে পরবর্তীতে পঞ্চশিব মন্দির তৈরি হয়। সম্ভবত পাঁচটি শিবের মন্দির থেকেই পঁচেটগড় নামটির উৎপত্তি হয়েছে। পঞ্চশিব মন্দিরে গিয়ে এক অনন্য স্বর্গীয় অনুভূতি হবে আপনার। সন্ধ্যা প্রদীপ নিয়ে যখন পুরোহিত মশাই মন্দির প্রদক্ষিণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করবেন, আর শিষ্যরা মানে পরিবারের সদস্যরা ঘণ্টা আর মন্দিরা বাজিয়ে তার সঙ্গে সঙ্গত করবেন, তখন সেই স্বয়ম্ভূ শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে মন সত্যি সত্যি পবিত্রতায় পূর্ণ হয়ে উঠবে। সন্ধ্যের আলোর কম্পমান দীপশিখায় আলোকিত শিবালয় এক অপার্থিব মায়া তৈরি করবে। তবে প্রাপ্তি এখানেই শেষ নয়। শ্রী শ্রী কিশোর রায় জিউর মন্দিরেও সন্ধ্যাদীপের শিখা প্রজ্বলিত হয়, সেই সন্ধ্যারতির সাক্ষী থাকতে পারবেন, সে মন্দিরের উপাখ্যান পূজারীর মুখ থেকে জানতেও পারবেন। এছাড়াও পঁচেটগড় এই রাজবাড়িতে নিত্য পূজা হয়, নারায়ণ জিউর কথা বললাম এবং তার পাশাপাশি শ্রী শ্রী মা শীতলা দেবীর। পঁচেটগড় রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি বলুন তো, এই রাজবাড়ি আর পাঁচটা রাজবাড়ির থেকে অনেকখানি আলাদা। একেবারে অবারিত এই বাড়ি, যাকে বলে অবারিত দ্বার, আগুলহীন। বিশাল সিংহদুয়ার নেই, সুবিশাল প্রবেশ দ্বার সেটিও নেই, তাই তালা দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। বেরিয়ে পড়ুন দীঘির দিকে। একাকী প্রবীণ ঘাট দেখে আপনার হয়তো মনে পড়ে যাবে কুসুমের কথা। কাজল কালো স্ফটিক স্বচ্ছ জলে লাফালাফি করছে কত অসংখ্য যে পাখি মাছ, কত জলজ প্রাণী একে বেঁকে ঘুরে বেড়াচ্ছে। পাশ দিয়ে পায়ে চলার পথ, সোজা চলে যান না নাম না জানা গ্রামে। নাম না জানা হতে পারে, তবে আশেপাশের যারা আছেন, গ্রামের যারা মেয়ে বউ, তারা যাতায়াতের পথে আপনার সঙ্গে আলাপ জমাবে। তখনই আপনি জেনে নিতে পারবেন আশপাশের গ্রামের কি নাম, কি বিশেষত্ব আছে সেখানে, কেমন ফসল হয় আরও ইত্যাদি প্রভৃতি। যেহেতু এই রাজবাড়ির অন্দরেই আপনার থাকা খাওয়ার ব্যবস্থা, তাই আপনি যখন চারপাশটা ঘুরে দেখছেন তখন কিন্তু রাজবাড়ির হেসেলে জোর কদমে রান্না চলছে। দেখতে দেখতে বেলা যখন প্রায় একটা, তখন দ্বীপ প্রহরীর খাবারের আয়োজনে সকলের প্রস্তুত, আর সেই সময় ডাক পড়বে আপনার। খেতে বসেও তো চমকের অপেক্ষায় থাকবেন আপনি, কেন বলুন তো, একই তো রাজবাড়ি, পুরনো আমলের সব ঘরবাড়ি বাসনপত্র, তার পাশাপাশি সেখানে সব কিছুর যে প্রাচীনতার ছোঁয়া, সেখানেও কি সুন্দর যত্নের এক আরাম আপনি পাবেন। কিরকম, কাঁসার থালায় এলাহি খাবারের আয়োজন, এলাহি তবে একেবারে ঘরোয়া, মানে আপনার মনেই হবে না যে আপনি বেড়াতে এসেছেন। আর তার পাশে হাত পাখার বাতাস, ভাবতে পারছেন, পেতলের গ্লাসে ঠান্ডা ঠান্ডা জল, মানে মাটির কলসির জল, হাত পাখার হাওয়া, কাঁসার থালায় পঞ্চ ব্যঞ্জন, আর কি চাই বলুন তো। গরমের দিনে যদি এমন একখান তৃপ্তির দুপুর পাওয়া যায়, তাহলে তো সে দুপুরে গরম একেবারে তুচ্ছ হয়ে যায়। পরম স্নেহ মাখানো সেই দ্বীপ প্রাহ

0: দিক আহার সেরে আপনার মন একেবারে জড়িয়ে যাবে। তখন যদি মনে হয় যে না একটু দুপুরের ভাত ঘুম সেরে ফেলি, সেটি করতে পারেন। আবার যদি মনে হয় যে না একটা বেলার জন্য তো এসেছি, মানে একদিনের জন্য এসেছি, একটু এই রাজবাড়ির আশপাশের গাছের ছায়ায় বসে বিশ্রাম নিই, একটু ঘুরে দেখি, সেটিও করতে পারেন। এই রাজবাড়ির উল্টো দিকের দরজা দিয়ে রাজবাড়ির অন্দরে প্রবেশ করলে একতলা জুড়ে জলসা ঘরের এক মেহফিলের ইতিহাস। দেয়াল জুড়ে বিরাজ করছে সঙ্গীত ভুবনের ঈশ্বরেরা। কিরকম? বিষ্ণুপুর ঘরানার সুরেশ্বর যদুভট্ট অল্প সময়ের জন্য পঁচেটগড় রাজদরবারে সঙ্গীত শিল্পী ছিলেন। এবারের কেউ কেউ তার কাছে গানের তালিমও নিয়েছে। তিনি ছাড়াও এখানে পায়ের ধুলো পড়েছে পাখোয়াজ ও তবলা বাদক ওস্তাদ ফকির বক্সের। এখানে এসেছেন গয়া ঘরানার ইসরাজ বাদক কানাইলাল ধীরি, তবুলিয়া পণ্ডিত কাশীনাথ মিশ্র, দারভাঙা ও ঢাকা রাজদরবারের সঙ্গীত শিল্পী কিরানা ঘরানার কণ্ঠ ও সারিঙ্গি শিল্পী ওস্তাদ আবদুল্লাহ খান, মাইহার ঘরানার ইসরাজ বাদক হালকিরাম ভাট, বিশিষ্ট সারিঙ্গি শিল্পী চন্দ্রিকা প্রসাদ দুবে প্রমুখ। একসময় হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে ভক্তি সঙ্গীত এবং কীর্তনের প্রসিদ্ধ স্থানগুলোর মধ্যে পঁচেটগড় ছিল অন্যতম। এই পরিবারের উপেন্দ্রনন্দন, যোগেন্দ্রনন্দন তারা শিল্পের চর্চাও করেছেন। বহু বছরের পুরনো সব ছবি তৈলচিত্র দেখতে দেখতে কোথায় যে হারিয়ে যাবেন আপনি, আর মনে হবে যেন ওই জলসা ঘরে বসে আপনি ঐশ্বরিক সব কণ্ঠ শুনছেন। যদি দোলের সময় যান, ওখানে জলসা ঘরের সামনে সিমেন্টের তৈরি মঞ্চে ছোটদের বসন্ত উৎসব এক অন্যরকম অনুভূতি দেবে। এই জলসা ঘর তার সংলগ্ন চত্বর পেরিয়ে শ্রী শ্রী কিশোর রায় জিউর মন্দির। তিনি পঁচেটগড় রাজবাড়ির কুলদেবতা। এছাড়াও রাজবাড়িতে দুর্গোৎসব হয়, তবে প্রতিমা নয়, পটে আঁকা চিত্রেই দুর্গাপুজো হয়। এত কথা তো বললাম, এবার বলি যাবেন কিভাবে। কলকাতা সাঁতরাগাছি কোলাঘাট খড়গপুর পেরিয়ে ডেবরা ও পটাশপুর হয়ে পঁচেটগড়, আবার কাঁথি থেকে এগড়া কিংবা হেড়িয়া বাজকুল হয়েও যেতে পারেন। ট্রেনে যদি আসেন, কাঁথি থেকে এগড়াগামী বাসে সহজেই পৌঁছে যেতে পারবেন পঁচেটগড় রাজবাড়ি। রাতে রাজবাড়ির অতিথি হতে চাইলে অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে, এবং তার জন্য রাজবাড়ির অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আপনি নাম্বার পেয়ে যাবেন। আর যদি না চান তাহলে ঘুরে দেখতে পারেন শুধু শুধুই। আজ আসুন বেরিয়ে যান ভারতে, এই পর্যন্তই। এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফাই টু এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরও বলেন, বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সহজলভ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025-26 সালে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। এই কেন্দ্রগুলির

উন্নয়ন ও পরিচালনার কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ড. পঙ্কজ কুমার সিং জানিয়েছেন। অন্যদিকে অনুমোদিত আর্থিক সংস্থানের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে তা তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল বলেও তিনি জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিন দিনের সফরে আজ কর্ণাটক, গোয়া এবং কেরলামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাবানগিরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পণজিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফিও পরিদর্শন করবেন। সফরের তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরলাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় সরকার ভারতে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো এবং সর্বাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটাচ্ছে। উল্লেখ্য, আহমেদাবাদ 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজিত করা হবে, পাশাপাশি 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেলাভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেন, ওই অঞ্চলের সার্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করার পরেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান সংস্থাগুলি জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে, এর ফলে বিমান চলাচলে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে ইসরায়েলে বসবাসরত 40,000-এরও বেশি ভারতীয় নাগরিকের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা সীমিত হওয়ার ফলে খরচাও বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলাই প্রতিহত করেছে। এই নিয়ে গত তিন দিনে মোট দুবার ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাদের দাবি আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর করা হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত আপাতত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির এই সময় সিদ্ধান্তে আসবে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভোপালের বাড়িতে গতকাল সিবিআই এর একটি দল প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারি এড়াতে গিরিবালা সিং মধ্যপ্রদেশ আদালতে জামিনের আবেদন করলেও গতকাল মামলার গুরুত্ব ও তদন্তের বর্তমান

0: পর্যায়ে বিবেচনা করে তাকে কোনো প্রকার আইনি সুরক্ষা দেওয়া হবে না বলে আদালত জানিয়ে দেয়। উল্লেখ্য, গত 12ই মে ভোপালের কাটারা হিলস এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে জানালেও তিশার পরিবার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এরপর গত 24শে মে দিল্লির এইমসের এক বিশেষজ্ঞ দল ভোপালের এইমস হাসপাতালে তিশার মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতির উন্নতি হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে সেদেশের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির পঞ্চম ও ষষ্ঠ দফার যৌথ পর্যালোচনা করার পর IMF এই সিদ্ধান্তে এসেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বর্তমান ঋণের পরিমাণ 240 কোটি মার্কিন ডলার। শ্রীলঙ্কার IMF-এর প্রধান আইভান পাপা জর্জিও বলেছেন, সেদেশে সামগ্রিকভাবে উল্লেখযোগ্যভাবে ঋণের বোঝা কমলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পাপা জর্জিও মন্তব্য করেন। মার্কিন বিদেশ দপ্তর ব্রাজিলের দুটি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন FTO-র তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটাল এবং রেড কমান্ড নামে এই দুটি অপরাধী চক্রের সম্মিলিত সদস্য সংখ্যা 50,000-এরও বেশি। মার্কিন প্রশাসন পশ্চিম গোলার্ধে মাদক পাচার মোকাবিলায় লাতিন আমেরিকার কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কৌশল অবলম্বন করেছে। এদিকে অক্টোবরে ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচনের লক্ষ্যে বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা নিজের অপরাধী ভাবমূর্তি বিরোধী ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি অপরাধীদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়ায় তার বিরোধিতা করেছেন। অন্যদিকে ব্রাজিলের কংগ্রেস প্রাক্তন রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারোর সমর্থকরা অপরাধী সংগঠনগুলির উপর আরও কঠোর আঘাত হানার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। কেরালামের 14টি জেলার মধ্যে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম ও লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 মিলিমিটার থেকে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ বা আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। IPL ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2-এর ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

জ্যৈষ্ঠ মাস যেই শুরু, রোদের দেমাক ভারী। সকাল থেকে গাল ফুলিয়ে বড্ড বাহাদুরি। ঠিক তখনই আকাশবাণী মৈত্রী এসে বলে, গল্পে গানে মন জুড়োতে এসো না সকলে, হরেক রকম খবর সঙ্গে সুরেলা সব গান, সাত সকালের আড্ডার এইটাই তো প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালের আড্ডা। আজকের এই আড্ডায় কি শুনবেন আপনারা? আজ থাকছে অনেক রকম গল্প, যেমন বিশিষ্ট কয়েকজন মানুষের কথা, আশপাশের কিছু আকর্ষণীয় ঘটনা, সুস্থ থাকার টিপ, সচেতনতার বার্তা, এছাড়াও জানা অজানা এবং দৃষ্টিকোণ। এ তো আমাদের প্রত্যেক দিনের সকালের আড্ডার অন্যতম আকর্ষণ। তবে এই সব কিছুর বাইরে সকালের আড্ডা ভরে থাকে মন ভালো করা কিছু গানে, আজও তেমনি। রবীন্দ্রনাথ ঠাকুরের একখানা গানে, মানে রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করব আজকের সকালের আড্ডা।

আমাদের রোজকার জীবনে রবীন্দ্রনাথ এবং তার গান এত বেশি আবশ্যিক যে কোনো দিনের যে কোনো শুভ মুহূর্তে আমাদের তার গানের কাছেই আশ্রয় নিতে হয়। সকালের আড্ডাও তাই রবীন্দ্রনাথের গানেই শুরু করেছি এবং আজ শুরুতে যাকে স্মরণ করব তার সঙ্গে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মার যোগ। এবং তার কথাতেই রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগের হত্যালীলার প্রতিবাদে নাইটহুড ত্যাগ করেছিলেন। তিনি বাংলার প্রথম ব্র্যান্ডেড সাংবাদিক এবং সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। বহু পত্রিকার সম্পাদকের গুরুদায়িত্ব পালন করেছেন আজীবন। প্রথম জীবনে হিন্দু পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর 1890 সালে ব্রাহ্ম পত্রিকার ধর্মবন্ধুর হাত ধরে সম্পাদনার জগতে তার প্রবেশ হয়। তারপর একে একে ইন্ডিয়ান মেসেঞ্জার, সঞ্জীবনী, দাসী ইত্যাদি। 1897 সাল, সেই সময় সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি প্রকাশ করলেন প্রদীপ নামে একটি পত্রিকা, যেখানে এই পত্রিকা প্রকাশের উদ্দেশ্যই ছিল নির্ভীক বাঙালির মেধা, মনন এবং বুদ্ধিকে প্রতিনিধিত্ব করা। এর ঠিক 4 বছর পরে, যখন বাংলায় ছবি, অলঙ্করণ এবং সুন্দর লেখায় সেজে বাংলার মুখ পরিবর্তনের ডাক দিল প্রবাসী পত্রিকা, সেখানেও সম্পাদনার গুরুদায়িত্ব দীর্ঘ সময় ধরে তিনি পালন করে গেছেন।

তারপর দ্য মডার্ন রিভিউ, সে সময় যখন তিনি সম্পাদক, তখন ভারত বিখ্যাত সর্বপল্লী রাধাকৃষ্ণানের বিরুদ্ধে ছাত্রের গবেষণাপত্র নকল করার মারাত্মক অভিযোগ এলো এবং এই সময় নির্ভীক চিত্তে তিনি কলম ধরেছিলেন। কোনো দিন সংবাদপত্রের আদর্শ থেকে চ্যুত হননি। সাংবাদিকতা সম্পাদনা যে ছেলেখেলা নয়, বরং গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম অস্ত্র, সেটাই বারবার দেখিয়ে গেছেন তিনি। ব্যতিক্রমী মানুষ ছিলেন বলাই বাহুল্য। সেই রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণীর বন্ধু। 1865 সালের 29 মে, আজকের দিনে, আমাদের এই বাংলার বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আজ সকালের আড্ডার শুরুতেই তাকে স্মরণ করলাম এবং আমার মনে হচ্ছে যে এখন যেহেতু তার কথা বললাম, যেহেতু নির্ভীক চিত্তের কথা বললাম এবং রবীন্দ্রনাথের কথা বললাম, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটিই এখন শোনাই আপনাদের। তাকে স্মরণ করে, এবং অবশ্যই স্মরণে থাকবেন রবীন্দ্রনাথ, শিল্পী রত্না গুপ্ত।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
2: এই গরমে সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সেই সঙ্গে শুনতে থাকুন আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা। শুধুই সকালের আড্ডা নয়, সারাদিনের নানান রঙের অনুষ্ঠান পরিবেশন করে আকাশবাণী মৈত্রী। তবে এই মুহূর্তে আপনারা শুনছেন সকালের আড্ডা। আর আজ ক্যালেন্ডার বলছে ২৯শে মে। ২৯শে মে একটি বিশেষ দিন, কেননা আজকের এই তারিখে ১৯৫৩ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট তার শিখর ছুঁয়েছে।

0: ছিলেন দুজন কালজয়ী পর্বতারোহী, একজন নিউজিল্যান্ডের স্যার আট এডমাউন্ট হিলারি এবং অন্যজন শেরপা তেনজিং নোরকে। এই বিশেষ মুহূর্তটিকে সারা পৃথিবীর কাছে স্মরণীয় করে রাখতে তেনজিং নোরকে ঘোষণা করেছিলেন 29শে মে তারিখটিকে তাঁর জন্মদিন হিসেবে। 1914 সালের মে মাসের শেষের দিকে তাঁর জন্ম হলেও নির্দিষ্ট কোনো তারিখ নথিভুক্ত ছিল না, তাই এমন এক বিশেষ দিনই আনুষ্ঠানিকভাবে তেনজিং নোরকের জন্মদিন হিসেবে পালিত হয়, অবশ্যই তাঁর ইচ্ছেতেই। তবে এই দিনটি শুধু তাঁকেই যে নতুন জীবন দিয়েছে তেমনই নয়, তিনি গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়ে গেছেন হিমালয়ে পর্বতারোহণের ক্ষেত্রে শেরপাদের ভূমিকা ঠিক কতখানি। তিনি ছিলেন শেরপাদের ঈশ্বর এবং কাঞ্চনজঙ্ঘা ছিল তাঁর কাছে ঈশ্বরতুল্য। তাই তাঁর জন্মদিনে তাকে তো আমরা শ্রদ্ধা জানাবই, তবে তার সঙ্গে তার প্রিয় কাঞ্চনজঙ্ঘার কথাও মনে করব গানে গানে। লতা মঙ্গেশকর এবং সলিল চৌধুরী।
1: সূর্য দেখব বলে চললাম টাইগার হিল, টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজা। সোনার থালায় ভরে আবির গুলাল নিয়ে ফাগুয়ার ফাগ খেলা খেলতে খেলতে নাকি সূর্য আসে, তাই দেখব বলে সকাল হবার আগে আমরা কজন মিলে চললাম টাইগার হিল, টাইগার হিল।

হিমালয় যেন মৌন ঋষির মতো মগ্ন ধ্যানে, অতন্দ্র কত যে শতাব্দী, কত সূর্যের অস্ত উদয়, কত রাজ্যের সৃষ্টি প্রলয়, দেখে দেখে আস্থায় তন্দ্রাবিহীন আমাদের স্বপ্নের সেই সব দিন, নিশ্চয় দেখবেই, দেখবে বলে জেগে আছে হিমালয়, হিমালয়।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা শুনছেন আপনারা, আর এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর জনপ্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান। আজ রাতে 29 মে, আজ রাতের হারানো দিনের গান কি বিষয়ে সেজে উঠবে সেটি। নদী শুধু জলধারা নয়, নদী আমাদের সময়, স্মৃতি আর অনুভূতির এক অন্তহীন প্রবাহ। বাংলা সাহিত্যে নদী বারবার ফিরে এসেছে, রবীন্দ্রনাথের কাব্যে, জীবনানন্দের নিঃসঙ্গতায়, নজরুলের সুরে, লোকগানের মাটির গন্ধে।

কখনো সে প্রেমের সাক্ষী, কখনো বিরহের ব্যথা, কখনো আবার জীবনের অদম্য গতির প্রতীক। এই নদীকে ঘিরেই গল্প, গান আর জীবনবোধের এক অনন্য বয়ন নিয়ে সুর ও কথার মেলবন্ধনে নদীর চিরন্তন যাত্রা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত ১১টায় সঙ্গে থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়। শুনতে ভুলবেন না।

0: জয়তী চক্রবর্তী এবং অনুপম রায়ের কণ্ঠে শুনলেন পরপর দুটো গান। তবে এখন আর গান নয়, এবার ঘড়ির কাঁটা বলছে সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণে শুনবেন কথায় গানে নদী, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: নদী একটি ছোট্ট শব্দ, অথচ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার জীবনযাত্রায়। মানুষের সঙ্গে এই নদ নদীর কত সখ্য। নদ নদীর প্রবহমান এই ধারা মানুষের গতিশীল জীবনের সঙ্গেও সাদৃশ্য।

নদী তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা, যেমন ইরাকের ইউফ্রেটিস, তাইগ্রিস নদের সুমেরীয় সভ্যতা, সিন্ধু নদের মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা, কিংবা মিশরীয়দের নীল নদের সভ্যতা, সবকিছুই গড়ে ওঠার কারণ হিসেবে দেখা গেছে যে প্রাচীন মানুষ প্রধানত যাতায়াতের সুবিধার্থেই নদীর তীরে বসতি গড়ে তুলেছিল। এছাড়াও নদীর জল জীবনযাপনকে সহজ করে, তাই তো বাংলায়

নদীর মতোই চঞ্চলা মানুষের ব্যক্তি জীবনও। সুখ আর দুঃখের মেলবন্ধনেই বয়ে চলে জীবন নদী। নিত্য যাপনের মতোই ভাঙা গড়ার খেলা চলে নদীতেও। নদীর প্রবাহ শুধু মানুষের মতো নয়, মানুষের হৃদয়কেও নদীর সঙ্গে তুলনা করেছেন কবি জীবনানন্দ। তিনি বলেন, হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী, পারাপারহীন এক মোহনায় তরুণীর ভিজে কাঠ, খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মোহ দধি।

জীবন বা নদী সর্বদাই বয়ে চলে নিজের ধারায়, উৎস থেকে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছনোই যেন একমাত্র লক্ষ্য। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, তাই চলার এই গতি যেন বাধাপ্রাপ্ত না হয় সেজন্য পথের নুড়ি কাঁকড় সরিয়ে রেখেই মাঝ দরিয়ায় ভাসিয়ে দিতে হবে জীবন তরী।

0: আজকের দৃষ্টিকোণে শুনলেন কথায় গানে নদী, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

0: আজকের দৃষ্টিকোণে শুনলেন কথায় গানে নদী, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

0: উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: সচেতনতার সঙ্গে এই আড্ডায় এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। আবহাওয়া বলছে আজ কলকাতা ও তার আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 66%। তবে আজ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। আজ 29 মে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। তাই আজ মৎস্যজীবীদের ওই অঞ্চলের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

সময়ের নিয়মে বহু পুরনো অভ্যেস আমরা হারিয়ে ফেলেছি। আর মাটির সুবাস মাখা কিছু সাবেকি আনা তবু এখনো পুরোপুরি মুছে যায়নি। তার প্রমাণ কি বলুন তো? তার প্রমাণ মাটির কলসির জনপ্রিয়তা। তবে শুধুই মাটির কলসি না, মাটির তৈরি বাসন। একটা সময় ছিল যখন শুধুই গ্রামের মানুষ মাটির কলসিতে জল রেখে পান করত। এখন গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও এর চাহিদা ব্যাপক বেড়েছে। তার অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম আজকাল খুব ঠান্ডা লাগে, ফ্রিজের ঠান্ডা জল নিয়মিত খেলে গলা খারাপ হবে, সর্দি কাশি তো থাকছেই, কারণ ওয়েদার নানা সময় নানা রকম, এই ঠান্ডা এই গরম। আগে মানুষের এত এসিতে থাকার অভ্যেস ছিল না, কিন্তু এখন তার জন্য বাইরে ভীষণ গরম এবং তারপর এসি আর তার সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল, সব মিলিয়ে শরীর ব্যতিব্যস্ত। এরকম অবস্থায় মাটির পাত্রে রাখা জল, মানে কলসি বা মাটির বোতলে, সে জল তো প্রাকৃতিক উপায়ে ঠান্ডা হচ্ছে, তাই তাতে আমাদের গলা ব্যথা বা ঠান্ডা লাগার প্রবণতা থাকছে না। আর সেজন্য স্বাস্থ্যকর এবং এই পরিবেশ বান্ধব উপাদানটি এখন মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, মানে আবার ফিরে এসেছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন, মাটির কলসির গায়ে থাকা অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্র দিয়ে জল বাষ্পীভূত হওয়ার সময়ে যে লীন তাপ গ্রহণ করে, তার ফলেই কলসির ভেতরের জল প্রাকৃতিক উপায়ে ঠান্ডা হয়। তাই বাড়িতে, মানে আপনার বাড়িতে যদি এখনও মাটির কলসি বা মাটির জলের বোতল না থাকে, তাহলে এই গরমে প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ ঠান্ডা জল পেতে বাড়িতে এনে রাখুন এই প্রকৃতির নিজস্ব উপাদানটি।

0: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: এখন শুনবেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। জানা অজানা অনুষ্ঠানে পরপর দুদিন শুনবেন ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদ। আজ প্রথম

0: বলছেন কৃষাণু ভট্টাচার্য।
1: আমার জানা এক গ্রন্থাগারিক ছিলেন, ঘণ্টাখানেক অন্তর অন্তর নিজের টেবিল থেকে উঠে একেবারে লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে আপন মনে সিগারেটে অগ্নিসংযোগ করতেন। ওর প্রেরণা নাকি চলচ্চিত্রের এক জনপ্রিয় নায়ক, সিগারেটের ব্র্যান্ডটিও সেই তারই অনুকরণে। বলাই বাহুল্য ইনি ব্যতিক্রম নন, অনেকেই আছেন যাদের ধূমপানের ইচ্ছে জেগেছে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক কিংবা লেখকদের আচরণ দেখে। তবে কল্পিত চরিত্ররাও এক্ষেত্রে বাদ যান না, প্রেরণার উৎসস্থল হিসেবে এগিয়ে আছেন গল্পের অজস্র জনপ্রিয় চরিত্র, যাদের লোকে চেনে বুদ্ধিমত্তা এবং নিজের কাজে দক্ষতার জন্য। ঠোঁটের কোনায় একটা পাইপ কিংবা সিগারেট ছাড়া গোয়েন্দা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। এসবও না হয় বাদ থাক, সমাজতত্ত্ববিদ, অর্থনীতিবিদ, মোটের উপর পণ্ডিত হবেন আর একটু একটু ধূমপানের নেশা থাকবে না, এটা মেনে নেয় কজন? বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে কাজ হবে? সত্যি কথা বলতে কি, এ এমন এক ভাবনা যার সঙ্গে অত্যন্ত অন্ধকার একটা গলির মধ্যে ধীরে ধীরে হারিয়ে যাই আমরা। ধূমপানের প্রধান শিকার ফুসফুস, সিগারেটের ধোঁয়ায় 7,000-এর বেশি ক্ষতিকর রাসায়নিক থাকে যা ফুসফুসের ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, এফফিসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। সব ধরনের তামাক সেবন রক্তনালী সংকুচিত করে এবং রক্তের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়। সিগারেটে নিকোটিন রক্তচাপ বাড়ায়, চুরুট বা পাইপে উচ্চ ডোজের টার রক্ত জমাট বাঁধায়। 40 বছরের কম বয়সী ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 5 গুণ বেশি। ফুসফুস ছাড়াও মুখ, গলা, কিডনি, মূত্রাশয়, প্যাঙ্ক্রিয়াস এবং পাকস্থলীর ক্যান্সার ঘটায় ধূমপান। চুরুট বিলাসীরা মুখ ও গলার ক্যান্সারে 20 গুণ বেশি আক্রান্ত হন, কারণ তারা ধোঁয়া গিলে ফেলেন, পাইপে অ্যাক্রোলিন নামক কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা, এই নিয়ে এই কথাগুলো কতবার বলা হলো বলুন তো? অথচ মানসিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য ধূমপানকেই বেছে নেন অনেকে। সামনে পরীক্ষা, বেশ কঠিন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। ঠোঁটের কোনায় জ্বলে উঠল একটা ছোট্ট বিড়ি কিংবা সিগারেট, কি সহজ সমাধান! ভাবখানা এই যে ওই ধূমপানই মস্তিষ্কে অনায়াসে সহজ সরল করে কঠিন পরিস্থিতি থেকে বার করে আনতে পারবে। বন্ধুরা গল্প করতে বসেছেন, নানা ধরনের বিষয় নিয়ে উচ্চকিত আলোচনা, ঠোঁটের কোণে একটা সিগারেট, তাতে একটা লম্বা টান দিয়ে বেশ একটা ভারী বক্তব্য বন্ধুদের সামনে তুলে ধরলেন, ভাবলেন গুরুত্বটা একটু বোধহয় বেড়ে গেল। বুঝতেও পারছেন না যে এই ধোঁয়া আপনার শরীরের ভিতরে নিয়ে গেল এমন কিছু রাসায়নিক পদার্থ যা নিমেষে আপনার ফুসফুস থেকে শুরু করে দেহের প্রায় প্রতিটি অঙ্গেরই অল্প বিস্তর ক্ষতি করবে। আজকাল সিনেমার আগে আইনমাফিক ধূমপানের বিরোধিতা করে কিছু প্রচার করা হয়, তারপরে সেই চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য দেখানো হয়। এ এক অদ্ভুত পরিস্থিতি। সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে তা ক্যান্সারের কারণ। বেশ কিছু সিগারেটের প্যাকেটে তো বেশ বিভৎস ছবিও দেওয়া থাকে। সেই ছবিগুলি মূলত ধূমপান করবার পরে মানুষের দেহে কী ধরনের ক্ষতিকারক ঘটনা ঘটেছে তার সম্পর্কে, অথচ প্রকাশ্যে ধূমপান অব্যাহত রয়েছে। এটাই বাস্তব পরিস্থিতি, এর থেকে বেরোবেন কী করে? চলচ্চিত্রের মহানায়ক কিংবা বুদ্ধিমান গোয়েন্দার ধূমপানকে বরণীয় মনে করা বন্ধ করুন, বুঝতে চেষ্টা করুন এটা একটা মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকি। কোনো কারণে চাপের মধ্যে পড়েছেন, একটু হাঁটুন, একটু ব্যায়াম করুন, মেডিটেশন করতে পারেন, বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে পারেন। এই ধরনের স্বাস্থ্যকর পদ্ধতিগুলোর মধ্যে দিয়েই বেরিয়ে আসুন আপনার মানসিক সমস্যা থেকে। হৃদরোগ, ফুসফুসের রোগ কিংবা আপনার কিডনির সমস্যা ডেকে আনবার জন্য আর সিগারেটে অগ্নিসংযোগ নয়। মানুষই পারে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে, আর ওই নিয়ন্ত্রণ আপনার জীবনকে বেশ খানিকটা অন্যরকম করে দেবে।
0: জানা অজানা অনুষ্ঠানে এত

যখন শুনলেন পরপর দুদিনের ধারাবাহিক কথিকা তামাকে তুমুল বিপদের প্রথম পর্ব, বললেন কৃষাণ ভট্টাচার্য। আজ 29 মে সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এই গুরুত্বপূর্ণ দিনে সম্মান জানানো হয় সেই সাহসী নারী পুরুষদের যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। 1948 সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময়ে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী মিশন প্রতিষ্ঠিত হয়। তবে তা সত্ত্বেও 2003 সাল থেকে 29 মে তারিখটিকে সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। আজ সেই দিন, আজ সকালের আড্ডায় এই সেই দিনটির কথা মনে করলাম। 29 মে তারিখটি কতটা গুরুত্বপূর্ণ নানানভাবে সেই বিষয়ে উঠে এলো। সঙ্গে ছিল মনের মতো কিছু গান, গান এখনও শোনা বাকি আছে। যেতে যেতে একখানা শান্তির গানই রাখবো আপনাদের জন্য। তবে তার আগে ছোট্ট করে বলে যাই, সকালের আড্ডা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের ইমেল করতে পারেন maitribandhu23@gmail.com-এ, maitribandhu23@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, সেখানে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে আপনার মতামত জানাতে পারেন। আর সঙ্গে থাকতে হবে আকাশবাণী মৈত্রীর। এখন সকালের আড্ডা শেষ করব মিতুলের গাওয়া একখানা শান্তির গানে। তবে সকলে ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো দিন।

0: আকাশবাণী মৈত্রী সকালের আড্ডা আজ এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, এখন কলকাতার ডায়েরি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে। প্রত্যেক শুক্রবার সকালে এই অনুষ্ঠান শুনছেন আপনারা, আর কলকাতা ঘিরে নানা কথা, নানা ইতিহাস, নানা ব্যক্তিত্বের যে অভিঘাত কলকাতার সংস্কৃতির উপরে, এই সব কিছু আসছে এই অনুষ্ঠানে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো, তিনি প্রখ্যাত

0: নট নাট্যকার এবং বিকল্প ধারার স্থপতি বাদল সরকার। আমরা সবাই জানি যে তার শতবর্ষ আমরা পার করে এসেছি, কিন্তু কি হয়, এমন একজন মানুষ, এমন একজন মানুষের সৃষ্টি, সেটা কোনো একটা সময়ের মধ্যে বেঁধে রাখা যায় না। শুধুমাত্র শতবর্ষের মধ্যেই সেটা নিয়ে কথা বললাম এমন হতে পারে না, তাই এই নিয়ে আলোচনা চর্চা চলতেই থাকবে। এ সম্পর্কে বা বাদল সরকারের কাজ সম্পর্কে, তার উপর নির্মিত চলচ্চিত্র সম্পর্কে বলার জন্য আজকে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি তিনিও আপনাদের পরিচিত, আকাশবাণীর অনুষ্ঠানে তিনি আগে এসেছেন। তিনি আরেকজন নট নাট্যকার, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা অশোক বিশ্বনাথন।
1: নমস্কার।
0: আজকে যখন আপনার সঙ্গে আমরা এই অনুষ্ঠানে কথা বলছি, যেটা আগেই উল্লেখ করলাম যে বাদলবাবুর শতবর্ষ আমরা পার করে এসেছি, কিন্তু মানুষটি এমনই, বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখ থাকবে। আমরা আপনার নির্মিত চলচ্চিত্রের কথা যাব, কিন্তু শুরুতে এভাবে জানতে ভালো লাগবে যে আপনি বাদলবাবুর সঙ্গে জড়িত হলেন কিভাবে, কবে?
1: আমি পড়েছি পুনার ফিল্ম ইনস্টিটিউটে, তখন নাম ছিল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, আজকে ওটা এক বিশ্ববিদ্যালয়ের মানে মহাবিদ্যালয় হয়ে গেছে, ইউনিভার্সিটি। সেইখানে বাদলবাবু আমাদের ফ্যাকাল্টি ছিলেন, উনি আমাদের শেখাতেন, এবং তখন উনি নতুন এক তত্ত্বায়ন করেছিলেন যেটাকে থার্ড থিয়েটার বলে সবাই। তিনি ওই থার্ড থিয়েটারের কিছু আঙ্গিক নিয়ে শুধু যে বিশ্লেষণ করতেন তা নয়, ওয়ার্কশপ করতেন, কর্মশালা চালাতেন এবং আমাদের দিয়ে অভিনয় করাতেন। আমি পড়তাম পরিচালনা বিভাগে, তো পরিচালকদের তো অভিনয় সম্পর্কে জানা দরকার এবং অভিনেতাদের পরিচালনা করা দরকার, সেইটার জন্যে ওকে নিয়োগ করা গিয়েছিল যে কীভাবে অঙ্গ সঞ্চালন করবে, এবং নানান ধরনের উপায়ে উনি আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। সেই থেকে ওর সঙ্গে পরিচয়, এবং তারপরে কলকাতায় ফিরে আসায় যখন আমি ওর বাড়িতে যেতাম, আমি ওর নাটকের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে একাধিক নাটক মঞ্চস্থ করেছিলাম।
0: আচ্ছা, পুনার এই সময়টা কোন বছর বা কখন?
1: আমি 82 থেকে 85 আমার স্নাতকোত্তর পড়াশোনা করি, পোস্ট গ্রাজুয়েট ইন সিনেমা, তারপরে এক বছর করি ভিডিও প্রোডাকশন 86-তে। তো উনি আমাদের পড়িয়েছেন 85 সালে।
0: আচ্ছা, ওই সময় আপনার সঙ্গে প্রথম যোগাযোগ, এবং তারপরে বাড়িতে, বাড়ি বলতে উত্তর কলকাতায়, তাই তো?
1: উত্তর কলকাতার ওর প্যারি রোয়ের বাড়ি, স্কটিশ চার্চ কলেজের প্রায় উল্টো দিকে একটা গলি, বিখ্যাত বাড়ি, এবং সেইখানে আমরা যেতাম। আমি বিশেষভাবে ওর নাটকের মানে ভক্ত ছিলাম, কিন্তু তিনি ওই সময় ওই যে প্রসিনিয়াম নাটক সেটাকে বর্জন করেছেন এবং বলছেন যে এগুলো নাটক নয়, আমি ওই থার্ড থিয়েটারটা করবো বা অল্টারনেটিভ থিয়েটার, বা যেটা আপনি বললেন বিকল্প নাটক, সেটা করবেন। কিন্তু তাও আমরা পরপর নাটক করে গিয়েছি। প্রথম করেছিলাম সারা রাত্রির, যেটা ওর প্রিয় নাটক এবং যেটা রেডিওতেও হয়েছিল। তারপরে করলাম যদি আরেকবার, যেটা আমি এখন আবার করতে চলেছি এই মাসেই। তারপরে করলাম শেষ নেই, তারপরে করলাম রাম শ্যাম যদু। তারপরে আমি বলবো আমার জীবনের একটা উৎকর্ষের জায়গা যে পুনাতে আমার অধ্যয়ন শেষ করে পরবর্তীকালে চিত্র পরিচালনা করার পর এবং জাতীয় পুরস্কার একাধিকবার পাওয়ার পর, আমি যখন আবার পুনাতে শিক্ষক হিসেবে নিযুক্ত হই, এই 2006, 2007, 2008, 2009 সালে বাদলবাবুর সামনে আমি এবং ইন্দ্রজিৎ মঞ্চস্থ করেছিলাম, এবং উনি সেখানে উপস্থিত ছিলেন, তার সঙ্গে ছিলেন অমল পালেকার। এটা আমি ভীষণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমি মনে করি আমার কর্মজীবনে।
0: এই যে বাদলবাবুর সঙ্গে আলাপ, বাদলবাবুর সঙ্গে কথোপকথন বা তার লেখা নাটক তার সামনে উপস্থিত করা, এটা তো আছেই, কিন্তু তাকে ঘিরে যে বিষয়টা, এমন নয় যে তার মতো যাকে বলে কেরিয়ারগ্রাফ কারো পৃথিবীতে নেই, তা নয়, তবু এটা তো বিস্মিত করে যে একজন মানুষ ইঞ্জিনিয়ারিং পড়লেন, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে কাজ করলেন, তারপর হঠাৎ করে ছিটকে বেরিয়ে গেলেন, সেই বৃত্ত থেকে বেরিয়ে গিয়ে অন্য ধারার এই যে নাটকের কথা এলেন। 1992 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি কম্পারেটিভ লিটারেচারে MA করছেন, 1992 সালে, যার জন্ম 1925-এ, তো প্রায় 70 বছরের কাছাকাছি তখন আর কি। এই পুরো ব্যাপারটা তো বিস্মিত করে, আপনারা কেমন ভাবে দেখতেন ব্যাপারটাকে?
1: না, বিস্ময়কর তো বটেই। আমি বলবো মানে আমি একটু আপনার সঙ্গে একমত হচ্ছি না, সেটা সত্যি কিন্তু বাদলবাবুর মতো লোক নেই, কারণ ওর যে মেধা, যে অসম্ভব মেধা, যেমন আমরা জানি যে আইনস্টাইনের IQ 186 না কত, বা রবীন্দ্রনাথের, কিন্তু এর IQ হয়তো মাপা হয়নি, কিন্তু অসম্ভব

0: অসম্ভব মেধাবী একজন মানুষ, যে বিজ্ঞানের মানুষ। প্রথমত উনি তো একজন স্থপতি বলা যেতে পারে, টাউন প্ল্যানিং নিয়ে কাজ করেছেন। সেই থেকে উনি লন্ডনে গেলেন এবং লন্ডনে গিয়ে সিনেমা দেখে, নাটক দেখে উনি ওই একাকিত্বের মধ্যে নাটক লিখতে আরম্ভ করলেন। এবং ভীষণভাবে তদানীন্তনকালের একটা আন্দোলন ছিল দ্য থিয়েটার অফ দি অ্যাবসার্ড বলে, স্যামুয়েল বেকেট যে ওয়েটিং ফর গোডো করেছিলেন, সে ওয়েটিং ফর গোডোর দ্বারা প্রভাবিত হয়ে এবং ইন্দ্রজিৎ লিখলেন, তারপর একের পর এক নাটক লেখেন। উনি কিন্তু দ্বৈত সত্তা বললে কম বলা হয়, অনেকগুলো সত্তা। একজন উনি নাট্যকার, যেটা আপনি বলেছেন সঠিক, উনি নাট্যকার এবং অসম্ভব মেধাবী নাট্যকার। ওর সংলাপের উপর যে দখল সেটা খুব কম নাট্যকারের আছে। দ্বিতীয়, উনি একজন পরিচালক, উনি শতাব্দী নাট্য দল স্থাপন করলেন, নিজে পরিচালনা করলেন, প্রথমে প্রসিনিয়ামে করতেন এবং খুব মঞ্চ সফল নাটক করেছেন। তারপরে উনি চলে গেলেন একটা সম্পূর্ণ নতুন ধারায়, যেটাকে আমরা বলি তৃতীয় থিয়েটার, বিকল্প থিয়েটার, কারণ তিনি একটা রাজনৈতিক মতবাদ থেকে সেই ধারায় উনি এলেন এবং সেই সময় উনি ভীষণভাবে সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ওর মনে হয়েছিল যে নাটক করতে গিয়ে অর্থটাই সবচেয়ে বড় রূপ ধারণ করেছে, এই পয়সার পেছনে আমরা ছুটছি, আমরা নাটক এমনভাবে সাজাচ্ছি যাতে আরো টাকা উপার্জন করা যায়। এই টাকা নামক বস্তু, বা উনি যেটাকে বলছেন দৈত্য, এই টাকা নামক দৈত্যকে বার করে দিতে হবে সবকিছুর থেকে। উনি তখন শুরু করলেন তাঁর নাটক, যেটা এক ধরনের পুয়ার থিয়েটার, যেখানে প্রায় কোনো বাজেট নেই, নিজেরাই সব কিছু করছেন এবং যদি কেউ কিছু দিতে চান তারা দিতে পারেন। এইভাবে থার্ড থিয়েটার শুরু করতে একটা মানুষের এতগুলো সত্তা, তো সত্যি বিষয়,
1: সত্যি বিষয়। ষাটের দশকের মাঝামাঝি সম্ভবত তার লেখা ত্রিংশ শতাব্দী, আমাদের আকাশবাণীতে সেটা প্রচারিত হয়েছে সেই নাটক। তো এই যে যখন আমরা ভাবি এই সংলাপ লেখা, এমন একজন মানুষের হাতে লেখা যিনি সম্পূর্ণ অন্য জায়গা থেকে এসে নাটকটাকে অ্যাপ্রোচ করলেন, বুঝলেন এবং স্থির করলেন যে আমি এভাবে নয় অন্যভাবে নাটকটাকে আনব, কখনো তার সঙ্গে কথা হয়েছে যে ওয়েটিং ফর গোডো তো আপনি একটা উদাহরণ দিলেন, এরকম ভাবে কি কখনো তার সঙ্গে আলোচনা হয়েছে যে এই ফর্মটাকে তিনি কোথা থেকে গ্রহণ করেছেন আলাদা করে?
0: উনি ভীষণভাবে নাটক দেখতেন এবং সিনেমা দেখতেন, কারণ বিদেশে খুব একা ছিলেন তখন। তো একটা সিনেমা উনি দেখেছিলেন, দ্য গোস্ট গোজ ওয়েস্ট বলে, এবং সেই থেকে বল্লভপুরের রূপকথা। কিন্তু এত সুন্দর তার রূপান্তর, মনে হবে যে মৌলিক নাটক। এমনকি এই যে সারা রাত্রির বা যদি আর একবার, ওখানে লেখাই আছে যে কিছু কিছু বিদেশি নাটক অথবা বিদেশি চলচ্চিত্রের দ্বারা প্রভাবিত, যেমন রামশ্যাম যদু, উই আর অল এঞ্জেলস। তো উনি ভীষণ ছবি দেখতেন এবং ওর ইংরেজির উপরও খুব ভালো দখল ছিল। এর সঙ্গে যে আধুনিক যে প্রবণতাগুলো নাটকে আসছিল আস্তে আস্তে, যেটা পরবর্তীকালে অল্টারনেটিভ থিয়েটার হলো, সে সম্পর্কে উনি ওয়াকিবহাল ছিলেন। ওর গ্রটস্কির সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক ছিল, উনি এবং পরবর্তীকালে প্রবীর গুহ, যাকে বলা যেতে পারে ওর শিষ্য, তারা কিন্তু গ্রটস্কির ছাত্র এবং গ্রটস্কির সঙ্গে আদান প্রদান হয়েছে। দ্বিতীয় হচ্ছে উনি রিচার্ড শেকনারকে খুব পছন্দ করতেন এবং একটা জওহরলাল নেহরু ফেলোশিপ নিয়ে বাদলবাবু চলে যান আমেরিকাতে এবং সেখানে রিচার্ড শেকনারের থিয়েটার উনি বোঝার চেষ্টা করেন। তাই আপনার প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে সত্যি ইনি বিভিন্ন জায়গা থেকে প্রভাব নিয়ে নিজের থিয়েটারটাকে তৈরি করেছেন, প্রভাবিত হয়েছেন, কিন্তু সম্পূর্ণ নিজস্ব একটা ধারা তৈরি করেছেন।
1: শ্রোতা বন্ধুরা, স্টুডিওতে অশোক বিশ্বনাথন আলোচনা করছেন প্রখ্যাত নট নাট্যকার এবং বিকল্প ধারার স্থপতি, এভাবেই চিনতে চাইবো, চিনতে চেয়েছি আমরা তাকে, বাদল সরকারকে নিয়ে। আমরা তত্ত্বের কথায় যাচ্ছিলাম, কিন্তু যারা শোনেন তারা হয়তো তত্ত্বের থেকে ওই কাহিনীটাকে পছন্দ করবেন বেশি। ধরা যাক, এভাবে যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি রাজি হবেন কিনা জানি না, এবং ইন্দ্রজিৎ আপনি করছেন বাদল সরকারের সামনে, সেই স্মৃতি আপনি তো বললেন, সংলাপ মনে আছে যেটা আপনি বলেছিলেন ওইখানে? জানি না, এতদিন পরে হঠাৎ করে এরকম ইমপ্রমচু এরকম একটা ব্যাপার, কিন্তু এটাই হয়তো এই লাইভলি ব্যাপারটা মানুষ হয়তো গ্রহণ করবে যদি কোনো সংলাপ মনে থাকে।
0: আমি যদি আরেকবার থেকে বলতে পারি,
1: বেশ বেশ বেশ,
0: যদি আরেকবারে একটা জায়গায় ওই স্বামী স্ত্রীর মধ্যে একটু খটাখটি চলছে এবং নাটকটা কবিতার মতন করে লেখা, তো একজন বলছেন যে এই যে আপনি বলেন আপনার স্ত্রীর কথা, এটা কি সিরিয়াস? বলছে নয়তো কি ভাবলেন আপনি, পরিহাস, পরিহাস বিধাতার, ওই ক্ষুরধার রস

0: তার সাথে আমি যদি বদ্ধ না হতাম বিবাহ বন্ধনে, চিরজীবনের জন্য সঞ্জয় ঘোষের নাম অন্যভাবে লেখা হতো তবে বাংলা সাহিত্যের ইতিহাসে। আপনাকে জানাতে সংকোচ নেই, আমার আছে যা আজ তাই নিয়ে ব্রজপুরে সমুদ্র বিলাস দুঃসাহসী কাজ। তবু কেন এসেছি জানেন? 8 বছর টানা গঞ্জনার ঠেলা খেয়ে। গঞ্জনা? কিসের গঞ্জনা? দারিদ্রের? তার মতো মহামূল্য মেয়ে আমাকে বিবাহ করে কি যাতনা সয়, কি দুঃখে অর্থ কষ্টে কাটায় জীবন। এই কথা, অথটা মজাটাই ওই গঞ্জনার চাপে লেখারও 12টা বাজে, উপার্জন পরিমাপে কবে।
1: বাহ, এই ছন্দটাকে সবসময় আপনারা রক্ষা করেছেন যখন সংলাপ বলেছেন আর কি, এবং মানুষও আশা করেছে যে এভাবেই বলবেন, মানে তার নাটকের ধারার সঙ্গে মানুষ যত পরিচিত হয়েছে আর কি। মানে আমাদের এখনো মনে আছে, মানে 80-এর দশকের মাঝামাঝি যখন তিনি বিভিন্ন জায়গায় স্ট্রিট থিয়েটার করছেন, তখন আমরা জড়ো হতাম, কেউ কিছু বুঝতাম, কেউ হয়তো অতটা আগ্রহ দেখাতাম না, এরকম নানাভাবে তাকে জেনেছি। কিন্তু আপনি তো আলাদা করে তাকে নিয়ে চলচ্চিত্র তৈরি করেছেন 90-এর দশকে এবং এই হালের দশকে আর কি, তো এইগুলো যদি একটু বলেন যে কোথায় তাকে আপনি ধরেছেন রূপালী পর্দায়।
0: হ্যাঁ, এবং বলার আগে বলি, আপনি এবং ইন্দ্রজিতের কথা বললেন, একটা কথা বলি, ওখানে একটা সংলাপ খুব গুরুত্বপূর্ণ, উনি বলতে চাইছেন যে আমরা যেন একটা চক্রাকার ভাবে ঘুরছি, অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ, মানে অদ্ভুত, আমরা তিনজন হয়তো একই রকমের, একজন একটু আলাদা, কিন্তু সেও যেন একটা অস্তিত্ববাদী একটা অদ্ভুত গোলের মধ্যে দিয়ে চলেছি। তো ওর নাটকের মধ্যে এই অস্তিত্ববাদ ভীষণ ভাবে এসেছে, এক্সিস্টেন্সিয়ালিজম। তো যে ছবিগুলো করেছিলাম, আমি তো বললাম যে ওই ইনস্টিটিউট থেকে বেরিয়েই আমি ওর নাটকগুলো করতে শুরু করি। ওর কাছে প্রথম মজার কথা হলো যে যখন অনুমতির জন্যে যাই, তখন উনি বললেন যে কেউ তো অনুমতি নিতে আসে না, তারা সব করে দেয়, কেউ কোনো টাকাও দেয় না। তাই বললাম হ্যাঁ আমরা কিছু দেবো, কত নেবেন? বলে আমাকে 100 টাকা দেবে, 100 টাকা নাটকটা করার জন্য। সেই তাতে করলাম প্রথম সারা রাত্রির। তো অনেক কিছু বলেছিলেন, বলেছিলেন যে আমি এটার ইংরেজি অনুবাদ করেছি, এটা আমার অন্য নাটকের থেকে আলাদা, কারণ এটার অদ্ভুত একজন নারী, একজন পুরুষ এবং একজন বৃদ্ধ, এই বৃদ্ধ যেন একটা কল্পলোকের একটা চরিত্র। তো উনি অদ্ভুতভাবে এই কল্পলোকের চরিত্রদের ব্যবহার করেছে, যেমন যদি আর একবারে একটা চরিত্র আছে সত্যসিন্ধু কিংবা ব্রিজলাল, অথবা উনি আরেকটা পরীক্ষামূলক কাজ করেছিলেন বড় পিসিমাতে, উনি নাটক তৈরির গল্প, অর্থাৎ নাটকটা আছে আবার নাটক তৈরির নাটক, সেটাও আছে। তো এইগুলো আমি আনার চেষ্টা করেছিলাম প্রথম যে কাজগুলো করি। তারপরে যে ইদানিংকালের যে কাজটা করেছি, সেটা বেশি করে আমি বিকল্প থিয়েটারকে ধরার চেষ্টা করেছি। আমি যখন ভোমা দেখছি, আমি শুধু একজন নাট্যকারকে দেখছি না, আমি শুধু একজন অভিনেতাকে দেখছি না, একজন পরিচালককে দেখছি না, আমি একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষককে দেখছি। কারণ উনি ভোমার গল্পটা উনি পেয়েছেন সুন্দরবনে, সুন্দরবনের অবস্থাটা কি, উনি এতটা গভীরে গিয়ে উনি গবেষণা করে কিন্তু এই নাটকটা রচনা করেছেন। তারপরে তার মধ্যে অনেক মজা আছে। আর একটা আপনি বলছিলেন যে সাধারণ মানুষ ওই তত্ত্বায়নগুলো খুব একটা পছন্দ করে, বাদলবাবুর নাটকে কিন্তু খুব মজাও থাকে, উনি ভীষণ, হি ইজ এ ভেরি উইটি পার্সন, যাকে বলি সরসতা, ওর নাটকে ভীষণ সরসতা থাকে, এবং এই থার্ড থিয়েটার হলেও কিন্তু সরসতা আছে। অদ্ভুত ব্যাপার, উনি কিন্তু রবীন্দ্রনাথের রক্তকরবীকেও থার্ড ফর্মে এনে শতাব্দী এবং আরো 2টি দল, এরা ওই থার্ড থিয়েটার করতেন, তাদের জন্য ওই নাটকটা করেছেন রক্তকরবী, এবং অদ্ভুত ভাবে, এবং তাদের নানান ধরনের উপাদান ব্যবহার করেছেন, এগুলো নিয়ে উনি আলোচনা করতেন।
1: 90-এর দশকের মাঝামাঝি আপনার একটি ফিল্ম থিয়েটার থ্রু দ্য এজেস আপনি নির্মাণ করলেন, সেখানে বাদলবাবু এলেন, কি ভূমিকায় সেখানে?
0: এখানে এটা আমি অনেকগুলো পর্বে করেছিলাম, মানে একেবারে বাংলা নাটকের ইতিহাস শুরু করেছিলাম লেবেডেফ দিয়ে। আচ্ছা, ওই লেবেডেফ, তারপরে গিরিশ যুগ এলো, শিশির ভাদুরীর যুগ এলো, রবীন্দ্রনাথ এলো, তারপরে যখন আরেকটু আধুনিক নবান্ন, শম্ভুমিত্র, বিজন ভট্টাচার্য, তারপরে উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায় ইত্যাদি।
1: এটুকু বুঝতে পারি যে হেরাসিম লেবেদেফের কাল্পনিক সংবদল থেকে একেবারে সাম্প্রতিক সময় পর্যন্ত সবটাই আপনি তো,
0: হ্যাঁ, এত বড় গবেষণামূলক কাজ বোধহয় তো পূর্বে হয়নি। এটা দূরদর্শনের থেকে আমরা সমর্থন পেয়েছিলাম, তাই করতে পেরেছিলাম। আমরা একটা মঞ্চ নির্মাণ করেছিলাম, সেই মঞ্চ নির্মাণ করেই নাটকগুলোকে আমরা মঞ্চস্থ

0: করি। তো বাদল বাবুরটা মঞ্চে করিনি, আমরা ওই শান্তিনিকেতনে চলে গেছিলাম, ওই খোয়াই ভাঙাচোরা, ওই খোয়াইয়ের মধ্যে নাটকগুলো হচ্ছে এবং নাটকগুলো সম্পর্কেও মানুষজন কথা বলছে, সেখানে আবার বাদলবাবুর নিজস্ব কথাও থাকছে। সেখানে আমি এইটাই বার করতে চেয়েছিলাম যে উনি বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, তো নৃত্য থেকে নিয়েছেন, নৃত্যের যে অঙ্গভঙ্গি সেগুলো থেকে নিয়েছেন, উনি মাইম থেকে নিয়েছেন, ভীষণভাবে মাইম ব্যবহার করেছেন, মানে একটা মানুষ একটা গাছ হয়ে যাচ্ছে বা একটা ঝর্ণা হয়ে যাচ্ছে। বা আমরা দেখি যে একজন কুশীলব একটি চরিত্রে অভিনয় করে, কিন্তু ওখানে দেখছি নানান কুশীলব একটা চরিত্র করছে, অদ্ভুত ব্যাপার। কিছুক্ষণের জন্য একজন অভিনয় করছে, তারপর ওই চরিত্রটাই আরেকজন অভিনয় করছে।
1: মানে এটা কি আমরা গোদা ভাবে বুঝি যারা, তারা কি এভাবে বুঝবো যে একটা সত্তার মধ্যে যে অসংখ্য শেড থাকে?
0: ঠিক,
1: হ্যাঁ, কালারের যেমন শেড হয় সেইটা
0: আমাদের নানান দিক থাকে এবং সব দিকগুলো আমরা সবার সামনে আনি না। মানে আমি যখন আপনার সামনে আসবো, আমি চেষ্টা করবো আমার সবচেয়ে ভালো দিকটা আপনাকে দেখাতে, কিন্তু আমার সব দিক হয়তো ভালো নয়। সেই জন্যে বাদলবাবু বিভিন্ন লোককে নিয়ে এসছেন এবং মাঝে মাঝে উনি কিছু কিছু শব্দ এবং বাক্য বারংবার ব্যবহার করতেন। যেমন গন্ডি নাটকটা উনি ব্রেক্টের ককেশিয়ান চক সার্কেল থেকে রূপান্তরিত করেন, সেখানে একটা লাইন আসে বারবার, অনেক কথা বলার ছিল বলা হলো না, অনেক কথা বলার ছিল বলা হলো না। এই বারংবার এটাকে মোটিফের মতো উনি ব্যবহার করছেন। তো এই যে শব্দগুলো ব্যবহার করা, এই যে বাক্যগুলো ব্যবহার করা, কাব্যিক কিন্তু কাব্যময়তার মধ্যেও একটা ভীষণ রাজনৈতিক বার্তা কিন্তু উনি পৌঁছে দিচ্ছেন।
1: এখানেই একটা প্রশ্ন, ধরা যাক এই প্রজন্ম পরবর্তী প্রজন্ম যখন এটা জানতে চাইবে যে শোনা যায় বা দেখাও যায় যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যারা, সেটা ব্যক্তি হতে পারেন দল হতে পারে, তাদের নাটকের একটা অভিমুখ এমনভাবে থাকে যেটা অনেক সময় আগে থেকে বলে দেওয়া যায় এবং ওইটার দিকেই যেন যেতে হবে এই ব্যাপারটা চলে। আমরা জানি উদাহরণে যাব না, হ্যাঁ, একটা পর্বে আমরা দেখেছি এই রকম নাটক মঞ্চে বারবার, শেষটা একই রকম। বাদলবাবুর যে সৃষ্টি সেখানে কখনো এই রকম একটা নির্দিষ্ট অভিমুখ থাকতো
0: না? সেটা নয়, মানে আমরা আপনি যেটা বলছেন ওই লাল লণ্ঠন শেষে তুলে দেওয়া সেটা কিন্তু নয়। উনি কিন্তু যদিও সমাজতন্ত্রের দ্বারা প্রভাবিত, নাটকের শেষে বা নাটক চলতে চলতে নানান ধরনের জটিলতা তৈরি করতেন যে এটাই কি ঠিক পথ, প্রশ্ন করতেন এটা নাও হতে পারে, এটা একটা পথ আমার মনে হচ্ছে কিন্তু অন্য পথ তো হতে পারে, বা এটা তো করতে গিয়ে আমরা একটা ভুল করে ফেললাম। এই ভুলগুলোও কিন্তু আছে, মানুষ যে নানানভাবে ভঙ্গুর, ভেঙে যায় মাঝে মাঝে, আবার খুব দৃঢ়, এইগুলো ভীষণভাবে এসেছে। এবং সবচেয়ে বড় কথা, বাদলবাবুর নাটকে যে নারী চরিত্র, উনি কিন্তু খুব ভেবেচিন্তে সেই নারী চরিত্র তৈরি করেছেন, উনি কখনোই পুরুষতান্ত্রিক একটা দৃষ্টিকোণ থেকে করেননি। যদি আরেকবারে যদি অতসীকে দেখেন, কিংবা বনলতা যে বিবাহ করেনি কিন্তু চাকরি করে, কিংবা সারারাত্রিরে ওই স্ত্রী যে দেখে যে তার স্বামীর চিন্তাধারা যেখানে শেষ সেখানে তার চিন্তাধারা শুরু, এবং তার কল্পনায় যেন এই বৃদ্ধ তৈরি হলো, এই বৃদ্ধের সঙ্গে সে প্রেম করছে। অতএব নারীর যে একটা ইচ্ছে থাকে, একটা বাসনা থাকে, একটা কামনা থাকে, সেটাকেও উনি পরিস্ফুট করতে পেরেছেন। এই দিক থেকে কিন্তু তিনি সেই লাল লণ্ঠন তৈরি করা বা লাল লণ্ঠন দেখানোর নাট্যকার নন।
1: মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা অধ্যাপিকা যেমন একটা শব্দ ব্যবহার করেন মেটাথিসিস, যেটা একটা বড় কাঠামো বোঝায় এবং সেটার মধ্যে সবকিছু যেন ঠিকঠাক রাখা আছে, প্রত্যেকটা তাকে মানুষ এভাবেই আচরণ করবে, তা যে বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় সেটা এরকম সৃষ্টিকর্তার হাতে বোঝা যায়। এবং তার নাটকের মধ্যে আমরা যদিও দেখেছি, তবু আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম যে এই মেটাথিসিস অনুসারী নয়, মানে এই একটা পথেই যাব, এটাই হতে হবে, আগের থেকে এর বলে দেওয়া যায়। মানুষ ওই যে বললেন ভঙ্গুর, মানুষের ওই যে বললেন বহু মানুষ একটা চরিত্র অভিনয় করছে, অনেকগুলো শেড অনেকগুলো রূপকে আনছে, তার মানে বাদল সরকারকে আমরা চিনব সেইভাবে যিনি মানুষের প্রকৃত রূপটাকেই সামনে তুলে ধরেন আর কি। এবার এই মানুষটাকে নিয়ে যখন আপনি ফিল্ম করছেন বাদল সরকার অ্যান্ড দ্য অল্টারনেটিভ থিয়েটার, তখন তিনি নেই, প্রায় তার প্রয়াত হয়ে যাওয়ার প্রায় 10 বছর পরে আপনি ফিল্মটা তৈরি করছেন, তখন আপনার রসদ কি, কিভাবে এগিয়েছেন?
0: আমরা প্রথমেই প্রবীর গুহর শরণাপন্ন হলাম, কারণ আমার মনে হয়েছে বাদলবাবুর পরে, মানে সামগ্রিক ভারতবর্ষের প্রেক্ষিতে যে মানুষটির কথা মনে আসে তিনি হচ্ছেন প্রবীর গুহ, যিনি বাদলবাবুর সঙ্গে ছিলেন কিন্তু পরবর্তীকালে

0: আপনি সম্পূর্ণ নতুন একটা পথ অবলম্বন করলেন, তিনি বিকল্প থিয়েটার। কিন্তু তিনি বাদলবাবু সম্পর্কে জানেন, তার বইও আছে, তার সঙ্গে আলাপ আলোচনা করলাম, তিনি আরো অনেকগুলো মানুষের সঙ্গে আমাকে পরিচয় করালেন, যেমন জিন্না বলে একজন, যিনি সাম্প্রতিককালে পুরস্কৃত হয়েছেন, যিনি বাদলবাবুর সঙ্গে ছিলেন, যেমন কল্লোল, যার ইলামবাজারের কাছে একটা আখড়া তৈরি হয়েছে। তো এদের সঙ্গে আমি আলাপ আলোচনা করলাম এবং ঠিক করলাম যে এরা যে নাটকগুলো করছে সেগুলো দেখাবো, এবং সেগুলোর মধ্যে থেকে আমি বাদলবাবুকে টেনে আনবো যে কোথায় বাদলবাবুর প্রভাব। একটা তো প্রভাব খুব সুস্পষ্ট, যে প্রসিনিয়াম যেমন কুশীলবকে বেঁধে দেয় ওই স্টেজের উপরে, এবং স্টেজের উপরে থাকে কুশীলব আর নিচে নিচে থাকে যারা দর্শক, সেই যে বিভাজন, সেই বিভাজনটা আর থাকছে না, যারা দেখছে তাদের মধ্যেই অভিনয় হচ্ছে। সেটা কিন্তু বাদলবাবু আগে করেছেন অঙ্গন মঞ্চে কিংবা একাডেমির উপর, এমনকি কিছু মানুষও ছুটছে, মানে ছোঁয়া, যেটা আমরা এটাকে বলি দৃশ্য শ্রাব্য মাধ্যম, কিন্তু ছোঁয়ার যে ব্যাপারটা সেটাও এনেছেন বাদলবাবু। তো সেইটা আমি করলাম। তারপরে বাদলবাবুর যে পুরনো ইন্টারভিউগুলো ছিল আমার কাছে সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলাম, দেখলাম অন্যান্য ইন্টারভিউ দেখলাম, ওর কণ্ঠস্বর ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। তারপর উনি যেগুলো পরিচালনা করেছেন, যেগুলো এখনো হয়, শতাব্দীর দেবাশিস তাকে পেলাম, যে একেবারে সেকেন্ড ম্যান ছিল বাদলবাবুর পরে, তারা নাটক করল, এবং এদের যে নতুন যে গ্রুপগুলো শতাব্দীও ছিল, শতাব্দীর সঙ্গে যারা ছিল তাদের নাটকগুলো আমরা তোলার চেষ্টা করলাম, যেটা হচ্ছে রক্তকরবী। এরপরে আমরা নিজেরা কিছু ওর প্রসিনিয়াম নাটকের চলচ্চিত্রায়ন করার চেষ্টা করলাম, যেমন আমরা একটা নাটক করলাম প্রলাপ, মনে হবে সত্যি প্রলাপ কিন্তু অসাধারণ, একটা পাগলামি, পুরোটাই পাগলামি, কিন্তু পাগলামির মধ্যেও কিন্তু একটা মানে আছে, এ কাইন্ড অফ সেন্স, দ্য নন কাইন্ড অফ সেন্স, মানে হ্যামলেটের সেই বিখ্যাত কথা আছে না, আই এম বাট ম্যাড নর্থ নর্থ ওয়েস্ট এন্ড ওয়েন দ্য উইন্ড ইজ সাদারলি আই নো আ হক ফ্রম আ হ্যাডসো, ঠিক সেরকম। তো প্রলাপটা করলাম। তারপরে আমরা পঙ্কজ মুন্সি, যিনি বাদলবাবুর খুব কাছের মানুষ, তার কাছে গেলাম, তিনি তার অভিজ্ঞতার কথা বললেন। বেশ কিছু মানুষকে এই যে আমরা যেরকম সাক্ষাৎকার করছি, এরকম সাক্ষাৎকার তৈরি করলাম, সমীক বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, সবাই যে সব ব্যাপারে সমর্থন করলেন তা নয়, অনেকে থার্ড থিয়েটারকে মেনে নিতে পারেননি, বাদলবাবুর অবদানকে সবাই কিন্তু সেই উচ্চ শিখরে রাখলেন না। আবার কিছু মানুষ যেমন অসিত বসু ভীষণভাবে বাদলবাবুকে সমর্থন করলেন, যিনি কলকাতার হ্যামলেট করেছেন। এইভাবে আমি চলচ্চিত্রটাকে সংগঠিত করলাম।
1: আচ্ছা একটা কথা, এই ফিল্মটা তো এই মুহূর্তে আমরা শব্দ মাধ্যমে অন্তত দেখতে পাচ্ছি না, একটা জিনিস বোঝার চেষ্টা করছি পরিচালকের কাছ থেকে, সেটা হচ্ছে যে কাজটা করতে করতে এমন তো নয় শুধু ফিল্মের জন্যই এই কাজটা আপনি করেছেন, আপনি আলাদাও বুঝেছেন, তাদের কাছে গিয়েছেন, কখনো মনে হয়েছে যে প্রসেনিয়াম আর থার্ড থিয়েটার, এই যে দুটো শব্দ আমরা ব্যবহার করছি আজকে, এই দুটো একে অপরের পরিপূরক, নাকি মনে হয়েছে যে বিরুদ্ধচারী?
0: না, হতে পারে পরিপূরক, এবং সেটাই কিন্তু প্রবীর গুহা চেষ্টা করেছেন, যে প্রসিনিয়ামের মধ্যে থেকেও প্রসিনিয়ামের বাইরে যেতে পারে। এবং আরেকটা উদাহরণ দিই, যে উৎপল দত্ত তো প্রসিনিয়াম নাটকই করতেন, ওই পথনাটিকা ছাড়া, মূলত প্রসিনিয়াম, কিন্তু সেই প্রসিনিয়ামের থেকে আপনি যদি কল্লোল দেখেন বা তারপরে যদি অঙ্গার দেখেন, কল্লোলে কিন্তু ওই জাহাজটা কিন্তু একদম বেরিয়ে আসছে, প্রসিনিয়াম থেকে বেরিয়ে আসছে, সেই বেরিয়ে আসাটা কিন্তু তৈরি হয়েছে। এবং প্রসিনিয়াম নাটক বাদল সরকারে দেখেন শেষ নেই, সেখানে প্রসিনিয়ামের থেকেও নানান ধরনের পরবর্তীকালে যেটা বিকল্প থিয়েটার হবে তার কিছু কিছু নিদর্শন আমরা পাই। তাই আমি বলবো যে এমন থিয়েটারও হতে পারে যে আংশিকভাবে প্রসিনিয়াম আর আংশিক প্রসিনিয়ামের বাইরে। আমরা একটা সিনেমা দেখেছিলাম জিসাস অফ মন্ট্রিয়াল বলে, সেখানে একটা নাটক ছিল যে একজন বলেছে যে তোমরা যাই নাটক করো আমি হ্যামলেটের সেই বিখ্যাত বক্তৃতাটা দেব, মানে যাই নাটক আপনি করবেন সে বলবে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন, ওয়েদার ইট ইজ নোবলার ইন দ্য মাইন্ড টু সাফার দ্য স্লিংস এন্ড অ্যারোস অফ আউটরেজিয়াস ফরচুন অর টু টেক আর্মস এগেইনস্ট দ্য সি অফ ট্রাবলস এন্ড বাই অপোজিং এন্ড দেম। সেখানে ও করছে যীশু খ্রিস্টর জীবন, এবং সেই জীবনীটা দেখানো হচ্ছে একটা ক্ষেত্রে, তারপরে কিছুটা অন্য ক্ষেত্রে, যারা দর্শক তারাও যাচ্ছে কুশীলবদের সঙ্গে, আবার আরেকটা ক্ষেত্রে। আমাদের এখানে এখন দু একটা দল কিন্তু এরকম পরীক্ষামূলক কাজ করছে, যদি উরুভঙ্গম দেখেন মনীষ

0: মিত্রের, ও চেষ্টা করছে যে ক্ষেত্রটাকেই পাল্টে দিতে। তো আপনার যেটা কথা যে প্রসিডিয়াম এবং প্রসিডিয়ামের বাইরে, এই দুটোর পরিপূরক হতেও পারে।
1: এইবারে এই চলচ্চিত্রের যাকে আমরা রিসেপশন বলি, মানুষ কেমন ভাবে নিল বা কোথায় কোথায় আপনি দেখালেন একটু যদি আমাদের জানান।
0: এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া পেয়েছি বিভিন্ন ধরনের, এমন নয় যে সবাই বাহবা দিয়েছে। কিন্তু প্রথমত ছবিটি গুণগত মানে নির্বাচিত হয়েছে আমাদের ইন্ডিয়ান প্যানোরামা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে, যেখানে মাত্র 20টা ছবি সারা বছরের নির্বাচিত হয় সেখানে এটা ছিল। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছে। বিদেশে ছবিটি নির্বাচিত হল বঙ্গ সম্মেলনে, এবং এখনো অনেকগুলো চলচ্চিত্র উৎসবে যাচ্ছে এবং এটা নিয়ে চর্চাও হচ্ছে। বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে আমরা এই ছবিটা দেখাই এখনো। এই যে 100 বছর এবং 100 বছরের পরে অনেক জায়গায় এটা সম্পর্কে একটা কৌতূহল আছে। এই প্রসঙ্গে বলবো যে আমি কৃতজ্ঞ আরেকটি ছবির প্রতি এবং তার পরিচালকের প্রতি, যে ছবিটির নাম হচ্ছে পাখিরা। সেটাই বোধহয় প্রথম বাদলবাবুর দলের কাজ তুলে ধরেছিল, মূলত এই তৃতীয় থিয়েটারের কাজ,
1: মানে শতাব্দীর কাজ।
0: হ্যাঁ, শতাব্দীর কাজ। শিবানন্দ, অসীম এরা সব মিলে এই ছবিটা তৈরি করে। আমার এক বন্ধু সুভাষিস ব্যানার্জি তার চিত্রগ্রহণ করেন, শুভঙ্কর বলে আরেকজন ওর সঙ্গে। খুবই অসাধারণ ছবি, তার কিছু দৃশ্য আমি এখানে ব্যবহার করেছি। এবং ওই ছবিটা আমি দেখেছিলাম ওই 90 এরকম সময়, ওইটা দেখে ভীষণভাবে প্রভাবিত হয়েছি। তো এর প্রভাবটা আছে, তার ফলে এই যে ছবিটি, এই ছবির মধ্যে কিছু আমি বলব বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কথাবার্তা আছে, যার ফলে অনেকে যেমন ভীষণভাবে পছন্দ করেছে, অনেকের মতবিরোধও আছে কিছু কিছু জায়গায়। বাদলবাবুর ব্যক্তিগত জীবনও এখানে এসেছে, কিন্তু সেটাও আমরা দেখিয়েছি এবং সেখানেও কিছু সমস্যা ছিল। এবং যেমন উনি নানান কাজ করেছেন যেগুলো বৈপ্লবিক, প্রায় 70 বছর বয়সে তুলনামূলক সাহিত্য বিভাগে অন্তর্ভুক্ত হওয়া, তখন ওর ক্লাসে পাশে বসত সুবন মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়ের ছেলে সুবন মুখোপাধ্যায় এখনকার পরিচালক, সে বসত। এবং শুনেছি যে কোনো একদিন, এবং ইন্দ্রজিৎ পড়ানো হচ্ছিল, উনি ছিলেন তখন নাকি শিক্ষক বলেছেন, মানে যিনি অধ্যাপক, যে এই ক্লাসটা যখন আমি করব আপনি একটু বাইরে যাবেন, আপনার সামনে আমি এটা পড়াতে পারবো না। তো বাধ্য বাদলবাবুকে বাইরে যেতে হয়েছিল। তো যাই হোক, উনি তো সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। তো এই ছবিতে এইসব নানান ধরনের মজার ব্যাপারও আছে, ছবিটা দেখলে বোঝা যাবে। কিন্তু মূল যে জায়গাটা, ওর যে সমাজতন্ত্রের প্রতি ভালোবাসা এবং যে দীক্ষিত হয়েছেন, তারপরে সেই সমাজতন্ত্র আস্তে আস্তে ভেঙে যাওয়ার যে ব্যাপারটা, তাতেও তার উপর কি প্রভাব পড়ল। তারপরে এই যে পারমাণবিক বিস্ফোরণের যে জুজুটা,
1: ত্রিংশ শতাব্দী
0: ভীষণভাবে গ্রাস করেছে, কিংবা খাটমাট ক্রিং, এই সব নাটকের মাধ্যমে ঠিক এখন যে পরিস্থিতিতে আমরা আছি, এই যে ভ্রষ্টাচার ভীষণ ভাবে আমরা দেখছি চারিপাশে, এই যে অসৎ মানুষের মানে একটা প্রাবল্য তৈরি হয়েছে, উনি তার বিরুদ্ধাচরণ করেছেন। উনি একজন মানুষ যে নিজের কথা একদম ভাবেননি, কারণ বাদলবাবু মানুষ হিসেবেও একটা মহান ব্যক্তি, তার মতবাদের সঙ্গে আপনি নাও একমত হতে পারেন, এটা তো স্বাভাবিক। তার নাটকের যে রীতি পদ্ধতি, তার বাইরে আপনি ভাবতে পারেন, কিন্তু মানুষ হিসেবে বাদলবাবুর তুলনা নেই। আমরা অনেক কিছু পেয়েছি বাদলবাবুর কাছ থেকে।
1: আপনার কথার এই সুরটাকেই রেখে আমরা অনুষ্ঠান শেষ করব, এর পরে বোধহয় আর কোনো কথা বলা যায় না, কোনো প্রশ্ন আর রাখা যায় না। আজকে অশোক বিশ্বনাথন আলোচনা করলেন বাদল সরকারের কাজ সম্পর্কে, জানালেন বাদল সরকারকে নিয়ে নির্মিত তার তথ্যচিত্র সম্পর্কে, এবং শুনতে শুনতে কোথাও ওই শুধু তথ্যটা জানা নয়, তার সঙ্গে যে আবেগটা থাকে সেটাও আমাদের ভিতর প্রবেশ করে যাচ্ছিল। আশা করছি কোনোভাবে আপনাদেরও ছুঁয়ে গেছে, কেমন লাগলো জানাতে ভুলবেন না। অশোকবাবুকে অনেক ধন্যবাদ জানাই স্টুডিওতে এসে কথা বলার জন্য। নমস্কার।
0: নমস্কার।
2: কলকাতার ডায়েরি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গুজরি টোরি রাগে শুনবেন সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়, তবলা সহযোগিতায় রুদ্র নারায়ণ কল্যাণী।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনলেন গুর্জরি টৌরি রাগে সেতার পরিবেশন, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়ের। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রুদ্র নারায়ণ কল্যাণী। আকাশবাণী মৈত্রী।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের মনের মতো গানের এই অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু উৎসব সিনহা। আজ কথা বলবো প্রেমের গান নিয়ে। প্রেম ভালোবাসা বরাবরই মানুষকে মোহিত করে রেখেছে, এক সূত্রে বেঁধে রেখেছে এবং নানান ক্ষেত্রে মানব জীবনের অনেক জটিল সমস্যার সমাধান করে দিয়েছে ভালোবাসার স্বরূপ। আজ মনের মতো গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই বিশেষ আবেগটির প্রতি শ্রদ্ধা সম্মান জানানো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রেম শব্দটা ছোট, কিন্তু এর পরিধি আকাশ ছোঁয়া। কখনো সে বসন্তের দক্ষিণ হাওয়া, আবার কখনো শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি। আজ আগামী এক ঘন্টা আমরা ভেবে দেখব, ঘুরে দেখব সেই চেনা অচেনা সুরের গলিপথ। অনুষ্ঠান শুরু করব যে গান দিয়ে, লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গানটি আমি নিশ্চিত আপনি বহুবার শুনেছেন, তবু আরও একবার আপনাদের সকলের জন্য।

ভালোবাসার অনেক রূপ, কখনো তা ব্যক্তিগত, আবার কখনো তা সার্বজনীন। ভালোবাসা মানে শুধু একজন মানুষের সাথে আর একজন মানুষের একটা মনের মিলই বলা যায়, সেরকম কিন্তু সবসময় ব্যাপারটা একেবারেই নয়। এটা অনেক ক্ষুদ্র অর্থে, কিন্তু ভালোবাসার অনেক বৃহৎ অর্থ বর্তমান। একজন মানুষ তার নিজের প্রতি ভালোবাসাটাকেই এরকম কোনো ঐশ্বরিক উচ্চতায় নিয়ে যেতে পারে, তার কাছে অন্য মানুষের উপস্থিতির হয়তো প্রয়োজনই পড়ে না। তার কাছে ভালোবাসা মানেই দক্ষিণ খোলা জানালা, আর সেই জানালার দমকা দক্ষিণা বাতাস বলে যায় তার মনের কথা, তার যত কথা সেই দক্ষিণা বাতাসকে নিয়ে, আর সেই তার সঙ্গী, সেই তার সাথী। কণ্ঠে শচীন দেববর্মন।

হ্যাঁ, সেই প্রেম, সেই দহন বেলাতে প্রেমেরও তাপসী, সেই বর্ষার প্রেমধারা, সেই শরতের শশী, হেমন্তে যে মায়া, শীতেতে সেই উদাসী, আর বসন্তে সেই প্রেম বাসনা বিলাসী। আধার ভুবনে আলো কিন্তু প্রেমের হাত ধরেই আসে, এই গান সেই কথাই বলে। এখন শুনে নেব কিশোর কুমারের কণ্ঠে একটি গান।

দক্ষিণ হাওয়া এসে মনের দরজায় কড়া নেড়ে গেল। খুঁজে পেলাম আত্মার পরম আত্মীয়াকে। আচ্ছা, প্রেম যখন প্রথম আসে তখন চারপাশের পৃথিবীটা কেমন রঙিন মনে হয় না? মনে হয় না মনের খাঁচায় যেন এক সাতরঙা পাখি এসে ডানা ঝাপটাচ্ছে? কণ্ঠে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

সুধীন দাশগুপ্তের সুরের এক আলাদা জাদু আছে, আর সেই সুরে একটা আলাদা মায়া আছে। এটা এই ধরনের গান যারা শোনেন তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন। আমাদের মনের অনুভূতিগুলো যেন সুর দিয়ে লেখা রয়ে গেছে এই গানে। সেই সুর আমাদের মনের অনুভূতিগুলো যেন সামনে দাঁড়িয়ে দেখছে, ঠিক যেমন আকাশ আমাদের সবাইকে দেখছে এক বিশাল চোখ হয়ে। আর এই প্রেমের সুর সে তো অমলিন, মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই সব সুর, আর সেই জন্যই তো এইগুলো শুনে আমরা এত মোহিত হই, এত আনন্দ পাই, এত পুলকিত বোধ করি। গান, গানের কথা, গানের সুর এগুলো সবই স্বতন্ত্র বিষয়, কিন্তু এই সব যখন একসাথে একটা হারমোনি তৈরি করে তখনই বেরিয়ে আসে সেই মনের সাথে যোগসূত্র স্থাপন করার বিষয়টি। হৃদয়ের গান সবাই গাইতে পারে না বা সবাই শুনতেও পারে না, তার জন্য যেমন পরিবেশক দরকার তেমনই শ্রোতা বা দর্শক বা যিনি অনুভব করবেন তাকেও দরকার। আর এই দুয়ের যোগসূত্রেই তৈরি হয় ম্যাজিক। শুনে নেব আরও একটি গান মান্না দের কণ্ঠে।

আদ্যোপান্ত ভালোবাসার গান। ভালোবাসার গান হবে, প্রেমের কথা হবে, আর আমাদের ছোটবেলার নস্টালজিয়া থাকবে না, সেটা কি হয়? এখন আমরা ফেরত যাব একটু ছোটবেলার দিনগুলোতে, যখন গান শুনে আমরা অনেক অনেক কথা ভেবেছি, অনেক কারোর সাথে দেখা করার কথা ভেবেছি, কারো মুখ মনে পড়েছে, অনেক কথা বলা হয়েছে, হয়তো অনেক কথা বলা হয়নি। আর এসব পেরিয়ে আমরা এখন বড় হয়ে গেছি, একটু সেই নস্টালজিয়া ভরা দিনগুলোতে ফেরত যাব। কণ্ঠে রাহুল দেব বর্মণ।

শুনছি ভালোবাসার গান, আর তার অনেক রূপ। কখনো সে মানুষ, কখনো সে পোষ্য কেউ, হতে পারে সে কোনো পাখি। এখন পাখির সাথে একটা মানুষের যদি আত্মিক কথোপকথন হয়, তাহলে সেটা কেমন হবে? আর তার মধ্যে যদি ছুঁয়ে থাকে প্রেম ভালোবাসার বিভিন্ন রকমের ব্যঞ্জনা দোতনা, একটা বিশেষ আকার সে ধারণ করবে, কথা বলাই বাহুল্য। এখন সেটা ঠিক কীরকম আমরা আলাদা করে তো বলতে পারি না, কারণ আমরা বললে ছোট করে বলা হয়ে যাবে। বেশ কিছু বছর আগে সলিল চৌধুরী বলে গেছেন সে কথা, এবং সে কথায় তিনি সুরও দিয়ে গেছেন, শুনে নেব। সেই গানটি এখন কণ্ঠে লতা মঙ্গেশকর।

রাখা ব্যাপারটা খুব পার্মানেন্ট একটা ব্যাপার। তো আমরা কথা দিই, কথা রাখার চেষ্টা করি, অনেক সময় রাখতে পারি, অনেক সময় রাখতে পারি না, একটু আধটু ভুলচুক হয়ে যায়, হয়তো কাউকে কথা দেওয়া আছে যে এই সময়ে আমি এখানে আসব, কিন্তু আসতে পারলাম না, রাস্তায় জ্যাম, বাড়ি থেকে বেরোতে দেরি, ঘুমিয়ে পড়েছিলাম, এরকম নানান রকমের কারণ তো ঘটেই থাকে। দেখি এবার এই গানটি শুনে যে সেরকম কোনো স্মৃতির কথা আমাদের মনে আসে কি না, চলুন শুনে নেওয়া যাক আজকের অনুষ্ঠানের পরবর্তী গান রাহুল দেববর্মনের কণ্ঠে।

কথায় বলে প্রেমে পড়লে মানুষ নাকি একটু আধরু পাগল হয়ে যায়, লোকে বলে বলুক, কিন্তু এই পাগলামির চেয়ে সুন্দর আর কি বা হতে পারে? ভালোবাসায় পৃথিবীর কোনো নিয়ম খাটে না। এই তীব্র ভালোবাসার আকুতিতে চলুন একটু ভিজে নিই পরের গানে। লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং গানটি সুর করেছেন মান্না দে, গেয়েছেন তিনি নিজেই।

শুনলাম মান্নাদের কণ্ঠে একটি কালজয়ী গান। এরপর কিশোর কুমারের একটি গান আপনাদের শোনাব। মেঘ সরিয়ে প্রেমের আবাহনের কথাই এই গানও বলে। চলুন শুনে নিই সেই গান।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং কিশোর কুমারের নিজের সুরে শুনলাম গানটি, ভালোবাসার এক অমোঘ স্বীকারোক্তি যা তাঁর জাদুকরী গলায় অমর করে রেখেছে। স্মৃতির খেয়ায় আরেকটু ভেসে যাই চলুন। প্রেম তো শুধু পাওয়ার নাম নয়, প্রেম মানে কিছু না বলা কথার নীরব গুঞ্জন, আর সেই গুঞ্জনকে যদি কথার ছন্দে বেঁধে কবিতার রূপ দেওয়া যায় তাহলে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি আপনাদের শোনাবো সেই গানটির বিকল্প বাংলা গানের জগতে খুব কমই আছে বলা চলে। সলিল চৌধুরীর কথা এবং সুরে বসন্তের দক্ষিণা বাতাসের মতো মন ছুঁয়ে যাওয়া এক সৃষ্টি, চলুন হারিয়ে যাই।

কি অদ্ভুত এক স্নিগ্ধতা লুকিয়েছে এই সুরে, তাই না? মনে হয় যেন কোনো এক শান্ত নদীর তীরে দাঁড়িয়ে আমরা বসন্তের প্রথম বাতাসটাকে অনুভব করছি। এই ভালোবাসার ভাষা অত্যন্ত গভীর। আজকের যুগের দ্রুতগতির জীবনে আমরা যখন মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, তখন এই গানগুলোই কিন্তু আমাদের মনের শান্তিনিকেতন হয়ে দাঁড়ায়। প্রেম এক নীরব সাধনা, এক অদ্ভুত অপেক্ষা। আর এই অপেক্ষার কথাই যদি বলতে হয়, তবে প্রেমের চেয়েও বোধ হয় বড় হয়ে ওঠে সেই মানুষের নামটুকু। একটা নাম যা হয়তো আর পাঁচটা সাধারণ মানুষের নামের মতোই, কিন্তু কোনো একজন বিশেষ মানুষের ঠোঁটে যখন সেই নাম উচ্চারিত হয়, তখন তার চেয়ে মধুর আর কিছুই বুঝি হয় না। অনেক ক্ষেত্রে অনেক সামাজিকতা, অধিকার বোধ আমাদের হয়তো আটকায়, কিন্তু মনের মণিকোঠায় সেই নামটিই আমাদের ভেসে আসে বারবার। ঘড়ির কাঁটা বলছে বিদায় নেওয়ার সময় আসন্ন, তবে বিদায় বেলায় মনের কোণে সেই চেনা আকুলতার সুরটা আরও একবার জাগিয়ে দিয়ে যাই। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই কালজয়ী গান।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি

আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান বিকাশ পথ।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিকাশ পথ।

0: কোভিড মহামারীর কঠিন সময়ে যখন আমরা সবাই ঘরবন্দি, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, সেই পরিস্থিতিতে সব থেকে সমস্যায় পড়েছিলেন সেই সব মানুষেরা যারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রতিদিন কঠোর পরিশ্রমে নিজেদের জীবিকা নির্বাহ করেন। চরম বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন রাস্তার হকার, ঠেলাগাড়ি ও ফুটপাথের বিক্রেতারা। সেই কঠিন সময়ে তাঁদের পুঁজি শেষ হয়ে গিয়েছিল। এক অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে তাঁরা নিমজ্জিত হন। সেই সময় এক নতুন ভোরের আলো নিয়ে তাদের জীবনে আসে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। কোনো বন্ধক বা গ্যারান্টি ছাড়াই সহজ ঋণের হাত বাড়িয়ে দেয় এই যোজনা। স্বনিধি শব্দের অর্থ হল নিজস্ব সম্পদ। কারুর কাছে হাত না পেতে ফুটপাথের ছোট দোকানদার বা হকার ভাই বোনেদের স্বাবলম্বী ও আত্মমর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচার নতুন সাহস যোগায় প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। আজ বিকাশ পথ অনুষ্ঠানে আমরা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা নিয়ে বিস্তারিত জানব। বলছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতার স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেন্টার অর্থাৎ SMEC কলকাতার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ময়ূখ বিশ্বাস।
1: নমস্কার, আজকে আমরা PM স্বনিধি স্কিমটার ব্যাপারে কথা বলতে চলেছি। এই স্কিমটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর মাধ্যমে 1 জুলাই 2020 চালু করেছিল। এই স্কিমটা নিয়ে আসা হয়েছিল মূলত যে স্ট্রিট ভেন্ডার্সরা করোনার সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল তাদের ব্যবসাটা যেন তারা নতুনভাবে চালু করতে পারে, সেখানেই কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্কিমটা নিয়ে এসেছিল। এই স্কিমটায় যে স্ট্রিট ভেন্ডাররা অ্যাপ্লাই করতে চান ব্যাংকের কাছে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে স্কিমটা অ্যাপ্লাই করার আগে তাদের যে নিকটবর্তী তাদের আরবান লোকাল বডি যেমন তাদের মিউনিসিপ্যালিটি, তাদের কাছ থেকে তাদের একটা আইডি কার্ড জোগাড় করতে হবে। আর যারা পঞ্চায়েত এরিয়াতে আছেন তাদেরকে

তাদের নিকটবর্তী মিউনিসিপ্যালিটি বা আরবান লোকাল বডির থেকে লেটার অফ রেকমেন্ডেশনটা জোগাড় করতে হবে। এই কাজটা করার পরে তারা উদ্যমী পোর্টালের মাধ্যমে স্কিমটার জন্য ব্যাংকের কাছে আবেদন করতে পারেন। এই স্কিমটাতে যে লোনটা স্যাংশন হবে সেটা ব্যাংক দেবে মূলত তাদের ব্যবসার যে দৈনন্দিন যে খরচাপাতি আছে সেখানে আর্থিক সাহায্যের জন্য এই স্কিমটা করা হয়েছে। লোনটা তিন ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে তাদেরকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, যেটা তাদেরকে প্রত্যেক মাসের হিসাবে 12 মাসের মধ্যে শোধ করতে হবে। বর্তমানে পিএম স্বনিধি স্কিমের ইন্টারেস্ট রেট আছে 9.65%, সেখানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 7% ইন্টারেস্ট সাবসিডি দিচ্ছে, অর্থাৎ স্ট্রিট ভেন্ডারদেরকে 2.65% ইন্টারেস্টটাই ব্যাংকের কাছে শোধ করতে হবে। এটার ইএমআই আসবে 800

0: প্রতি মাসের হিসাবে শোধ করার জন্য সময় পাবেন। এই লোনটার জন্য কোনো সিকিউরিটি রাখতে হবে না ব্যাংকের কাছে, শুধু তাদেরকে নিজেদের KYC ডকুমেন্টস অর্থাৎ তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং তাদের ছবি, এই কটা মাত্রই কাগজপত্র তাদের ব্যাংকের কাছে জমা দিতে হবে। এই স্কিমটা একটা কথা মাথায় রাখতে হবে যে স্কিমটা যেসব স্টেট আর ইউনিয়ন টেরিটরিতে অ্যাপ্লিকেবল সেগুলোকে রুলস অ্যান্ড স্কিমস আন্ডার দ্য স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 অন্তর্গত হতে হবে।
1: এবারে আমরা শুনব এই যোজনা মারফত উপকৃত হয়েছেন এমন কিছু মানুষের কথা। চিংড়িঘাটার দেবদুলাল রায় আমাদের তাঁর অভিজ্ঞতা জানালেন।
2: আমার টি স্টল আছে, চায়ের দোকান। তো আমার এই দোকানে, আমার এখানে বহুত দিন ধরে আমি আমার এই চিংড়িঘাটাতে আমি দোকানটা চালাই। তো আমার কাছে প্রথম আমাদের ওয়ার্ড থেকে আমাদের এলাকাতে একটা মাইকে প্রচার করা হয় যে এরকম একটু সরকারি লোন দেওয়া হচ্ছে স্বনির্ভর লোকেদের জন্য, যারা স্ট্রিট ভেন্ডার, ছোট ব্যবসায়ী, তাদের জন্য এই লোনটা দিচ্ছে সরকার থেকে। তো তখন আমি প্রথম ওয়ার্ডে যাই, ওখানে গিয়ে আপনার পুরো ডকুমেন্ট সব ভেরিফিকেশন হবে, টোটাল লোন কত টাকার পাবেন টোটাল সবটাই ওরা করে দেবে। যেমন আমার যা যা লেগেছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আমি নিয়ে গেছি, সাথে আমি যে বিজনেস করি আমার ট্রেড লাইসেন্স আছে, আমার আইটি ফাইল আছে, সব সাবমিট করেছিলাম ওখানে। আইটি ফাইলটা দেখেছে ওনারা, সাবমিট করতে হয়নি, কিন্তু ট্রেড লাইসেন্সটা লেগেছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখান থেকে ডকুমেন্টস দেবেন, এবং আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে যেই ব্যাংক হোক, আমার SBI আছে, আমি SBI ব্রাঞ্চে গেছিলাম, আমার সেখানে গিয়ে ওই ডকুমেন্টসগুলো সাবমিট করলে আফটার 7 ডেজ কি 10 ডেজ এর মধ্যে আপনার লোন অ্যাপ্রুভাল হয়ে যাবে। ফার্স্ট লোন আমরা যখন নিয়েছিলাম 10,000 টাকার ছিল, এক বছর, মানে ওইটা এক বছরের ছিল, ঠিক আছে। তো আমি তার আগে শোধ করে দিয়েছিলাম, 10,000 এ 950 টাকার মতো EMI ছিল আমার। তারপরে এখন প্রথমটা শোধ দেওয়ার পরে 20,000 পেয়েছি, 20,000টা শোধ করে দিয়ে এখন 50,000 রানিং চলছে আমার। 20,000 নিচে আমার ওই 1200 কত টাকা একটা EMI পড়েছে সামথিং, আর এখন 50,000 এটাতে দিতে হচ্ছে 1612 টাকা পার মান্থ, এটা 3 বছরের EMI। কিন্তু আমি বলেছি আমি যদি চাই সময়ের আগে আমি শোধ করে দিতে পারি। এই লোনের একটা সব থেকে বড় সুবিধা, আপনি যে EMIটা দিচ্ছেন, আপনি EMIটা যখন বছরের সাথে গিয়ে ক্যালকুলেট করবেন আপনার মনে হবে যে আপনি সুদ বেশি দিচ্ছেন, না মোটেই না। আপনি লোন শোধ হয়ে গেলে আপনার যে ইন্টারেস্ট আপনি প্রথমে পে করছেন তার প্রায় 70% আপনাকে আবার ফেরত দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। আপনার লোন যেদিন ক্লোজ হবে, ক্লোজ হওয়ার 10-15 মিনিটের মধ্যে আপনি আবার আপনার সব ইন্টারেস্ট ফেরত পেয়ে যাবেন, সামথিং কিছু ইন্টারেস্ট নেয় ওরা। এবং এটা আমি 2 বার পেয়েছি। আমার ব্যক্তিগত মতামত সেটা, এইটা পেয়ে অন্তত আমাদের মতন ছোট ব্যবসায়ীদের খুবই উপকৃত, এবং এইটা পাওয়াটা খুবই সহজ, আপনাকে বেশি ঝঞ্ঝাট হতে হয় না। আমি নিজে করেছি, আমার 3 মাস চলছে রানিং সেই অবস্থায়, সেই সের জন্যই বলছি এইরকম লোন মানে খুব কমই পাওয়া যায়, কোনো সমস্যা হবে না। একটু কটা দিন সময় লাগবে কিন্তু আপনি পাবেন, আপনার যদি ডকুমেন্টস থেকে শুরু করে যা যা চাইবে সবগুলো যদি আপনার ওকে থাকে আপনি পেয়ে যাবেন। আপনার যা অ্যামাউন্ট আপনার ডকুমেন্টস এ লেখা থাকবে আপনি আপনার অ্যাকাউন্টে ঠিক তত টাকাই ঢুকবে, কম ঢুকবে না স্যার। এইটা হচ্ছে সব থেকে বড় ফিলিং। আমি 10,000 টাকা বলেছিলাম, আমাকে 10,000ই দিয়েছে, কম দেয়নি 1 টাকাও, না কোনো সার্ভিস চার্জ, না প্রসেসিং ফি, না GST, কিছু লাগেনি।
1: কথা হলো রাজারহাটের সুমনা মিস্ত্রির সঙ্গে।
3: আমার চায়ের দোকানের ব্যবসা আছে, চায়ের দোকানের ব্যবসাটাকে আর কি ঠিক মতন বাড়িয়ে নেওয়ার জন্যই লোনটা নিয়েছিলাম। এটা জেনেছিলাম আমাদের এখানে যে আমাদের একটা মহিলা সমিতি আছে, ওই সমিতিতে আর কি লোনটা এসেছিল, তখন ওনারাই জানিয়েছিলেন। আর আমাদের ওয়ার্ড অফিস আছে, ওয়ার্ড অফিস থেকে কিছু লোক হেল্প করেছিল যে এইভাবে লোনটা পাওয়া যাচ্ছে, তখন গিয়ে অ্যাপ্লাই করেছিলাম। ওয়ার্ড অফিসে গিয়ে ওখানে ব্যাংকের বইয়ের নাম্বার এবং আধার কার্ড, তারপরে একটা ফর্ম দিয়েছিল, ফর্মটা টোটালি ফিল আপ করে ওরা আবার ওটাকে অনলাইনে ফিল আপ করে আমাকে একটা সার্টিফিকেট দেয়, ওটা আবার নিয়ে আমাকে ব্যাংকে যেতে হয়েছিল, ব্যাংকে গিয়ে জমা দিলে তারপরে লোনটা এসেছিল। 15 দিনের মধ্যে ঢুকে যাবে বলেছিল, তো তাড়াতাড়ি চলে এসেছিল, 15,000 এসেছিল। এবার ওটা আস্তে আস্তে আর কি ওটা শোধ হয়ে গেল, ওটা 1 বছরের লোন ছিল, তারপরে শোধ হয়ে গেলে পরে আবার নেওয়া যাবে এরকম বলেছিল। ওটা 1 বছরের আমার এখনো শোধ হয়নি, যে 3 মাস দিয়েছি। EMI লাগছে হচ্ছে 1317 টাকা করে কাটছে, তো এটাতে সুদ মানে নেই বললেই চলে। তারপরে আবার বলেছিল যেটা মানে সুদটা লাগবেই না মোটামুটি, ওই জন্যই গিয়েছিলাম যে ধরতে গেলে ওনারা সুদ নিচ্ছেন না হিসাব মতন, রিফান্ড করিনি, মানে আমার 15,000 টাকায় ওনারা 15,000 টাকায় নিচ্ছেন, আরো আমি অনেক দিন ধরে দিতে পারছি জিনিসটা।

0: তোমার তো উপকার তো অবশ্যই হয়েছে।
1: রাজারহাট গোপালপুরের বাসিন্দা বদ্রীপ্রসাদ মাহাতো বললেন,
2: আমার চারা সবজি ব্যবসা হচ্ছে, হাটে বাজারে ফুটফাট পর বসে আমি বিক্রি করি। আমার লোন নেওয়া হয়েছিল, লোনটা ক্লিয়ার হয়ে গেছিল, দ্বিতীয় নম্বর লোন আমি নিয়েছিলাম। আমাদের গোপালপুরে যে কালী পার্কে স্কুল থেকে অ্যাপ্লাই হচ্ছিল ব্যবসা লোনটা, ওখান থেকে আমি ফর্ম নিয়ে অ্যাপ্লাই করেছিলাম লোনের ব্যাপারে। লোন ওইখান থেকেই আমার রাজারহাটে যে কার্ডগোলা যে স্টেট ব্যাংক যে আছে ওইখানে আমি একটা লোনটা পেয়েছিলাম। আমার জমা করতে হয়েছিল ওই আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকে বইটা। ছোট ছোট অ্যামাউন্টে আমি লোন নিয়েছিলাম, প্রথম নিয়েছিলাম 10,000 টাকা, ও মানে লোনটা ক্লিয়ার করে দিয়েছিলাম। তারপরে ব্যাংক থেকেও বলেছিলেন যে আপনাদের লোন লেনদেনটা খুব ভালো আছে, যদি দরকার হয় তো আপনার যদি চাহেন তো 10 থেকে 15 হাজার টাকা নিতে পারেন, অফার দিয়েছিল। তারপরে আমি আবার এই 15,000 টাকাটা অ্যাপ্লাই করে আবার তুলেছিলাম। আমার 6টা কিস্তি দেওয়া হয়ে গেছে, ব্যবসা বাড়াবার জন্য আমি এই লোনটা নিয়েছিলাম। যদি লোনের দরকার আছে আমি যেভাবে লোন নিয়েছিলাম ওইভাবে লোন অ্যাপ্লাই করুন, লোন আপনি পাবেন। ব্যবসা দেখতে একটু ব্যবসাতে যাই হোক, ব্যবসা শো করতে হবে, ডকুমেন্ট দিতে হবে, তারপরে আপনাদের লোন পাস হবে। লোন পাস করলে আপনার লোন প্রত্যেক মাসে আপনার এই একটা ব্যাংক থেকে কিস্তি আছে সেটা লেখা আছে, ওই সিস্টেমে আপনাদের মাসে মাসে দিতে হবে।
1: ধর্মতলার মোহাম্মদ শেহনওয়াজ আমাদের সঙ্গে তার খুশি ভাগ করে নিলেন।
3: ব্যবসা বলতে গেলে আমরা হকার আছি, আমরা জামা টামা বিক্রি করি ধর্মতলায়, কোনো দোকানদার কোনো আমরা এই নেই, আমরা হকার। ধর্মতলায় ডালা লাগিয়ে আমরা জামা টামা বিক্রি করি। আমাদের যেটা ইউনিয়ন আছে ওখানে আমাদের একটা কার্ড আছে, ও কার্ড থেকে আমাদেরকে পিএম স্বনিধি যোজনা পাওয়া যাচ্ছে। তো আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন গিয়েছি, তো ওখানে বিএসকে একটা বলে ওখানে লোকটা জানালো, বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র একটা যোজনা আছে, আপনারা লোন নিতে পারেন। ওখানে হকার কার্ড দেখিয়েছি, আমাদেরকে একটা ফর্ম দিয়েছে, কাগজটা মিলিয়ে আমরা ব্যাংকের ম্যানেজার ওনাকে দিলাম, ওটা ধরুন 15-20 দিনের মধ্যে এটা আমাদের করে দিল। এই পয়সাটা আমাকে খুব খুব এটা পিএম এর যা এটা যোজনা আছে পিএম সাহেব খুব আমার কাজে লেগেছে, আমরা এটা মানে খুব খুশি, অন্তরতে ওনাকে ধন্যবাদ আমরা জানাতে চাই। এটা যোজনা যা করেছি আমরা পেয়েছি, এর আমার শব্দ নেই, আমি এটা আন্তরিক ভাবে এটা খুশি আমি প্রকাশ করছি।
1: প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সম্পর্কে বিস্তারিত শুনলেন এবং শুনলেন এই যোজনা মারফত উপকৃত কিছু মানুষের কথা। এই প্রকল্প দেশের কোটি কোটি প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কোভিড-19 মহামারীর চরম বিপর্যয় কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এক অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। আশা রাখি আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এবং সমাজের প্রান্তিক মানুষদের আর্থিক অন্তর্ভুক্তি ও আত্মসম্মান রক্ষায় প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা একটি অত্যন্ত দূরদর্শী ও সফল পদক্ষেপ হিসেবে দেখা দেবে। বিকাশ পথ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটির শব্দগ্রহণ ও সম্পাদনা করেছেন সুজিত গুপ্ত, গ্রন্থনা হৈমন্তী দে, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শিল্পী দয়িতা দত্ত।

শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রুম্মগীতি। প্রথম যে গানটি আজকের অনুষ্ঠানে শোনাব, গানটি লিখেছেন মিল্টু ঘোষ এবং সুর দিয়েছেন সুকুমার মিত্র, শিল্পী ব্রততী কর চৌধুরী।

রম্যগীতির অনুষ্ঠানে পরবর্তী গান আপনাদের শোনানোর সময় কবিতা সিংহের কথায় কালীপদ সেনের সুরে এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

রমগীতির অনুষ্ঠানে আজকের শেষ গান শ্যামল গুপ্তের কথা এবং দক্ষিণামোহন ঠাকুরের সুরে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আচ্ছা, আমাদের এই যে জীবনের একটা যাত্রা পথ হয়, সেখানে তো অনেকগুলো স্টপেজ থাকে। তো কখনো কখনো জার্নিতে একটা জায়গায় মনে হয় যে এখানেই বোধহয় সব শেষ হয়ে গেল, কিন্তু অবশ্যই অবশ্যই সেখান থেকে আবার নতুন রাস্তা শুরু হয়, নতুন জার্নি শুরু হয়। আর গুরুদেব তো বলেই গেছেন, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। তো সেক্ষেত্রে কি হয় যে যেখানে গিয়ে আমাদের মনে হয় যে এখানেই বোধহয় সব শেষ হয়ে গেল, সেখান থেকে আমরা দেখতে পাই যে ওখান থেকে ট্রেন ধরে আবার পরের স্টেশনে যাওয়া যায়, বা সেই স্টেশনে ট্রেন ধরে আবার অন্যদিকে ফিরেও আসা যায়। তো এই যে জীবনের জার্নিটা, সেই সমস্ত কিছুর সঙ্গে আমাদের পারিপার্শ্বিক অনেক কিছুর আমরা মিল পাই, বা বলতে পারি যে যদি আমরা পারিপার্শ্বিক অনেক কিছুকে খুব ভালো করে দেখি, একটু সুন্দর করে পর্যবেক্ষণ করি, তাহলে সেগুলোর সঙ্গে আমাদের জীবনের যে মিল বা জীবনের যে প্রত্যেক মুহূর্তের ওঠা পড়া, ভেঙে পড়া এবং তারপর আবার নতুন করে তৈরি হওয়া, এই সমস্ত জিনিসটাকে কিন্তু খুব ভালো করে রিলেট করা যায়। তবে আমি জানি যে কালকের এই অসম্ভব একটা সুন্দর বৃষ্টির পর একটা সুন্দর ওয়েদার এবং আজকে সকাল থেকে যথারীতি আবার গরম, এই গোটা বিষয়টায় তোমরা সবাই অনেকটাই উত্তপ্ত হয়ে রয়েছো। তো সেই উত্তপ্তটা একটুখানি কমাতে আজকে তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় রয়েছি আমি পৌলমি তোমাদের সঙ্গে। আর আজকে এই যে আড্ডা আমরা দিচ্ছি, সেটা কি নিয়ে দিচ্ছি, মানে দেখো এই যে মানে এখন সময় যেটা, সেটাকে একদম সূর্যিমামা ঠিক মাথার ওপরে, আর এই যে একটা অলস দুপুর, মানে এই দুপুরটা মানেই কেমন একটা অলস অলস ভাব চলেই আসে, কারণ আমরা তো যতই হোক মাছে ভাতে বাঙালি, তো সেক্ষেত্রে ওই ভাত টাত খাওয়ার পরে একটুখানি বেরু অলস দুপুর একটা আমাদের মোটামুটি চলেই আসে। স্পেশালি এই সময়টা তো গরমের ছুটি থাকে, তো সেই জন্য ওই সকালবেলা আর কি যারা স্কুলে যায় তাদের হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা সময় যে এখন ছুটি যাচ্ছে, সুন্দর একটা ব্যাপার। তো এই যে রোদের একটা পিঠোপিঠি একচিলতে হাওয়া এসে ঘরের পর্দাটা তোমার নাড়িয়ে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই কানে হেডফোন রেখে এই গল্পগুলো শুনলে কিন্তু মন্দ লাগে না, তাই না? আচ্ছা, এই যে দুপুর, এটা মানেই তো একটু জিরিয়ে নেওয়া, একটু স্মৃতির পাতা উল্টানো আর এক কাপ চায়ে চুমুক দিয়ে ভাবা যে জীবনটা ঠিক কোন স্টেশনে দাঁড়িয়ে আছে, তাই না? আচ্ছা, স্টেশন শব্দটা শুনলেই তোমাদের ঠিক কি মনে পড়ে, ট্রেনের হুইসেল, চায়ের ভাঁড়ের ধোঁয়া, নাকি চেনা মানুষের হাত ছেড়ে অন্য লাইনে চলে যাওয়া? আজ সেই স্টেশনের গল্পই হবে, মানে জীবনের স্টেশন তো বটেই, কিন্তু তার সঙ্গে বিভিন্ন স্টেশন, মানে যে স্টেশনগুলো কখনো কখনো মেঘের মাঝখান দিয়ে চলে যাচ্ছে একেবারে রূপকথার মতো, সেই সমস্ত স্টেশন যেগুলোকে তোমরা ছবির পাতায় দেখেছ, সেগুলোকে খানিকটা তোমাদেরকে গল্প বলে জীবন্ত করার মতো করে সাজিয়ে দেওয়ার জন্যই আজকের অনুষ্ঠান। তো আজকে অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে হবে অনেক আড্ডা, অনেক গল্প এবং তার সঙ্গে অনেক গান। তো আড্ডায় একেবারে প্রবেশ করার আগে আপাতত নচিকেতার কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য, ফিরছি গানের পরেই, সঙ্গে থাকো।

জীবনের কিছু কিছু স্টেশনে এই গানটা আমাদের কাছে খুব প্রাসঙ্গিক হয়ে যায়, যে অচেনা শহরে আমরা কেন উড়ান দিচ্ছি সেটা জানতে মন বড় বেশি উতলা হয়ে ওঠে, তাই না? তবে সেই যে উতলা হওয়া এবং তার সঙ্গে এই যে তোমাদের আপাতত যে গল্পগুলো বলবো, মানে যে ধরনের স্টেশন এখন পর্যন্ত ওই কি বলে বিশ্বের দরবারে একেবারে স্বপ্নের মতো শুনতে লাগে, সেই স্টেশনগুলো নিয়ে তো গল্প হবে। তার মধ্যে প্রথমেই যে স্টেশনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে তাঙ্গুলা রেলওয়ে স্টেশন, যেটা চীনে অবস্থিত, ঠিক আছে? এবং ওখানে এই যে মানে এটা সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আপাতত বিশ্বের, তো এই যে রেলওয়ে স্টেশনটা সেটা হচ্ছে বিখ্যাত কিংহাই তিব্বত, সেই যে রেল লাইন সেটার কিন্তু একটা অন্যতম প্রধান অংশ। এবং এখানে মোটামুটি স্বাভাবিক এত উঁচুতে অবস্থিত হওয়ার জন্য অক্সিজেনের মাত্রা খুব কম থাকে, তো সেই জন্য কিন্তু এখানে কৃত্রিম অক্সিজেনের ব্যবহার করা হয়। এবং কেন এই স্টেশনটি অনন্য, এইটা একটা বিরাট বড় ব্যাপার। সেটা হচ্ছে এই স্টেশনটি সম্পূর্ণ জনমানবহীন, এবং সিগন্যালিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেটা পুরোটাই কিন্তু রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে করা হয়েছে। তো এই যে কিংহাইয়ের রাজধানী জিনিং, সেখান থেকে কিন্তু এটা পরিচালিত হয়। এবং এখানে যে ট্রেনের জানালা সেটা দিয়ে বাইরে তাকালে মনে হবে যে ট্রেনটা মাটির ওপর দিয়ে নয় বরং মেঘের ওপর দিয়ে ভেসে চলেছে। তো এই যে ব্যাপারটা, মানে একটা স্টেশন যেটা দেখলে তোমার মনে হবে যে তুমি মেঘের মাঝখান দিয়ে যাচ্ছ, মানে ট্রেনে যাচ্ছ, কিন্তু ব্যাপারটা ওই ফ্লাইটের মতো একটা এক্সপিরিয়েন্স আর কি। তো সেই জন্য কিন্তু এই স্টেশনটা ভীষণ সুন্দর একটা স্টেশন এবং অনেকটা স্বপ্নের মতো। এরপরেই যদি আমরা একটা স্টেশনের নাম বলি তাহলে টিকলিও স্টেশন পেরুতে, এবং

এই যে তিব্বতের তাঙ্গুলা স্টেশন, এটা নির্মাণের আগে কিন্তু পেরুর যে টিকলিও স্টেশন সেটাই ছিল সবচেয়ে উঁচু স্টেশন, সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন আর কি। তো এইটা কিন্তু মানে আন্দিজ যে পর্বতমালা সেটার যে সেন্ট্রাল রেলওয়ে সেটার একটা খনি অঞ্চলে কিন্তু এই এর হচ্ছে ক্রসিংটা রয়েছে। তো এইটা আলাপাইন অঞ্চলের রুক্ষ এবং খাড়া পাহাড় কেটে একটা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে, এবং যা 19 শতকের শেষ ভাগে একটা বিশাল বিস্ময়কর ব্যাপার হিসেবে গণ্য করা হতো। এবং তীব্র বাঁক খাড়া ঢাল বেয়ে এই ট্রেনটা কিন্তু চলাচল করে, অর্থাৎ পাহাড়ের একেবারে পার্শ্ববর্তী এলাকা দিয়ে। তুমি পুরোপুরি একদম পাহাড়ের যে জার্নিটা সেটা পুরোটা বুঝতে পারবে, এবং যেহেতু এতটা উপরে তো সেই জন্য কিন্তু অবশ্যই আকাশে মেঘেদের খেলা, সেইটা তো একটা দুর্দান্ত একটা দৃশ্য। এবং এরপরে আর একটা স্টেশনের নাম আমরা বলতে পারি, সেটা হচ্ছে বলিভিয়ায় অবস্থিত কন্ডোর রেলওয়ে স্টেশন। এটার নাম তোমরা অনেকেই শুনেছ। এই যে আমেরিকার বলিভিয়া, সেখানে অবস্থিত এটা কিন্তু বিশ্বের অন্যতম উঁচুতে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। এবং এইটা হচ্ছে মূলত একটা রেলওয়ে স্টেশন যেটা মানে খনিজ সম্পদ পরিবহনের জন্য আর কি স্থাপন করা হয়েছিল, মানে দুর্গম পার্বত্য এলাকায় একটা রেলওয়ে স্টেশন আর কি। কিন্তু এর উচ্চতায় তীব্র ঠান্ডা এবং ভীষণ রুক্ষ আবহাওয়ার কারণে ট্রেন চলাচল এবং স্টেশনের রক্ষণাবেক্ষণ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তো বর্তমানে এই লাইনে নিয়মিত যাত্রীবাহী ট্রেনের সংখ্যা খুবই কম, কিন্তু মূলত মালবাহী আর কি কাজ বহনের জন্য মালবাহী ট্রেন এখানে এখান দিয়ে চলাচল করে। তো এইটা কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে ভীষণ সুন্দর একটা রেলওয়ে স্টেশন। আর আরেকটা রেলওয়ে স্টেশন রয়েছে যেটা এরকমই একটা উঁচুতে অবস্থিত এবং ভীষণ সুন্দর আর কি, আশেপাশ দিয়ে খুব সুন্দর পাহাড় পর্বত সমস্ত কিছু দেখা যায়। সেটা হচ্ছে আবারও আন্দিজ পর্বতমালার একটা কোলে ঘেঁষে একটা রেলওয়ে স্টেশন রয়েছে, যার নাম গালাবা রেলওয়ে স্টেশন, যেটা কলম্বিয়াতে রয়েছে। তো সেই স্টেশনটাও কিন্তু বিশ্বের অন্যতম মানে চতুর্থ রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত। তো এই যে রেলওয়ে স্টেশনগুলো সেগুলো কিন্তু আমাদেরকে আমাদের জীবনের ওঠা পড়ার গল্প বলে। মানে কখনো আমরা জীবনে হয়তো খুব বেশি ওপরে উঠে গেছি, আবার কখনো হঠাৎ করেই এমন এমন কিছু জিনিসপত্র হবে, কারণ সব কিছু তো আমাদের হাতে থাকে না। তো জীবনে কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে, আর কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমাদের পুরোপুরি কন্ট্রোলের বাইরে থাকে। তো এই যে কিছু স্টেশন রয়েছে যেখান থেকে আমরা থেমে আমাদের জায়গাটা ডিসাইড করতে লাগে যে আমরা কোন দিকে যাব, তারপরেও আমরা ভুল রাস্তায় যেতে পারি, কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, তখন মনে হয় যে যেটা সামনে স্টেশন রয়েছে সেখানেই নেমে যাওয়াটা বেটার অনেক দূরে যাওয়ার থেকে। তো সেই জন্য জীবনের স্টেশনগুলোও কিন্তু আমাদের এই যে রেলওয়ে স্টেশন সেগুলোর সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। আজকে এই নিয়ে আরও অনেক গল্প হবে, তবে আপাতত সময় একটা গানের। লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর, সঙ্গে থেকো।

এভাবে তো আমাদের রূপকথার গল্প হবেই, কারণ আমাদের জীবনটা কিছু কিছু সময় অনেকটা রূপকথার মতোই লাগে। মানে যখন ওই একটা অনেক রুক্ষ পথ পেরোতে পেরোতে পেরোতে পেরোতে স্টেশনটা গিয়ে যখন ওই রকম একটা, মানে ট্রেনটা গিয়ে যখন ওরকম একটা স্টেশনে দাঁড়ায়, যখন সেখানে চারিপাশে মেঘেদের খেলা, তখন মনে হয় সত্যিই তো আশেপাশটা কেমন রূপকথার মতো। আবার কিছুদিন পর, মানে তারপর যখন আবার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয়, তখন গিয়ে আবার অন্য কোনো স্টেশনে গিয়ে দাঁড়াবে, তখন মনে হবে এই দিকটা ততটা ভালো না। জীবনটা ওরকমই, মানে খানিকটা ওরকমই, যে কখনো গিয়ে আমাদের মনে হয় যে খুব ভালো একটা বিষয় হচ্ছে, আর কখনো গিয়ে মনে হয় যে এর আগেই তো বোধহয় ভালো ছিলাম। কিন্তু আস্তে আস্তে আবার সেটা পরিবর্তন হয়ে যায়, মানে ভালো থাকা খারাপ থাকা সব কিছু নিয়েই তো জীবন। তো এই যে আমরা মানে স্টেশনগুলোর গল্প বলছিলাম, সেখানে কিন্তু স্বপ্নের দেশে একটা স্বপ্নের স্টেশন রয়েছে, যেটা হচ্ছে সুইজারল্যান্ডে, এবং স্টেশনের নাম হচ্ছে জাংফ্রেখোস। তো এই যে স্টেশনটা, সেখানে কিন্তু মানে বিশ্বজুড়ে অত্যন্ত বিখ্যাত একটা স্টেশন, এবং মহাদেশের সবচেয়ে উঁচু হিসেবে সুইজারল্যান্ডের, কিন্তু ইউরোপের সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে এইটা। এবং এখানে মানে কেন বলা হয় একে টপ অফ দ্য ইউরোপ, ইউরোপের ছাদ বলা হয় এই স্টেশনটাকে আর কি। আল্পস পর্বতমালার যে বিখ্যাত আইগার এবং মঙ্কো, সেই পাহাড়ের ভেতরে টানেল খুঁড়ে কিন্তু এই স্টেশনটা তৈরি করা হয়েছে, এবং এটাই এটার বিশেষত্ব আর কি। তো এই স্টেশনের বাইরে বেরোলেই চোখে পড়ে মাইলের পর মাইল বিস্তৃত যে হিমাবহ, এবং তার সঙ্গে সারা বিশ্ব থেকে লাখ লাখ কেবল বরফের একটা মায়াবী পাহাড়। তো সেই যে ব্যাপারটা, সেই যে রাস্তাটা, সেটা কিন্তু ওই রকমই যেটা বললাম, যে যেতে যেতে যেতে যেতে যখন এইরকম একটা স্টেশনে জীবনটা এসে দাঁড়ায়, তখন মনে হয় যে আশেপাশটা কত সুন্দর, একেবারে রূপকথার মতো। তো এই রূপকথাটা অনেক সময় থাকে, আবার অনেক সময় বেশি দিন থাকে না, কিন্তু আমাদের কিন্তু এই রূপকথার কথা মাথায় রেখে জীবনের রসদটা খুঁজে যেতে হবে। আরও একটা স্টেশন রয়েছে যেটা আমাদের সবার খুব কাছের এবং সবার খুব পরিচিত একটা স্টেশন, সেই স্টেশনটা হচ্ছে আমাদের এই যে এশিয়ার সবচেয়ে মানে উচ্চতম একটা রেলওয়ে স্টেশন। এবং যখন আমরা দার্জিলিং যাই, তখন এই স্টেশনটা আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে ঘুম। এবং এটা, এটার সবচেয়ে হেরিটেজ ব্যাপার হচ্ছে যে এটা টয় ট্রেন, এবং তার সঙ্গে দার্জিলিংটা খুব নিজের মনে হয় তো, মানে খুব কাছের মনে হয়, এবং একেবারে ওটা ওই গল্পের পাতার নায়কের মতো নয়, একেবারে আমাদের নিজেদের, খুব আমার মতো। তো সেই জন্য এই স্টেশনটা আমাদের সবারই হয়তো সবচেয়ে পছন্দের একটা স্টেশন। তবে এর দৃশ্য কিন্তু, এর সিনিক বিউটি দুর্দান্ত, এবং গিয়ে যখন স্টেশনে ট্রেনটা দাঁড়ায়, এবং মানে যখন ফিল করতে পারি আমরা যে দার্জিলিং এসে গেছি, তখন কিন্তু সেই অনুভূতির কোনো তুলনাই হয় না। আর এই অনুভূতিটা

জন্য আমরা বারবার ফিরে যাই দার্জিলিং এ, এবং তার সঙ্গে এই যাওয়ার পরে মনে হয় যে এইটাই তো জীবনের আসল রসদ, এটা নিয়েই তো বেঁচে থাকা, এটাই তো জীবনের টনিক, তাই না?

অরিন্দ চট্টোপাধ্যায় একদম ঠিকই বলেছেন যে এটাই আসল জীবনের টনিক, এবং তার সঙ্গে এমন কিছু রেলওয়ে স্টেশন আছে সেটা হয়তো এত উপরে উপস্থিত নয়, কিন্তু সেটার যে সৌন্দর্য, সেটা তার স্থাপত্য, তার ভাস্কর্য এবং সেটা যেভাবে তৈরি হয়েছে তার উপর অনেকটা ডিপেন্ড করে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টওয়ার্প স্টেশন, মানে অ্যান্টওয়ার্প সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, যেটা বেলজিয়ামে রয়েছে এবং 1905 সালে এটা তৈরি করা হয়েছিল। এবং এই যে স্টেশনটা, সেটা কিন্তু বিংশ শতাব্দীর যে শুরু তার কিন্তু অন্যতম প্রতীক এই এর যে স্থাপত্য শৈলী। এবং এটাতে হচ্ছে আমরা দেখতে পাই নিও বারোক এবং গথিক শৈলীর একটা মিশ্রণ দেখতে পাই, এবং তার সঙ্গে যে বিশাল গম্বুজ এবং মার্বেল পাথরের যে সূক্ষ্ম কারুকাজ, সেইটা কিন্তু দেখতে সুন্দর, মানে দারুণ লাগে। এবং তার সঙ্গে ট্রেনের যে প্ল্যাটফর্ম, সেগুলোকে কিন্তু ঢেকে রাখা হয়েছে লোহা আর কাঁচের তৈরি একটা সুবিশাল ছাদ দিয়ে। তো এই যে স্টেশনটা, সেটা দেখলে মনে হয় যে এটা একটা রাজপ্রাসাদ, মানে এটা আমাদের আমাদের অনেক ছোট মনে হবে ওখানে গেলে, মানে নিজেদেরকে মনে হবে যে অনেক, যেরকম পাহাড় সামনে দাঁড়ালে নিজেকে অনেক ছোট মনে হয় না, যে আমি কত ক্ষুদ্র আর এটা কত বিশাল, ঠিক সেরকম একটা ব্যাপার। এরপর আরেকটা স্টেশন রয়েছে যার নাম হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, যেটা নিউ ইয়র্কে রয়েছে। এবং এটার শুধুমাত্র সৌন্দর্য বলবো না, এটা কিন্তু সংখ্যার বিচারেও এটা বৃহত্তম। এবং এই যে এটার বিখ্যাত যে বোয়ার্ডস, সেটা কিন্তু এটার সবচেয়ে বড় বিশেষত্ব। এবং এর যে মূল হলের যে ছাদটি, সেটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়েছে, কারণ এখানে আকাশের মতো একটা নক্ষত্রপুঞ্জ তৈরি করা হয়েছে যেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। তো এই যে কিছু স্টেশন রয়েছে যেগুলোকে আমি বললাম যে অনেক সময় এমন এমন স্টেশন আছে যেখানে গাড়ি যেতেই পারে না, সেখানে কিন্তু ট্রেন আটকে যাবে। এবং তারপর আবার কিছু স্টেশন রয়েছে যেখানে কিন্তু আমাদের পথ চলা অনেক মসৃণ, অনেক সুন্দর। গান এবং সুর সেইগুলো শেষ হয়ে গেল এবং ঘড়ির কাঁটাও বলছে যে আজকে আমাদের অল্প অল্প কথা, গল্প কথা ঝুলিতে এখন কিন্তু গল্পের সময়টাও প্রায় ফুরিয়েই এসেছে। আজ আমরা অ্যান্টওয়ার্পের রূপকথা দেখলাম, গ্র্যান্ড সেন্ট্রালের বিশালতা অনুভব করলাম, আবার তাঙ্গুলার মতো মেঘের দেশেও ঘুরে এলাম, আর তার সাথে ছুঁয়ে গেলাম আমাদের নিজেদের মনের ভেতরের স্টেশনগুলোকে। ট্রেন যেমন একটা স্টেশনে দাঁড়িয়ে থাকে না, তার নিয়তি হলো যে নতুন লাইনে নতুন স্টেশনের দিকে এগিয়ে চলা, আমাদের জীবনটাও ঠিক তাই। কোনো একটা স্টেশনে লেট হয়ে গেলে, মানে লেট তো করতেই পারে, তো কোনো স্টেশন কুয়াশায় ঢাকা থাকতেই পারে, কিন্তু দিনের শেষে নতুন এক ভোরের আলো মেখে ট্রেন ঠিক তার গন্তব্যে পৌঁছবেই। তাই জীবনের কারেন্ট স্টেশনটা যেমনই হোক না কেন, জানালার বাইরে চোখ রেখে জার্নিটা এনজয় করতে ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অল্প অল্প গল্প কথার অনুষ্ঠানেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী। আর যেতে যেতে তোমাদের জন্য রইল মোহিনের ঘোড়াগুলি থেকে এই গানটা। টাটা।

0: পৌলমি বাগ, আকাশবাণী মৈত্রী। এখন সাঁওতালি গান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

সাঁওতালি গানের অনুষ্ঠানে আজ পরিবেশন করা হচ্ছে বিভিন্ন ধরনের লাগড়ে গান। লাগড়ে হল সাঁওতালি গানের একটি প্রকার। এই গান যে কোনো সময় এবং উপলক্ষ ছাড়াই গাওয়া যায়। সুর ও তাল অনুযায়ী বিভিন্ন ধরনের লাগড়ে গান রয়েছে, যেমন এতহব লাগড়ে, শিকরীয় লাগড়ে, ঝিকো লাগড়ে ইত্যাদি ইত্যাদি। তবে একই সুর ও তালের লাগড়ে গান অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন কোনো এক অঞ্চলের এতহব লাগড়ে অন্য অঞ্চলে হয়তো সোজে লাগড়ে নামে পরিচিত, আবার এক অঞ্চলের লাগড়ে গান অন্য অঞ্চলে পরব গান নামে পরিচিত। এই ধরনের নাম বিভ্রাট লাগড়ে গানের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজ প্রথমেই বাবুদাস টুডু ও সহশিল্পীদের গাওয়া এতহব লাগড়ে গান শুনি।

এই গানে নাচের আখড়ার বর্ণনা করা হয়েছে। বাদকের দল আগে আগে মাদল বাজায়, পিছনে রয়েছে নর্তকীর দল। জমজমাট এই নাচের আখড়ায় সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এবারের নিবেদন শিকারিয়ে লাগড়ে, পরিবেশন করছেন মালতী ডুডু ও সহশিল্পীবৃন্দ। খামারের পরিত্যক্ত কোণে ফুটেছে গোলাপ ফুল, তার সৌন্দর্য সকলের মন ছুঁয়ে গেলেও পরন্ত

লাগড়ে গানের অপর একটি রূপ হল টুহুর, টুহুর লাগড়ে। কল্যাণী মুর্মু ও সহশিল্পীদের গাওয়া একটি টুহুর লাগড়ে গান শুনি।

এই গানেও নাচের আখড়ার বর্ণনা করা হয়েছে। নর্তকীর দল নাচে ও গানে মাতোয়ারা হয়ে অবশেষে ক্লান্ত হয়ে পড়ছে, দেখলে মায়া হয়, তবু যেন খুশির শেষ নেই।

এবারে ঝিকে লাগড়ে গান পরিবেশনায় অঞ্জলি সরেন ও সম্প্রদায়। এই গানটিতে পুত্রকে নিয়ে মায়ের স্বপ্ন কথা বলা হয়েছে। ওহে বাছা, এবছর তোমার জন্য ধুতি কিনে দেব, আসছে বছর দেব পাগড়ি, আর তার পরের বছর তোমার বিয়ে দেব। দৈনন্দিন কাজে অখুশি তোমার বাবাকে রাজি করাতে হবে।

অনিল মান্ডি ও সম্প্রদায়ের পরিবেশনায় শুনি একটি সোজে লাগড়ে গান। গানটিতে পৌরাণিক আখ্যানের কথা বলা হয়েছে। প্রভুর দয়ায় কিভাবে এই বসুন্ধরা ও মানব সৃষ্টি হয়েছে তার উল্লেখ আছে গানটিতে।

এই গান শোনাচ্ছেন গোলাপী হাঁসদা ও সম্প্রদায়ে। এই গানে সাঁওতাল জাতির সৃষ্টি কাহিনীকে স্মরণ করা হয়েছে। এত বড় পৃথিবীতে মানব জন্ম, বিশেষত সাঁওতাল জাতির জন্ম যে হাঁস হাঁসির নামক পাখি থেকে, সেই কথাই বলা হয়েছে।

আজকের শেষ নিবেদন জহার লাগড়ি গান। বাড়িতে সবই আছে, চিড়েমুড়ি আছে, মিষ্টিও আছে, কিন্তু খাবার লোক নেই, কাকে দেওয়া যায়? নাচের আখড়ার যারা শোভা বাড়ায়, সেই বাদকের দল বাজাতে বাজাতে ও নর্তকীর দল নাচতে নাচতে ক্রমশ যেন ক্লান্ত হয়ে পড়ছে। তাদেরই দেওয়া হোক এই চিড়েমুড়ি ও মিষ্টি, তারা চনমনে হয়ে উঠুক, জমে উঠুক আখড়া, এই কথাই বলা হয়েছে এবারের গানটিতে। পরিবেশন করছেন লবা মুর্মু ও সম্প্রদায়।

0: আসতে পারি?
1: আসুন। আরে আরে আরে আরে অক্ষয়, আরে আয় আয় আয়। আরে আমি তো ভাবতেই পাচ্ছি না তুই এত কাল বাদে। আরে বাপরে বাপরে বাপরে, ও গো শুনছো?
0: না না না না, উত্তেজিত হোস নি।
1: তুই বলিস কি, তুই এসেছিস আর আমি উত্তেজিত হব না?
0: বল এবার কেমন আছিস বল।
1: কেমন দেখছিস?
0: দেখছি তো একবারে বহাল তবিয়াত।
1: খারাপ নেই তোদের শুভেচ্ছায়।
0: আরে বৌমা কেমন হয়েছে?
1: ভালো ভালো, খুব ভালো। এবারে তোর কথা বল, কবে এলি?
0: এই মাসখানেক, তবে এলুম নয় বল ফিরলুম।
1: মানে
0: সেখানকার পাট তুলে দিয়ে পাকা পাকি ভাবে চলে এলুম।
1: খুব ভালো খুব ভালো। কিন্তু তোর ছেলে মেয়ে, তারা তো আর এই দেশে জন্মায়নি।
0: মেয়ে তো বিয়ের পর আমেরিকায়।
1: আচ্ছা,
0: ছেলে আমার সঙ্গেই থাকে।
1: বাহ বাহ, তা ছেলে কি করছে?
0: ওই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রয়েছে।
1: আচ্ছা,
0: কলকাতায় ট্রান্সফার নিয়ে এসছে।
1: বাবা বাবা বাবা, একেবারে পাক্কা হিসেব। তা অঙ্কে তো তুই বরাবরই ভালো ছিলি। তা এখন আছিস কোথায়?
0: এই সরলেক, শোন, আমার ছেলের বিয়ে, তোদের যেতে হবে।
1: ছেলের বিয়ে? আচ্ছা, তা মেয়ে কোথাকার?
0: একেবারে খাস কলকাতার, 100% বাঙালি।
1: বাবা বাবা বাবা বাবা, ও গো শুনছো, শিগগির একবার এদিকে এসো।
2: হ্যাঁ, কি ব্যাপার, এত চাঁচাচ্ছ কেন, কি হয়েছে?
1: সাংঘাতিক কাণ্ড হয়েছে, দেখো। হ্যাঁ দেখো, কে এসেছেন?
2: কে?
0: ওকে চিনতে পাচ্ছেন না?
2: না মানে,
1: আরে চিনতে পাচ্ছ না? ওহো হো, আরে আমাদের ক্লাবের অক্ষয়, মানে সাহেব অক্ষয়।
2: হ্যাঁ, আমাদের তো ভুলেই গেছেন।
0: একদম ভুলিনি বৌদি, প্রায় আসবো। এই যে আমার ছেলের বিয়ে 20শে মার্চ, আর বৌভাত হলো 23শে মার্চ। দুদিনই কিন্তু যেতে হবে।
2: যাব, চেষ্টা করব।
0: চেষ্টা?
2: আসলে ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না।
1: আরে আমার অসুখ করেছিল তো সেই 3 মাস আগে, এখন তার কি? যাব যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। হ্যাঁ শোনো, তুই বরং অক্ষয়কে আগে এক কাপ চা খাইয়ে দাও।
2: এই যাই।
0: আজ আর উপায় নেই, আরেকদিন, অনেক নিমন্ত্রণ বাকি।
1: হ্যাঁ হ্যাঁ, তুই এখন যা, এইসব সামাজিক অনুষ্ঠানের সময় একটু এদিক ওদিক হলে আত্মীয় স্বজনরা ভুল ধরে, রাগ করে। আমার ছেলের বিয়ের সময় সেই যে একটু ভুল হয়েছিল, তার খেসারত জীবনভর আমাকে দিয়ে যেতে হচ্ছে, জানিস? আমার ভগ্নিপতি।
2: তাহলে আজ আর বসতে জোর করব না।
0: হ্যাঁ বৌদি, একদম উপায় নেই, বৌমা ছেলে সবাইকে নিয়ে কিন্তু আসা চাই, পারলে মাঝে মাঝে এক একবার আসবো। বৌদি বৌদি আসছি। আরে যাস কিন্তু, একদম ভুলবি না। চললাম, বৌদি যাচ্ছি, চলি রে।
1: আচ্ছা, ছেলের বিয়ে, ওহ কত কথা মনে পড়ে যায়, কত কথা।
2: তুমি আমায় চা করে আনতে বললে, অক্ষয়বাবু যদি খেয়ে যেতে রাজি হতেন
1: ভালোই হতো। আমিও আমার ছেলের বিয়ের গপ্প সপ্প করতাম, ছেলের বিয়ে আমিও ঘটা করে দিয়েছি। আর অক্ষয়কেও তো নিমন্ত্রণ পত্র আমি পাঠিয়েছিলাম, চললে কোথায় আবার?
2: সন্ধে হতে চললো, চা খেয়েছ?
1: সত্যি বৌমা, আজ এখনো তো চা দিলেন।
2: বোনেরা এসেছে গল্প করছে, তারা যখন চা খাবে তখন তুমি পাবে।
1: তা ওরা গল্প করে করুক না, আমাদের দুজনের চাটা না হয় তুমি করে নিয়ে আসলে।
2: তুমি কি ইচ্ছে করে এসব কথা বলো নাকি?
1: আমি তোমার কথা মানে সময় সময় বুঝতে পারি না, সোজা করে বলো তো।
2: কেন, তুমি জানো না তোমার বৌমা আমার রান্নাঘরে যাওয়াটা পছন্দ করে না?
1: হ্যাঁ তা বটে, তাও ভালোই হয়েছে, তোমার হাই প্রেশার আগুনের তাপ থেকে দূরে থাকাই ভালো।

0: বোনেদের জন্য পান্তুয়া কাটলেট সব এলো, তোমাকে একটা মিষ্টিও দিয়ে গেল না।
1: তা দেয়নি, ভালোই হয়েছে, অম্বলের রুগী তো। আচ্ছা তোমার মনে আছে শুদ্ধর বৌভাতের সময় কাটলেট পান্তুয়া দুটোই হয়েছিল, আমি বারবার বারণ করেছিলাম, তোমার ভাই জোর করে করালো, তারপর নিজে এক গাদা খেয়ে অম্বলের ব্যথা, শেষে মাঝরাতে ডাক্তার ডাকতে হলো।
0: তোমার অম্বলের ওষুধটা ফুরিয়ে গেছে, এখনো কারো আনার সময় হলো না, অথচ তোমার বৌমা দু দুটো টনিক ফুরিয়ে যাবার এক সপ্তাহ আগেই এসে গেছে।
1: এটা তো ভালোই হয়েছে, পরের মেয়ের সুখ অসুখ সেটা আগে দেখতে হবে। এটা কিন্তু চায়ের হায়, দেখেছ নেশার বশবর্তী হলে মানুষের কি ক্ষতি হয়। এই দেখো, হাইটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, মানে ছোঁয়াচে রোগ, তোমার দেখে আমারও হয়ে গেল।
0: বুড়ো হয়ে মরতে চললে এখনো মনে করাতে হবে, ওইভাবে হাই তুলো না, চোয়াল আটকে যাবে।
1: এটা ঠিক, এটা কিন্তু ঠিক বলেছ, চোয়াল আটকানো ডেঞ্জারাস ব্যাপার। তোমার মনে আছে শুদ্ধর বিয়ের লগ্ন ছিল ভোর রাত্রে, তোমার সুখী ভাই তার সেই হাইয়ের পর হাই, হাইয়ের পর হাই, আবার হাইয়ের পর হাই, হঠাৎ আটকে গেল চোয়াল, কি সাংঘাতিক কাণ্ড। আমার কি বিপদ বলো, বরকে ছাপনাতলায় নিয়ে যাব না বরের মামাকে ডাক্তারখানায় নিয়ে যাব, কেলেঙ্কারি কেলেঙ্কারি কাণ্ড।
0: বিয়ের আলোচনা আর ভালো লাগছে না, চুপ করো। জামাইবাবু এসেছে বলে বুড়ো শ্বশুরকে এক কাপ চা দেবার সময় হলো না।
2: বাবা একটু আসবো?
1: হ্যাঁ বৌমা, এসো এসো এসো এসো।
2: মা, দিদি জামাইবাবুর সঙ্গে একটু মার্কেটিং এ যাচ্ছি, ও ফিরলে একটু বলবেন, ঘন্টাখানেক বাদেই আসছি। বাবা আসছি।
1: হ্যাঁ এসো। ও বৌমা, গরম জামা পরে যেও, প্রথম ঠান্ডা সেটা না লাগানোই ভালো।
2: আচ্ছা। ও মা, বলতে ভুলে গেছি, ফ্লাস্কে সবার চা করা আছে, আমি আসছি।
0: কাপে করে দিয়ে যেতে কতটুকু সময় লাগতো, আর দিদি জামাইবাবু যখন খেল তখনই বা দিতে কি অসুবিধে ছিল, এরা কি বলে কি চাই বুঝতে পারি না।
1: জেনারেশন গ্যাপ, দুটো প্রজন্মের মধ্যে অনেকটা দূরত্ব, অনেকটা।
0: এতটা দূরত্ব যে অচেনা লাগবে?
1: তা তো একটু লাগবেই, সময় যায় সবকিছুই বদলায়, শব্দের মানে প্রকাশের ভঙ্গি।
0: থাক, যত বুড়ো হচ্ছে তত জ্ঞান দেবার অভ্যেস বাড়ছে,
1: অভিজ্ঞতা বাড়ছে যে। এটা কিন্তু চায়ের হাই, যাও চাটা নিয়ে এসো।
0: যাচ্ছি।
1: জয়া, জয়া।
0: হ্যাঁ।
1: শোনো, খবরের কাগজটা একবার আনো।
0: যাচ্ছি।
1: আরে তাড়াতাড়ি আনো না কাগজটা। আরে ইয়ে চশমাটা আবার কোথায় গেল, এই টেবিলের উপরেই তো ছিল, কে যে কোথায়, এই দেখো রেডিওর মাথার উপরে কে যেন রেখে দিয়েছে।
0: ওরকম অদ্ভুত জায়গায় তুমি ছাড়া আর কে রাখবে, এনা এনা খবরের কাগজ।
1: দাও দাও দাও কাগজটা, দাও দাও দাও। প্রাক্তন মন্ত্রী অভিরামের বাড়িতে সার্চ করে বালিশের খোলের মধ্যে 3 কোটি টাকা পাওয়া গেছে। আরে আরে আরে, দেশটার কি হলো, সত্যমারি মিউনিসিপ্যালিটির ভোট গণনা ভণ্ডুল, 10টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ভণ্ডুল। হ্যাঁ দেখেছ দেখেছ দেখেছ কি সব জোচ্চর হয়েছে, এই খবরে কাগজওয়ালারা, ওয়ার্ক কালচার বলে আর কিচ্ছু নেই।
0: আহ, চেঁচামেচি করো না তো সকালবেলা, কি হয়েছে কি?
1: এই দেখো একই খবর একই পাতায় বোধহয় একই কলামে। হ্যাঁ সারপ্রাইজিং সারপ্রাইজিং, দেখি দেখি তারিখটা দেখি তারিখটা দেখি। আরে রে রে রে রে, এ তো পরশুর কাগজ, কি গো পরশুর কাগজ দিয়ে গেলে, শুনছো, কোথায় গেলে কোথায় গেলে।
0: চেঁচাচ্ছ কেন, চা আনতে গিয়েছিল, এ না চা না,
1: দাও দাও চাটা দাও চাটা দাও।
0: হ্যাঁ

0: আচ্ছা, আমি বলছিলাম কি, এটা পুরনো কাগজ,
1: পুরনোটা এনেছি
0: কেন,
1: আজকেরটা পড়ছি,
0: কোনো খবর রাখো না, শুদ্ধ সেই কখন বাজারে চলে গেছে।
1: তোমার বৌমা পড়ছে।
0: আমি কি সবার শেষে পড়বো নাকি, কেন কেন, আমি কি সংসারে বাতিল হয়ে গেছি নাকি, খবরের কাগজটা আমি সময় মতো পাবো না।
2: এ নিন খবরের কাগজ, গায়ে গায়ে বাড়ি চেঁচিয়ে কথা বললে পাশের বাড়ি থেকে সব শোনা যায়।
0: হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছো, চেঁচামেচি করাটা আমার ঠিক হয়নি। আসলে কি জানো, সকালে কাগজ পড়াটা আমার বহুদিনের অভ্যাস, না প্রায় নেশার মতো, যে কোনো নেশায় খারাপ, পড়ার নেশাও।
2: ও হ্যাঁ, কাল দিদি জামাইবুড়া এসেছিল, বড়দির ননদের বিয়ের নেমন্তন্ন করে গেল।
0: তাই নাকি, বাহ খুব ভালো কথা।
2: আপনাদেরও বারবার করে যেতে বলে গেছে।
1: আমাদের
2: অবাক হওয়ার কি আছে, একসঙ্গে যখন আছি তখন তো বলবেই।
1: ও একসঙ্গে থাকলে তবেই বলার প্রশ্ন ওঠে।
2: সার্টেনলি, মেজদি নিজের ফ্যামিলি নিয়ে একা আলাদা থাকে, ন্যাচারালি ওর শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করেনি।
0: বৌমা তুমি কি বলতে এসেছিলে বলো।
2: জামাইবাবু কাল ভীষণ তাড়াহুড়োতে আপনাদের কাছে আসতে ভুলে গিয়েছিল, আজ সকালেই আমায় ফোন করে আপনাদের বলে দিতে বলেছে।
1: নেমন্তন্ন পত্র দেয়নি?
2: না দিলেও কিছু এসে যেত না, তবু দিয়েছে। এই যে বাবা,
1: শুদ্ধর নামে কার্ড দিয়েছে।
2: হ্যাঁ কেন,
1: পরিবারের কর্তা বেঁচে থাকলে তার নামে দেওয়াই রীতি।
2: তুচ্ছ রীতিনীতি মেনে চলা আজকাল কারোর পক্ষে সম্ভব নয়, মানুষের অনেক কাজ আছে।
1: এসব তুচ্ছ নয়, সামাজিক শিষ্টাচার শিখতে হয়।
2: এগুলো না শিখেও আমার জামাইবু একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হয়েছেন।
0: বাহ, ইয়ে কার্ডটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। তাহলে এটা হচ্ছে 20 এবং 23-এ। ও বাবা, এ তো ভারী মুশকিল হলো, আমাদের তো ওই দুই দিনই অন্যত্র নিমন্ত্রণ রয়েছে। বৌমা আমরা তো যেতে পাচ্ছি না।
1: ওই দিন দুটোই তোমার বাবার বন্ধুর ছেলে।
2: আপনারা যেতে পারবেন না সেটা ওরা জানে, আপনারা বেঁচে রয়েছেন নেমন্তন্ন করাটা একটা ভদ্রতা,
1: শুধুই ভদ্রতা।
0: বৌমা ওরা যেন কিছু মনে না করেন, আসলে আমাদেরও তো নেমন্তন্ন রয়েছে।
2: না না মনে করবেন কেন, মা একটা কথা বলছি, আপনারাও কিছু মনে করবেন না। জামাইবাবু আপনার ছেলের নামে কার্ড দিয়েছে কারণ ওই তো এখন হেড অফ দ্য ফ্যামিলি, রিটায়ার্ড লোককে অ্যাড্রেস করে কেউ নেমন্তন্ন পত্র দেয় না।
1: তোমার মুখের উপরে কথাটা বলে গেল, বলে যেতে পারলো।
0: ভুলে যাও কেন, সময়টা বদলে গেছে, কথা বলার ঢংটাও বদলে গেছে, আমরা ঝরা সময়ের পাত্র পাত্রী। তাছাড়া দেখো, আমরা যা ভাবছি তা হয়তো বৌমা বলতে চাইনি।
1: ছোটবেলায় একদিন মায়ের সঙ্গে বেড়াতে যাচ্ছিল, চাঁপা গাছের নিচে অনেক ফুল পড়েছিল, আমি মারিয়ে যাচ্ছিলাম, মা বলেছিল ঝরে গেছে বলে মারিয়ে যাসনি, পাশ কাটিয়ে যা মা, পাশ কাটিয়ে যা।

0: হ্যাঁ গো, বলছিল আজ শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো না, খাবার আনবো।
1: সেই দুধ আর রুটি তো?
0: হ্যাঁ,
1: খাবো না।
0: তাহলে
1: রোজ ওই এক জিনিস আর ভালো লাগে না, একঘেয়ে লাগে, যাব না বলে মনে হয়।
0: এই বয়সে পেট ভরে খাওয়া নিয়ে কথা, একঘেয়ে কি দুঘে ভাবার দরকার নেই।
1: একই মেনু রোজ খেতে হবে, বুড়ো হয়েছি বলে জিভের স্বাদটাও তো চলে যায়নি।
0: জিভের স্বাদ আহ্লাদ মেটাবার বয়স আর নেই।
1: 62 বছর বয়সটা এমন কিছু নয়। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী হলে কাগজে লিখত তরুণ মন্ত্রী।
0: নেতাদের বয়স হয় না, তুমি তো নেতা নও। কথায় বলে রাত পিতি হাতি মরে, খেয়ে না।
1: বলছি তো ইচ্ছে করছে না।
0: তুমি না খেলে আমিও তো খেতে পারবো না।
1: শরৎচন্দ্রের নারী এখনো আছে। আচ্ছা একটু পরে খাবো, রাগটা আগে পড়ে যাক।
0: আমি আগে চলে গেলে তোমার যে কি দশা হবে।
1: বসো বসো বসো, আমার কাছে এসে বসো।

0: একটা কথা আছে।
1: বলো।
0: অক্ষয়ের ছেলের বিয়েতে যাবে তো?
1: বরযাত্রী যাওয়া আমাদের উচিত নয়, অনেক ধকল। বুড়ো মানুষের শরীর খারাপ হলে বাড়িতে খুব অশান্তি।
0: বিয়েতে না যাও, বৌভাতে যাবে তো? এত করে বলে গেল।
1: একবার তো আসার কথা ছিল, তা যখন এলো না, মনে হয় না গেলে তেমন কিছু হবে না।
0: আসবো বললেই কি আসতে পারে? ছেলের বিয়ে বলে কথা, নিজের ছেলের বিয়ের কথা না একবার ভাবো তো। না না না, আমাদের যাওয়া উচিত।
1: দেখি, ভেবে দেখি।
0: দেখো, বৌমাকে একবার বলি, ওদেরও তো নেমন্তন্ন করে গেছে। হ্যাঁ, একবার বৌমাকে ডাকো না।
1: তুমি অদ্ভুত মানুষ। ডাকছি, ওই আসছে।
2: বাবা, আপনার অম্বলের ওষুধ।
0: এসো বৌমা, এসো। শুদ্ধ ফিরেছে বুঝি?
2: হ্যাঁ, একটু আগে।
0: শোনো বৌমা, আমার আমার ছেলেবেলার বন্ধু অক্ষয়ের ছেলের বিয়ে, পরশু বিয়ে আর শুক্রবার বৌভাত। যাবার জন্যে খুব অনুরোধ করে গেছে।
2: যাবেন
0: না? মানে তোমাকে, শুদ্ধকে, মানে আমাদের সবাইকেই যাবার জন্য বারবার বলে গেছে। এই দেখো কার্ড।
2: একটাই কার্ড?
0: হ্যাঁ, কেন বলো তো?
2: এতে শুধু আপনার নাম লেখা রয়েছে।
0: আমি হেড অফ দি ফ্যামিলি তো, তাই না? মানে আমার বন্ধু তো, তাই আমার নামে এই কার্ডটা দিয়েছে। কিন্তু বারবার করে তোমাদের কথা বলে গেছে। আমি গল্পে এত মশগুল হয়েছিলাম যে তোমাকে আর ডাকা হয়ে ওঠেনি।
2: আমার কথা কিছু মনে করবেন না। আপনার আপনার ছেলে অ্যাডাল্ট, তার একটা স্বতন্ত্র আইডেন্টিটি আছে। এভাবে নেমন্তন্ন করলে আমি তো যাব না, ওর ইচ্ছে হলে যাবে।
0: বৌমা, তাই কখনো হয়? তুমি না গেলে শুদ্ধ কি করে যাবে বলো?
2: আমি যাই।
3: মিলি, মিলি।
2: হ্যাঁ, কি?
3: শোনো, আমি একটু বেরোচ্ছি, ঘন্টাখানেক বাদে ফিরব।
2: আচ্ছা, আমি ওপরে যাচ্ছি।
0: শুদ্ধ, এই কার্ডটা নাও, খুলে দেখো। আমার ছোটবেলার বন্ধু সেই অক্ষয়, মনে আছে তো? সেই অক্ষয়, ওর ছেলের বিয়ে। চিঠিটা অবশ্য আমার নামে, কিন্তু তোমাদের সবাইকে যাওয়ার জন্য বারবার করে বলে গেছে।
3: বাবা, আমার একটু দরকার আছে, আমি ঘুরে এসে কথা বলবো।
0: তোমার যেতে কোনো আপত্তি নেই তো?
3: মানে
2: বাবা, আপনাকে এক ভদ্রলোক ডাকছেন।
0: ও আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ গো, তুমি শুদ্ধ স্বয়ং কথা বলো, আমি এক্ষুনি আসছি।
3: মা, বাবাকে বলো বাবার বন্ধুর ছেলের বিয়েতে আমরা যেতে পারবো না।
1: কেন? তোকে আলাদা করে চিঠি দেয়নি বলে?
3: না না, মিলির দিদির ননদের বিয়ে ওই একই দিনে, দু জায়গায় উপহার দেওয়া সম্ভব নয়।
1: মিলি তো ইনস্টলমেন্টে শাড়ি কেনে।
3: ওর বোনের শ্বশুর বাড়ি, শাড়ি দেওয়া যায়? সোনা দিতে হবে।
1: তাহলে একটা ভালো শাড়ি তোর বাবাকে এনে দিস।
3: মোটামুটি একটা ভালো শাড়ি, হাজারখানেক টাকা দাম, এক গাদা টাকা ইনকাম ট্যাক্স কাটছে।
1: নগদে নিবি কেন? মিলিকে বল সন্ধ্যার কাছ থেকে ইনস্টলমেন্টে নিতে।
3: আরে বাবা, ইনস্টলমেন্ট মানে তো আর বিনে পয়সায় নয়, টাকাটা তো দিতে হবে।
1: সোনার গয়না টাকাও তো দিতে হবে নগদে।
3: কিসের সঙ্গে কিসের তুলনা করছো তুমি? ক্ষমতায় না কুলোলেও ওখানে দিতে হবে, ওটা কুটুম বাড়ির ব্যাপার, রাস্তার লোকের ছেলের তো বিয়ে নয়।
1: হ্যাঁ, বাবার ছোটবেলার বন্ধুকে তুই রাস্তার লোক বলছিস?
3: ওসব বাজে সেন্টিমেন্টাল কথা বলো না। আর সত্যি যদি বন্ধু হয়, তাহলে কিছু নিয়ে যাবার তো কোনো প্রয়োজন নেই।
1: মানে?
3: তিনি নিশ্চয়ই জানেন যে তার বন্ধু রিটায়ার্ড, পেনশন হোল্ডার।
1: তা জানেন, কিন্তু এটাও তো জানেন যে রিটায়ার্ড পার্সনের ছেলে বেকার নয়, ভালো চাকরি করে।
3: হ্যাঁ, ভালো চাকরি করে বলে কি তাকে দামি জিনিস উপহার দিতে হবে? পরের টাকার উপর এত লোভ কেন?
1: শুদ্ধ,
0: আমি তোমার কথাবার্তা কিছুটা শুনলাম। শুদ্ধ, মায়ের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। যাকে, হ্যাঁ গো, শুনছো? অক্ষয়ের ভাই জিজ্ঞেস করতে এসেছিল সকালে কটার সময় গাড়ি পাঠাবে। আমি অবশ্য বলে দিয়েছি যে আমার শরীরটা ভালো নয়, যেতে পারবো না। তুমি ঠিকই বলেছো, বুড়ো বয়সে এত ধকল সহ্য হবে না। শুদ্ধ, তুই বলছিলি না কোথায় বেরোবি? যেতে হলে তাড়াতাড়ি যা, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবি। প্রথম দিকের হিমটা

0: না লাগানোই ভালো। কই যা,
1: শরীর খারাপ লাগছে?
0: না, ঠিক আছে। শুদ্ধ তোমার সঙ্গে এইভাবে কথা বলল, তোমার সঙ্গে
1: ওর মাথা ঠিক নেই। বড়লোক শ্বশুর বাড়ি, স্ট্যাটাস রাখতে নাজেহাল।
0: তবুও তো ও অনেক টাকা মাইনে পায়, আমি আর কত টাকা মাইনে পেতাম বলো? তারই মধ্যে তুমি ওকে ভালো স্কুলে পড়িয়েছ, ওর কোনো ব্যাপারে কোনো দিন কার্পণ্য করনি। ওর বন্ধুরা ভাবতেই পারত না যে ও একটা নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে। সেই শুদ্ধ আজ কেন এমন হয়, কেন যে হয়?
1: প্রকৃতির নিয়ম, দাদামশাই বলতেন ভালোবাসে নিম্নগামী। আজ বাবা মা, কাল স্ত্রী, পরশু সন্তান, তারপর নাতি নাতনি। এত কষ্টে তৈরি করা বাড়িটা তুমি তো ছেলের নামে লিখে দিয়েছ। সংসার এমনই,
0: কিন্তু এত সহজে আমি জীবনটাকে ভাবতে পারি না। সংসারটা মায়া, আমার ভাবতে বড় কষ্ট হয়।
1: আর বলো না, চোখ বুঝে একটু বিশ্রাম করো।
0: কোথায় যেন পড়েছিলাম, বৃদ্ধত্ব হলো পাপের শাস্তি, কিন্তু কিন্তু পাপটা যে কি সেটা সেটা কেউ জানে না।
1: আর কথা বলো না, চুপ করো।
0: বৃদ্ধদের আসল সমস্যা হলো অস্তিত্বের সমস্যা, যাকে বলে আইডেন্টিটি ক্রাইসিস। আমি এখন আর এ পরিবারের কর্তা জীবনকৃষ্ণ রায় নই, নাম গোত্রহীন এক বৃদ্ধ, শুধুই এক বৃদ্ধ মানুষ। এই সত্যটাতে এত নির্মম ভাবে আমি কখনো কোনোদিন অনুভব করিনি, কোনোদিন না। ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে, সব অভ্যেস হয়ে যাবে, কি বলো? শোনো শোনো শোনো, মন খারাপ করো না জয়া, তুমি তো বললে এটা প্রকৃতির নিয়ম। দাও দাও, এবারে টিভিটা খুলে দাও, খবরের সময় হয়ে গেছে।
2: আন্তর্জাতিক বয়োবৃদ্ধ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে একটি বৃদ্ধাবাসের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি সমাজ তথা দেশ গঠনে প্রবীণদের ভূমিকার কথা তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দেন।
3: বাবা
0: কে? ও শুদ্ধ।
2: মুখ্যমন্ত্রী বয়োবৃদ্ধদের সেই অবদানের মর্যাদা দেবার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
0: ওগো শুনছো,
2: ভাষণে
0: শ্রীমতী বন্ধ করে দাও। তুই আর বৌমা দুজনে যখন একসঙ্গে এসছিস তখন বিশেষ কিছু বলবি বোধ হয়।
3: হ্যাঁ বাবা।
1: শুদ্ধ, যা বলার কাল সকালে বলিস, তোর বাবার শরীরটা আজ ভালো নেই।
0: না না না, আমি শুনবো, ওদের যা বলার আমি আজ এখনই শুনবো, বল বল।
3: বাবা, তোমার বন্ধুর ছেলের বিয়ে আর মিলির দিদির ননদের বিয়ে একই দিনে পড়েছে, বৌভা তো একই দিনে। তা আমি আর মিলে মিলে আলোচনা করে ঠিক করলাম যে আমরা সকলে দু জায়গাতেই যাব, ওর দিদির ননদের বিয়েতে যাব আর তোমার বন্ধুর ছেলের বৌভাতে যাব। আর মিলি বলছিল, বলো না, মাকে বলো।
4: মা, আমরা দু জায়গাতেই শাড়ি দেব, হাজার পাঁচেক পড়বে, ইনস্টলমেন্টে শোধ করে দেব।
3: বাবা, এটাই কি ঠিক হলো না, তুমি কি বলো?
0: এটা তো ভালো হলো, কি গো তুমি কি বলো?
4: ভালো হলো, ভালো। বাবা, আপনি তাহলে আপনার বন্ধুকে ফোন করে দেবেন, আমরা সকলেই যাব।
3: মিলি চলো।
4: হ্যাঁ আসছি বাবা।

0: জয়া,
1: হ্যাঁ
0: শোনো,
1: হ্যাঁ বলো,
0: এবারে টিভিটা খুলে দাও।
1: দি।
2: প্রবীণদের জন্য কল্যাণমূলক নানা কর্মসূচি রূপায়ণের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক বয়োবৃদ্ধ দিবস পালিত হচ্ছে। সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। নমস্কার।

0: দুই মেরু এক আকাশ নাটকটি শেষ হল। রচনা অশোক চক্রবর্তী, অভিনয় করেছেন শুদ্ধ, সমর দাস, মিলি নীলাঞ্জনা ঘোষ, অক্ষয় দীপক গঙ্গোপাধ্যায়, সংবাদ পাঠ সংযুক্তা সিংহ, জয়া ছন্দা চট্টোপাধ্যায় এবং জীবন বাবু হারাধন বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি সহায়তা রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: শেষ হল নাটক আকাশবাণী মৈত্রী।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াই কোনো দুমুখ নীতি নিতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ভারতমুখী আরেকটি জাহাজ নেসেস কেরেস তেল নিয়ে সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3 জুন জাহাজটির বিশাখাপত্তনামে এসে পৌঁছানোর কথা। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে

0: ডিসেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের প্রেক্ষিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো দর্শক ও খেলোয়াড়দের সংক্রমণ ঠেকাতে ত্রিপাক্ষিক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলি সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে।
1: Terrorism constitutes as one of the most serious threats to international security, and he felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
0: মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সার্গেই সেইবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার সাত দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরের এই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়ে এই জনবিন্যাস পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের ১১টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট ৩৮৬ জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে তিনটি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। তেসরা জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটি এসে পৌঁছানোর কথা। মিসেস কিরস নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই তেলের ট্যাঙ্কারটি একুশে মে সারজা থেকে যাত্রা শুরু করে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী গত ২৪ ঘণ্টায় ২৩টি বাণিজ্যিক জলযানকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শারজিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরের সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতা পত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্ন এই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী ৩০ দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। দীর্ঘ ৯ মাস পর আগামী ৩১শে মে জম্মু থেকে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হবে। কাঠুয়া এবং মাধুপুর রেল শাখার ১৭ নম্বর সেতুর সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই এই ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, গত বছর আচমকা বন্যায় ওই রেল সেতুর ক্ষতি হয়। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলি ৩১শে মে থেকে আবার যাতায়াত শুরু করবে। সাবস্ট্রেট প্রস্তুত প্রযুক্তি ভারতে নিয়ে আসার জন্য সমঝোতাপত্রেই সই করায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা সরকার ইন্টেল ও ৩ডিজিএসকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এই বার্তায় মন্ত্রী বলেন, এর ফলে দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও উন্নত হবে। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্দারামাইয়াকে তাঁর দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, সিদ্দারামাইয়া গতকাল লোকভবনে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনাথ সিং বলেন, কৃষকদের স্বার্থে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার তাকে দেশবাসীর অন্তরে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের

0: মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026 বর্ষা মরশুমের দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে।
1: 2026 মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর কে দৌরান পুরে দেশ মে সামান্য সে কম বারিশ হোনে কা সবসে জ্যাদা সম্ভাবনা হ্যায়। দক্ষিণ পশ্চিম মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর 2026 মে উত্তর পূর্ব ভারত মে সামান্য বর্ষা হোনে কা সম্ভাবনা হ্যায়। এই সামান্য কা অর্থ হ্যায় কি লং পিরিয়ড এভারেজ কা 94-106%। ইসকে সাথ সাথ মধ্য ভারত অর দক্ষিণ প্রায়দ্বীপীয় ভারত মে লং পিরিয়ড এভারেজ কি 94% সে লেস যানি সামান্য সে কম বর্ষা হোনে কি সম্ভাবনা হ্যায়। অর উত্তর পশ্চিম ভারত মে 92% সে কম যানি ওয়াহাঁ ভি সামান্য সে কম বারিশ হোনে কা জ্যাদা সম্ভাবনা হ্যায়।
0: যোগব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এইবারের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সদ্য প্রয়াত পরিচালক অনিক দত্তের শেষকৃত্য কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হচ্ছে। এর আগে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ। তার অনুরাগী সাধারণ মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এরপরই তিনি যেখানে যে কাজ করেছেন, টালিগঞ্জে সেই NT1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল। সেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওইসব অঞ্চল থেকে আগত যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা দ্বিপাক্ষিক স্বাস্থ্য বিবৃতি জারি করেছে। আগামী ফিফা বিশ্বকাপে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের কথা মাথায় রেখেই তিন দেশের এই সমন্বিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশাসন ইবোলা ভাইরাস আটকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক তেদ্রেস আধানাম গ্রেব্রেয়াসুস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সে দেশের চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। কঙ্গোর রাজধানী কিনশাসার বিমানবন্দরে সাংবাদিকদের গ্রেব্রেয়াসুস বলেন, ইবোলা শিকার হওয়া জনগণের পাশে থাকার বার্তা দিতেই তিনি সেদেশে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2026 ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াইয়ে কোনো দুমুখ নীতি থাকতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা ব্যান্ডের গানের এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি উৎসব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুপুর গড়িয়ে বিকেল তো হতে চলল, আর এই পড়ন্ত বিকেলে মনটাকে একটু চাঙ্গা করতে বাংলা ব্যান্ডের গানের চেয়ে ভালো ওষুধ আর কী বা হতে পারে। আজকে আমাদের প্লেলিস্টে আছে এমন কিছু গান যা আমাদের বাংলা গানের তারুণ্যের শিকড়ের কথা বলে, নস্টালজিয়া জাগিয়ে তোলে। চলুন দেরি না করে সরাসরি চলে যাই আজকের অনুষ্ঠানে। প্রথম গান ভূমি ব্যান্ডের।

প্রথম গানের এই ফোক ভাইবটাকে একটু ধরে রাখা যাক। আমাদের পরের গানটি শোনাবো ওপার অসম্ভব জনপ্রিয় বাংলা ব্যান্ড মাদলের থেকে। শুনলেই চোখ বুজে গ্রামের কোনো মেঠো পথ দেখতে পাওয়া যায়। চলুন শোনা যাক মাদল ব্যান্ডের পরিবেশনায় পরের গান।

মাটির গান তো হলো, এবার একটু প্রেমের গানে মন দেওয়া যাক। একটা কণ্ঠ আমাদের মনের খুব কাছাকাছি পৌঁছে যায়, সেই গানই এখন আপনাদের সামনে আমি রাখব। অভিমান ভালোবাসার এক বুক আকুলতা নিয়ে পটার কণ্ঠে শুনবো ভীষণ মিষ্টি একটা গান। যারা এই মুহূর্তে কাউকে মিস করছেন, এই গানটা উৎসর্গ করলাম সরাসরি আপনাদের জন্য।

0: প্রেমের এই নস্টালজিয়া বেঁচে থাক। শেষ করলাম আজকের অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গান। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন খবর।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের একরাশ শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাই আজকের অনুষ্ঠান অনুরোধের আসরে। আজ আপনাদের সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু সাক্যদীপা সরকার। এই একটি অনুষ্ঠান আমার মনে হয় যেখানে আমরা সরাসরি আপনাদের সঙ্গে একটা মনের বন্ধনে বেঁধে থাকতে পারি। আপনারা আমাদের ভালোবাসা পাঠান নিজের অনুরোধের মাধ্যমে যে এই গান শুনতে চাই, এই একটি আবদার আমাদের সামনে রাখেন। আমরা চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের মন রাখার, কিন্তু কখনো কখনো বীরভূম এগিয়ে যায়, কখনো বাঁকুড়া এগিয়ে যায়, কখনো আবার মুর্শিদাবাদ। কিন্তু আপনারা আমাদের এতটাই ভালোবাসেন যে জানি একটু একটু অভিমান হলেও তেমন একটা রাগ হয় না। তাই আজকেও চেষ্টা করব সমস্ত জেলা এবং আমাদের

প্রতিবেশী দেশকেও সামনে রেখে আপনাদের প্রিয় গান শোনাতে। তাহলে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম গানে। আজকের অনুষ্ঠানের প্রথম গানটির অনুরোধ করেছেন বাবু বাপ্পা ও আলপনা সরকার, সরসুনা, কলকাতা 61 থেকে। গানটি শুনবেন চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আহা, কি সুন্দর গান! এই গানটির অনুরোধ কে করেছেন আরো একবার বলে দিই, বাবু বাপ্পা ও আলপনা সরকার, সরসোনা, কলকাতা 61 থেকে। সত্যি এমন একটি দিন যদি থাকতো, গানটি শুনতে শুনতে ভাবছিলাম তেমন একটি পরিবেশের কথা। একটি ডাহুক ডাকত শান্ত বেলা, কিন্তু বাইরে তো জানান দিচ্ছে যে একেবারে প্রচণ্ড দাবদাহ। আবারও চলে যাই পরের অনুরোধে। পরের অনুরোধটি করেছেন ঝর্ণা, ইরানি, উমিদ, হিদু, মাহিন ও শাফিন, বাতানল, আরামবাগ, হুগলি থেকে। তারা মিষ্টি করে লিখেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আমাদের একটি পছন্দের গান শোনাতে। তাই আমরাও একটি পছন্দের গান শোনাবো আপনাদের মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে বন্ধুরা শুনছেন অনুরোধের আসর। আবারও বলে দিই, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমাদের পছন্দের গানটি অনুরোধ করেছিলেন ঝর্ণা, ইরানি, উমিদ, হিদু, মাহিন ও সাফিন, বাতানল, আরামবাগ, হুগলি থেকে। বন্ধুরা, সত্যি কথা বলছি, আপনারা যে এইভাবে আমাদের অনুরোধে অনুরোধে ভরিয়ে দেন তাতে সত্যি আমরা আপ্লুত। কিন্তু আরেকটি কথা, যে আপনাদের থেকে হয়তো আমরা বেশি খুশি হই এই গানগুলো বাজিয়ে আপনাদের শোনাতে পারলে। কিন্তু তাও কখনো, ওই যে বললাম, কারোর পছন্দ রাখা হয়, কারোর পছন্দ রাখতে পারি না আমরা, কারণ আমাদেরও তো সময় এর একটি বাধা আছে যে এর মধ্যে এই কটি গানই বাজানো যাবে। তবু আপনারা সব অভিমান ভুলে আমাদের নিজের অনুরোধ করতে থাকেন, সত্যি আমরা আপ্লুত। আবারও চলে যাব আমাদের পরের গানটিতে। পরের গানটি শুনতে চেয়েছেন ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা, উলিপুর, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে। তারা শুনতে চেয়েছেন শ্বেত পাথরের থালা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

বন্ধুরা, মৈত্রী প্রজার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এই গানটি শোনালাম যাদের জন্য, তারা হলেন ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা, উলিপুর, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে। এরপর চলে যাব আবার পরের গানটিতে, এটিও এসেছে বাংলাদেশ থেকে। অনুরোধটি করেছেন অনুরোধ আমাদের প্রিয় শ্রোতা প্রবীর কুমার, পান্টিবাজার, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। তিনি ব্যবধান ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

অনুরোধের আসরে গানটি শুনলেন যে শ্রোতাদের অনুরোধে, মানে যে শ্রোতার অনুরোধে, তিনি হলেন প্রবীর কুমার। তিনি অনুরোধটি করেছেন পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে। আপনাদের আরও অভিযোগ থাকে যে আমরা চিঠি পড়ি না, এবারের গানটি কিন্তু চিঠির অনুরোধ। চিঠিটি পাঠিয়েছেন যারা, তারা হলেন মাধব পাল, রবীন্দ্রনাথ দাস, নবকুমার ঘোষ ও মঙ্গল হেমব্রম। তারা চিঠিটি পাঠিয়েছেন ভারখান্ডা সাতগাছিয়া মেমারি পূর্ব বর্ধমান থেকে। তারা অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে ধূমকেতু ছবি থেকে এই গানটি শুনতে চেয়েছেন।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে অনুরোধের আসর। এবারের যে গানটি শুনলাম সেই গানটির অনুরোধ করেছে বন্ধু মাধব পাল, রবীন্দ্রনাথ দাস, নবকুমার ঘোষ ও মঙ্গল হেমব্রম। তারা অনুরোধ করেছেন সাতগাছিয়া ভারখান্ডা মেমরি পূর্ব বর্ধমান থেকে। আমাদের আজকের অনুরোধের শেষ গানটিও চিঠি পাঠিয়েছেন শ্রীরামপুর পাঠাগার থেকে সুচিস্মিতা ম্যাডাম, শম্ভু দাস, হেদায়েত করিম ও সদস্যবৃন্দ। তারা আকড়ি পুরসুরা হুগলি থেকে সুচিত্রা মিত্রের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন, কিন্তু আমাদের পছন্দের। তাহলে শোনাই

এই গানের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশও যেন উত্তেজিত, সব বর্ষণ হয়ে ঝরে পড়ছে আমাদের ভালোবাসা। গানটির অনুরোধ করেছিলেন সুচিস্মিতা ম্যাডাম, শম্ভু দাস, হেদায়েত করিম ও সদস্যবৃন্দ আঁকড়ি পুরসুরা হুগলি থেকে। এবার বিদায়ের পালা বন্ধুরা, কিছু গান শোনালাম, কিছু আবার থাকল পরবর্তীর জন্য। আর এর সঙ্গে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:02। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:02 এবং বাংলাদেশ সময় 3:30 হয়ে 54 সেকেন্ড।

0: বা
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:20, বাংলাদেশ সময় বিকেল 5:34। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন একটি বিশেষ ঘোষণা। মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম, এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93% এবং সর্বনিম্ন 62%। আজ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। 29 মে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। তাই মৎস্যজীবীদের ওই অঞ্চলের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী এখন আপনাদের জানিয়ে দিই, আজ 29/5/2026 দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা, বর্তমান কৃষি পরিবেশে অশনি সংকেত, উপস্থাপনায় শম্পা পাল, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে খাবার টেবিলে বিষ, আজ শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার অনুপম পাল, সন্ধ্যে 7:00 নাটক 2 মেরু 1 আকাশ, রচনা অশোক চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, 7:45 হাউসফুল, অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সাক্ষাৎকার নিয়েছেন পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বাদে, রাত 8:15 মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনা আত্রেয় সমাজপতি, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর বিষয় রবীন্দ্রসঙ্গীত, আসর পরিচালনায় প্রমিতা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে 3 তালে তবলা পরিবেশন করবেন সমীর চট্টোপাধ্যায়, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ 29/5/2026 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

এবার একটা খুব জরুরি এবং খুব মজার খবর জানাই আপনাদের। ধরুন, দুবছর আগে আপনি একজনকে চিঠি পাঠিয়েছেন, তার কোনো উত্তর নেই, সেই উত্তর পেলেন দুবছর পর। আপনি কতটা খুশি হবেন ভাবুন তো। তেমনই এক কাণ্ড ঘটেছে মহাকাশে। 2019 ইসরোর পাঠানো চন্দ্রযান 2 চাঁদের দক্ষিণ মেরু থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর ছবি পাঠিয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে বিশাল এক গর্ত, যার সম্পূর্ণটা বলতে গেলে বরফে ঢাকা। এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? আছে, আছে, কারণ বিজ্ঞানীরা মনে করছেন এই বরফের নিচেই রয়েছে কোটি বছরের পুরনো জলভাণ্ডার। তাহলে সেটি বরফ কেন হয়ে আছে? আসলে এই জায়গাগুলিকে বলে

শ্যাডো জোন এলাকা, যেখানে সূর্যের আলো পৌঁছয় না, তাই তাপমাত্রা ধরুন প্রায় -250 ডিগ্রির নিচে, এই ধরুন -248 ডিগ্রি। তাই এখানে বরফ গলে জল হয়নি। তবে সবথেকে মজার ব্যাপার যেটি, যে চন্দ্রযান দুইকে কিন্তু ব্যর্থ বলা হয়েছিল, কারণ এটি চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে ভেঙে পড়েছিল। কিন্তু তার যে র্যাডার এখনও কাজ করছে এবং 6 মাস ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছে, সেটাই সবচেয়ে আশ্চর্যের, তাই না? ওই যে কথায় আছে, হাল ছেড়ো না বন্ধু।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। ভাল ছাড়া না

সামান্য এক চন্দ্রযান দুই হাল ছাড়ছে না, তাহলে আমরা কেন হাল ছাড়ব, তাই না? এবার আরেকটি খবর দিই। ছিল পঙ্কজ কুমার মল্লিকের বাড়ি, হয়ে গেল ক্যাফে। সে কি, একেবারেই ঠিক শুনছেন বন্ধুরা, লেজেন্ড অ্যান্ড লেগাসি, যেটি একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্রও বলতে পারেন, বা বলতে পারেন একটি ঝকঝকে সুন্দর ক্যাফে। গড়ে উঠেছে প্রখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা প্রয়াত পঙ্কজ মল্লিকের বালিগঞ্জ হাজরা রোডের যে বাসভবনটি, সেখানে ঠিক তার জন্মদিনের পরের দিন থেকেই এই ক্যাফের জয়যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। সে তো অনেক ক্যাফেই দিন রাত প্রতিদিন খুলছে, এটাতে খবর বলার কি আছে? আছে,

তার কারণ এই ক্যাফে যে শুধু সুস্বাদু খাবার পরিবেশন করবে তা কিন্তু নয়। এই ক্যাফের অন্তরের কোনায় কোনায় থাকবে, অন্দরের কোনায় কোনায় থাকবে শিল্পীর ব্যবহৃত জিনিসের ছোঁয়া। আর এখানে ওয়ার্কশপ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই চলবে। তাই তো এই ক্যাফেটিকে বলতে পারেন কলকাতার বুকে এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে পঙ্কজ কুমারের ঐতিহ্যের সঙ্গে রসনা ও সংস্কৃতি একেবারে মিলে মিশে একাকার হয়ে যাবে। আবারও একটি গান শোনার পালা। স্মৃতির পাতা থেকে এবার গান শুনব ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
2: গান এবং জনস্বার্থে ঘোষণার পর আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা। বাইরেটা বলছে যে আলো গিয়ে প্রায় আমরা সন্ধ্যের মুখে, তাই সন্ধে যখন নামছে তখন শুনি একটি সন্ধে নামার গান ঈশান মিত্রের কণ্ঠে।

সে তো আমরা সবাই সন্ধে নামার আগে বাড়ি ফিরতে চাই, কিন্তু বস ছাড়ছে কই, তাই না? তো এবার একটু আবহাওয়ার খবর দিই। গত কিছুদিনের তাপপ্রবাহ আমাদের জীবন প্রায় দুর্বিষহ করে তুলেছিল। একেবারে বাইরে বেরোলে ঘেমে নেয়ে শরীর খারাপ হয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমরা প্রায় সবাই আকাশের দিকে তাকিয়ে ভাবতাম কবে নামবে, কবে আসবে সে একটুখানি বৃষ্টি। সে বৃষ্টি অবশেষে নেমেছে, ঝড়ও হয়েছে দিল্লি থেকে শুরু করে কলকাতা, সব জায়গায় একই ছবি। তবে এই স্বস্তির বৃষ্টি কতদিন? আবহাওয়া দপ্তর

জানাচ্ছে, দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টির আবহাওয়া গরমকে অনেকটাই নিয়ন্ত্রণ করেছে তা শনিবার পর্যন্ত মোটে। তাতে তাপমাত্রা 2-4 ডিগ্রি কমবে, কিন্তু আবার এই যে আমাদের আবহাওয়া মশাই সে খেলবে শুকনো ইনিংস, মানে আবার পারদ চড়বে। সে যাই হোক, দুদিনের স্বস্তি তো পাচ্ছি, সেটাই উপভোগ করা যায়, সেটাই বা কম কি গ্রীষ্মকালে। তাই আমরা আবার একটু বৃষ্টিকে নিয়ে মাতি অঞ্জন দত্ত।

এই কণ্ঠে, এই লিরিক্সে যেন এক পশলা বৃষ্টি আমাদের চোখে মুখে এসে লাগলো, তাই না? এবার তাদের জন্য একটি খবর, যারা শপিং করতে খুব ভালোবাসেন কিন্তু দিন রাত আপনার সঙ্গী বা আপনার বাড়ির লোক বদনাম করে যে এত শপিং ব্যাগ, আপনি একবার শপিং গেলে এত শপিং করেন আর তার জন্য এত শপিং ব্যাগ হয় যে তাদেরই বয়ে বেড়াতে হয়। আর আপনি ঘুরে ঘুরে শপিং করেন, তাই বিভিন্ন দোকানে ঢুকে এটা ওটা দেখতে অনেক সময় লেগে যায়, আর আপনার সঙ্গে যারা থাকে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। এবার এই সমস্ত ঝামেলা থেকে একেবারে মুক্তি, মানে নির্দ্বিধায় শপিং করুন, সময়ের কোনো ব্যাপার নেই, ব্যাগের কোনো ঝামেলা নেই। কিভাবে? তাহলে খোলসা করে বলি। দিল্লির এক স্থানীয় সংস্থা চালু করলো ক্যারিম্যান নামে একটি পরিষেবা, যাদের ট্যাগলাইন হচ্ছে ইউ শপ উই ক্যারি, মানে আপনি শপিং করবেন তারা ক্যারি করবে। মানে এই অ্যাপের মাধ্যমে বুক করবেন এমন পুরুষদের যারা শপিং চলাকালীন আপনার যাবতীয় ব্যাগ বয়ে দেবে, এবং আপনি একটা দোকানে ঢুকে এক ঘন্টা দু ঘন্টা ধরে শপিং করুন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আর ব্যাগের ভার যতই হোক না কেন, তা নিয়ে কখনো কোনো বিরক্তি বা ক্লান্তি দেখা যাবে না। সর্বোচ্চ 12 কেজি পর্যন্ত ওজন তারা বইয়ে দেবে। তবে সব থেকে উপকারী, মজার ইয়েটাকে বাদ দিয়ে, মজার কথাটিকে বাদ দিয়ে, সব থেকে যারা উপকারী হবেন তারা হলেন গর্ভবতী মহিলারা এবং যারা বয়স্ক মানুষ, তারা যাদের ব্যাগ নিয়ে যেতে, ভারী ভারী ব্যাগ বইতে খুবই অসুবিধা হয়। তাই ওই যে বললাম, এবার ক্যারিম্যান অ্যাপে মানুষকে বুক করুন, তারা এসে আপনার শপিং ব্যাগ বইয়ে দেবে, মানে আপনি ইচ্ছে মতো শপিং করুন। আবারও চলে যাই গানে। এবারের গানটি শুনবো সামন্তক সিংহ এবং শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
3: অনেক কিছু পার করে আবার এলাম আমাদের আজ সন্ধ্যার অনুষ্ঠানে। ওই যে শপিং এর কথা বলেছি, তাই একটা গানের সঙ্গে আর একটা গান কিন্তু ফ্রি দিয়েছি। পরের গানটি শুনেছিলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবার আরও একটি খুবই জরুরি খবর। হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনের একটি অঙ্গ। প্রায় সব কিছুই, আমাদের সমস্ত আলোচনা, সমস্ত ডকুমেন্ট এখন হোয়াটসঅ্যাপে থাকে, তাই এর সিকিউরিটি বা এর সুরক্ষা কিন্তু খুবই জরুরি। সেই জন্য হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে চালু হয়েছিল ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, মানে এই 24 ঘন্টা, 7 দিন কিংবা 90 দিনের মতো সময় থাকত, তার মধ্যে সেই সময় পেরিয়ে গেলে মুছে যেত সেই মেসেজ। কিন্তু এখন আরও বেশি নিয়ন্ত্রিত, এখন এসেছে আফটার রিডিং বলে একটি অপশন। এখানে যিনি মেসেজটি পাঠাচ্ছেন তিনি কিন্তু ঠিক করতে পারবেন যে মেসেজটি পড়ার কতক্ষণ পরে তা অদৃশ্য হবে। সেটি 5 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, অথবা 12 ঘন্টা হতে পারে। মেসেজ পাঠানোর সময় থেকে সেই সময়সীমা কিন্তু গণনা শুরু হবে। অন্যদিকে যে গ্রাহক, মানে যে মেসেজটি পাচ্ছেন, তিনি যখন থেকে খুলবেন তখন থেকে কিন্তু শুরু হবে সেই কাউন্টডাউন। 24 ঘন্টা পেরিয়ে গেলে এমনি এমনি মেসেজটি মুছে যাবে। তাই এখন আপনার ব্যক্তিগত কথোপকথন আরও বেশি সুরক্ষিত, যেখানে আপনার খুব গুরুত্বপূর্ণ যেসব আদান প্রদান বা চ্যাট ফাঁস হওয়ার আশঙ্কা থাকে সেটি আর হবে না। তাই হোয়াটসঅ্যাপ এখন আরও সুরক্ষিত। আর ওদিকে ঘড়ির কাঁটা বলছে আমাদের যাওয়ার সময় প্রায় হাজির, মানে এখন আমরা দেব ছুট, মানে আমরা হারিয়ে যাব, যেতে যেতে আপনাদের সঙ্গে দিয়ে যাব অনুপ

আজ তবে থাক থাক এখানেই বিদায় নিই। শেষ হলো আজকের অনুষ্ঠান। আজ সন্ধ্যায় সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার।

0: নজরুল।
1: ফরাসি ওপেন গ্র্যান্ড স্ল্যামে ইন্দ্রপতন, দ্বিতীয় রাউন্ডে পরাজিত শীর্ষ বাছাই ইয়ানিক সিনার, তৃতীয় রাউন্ডে সাবালেকা, কোকো গৌফ, ওসাকা। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পরাজিত পিবি সিন্ধু, শেষ আটে লক্ষ্য সেন সাত্ত্বিক চিরাগ জুটি, বিদায় এইচ এস প্রণয়ের। মহিলাদের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত 38 রানে হারাল ইংল্যান্ডকে। আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নিউ চণ্ডীগড়ে আজ গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলা দুনিয়ার নানান খবরাখবর এবং বিশেষ প্রতিবেদন, তথ্য পরিসংখ্যান সব নিয়েই প্রতিদিনকার মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর, আর তার সঙ্গেই তো থাকে আজকের দিনের কথা। আপনারা জানান কেমন লাগছে আমাদের মৈত্রী ক্রীড়াঙ্গন, অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। প্রথমে চলে যাব আতশ কাঁচের তলায়।
0: আতশ কাঁচের তলায়,
1: আতশ কাঁচের তলায় আজ মরশুমের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম টেনিস প্রতিযোগিতা ফরাসি ওপেন। মরশুমের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম ফরাসি ওপেন টেনিসের প্রথম সপ্তাহেই ইন্দ্রপতন। পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। প্যারিসের প্রবল তাপপ্রবাহে ভেঙে পড়লেন ইতালিয়ান তারকা। দু সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারলেন না।

রোলা গ্যারোয় বিশ্বের এক নম্বর টেনিস তারকার শেষ ধাপটি অতিক্রম করা দুঃসাধ্য হয়ে দাঁড়াল। টানা ৩০ ম্যাচ জিতে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন সিনার। ঐতিহাসিক ৫-৫টি মাস্টার্স খেতাব জিতে এবার ফরাসি ওপেনে এসেছিলেন তিনি। মার্চে ইন্ডিয়ান ওয়েলস থেকে গত সপ্তাহে রোম ওপেন জিতেছেন সবকটিতেই। প্যারিসে কেরিয়ার গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নেমেছিলেন ২৪ বছর বয়সী সিনার। আর্জেন্টিনার জুয়ান ম্যানুয়েল সেরুন্ডোলোর বিরুদ্ধে এগিয়েছিলেন ৬-৩, ৬-২, ৫-১, কিন্তু হঠাৎ করেই সামর্থ্যের মাত্রা হারিয়ে ফেলেন। আর্জেন্টাইন খেলোয়াড় সেরুন্ডোলোর জিতলেন ৩-৬, ২-৬, ৭-৫, ৬-১, ৬-১। সিনারকে দেখা যাচ্ছিল পেশির টানে খোঁড়াচ্ছেন। মাথা ঘোরার কারণে কিছুক্ষণ মেডিকেল টাইম আউট নিলেন, কিন্তু ৮ মিনিটের বিরতিতেও নিজেকে ফিরে পেলেন না। খেলার প্রতিটি পয়েন্ট ও গেমের মাঝখানে তিনি কোর্টের পিছনে বসে পড়ছিলেন, ফিরে আসার চেষ্টা করছিলেন। গতবার প্যারিসে ফাইনালে হেরেছিলেন কার্লোস আলকারাজের কাছে, আর এবার দ্বিতীয় রাউন্ডেই তার রোলা গ্যারো অভিযান শেষ হল। গত ৯টি গ্র্যান্ডস্লাম খেতাব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছেন সিনার ও আলকারাজ। এবার আলকারাজ খেলছেন না আর সিনার বিদায় নিলেন। হঠাৎ করেই ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পর নতুন কারোর চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলে গেল। মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের ইউকি বামরি ও রাশিয়ার আলেকজান্দ্রা পানোভা জুটি। তারা ৭-৬, ৭-৬ হারালেন ইউক্রেনের লিউডমিয়াইলা কিচেনক ও নেদারল্যান্ডসের ডেভিড পল জুটিকে। মহিলা সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা প্রথম সেটে কিছুটা লড়াই করে জেতার পর তৃতীয় রাউন্ডে উঠলেন। ফ্রান্সের এলসা জ্যাকুইমটকে হারালেন ৭-৫, ৬-২। পুরুষ ডাবলসে ভারতের অনিরুদ্ধ চন্দ্রশেখর ও জাপানের তাকেরু ইউজুকি জুটি হেরে গেলেন ইয়াকুব পল ও মার্কাস উইলিস সুইস ব্রিটিশ জুটির কাছে। মহিলা সিঙ্গলসে চতুর্থ বাছাই কোকো গৌফ উঠলেন তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন জাপানের নাওমি ওসাকা, মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিসন কেইস। ষষ্ঠ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিভমা, হেরে গেলেন এলিসে ম্যাটিন্স। পুরুষ সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠলেন দশম বাছাই ফ্লাভিও কোবলি, ইতালির এই খেলোয়াড়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফো। আতসকাঁচের তলায় আজ ছিল ফরাসি ওপেন গ্র্যান্ডস্লাম টেনিস প্রতিযোগিতার কথা। এবারে বলি আইপিএল কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার। আজ আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট বলের এক জমজমাট লড়াই নিউ চণ্ডীগড়ে, আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। ম্যাচটি দুদলের কাছেই অগ্নি পরীক্ষা। টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের ভবিষ্যৎ তারকা বৈভব সূর্যবংশীর ব্যাট আজকে আবার ঝলসে উঠবে রাজস্থান রয়্যালসের হয়ে। ফর্মে থাকা গুজরাট টাইটান্সের শুভমান গিল, সাই সুদর্শনরা কি তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন নাকি শেষ হাসি হাসবেন গুজরাটের মোহাম্মদ সিরাজ, কাগিসোর আবাদারা বা রাজস্থানের জোফরা আর্চাররা? সব প্রশ্নের উত্তর পাবার জন্য আজ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট প্রেমীরা। নিউ চণ্ডীগড়ের মহারাজ যাদবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাতে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী অকুতোভয় ভঙ্গিমায় তার ব্যাটকে চালনা করছেন। এলিমিনেটর পর্বে তার নিদর্শন দেখেছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ। বৈভবের ওপেনিং সাথী যশস্বী জয়সওয়ালও রাজস্থানের হয়ে কার্যকরী ভূমিকা নিচ্ছেন। ১৫ বছর বয়সী বিস্ময় বালক আজ মোহাম্মদ সিরাজ বা কাগিসোর আবাদারা এই বিস্ময় বালককে কতটা সমস্যায় ফেলতে পারেন তার উপরই দ্বিতীয় কোয়ালিফায়ারের ভাগ্য অনেকটা নির্ভর করছে। অন্যদিকে শুভমান গিল সাই সুদর্শনের ওপেনিং জুটি তারা কিন্তু ধারাবাহিকতা প্রদর্শন করছে। শুভমান গিল সাই সুদর্শন ছাড়াও জোস বাটলারের আক্রমণাত্মক ব্যাটিংও আইপিএলে বিপক্ষ দলের কাছে ত্রাস হয়ে উঠেছে। তবে এবারের আইপিএলে নিজের

0: ভারতকে নতুন করে চেনাচ্ছেন রাজস্থানের জোফরা আর্চার। রাজস্থানকে প্লে অফে পৌঁছে দিতে আর্চারের ভূমিকাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এলিমিনেটর পর্বে আর্চারের বোলিং হায়দ্রাবাদের অভিষেক ট্রাভিস হেড ঈশান কিষানদের সমস্যায় ফেলেছে। আজ কি সেই ক্ষুরতার বোলিং আবার দেখা যাবে আর্চারের? আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে ব্যাট বলের ধুন্ধুমান লড়াই, রাজস্থান বনাম গুজরাটের ম্যাচ। আজ আক্ষরিক অর্থেই কি কি চমক নিয়ে আসছে তারই প্রতীক্ষায় রইলাম আমরা। আজকের দিনের কথা বলবো, এছাড়া একটি বিশেষ প্রতিবেদন রয়েছে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। তবে তার আগে ফুটবল বিশ্বকাপের কথা একটু বলতেই হচ্ছে। শুরু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ 11 জুন থেকে। ফুটবল বিশ্বকাপ নিয়েই আমাদের বিশেষ বিভাগ।
1: ফুটবলের মহাযজ্ঞ
0: ফুটবল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দল ঘোষিত হল। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2026 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দল ঘোষণা করলেন ম্যানেজার লিওনেল স্কালোনি। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্বে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া লিওনেল মেসি। 26 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি এবং জোয়ান মুসো, ডিফেন্ডার লিওনার্ডো বলেরতি, নিকোলাস তাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল, লিজেদান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্ডো মেডিনা, নাহুয়েল মলিনা। মিডফিল্ডার লিওনার্ডো প্যারাডিস, রড্রিগো ডি পল, ভ্যালেন্টিনা বার্কো, ইয়োভানি লো সেলসো, এক্সিকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেস। ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, গিওলানো সিমিওনে, নিকো পাজ এবং লাউতারো মার্টিনেজ। পেশির চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে নামবেন না নেইমার। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচেও খেলবেন না নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের চিকিৎসক রড্রিগো লাসমার বলেন যে 34 বছর বয়সী ফরওয়ার্ডকে 2-3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। গত মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন নেইমার। বুধবারের প্রথম অনুশীলনে নামতে পারেননি তিনি, তাকে পরীক্ষার জন্য ক্লিনিকে পাঠানো হয়। বিশ্বকাপে নিউ জার্সিতে 13 জুন ব্রাজিলের প্রথম ম্যাচ আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিরুদ্ধে। ব্রাজিলের গ্রুপে এছাড়াও আছে হাইতি ও স্কটল্যান্ড। আগামী রবিবার ব্রাজিলের প্রীতি ম্যাচ মারাকানায় পানামার বিরুদ্ধে, এরপর আরেকটি প্রীতি ম্যাচ ক্লেভল্যান্ডে মিশরের বিরুদ্ধে। ম্যানেজার কার্লো অ্যানসেলোত্তি রবিবারের ম্যাচে পাবেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহেস ও মার্কুইনহোস ও ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সাজা এবং আর্সেনাল ম্যাচে তারা খেলবেন শনিবার। ফুটবলের মহাযুদ্ধ নিয়ে আমাদের এই বিশেষ বিভাগটি শুনলেন।
1: ফুটবলের মহাযজ্ঞ
0: এবারে চলে যাব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে।
2: মাঠে ময়দানে

0: বেশ সফলভাবেই শেষ হলো সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট। আর এবার চ্যাম্পিয়ন হলো টাউন ক্লাব সল্ট লেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে মোহনবাগানের বিরুদ্ধে জয়ী টাউন ক্লাব। প্রথম ইনিংসে তারা করে 403 রান, মোহনবাগান শেষ হয়ে যায় 353 রানে। দ্বিতীয় ইনিংসে টাউন ক্লাব যখন 5 উইকেটে 262 রান, তখন ম্যাচ শেষ করার ঘোষণা করা হয়। এখন শুনব এই টুর্নামেন্ট নিয়ে সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকের বক্তব্য।
1: দেখুন, দারুণ একটা টাউন ক্লাবের অনুভূতি। এই প্রথমবার তারা এই ট্রফিটা পেল, আমাদের লিগ চ্যাম্পিয়ন হয়েছে। টাউন ক্লাবকে আন্তরিক অভিনন্দন। মোহনবাগান ক্লাবও যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, মাঠেও ছিলাম। 69 বার গান্ধী ব্যাট করছিল। যাই হোক, ওই সময়টা একটু ছন্দপতন হওয়াতে মোহনবাগান ম্যাচে ফিরতে পারেনি, তবে এত বছর লড়াইয়ের পর টাউন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য।

0: তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে যারা টিম অফিসিয়াল ছিল তাদেরকেও ধন্যবাদ। কারণ একটা টিম যখন সর্বোচ্চ সম্মান পায়, শুধু প্লেয়ারদেরও অবদান থাকে, তার সঙ্গে মাঠের বাইরে যারা টিমটা দেখাশোনা করে তাদেরও অবদান থাকে।
1: কিরকম প্রতিভা কিরকম দেখলেন?
0: ওভারঅল দেখুন, যারা মোটামুটি খেলাধুলা করে বেঙ্গলে খেলছে বা বেঙ্গলের আশেপাশে, সেরকমই আমি টাউন বা মোহনবাগান মাঠে ছাড়াও আমি কিছু প্লেয়ারের কথা বলবো। যেমন ইস্টবেঙ্গল আছে যে রিতম পোড়েল, যারা ম্যাচটা নিয়ে যায়, অনুষ্ঠু মজুমদার, এই ম্যাচ কারি করা। কারণ আমি দেখেছি, যেটা আমি মাঠে ছিলাম, যে গান্ধী যেটা আউটটা হলো, সে আউটটা আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। কারণ তখন লাঞ্চে 10 মিনিট বাকি, একটা ছয় মেরেছে, আবার ছয় মারতে এখানে অনুষ্ঠু ব্যাট করছে, ওইখানটা কিন্তু একটু ছন্দপতন। তারপরেই ঠিক লাঞ্চের আগেরও বারেই অনুষ্ঠু একটা ফ্লিক করতে গিয়ে আউট হয়ে গেল, কিন্তু অনুষ্ঠুপের ওই জায়গাটা মনঃসংযোগ নষ্ট হয়ে গেছে গান্ধীর ওই খেলাটা। তো আমার মনে হয় বেঙ্গল ক্রিকেটে এই পেশেন্স, এই পেশেন্সটা কিন্তু ভীষণ দরকার। কারণ আজকে 4-5 দিন ম্যাচে যে খেলাটা হয়, সেখানে পেশেন্স একটা ভীষণ ব্যাপার। একটা ছয় মারলাম, এটা ওয়ান ডে বা 20-20 ম্যাচ না, লিগ ম্যাচ, একটা বড় রান চেস করছি, সেখানে আমাকে আর একটু সংযত হতে হবে, আর একটু মনোসংযোগ করতে হবে। এই মনোসংযোগটা করতে পারছে না বলে আমার মনে হয় যে ছেলেদের, আমি আমার যে টিম চালাই সেকেন্ড ডিভিশন টিম, ছেলেদের বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা পেশেন্স রাখতে পারছে না। এর কেন জানি না, এই মনোসংযোগটা কেন রাখতে পারছে না, এটা কিন্তু যারা ওপর মহলে আছে তাদের কিন্তু এটা একটা ভালো মনোতত্ত্ববিদকে রাখা দরকার। কারণ কেন এই ধরনের ছেলেরা পেশেন্স রাখতে পারছে না, কারণ আজকে ওয়ান ডে হোক 20-20 হোক সেখানেও খেলে গেল, কিন্তু যখন বড় ম্যাচ হবে 2-3 দিন 4 দিন, তখন কিন্তু ধৈর্যটা দরকার। সেই ধৈর্যটা কিন্তু বর্তমানে খুব অভাব।
2: সিএবি আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন,
3: প্রথম ডিভিশন ফাইনালে এই প্রথমবার কলকাতা টাউন ক্লাব চ্যাম্পিয়ন হলো। দীর্ঘদিন ধরে, মানে বেশ কয়েক বছর ধরে টাউন ক্লাব খুব ভালো টিম করে, কিন্তু আনফর্চুনেটলি বছর 15 আগে ফাইনালও খেলেছিল কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। টাউন ক্লাবের সমস্ত অফিসিয়াল, খেলোয়াড়, সাপোর্টিং স্টাফকে আমি ধন্যবাদ জানাই। তারা এবছর যোগ্য দল হিসাবেই সিএবি লীগ চ্যাম্পিয়ন হয়েছে। এখানে খুব তরুণ যুবা খেলোয়াড় নিয়ে টিম করেছিল এবং তারা সাকসেসফুলি সারা বছর ক্রিকেট খেলেছে, যার জন্য হাই প্রোফাইল একটি মোহনবাগানকে হারাতে পেরেছে। বাংলার ক্রিকেটের ভালো ভালো প্রতিভা আছে, আর বাংলার ক্রিকেট তো খুব খারাপ খেলছে না, এবছরও সেমিফাইনাল খেলেছে। তো অতীতের দিনে দেখা যাবে বাংলার ক্রিকেট লাস্ট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল 79 সাল, তারপর থেকে ধারাবাহিকভাবে ফাইনাল খেলেছে, সেমিফাইনালে যায়, ভালো খেলছে, এবং ভালো খেলে কোনো না কোনো দিন, সেটা এবছরও হতে পারে, সামনের বছরও হতে পারে, বা 2 বছর পরেও হতে পারে, বাংলা চ্যাম্পিয়ন হবে, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। আর অনেক প্রতিভা আছে, উঠছে, তারা ভালো খেলছে। আমি কারোর নাম বললাম না, কেন কারোর নাম বললে অন্য কেউ দুঃখ পেতে পারে, কিন্তু জুনিয়র ক্রিকেটার ভালো উঠছে। আগামী দিনে বাংলা কনসিস্টেন্ট পারফর্ম করছে, সেমিফাইনাল ফাইনাল খেলাও কনসিস্টেন্সি আছে। একটা ইফস অ্যান্ড বার্সের জন্যে চ্যাম্পিয়ন হতে পারছে না, কিন্তু বেশি দিন ইফস অ্যান্ড বার্স থাকবে না, 2-1 বছরের মধ্যেই বাংলাকে আমরা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে দেখব।
2: টাউন ক্লাব দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাহুল প্রসাদও চ্যাম্পিয়ন হয়ে বেশ খুশি।
4: ভালো লাগছে, চ্যাম্পিয়ন হলাম, মানে অনেক আমরা ভালো ক্রিকেট খেললাম, সবাই বন্ডিং জেলিং অনেক ভালো ছিল, সাপোর্ট স্টাফরাও অনেক ভালো ছিল। চ্যাম্পিয়নের জন্য ভাবিনি, কিন্তু আমরা ভাবছিলাম কি ভালো খেলবো, চ্যাম্পিয়ন হবো না হবো ওটা আলাদা কথা, কিন্তু আমরা ভালো খেলবো, ভালো খেললাম তো চ্যাম্পিয়ন হলাম।
5: মোহনবাগান তো একটা শক্তি প্রতিপক্ষ, একটা বড় নাম, তাদের হারানো
4: ফাইনালটা ভালোই হলো। আমরা 30-4 ছিলাম, তারপর পার্টনারশিপ হলো, 4টে ব্যাটসম্যান 2-100 করলো, 2-50 করলো, তারপর আমরা ভাবলাম না আমরা গেমে আছি। 30-4 থাকলে আমরা ভাবছিলাম কি না আমরা গেম দিয়ে একটু পিছনে চলে গেছি, মোহনবাগান উপরে আছে, কিন্তু তারপর পার্টনারশিপ হলো, তারপর 400 রান হলো, তো আমরা ভাবলাম কি 400 রানের একটা প্রেশার থাকে সবার মাথায়, আমরা এই রানকে ডিফেন্ড করতে পারি, এটুকু বিলিভ ছিল। আর ডিসিপ্লিন লাইন লেন্থে বল করেছি, ওরা অল আউট হয়েছে।
5: তোমার পারফরম্যান্স নিয়ে, নিজের পারফরম্যান্স নিয়ে কতটা?
4: পারফরম্যান্স নিয়ে তো অত আমি খুশি নয়, কেন কি আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আমি একটা দিনে 2 উইকেট পাওয়ার পর আর সেকেন্ড দিনে আমি উইকেট পাইনি, তো আমাকে আরো ইম্প্রুভ করতে হবে নিজের গেমটাকে। ওই উইকেটে সেট হয়ে আউট মানে ক্রাইম, কেন কি আমি যদি সেট থাকতাম, আমার ক্যাপ্টেন 64 নট আউটে ও থেকে গেল, কেউ সাথ দিতে পারেনি, তো আমি যখন ওখানে থাকতাম আমি বড় করতাম, ক্যাপ্টেনও বড় করতো রান, তো এই রানটা

0: হয়েছে, ঠিক আছে, আরো ভালো করতে পারতাম, 500 জায়গায় 800 রান করতে পারতাম। শুরুতে চার ইনিং এ আমি একটু মানে ভুল আউট হয়েছি নিজের দোষে, তো ওটা যদি আমি একটু ঠিক করতে পারতাম তাহলে ওই রানটা 500 জায়গায় 700-800 হতো। সেলিব্রেশন মানে 140 বছর পর পর জিতলাম, তো সবাই খুশি এক্সাইটেড ছিল কি ফার্স্ট ট্রফি, আমাদের ক্যাপ্টেনেরও অ্যাজ এ ক্যাপ্টেন ফার্স্ট ট্রফি, তো সবাই খুশি ছিল, সাপোর্ট স্টাফরা অনেক খুশি ছিল।
1: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা সিএবি প্রথম ডিভিশন টুর্নামেন্ট নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
2: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে শুনছিলাম। এবারে যাব আজকের দিনের কথায়। আজকের দিন 29শে মে, 1953-র 29শে মে সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটে গেল। নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরকে প্রথম দুই ব্যক্তি মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করলেন আজ 29শে মে। 1953-র 29শে মে তারিখে এই ঘটনাটি ঘটেছিল। আর ঘটনাক্রমে 1914 সালের 29শে মে, অর্থাৎ 1914-র এরকমই এক 29শে মের তারিখেই তেনজিং নোরকের জন্ম হয়েছিল, অর্থাৎ জন্মদিনেই মাউন্ট এভারেস্ট জয় করলেন তেনজিং নোরকে। এছাড়াও আরও অনেক কৃতী ক্রীড়া ব্যক্তিত্বের আজ জন্মদিন। প্রথমে যার কথা আপনাদের বলবো, তিনি এই মুহূর্তে ভারতীয় দাবা নয় বিশ্ব দাবায় অত্যন্ত পরিচিত নাম এবং অত্যন্ত জনপ্রিয় নাম, শীর্ষস্থানীয় খেলোয়াড় এবং বিশ্ব দাবা চ্যাম্পিয়ন তিনি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ডোমারাজু গুকেশ, ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ। তার জন্ম 2006 সালের 29শে মে তারিখে। সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, সবচেয়ে কম বয়সী দাবাড়ু যিনি ফিডে রেটিংয়ে 2750 অতিক্রম করেছেন মাত্র 17 বছর বয়সে। 12 বছর বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার হন, দাবা ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। 7 বছর বয়সে দাবা খেলা শুরু করে চেন্নাইয়ের এই দাবাড়ু। 2018-এ বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 12 খেতাব জয়। 2018-এ এশিয়ান যুব দাবায় অনেকগুলি সোনা জেতেন। 2017-এ হন ইন্টারন্যাশনাল মাস্টার। 2019-এর 15ই জানুয়ারি 12 বছর 7 মাস 17 দিন বয়সে দাবা ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন সের্জে ক্র্যাকজিনের পরে। 2022 এশিয়ান গেমসে পুরুষদের দলগত দাবায় রৌপ্য পদকজয়ী ভারতীয় দলে ছিলেন ডি গুকেশ। 2022 দাবা অলিম্পিয়াডে দলগত ব্রোঞ্জ এবং ব্যক্তিগত সোনা জেতেন। 2023-এর সেপ্টেম্বরে বিশ্বনাথন আনন্দের 37 বছরের রেকর্ড ভেঙে ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হন ডি গুকেশ। 2024 দাবা অলিম্পিয়াডে দলগত ও ব্যক্তিগত স্বর্ণপদক জেতেন তিনি। 2024-এ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে জেতেন ক্যান্ডিডেট টুর্নামেন্ট এবং বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। আর সাফল্যের সঙ্গে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিং রেনকে হারিয়ে 18 বছর 195 দিন বয়সে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন ডি গুকেশ। 2006-এর 29শে মে তার জন্ম। আজ জন্মদিন গুকেশের, অনেক অনেক শুভেচ্ছা ডি গুকেশের জন্য। দাবার আরেক গ্র্যান্ডমাস্টারের কথা এবার বলবো। চীনা দাবা গ্র্যান্ডমাস্টার তান জংগি, প্রাক্তন মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, তার জন্ম হয়েছিল 1991-এর 29শে মে তারিখে। 2017-এ তিনি বিজয়ী হন বিশ্ব দাবায়। র্যাপিড দাবায় প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। 2024 মহিলা ক্যান্ডিডেট দাবায় জয়ী হয়ে

2025 বিশ্ব চ্যাম্পিয়নশিপে জু ওয়েন জুনের বিরুদ্ধে খেলেন, যদিও তিনি পরাজিত হন। কিউবান ডিসকাস থ্রোয়ার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ও অলিম্পিক ব্রোঞ্জয়ী ইয়ামি পেরেজের জন্ম আজকের দিনেই 1991। চীনা জিমনাস্ট চেং ফের জন্ম হয় 1988 আজকের দিনে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভল্টে এবং একবার ফ্লোর এক্সারসাইজে। 2006 ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপ এবং 2008 বেজিং অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী চীন দলের সদস্য ছিলেন চেং ফেই। 2007 ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদকজয়ী দলেও ছিলেন তিনি। এশিয়ান গেমসে জিতেছেন 3টি সোনা। আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় কার্মেলো অ্যান্টনি জন্ম 1984 29 মে। 2008, 2012, 2016 তিনটি অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র দলের সদস্য ছিলেন তিনি। 2004 অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র দলেও তিনি ছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী মার্কিন যুক্তরাষ্ট্র দলের সদস্য কার্মেলো অ্যান্টনির জন্ম 1984 আজকের দিনে। ইউক্রেনের অ্যাথলিট নাতালিয়া ডোবরিনস্কা, তার জন্ম 1982 এই দিনটিতেই। মহিলাদের হেপ্টাথালনে 2008 বেজিং অলিম্পিক্সে তিনি সোনা জেতেন। রাশিয়ান ফুটবলার আন্দ্রে আর্সবিনের জন্ম 1981 এই দিনেই। রাশিয়ার হয়ে 75টি ম্যাচে 17টি গোল করেছেন এই ফুটবলার। 2008 ইউরোকাপে সকলের নজর কাড়েন। তৃতীয় স্থানাধিকারী রাশিয়া দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আর্সবিন। ক্লাব ফুটবলে জেনিট সেন্ট পিটার্সবার্গের হয়ে রাশিয়ান প্রিমিয়ার লিগ, লিগ কাপ, রাশিয়ান সুপার কাপ, উয়েফা কাপ ও উয়েফা সুপার কাপ জেতেন। এই সময় তিনি রাশিয়ার বর্ষসেরা ফুটবলার হন। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালেও যোগ দেন। 2019 থেকে তিনি জেনিট সেন্ট পিটার্সবার্গ ক্লাবে প্রশাসনিক পদে রয়েছেন। আন্দ্রে আর্সবিন, রাশিয়ান ফুটবলার, 1981 আজকের দিনেই তার জন্ম। ফরাসি টেনিস খেলোয়াড় সিবাস্টিয়ান গ্রসজিনের জন্ম 1978 আজকের দিনে। 2001 ডেভিস কাপ জয়ী দলের সদস্য তিনি। বর্তমানে টেনিস কোচিংয়ে যুক্ত। ইতালিয়ান ফুটবলার মাসিমো অ্যাম্ব্রোসিনি, তার জন্ম হয় 1977 এই দিনটিতেই। 18 বছর তিনি খেলেছেন এসি মিলানে, অনেক খেতাব জিতেছেন, দলের অধিনায়কত্ব করেছেন। 2000 সালে ইউরোকাপ রানার্স ইতালি দলে ছিলেন। 35টি ম্যাচ খেলেছেন ইতালির হয়ে। ইতালিয়ান ফুটবলার এবং ফুটবল ম্যানেজার রবার্টো ডি ম্যাটিও, তার জন্ম 1970 আজকের দিনে। ইতালির হয়ে 34টি ম্যাচ খেলেছেন তিনি, ইউরোকাপ ও বিশ্বকাপ খেলেছেন। ম্যানেজার হিসেবে সবচেয়ে বড় সাফল্য চেলসির অন্তর্বর্তী কোচ হিসেবে 2012 প্রথমবার ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এনে দেন। সেবারই এফএ কাপেও চ্যাম্পিয়ন হয় চেলসি। রবার্টো ডি ম্যাটিও, জন্ম 1970 আজকের দিনে। জার্মান শো জাম্পার আলউইন চোক মহেলের জন্ম 1937 এই দিনটিতেই। জার্মানির হয়ে 1960 রোম অলিম্পিক্সে সোনা ও পশ্চিম জার্মানির হয়ে 1976 মন্ট্রিল অলিম্পিক্সে সোনা ও রূপো জিতেন। 1968 মেক্সিকো অলিম্পিক্সে পান ব্রোঞ্জ। আমেরিকান স্প্রিন্টার রাল্ফ ম্যাটকাফের জন্ম 1910 29 মে। 1936 বার্লিন অলিম্পিক্সে 4x100 মিটার রিলে দৌড়ে সোনাজয়ী। 100 মিটার দৌড়ে পান রূপো। 1932 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে 100 মিটার দৌড়ে রূপো এবং 200 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় কুশ কুমারের জন্ম হয় 1996 29 মে তারিখে। 2014 এশিয়ান গেমসে তিনি স্বর্ণপদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। তিনি ভারতের প্রথম পুরুষ খেলোয়াড় যিনি বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে পদক জেতেন। 9বারের জাতীয় জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন কুশ কুমারের জন্ম 1996 আজকের দিনে। শুনছিলাম আজকের দিনের কথা। যেটুকু সময় রয়েছে, খেলার দুনিয়ার আরো কয়েকটি খবর আপনাদের দিয়ে দিই। মহিলাদের টি-20 আন্তর্জাতিক সিরিজে ভারত 38 রানে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল। গতকাল চেমসফোর্ডে ভারতের হয়ে অর্ধশত রান করেন।

ইয়াস্তিকা ভাটিয়া ও জেমাইমা রড্রিগেস। টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারতকে। ইনিংসের প্রথম বলেই আউট হন স্মৃতি মন্ধানা। পাঁচ বল পরে প্যাভিলিয়নে ফিরে যান সাফা আলী ভার্মা। দুটি উইকেটে নেন লাউরেন বেল। এরপর ইয়াস্তিকা ও জেমাইমা নির্ভরতা দেন ভারতীয় ইনিংসকে। তৃতীয় উইকেটে 126 রান যোগ করেন দুজনে। 40 বলে 50 রান করে রান আউট হন ইয়াস্তিকা। 40 বলে 69 রান করেন জেমাইমা। 189 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 150 রানে আটকে যায় ইংল্যান্ড। অভিষেক ম্যাচে 34 রানে 3টি উইকেট নেন নন্দিনী শর্মা। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। কোরিয়ার আনসে ইয়ং এর বিরুদ্ধে তার আক্রমণাত্মক ব্যাডমিন্টনের প্রদর্শন করলেন। কিছুটা চাপে রেখেছিলেন তাকে সিন্ধু, তবে শেষ পর্যন্ত আন 21-17, 21-14 হারিয়ে দিলেন পিভি সিন্ধুকে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ, অর্থাৎ আজ এখানেই থামতে হচ্ছে। আগামীকাল ঠিক একই সময়ে কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গন।

সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। কোরিয়ার আনসে ইয়ং এর বিরুদ্ধে তার আক্রমণাত্মক ব্যাডমিন্টনের প্রদর্শন করলেন, কিছুটা চাপে রেখেছিলেন তাকে সিন্ধু, তবে শেষ পর্যন্ত আন 21-17, 21-14 হারিয়ে দিলেন পিভি সিন্ধুকে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ, অর্থাৎ আজ এখানেই থামতে হচ্ছে। আগামীকাল ঠিক একই সময়ে কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: নমস্কার বন্ধুরা, আজকের বিষয় বর্তমান কৃষি পরিবেশে অশনি সংকেত। স্বাধীনতার পরবর্তী সময়ে কৃষি ছিল মূলত প্রকৃতি আর মানুষের শ্রম নির্ভর, যেখানে রাসায়নিকের ব্যবহার ছিল সীমিত, পরিবেশের ভারসাম্য অনেকটাই তার ফলে থাকত অটুট। বর্তমানে জনসংখ্যা অনেক বেশি, তাদের চাহিদা মতো কৃষি ব্যবস্থাতেও অনেক বদল এসেছে, কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি, অতিরিক্ত কীটনাশক, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে কৃষিক্ষেত্রে দেখা দিচ্ছে একের পর এক অশনি সংকেত। উৎপাদন বাড়লেও মাটির উর্বরতা কমছে, আবহাওয়ার অনিশ্চয়তা বাড়ছে এবং কৃষকের জীবন হয়ে উঠছে আরো কঠিন। আজকের আলোচনায় উঠে আসবে সেই পরিবর্তনের বাস্তব চিত্র এবং ভবিষ্যতের জন্য তার গভীর সতর্কবাণী। আজকের আমাদের বিশেষজ্ঞ, যিনি আমাদের এই বিষয়ে জানাবেন, ডক্টর মানবেন্দ্র রায়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর এক্সটেনশন এডুকেশনের প্রফেসর। স্যার নমস্কার।
1: নমস্কার নমস্কার আপনাকে এবং আপনার শ্রোতা বন্ধুদের সকলকে আমার নমস্কার। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা।
0: আপনি জানেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে বর্তমান কৃষি পরিবেশে অশনি সংকেত। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী সময় আর বর্তমান সময়, এই দুই সময়ের মধ্যে কৃষির তফাতটা কোথায়?
1: আপনাকে যদি বলি, স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশ কিন্তু খাদ্যে স্বনির্ভর ছিল না। আমরা বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি করে

0: আমাদের এই বিপুল জনসংখ্যাকে খাওয়াতাম, কিন্তু সেটাকে আস্তে আস্তে পরিবর্তন কোথায় হলো, 60-এর দশক থেকে শুরু হলো সবুজ বিপ্লব। আমরা সকলেই জানি গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। সেই সবুজ বিপ্লব আমাদের কিন্তু খাদ্যে স্বয়ংভরতা নিয়ে এসেছে। আজকে কিন্তু ভারতবর্ষ খাদ্যে খাদ্যদ্রব্য উৎপাদনে সারপ্লাস হয়েছে, এটা মানে কোন নো ডাউটলি, কিন্তু তুলনামূলক আরেকটা দিক রয়ে গেছে, যেটা স্বাধীনতার পরবর্তী সময়ে এই সবুজ বিপ্লবের পূর্ববর্তী সময়ে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের কৃষি ছিল আপনার জৈব পদার্থ নির্ভর। আমাদের খামারের যে আবর্জনা সেগুলো পচানো, এবং আমরা জানি আমাদের প্রত্যেকের বাড়িতে সেই সময় মানে কৃষকদের গো সম্পদ ছিল, এই গো সম্পদ এর বর্জ্য এবং ফসলের আবর্জনাকে পচিয়ে যে জৈব পদার্থে তৈরি হতো সেই দিয়েই কিন্তু চাষবাস হতো। এবং সেই সময় যে চাষবাস যেগুলো করা হতো মূলত আমাদের দেশি জাতীয়, সে ধান হোক বা গম হোক বা অন্যান্য যাই হোক না কেন সবজি, সেগুলো দেশীয় আমাদের নিজস্ব চাষিদের কাছে যে জাত থাকতো সেগুলোই কিন্তু চাষ করা হতো। কিন্তু সবুজ বিপ্লব ঘটে যাওয়ার ফলে যেটা আমাদের সমস্ত হাই ইল্ডিং ভ্যারাইটি এলো, হাই ইল্ডিং ভ্যারাইটি গুলোর বিশেষত্ব হলো এদেরকে বেশি জল সেচ দিতে হবে, বেশি সার প্রয়োগ করতে হবে, বেশি কীটনাশক প্রয়োগ করতে হবে, এর ফলে কিন্তু এদের উৎপাদন বাড়ছে যেরকম কিন্তু মাটির স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। তারপরে আপনার এই যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন বিভিন্ন বিষয়গুলো সামনে চলে এলো, কলকারখানা এবং কৃষিতেও কিছু একটা আবহাওয়ার পরিবর্তনের কিছুটা হলেও দায়ী। তাই এইরকম ভাবে কিন্তু আজকের একটা কৃষি যদিও আমাদেরকে খাদ্য স্বয়ংভর করেছে কিন্তু জটিল পরিস্থিতি নিয়ে এসেছে।
1: স্যার আপনি বলুন যে বর্তমানে এই যে সরকারের বিভিন্ন কৃষি নীতি আছে, একজন কৃষি বিশেষজ্ঞ হিসাবে আপনি কি সেই কৃষি নীতিগুলোকে সমর্থন করেন?
0: দেখুন, এরকম কোন মানে সরল রেখা নেই যেটা নিয়ে সমর্থন বা আপনার কি বলবো উল্টোটা মানে বিরোধিতা করা, এরকম না। বর্তমান কেন্দ্রীয় সরকারের অনেক অনেক সুন্দর সুন্দর স্কিম কিন্তু আছে। হ্যাঁ, সয়েল হেলথ কার্ড স্কিম, তারপরে প্রধানমন্ত্রী পিএম কিষাণ স্কিম, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ড্রিপ মাইক্রো ইরিগেশনের জন্য স্কিম আছে, প্রাণী তারপরে প্রাণী সম্পদের বিভিন্ন স্কিম আছে, ডিজিটাল এগ্রিকালচার স্কিম আছে। এগুলো তো বিরোধিতা করার কোন জায়গা নেই,
1: একদম।
0: যদিও দুর্ভাগ্যজনক ভাবে আমি বলবো মানে বিগত যে সরকার ছিল পশ্চিমবঙ্গে, তারা কেন্দ্র সরকারের অনেক যোজনাকেই কিন্তু তারা অ্যাডপ্ট করেনি। সুতরাং পক্ষান্তরে কি বলবো, কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আশা করি এখন আমাদের রাজ্যে আরো সুন্দরভাবে নিয়ে আসা হবে এবং সেগুলোকে চাষির কাছে পৌঁছে দেওয়া যাবে। সুতরাং স্কিমগুলোর মানে বাস্তবতা আছে।
1: আগামী দিনে কি আপনি মনে করছেন যে যে প্রকল্পগুলো আসবে সেগুলো আরো সেগুলোর আরো ভালোভাবে আমরা দেখতে পাবো যে বাস্তবায়ন হচ্ছে?
0: হ্যাঁ, আমি তো আশা করছি যে সরকার, যে নতুন সরকার হয়েছে, নতুন সরকারের যে ধরনের বিষয়গুলো আমরা দেখছি, যে ধরনের চিন্তা ভাবনা, যে ধরনের পলিসি গুলো নিচ্ছে, আমি জানি আমার মনে হয় কৃষি ক্ষেত্রেও কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প আছে বা এই সরকার নিজস্ব তার পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী আরো সুন্দর সুন্দর অনেক প্রকল্প নেওয়ার জায়গা আছে, যেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং তার শরিক হবে, তার মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষি, কৃষক, মাটি, জল এবং পরিবেশ সবকিছুই রক্ষার দিকে যাবে।
1: আমাদেরকে যদি একটু এখনকার এই যে কৃষির যে সমস্যা, আমাদের যদি এটা একটু একটু বিস্তারিত ভাবে একটু যদি বলে দেন।
0: দেখুন,
1: কারণটা কি?
0: দেখুন, দীর্ঘদিন ধরে আমরা পশ্চিমবঙ্গের যে কৃষিতে যেগুলো মূল ফসলগুলো সেগুলো আমরা কি করেছি, আমাদের যদি কৃষির দিকে তাকাই, আমাদের মানে গাছ দাঁড় করাতে গেলে বা ফলন পেতে গেলে তো আপনাকে তার খাদ্য উপাদান দিতে হবে, মানুষকে বেঁচে থাকতে গেলে যেমন তার খাদ্য উপাদানের দরকার হয় সেরকম আপনার গাছপালা ফসল তার জন্য খাদ্য উপাদান নিতে হয়। আমি এর আগেই বলেছি যে আগে মূলত জৈব পদার্থ ভিত্তিক আমাদের চাষবাস ছিল, জৈব পদার্থের মাধ্যমে একটা ন্যাচারাল সিস্টেম মানে পরিবেশ বান্ধব সিস্টেম ছিল, কিন্তু সেখান থেকে আমরা হঠাৎ করে

0: মানে ফার্টিলাইজার বেস্ট মানে রাসায়নিক সার সার দিয়ে আমরা চাষবাস শুরু করলাম। সেই সারেরও মূলত আমরা কি দেই, আমরা দেখেছি ইউরিয়া এবং ডিএপি, হ্যাঁ, এই মানে নাইট্রোজেন ঘটিত সার দিয়েই কিন্তু আমরা চাষবাসটা করে থাকি। আমাদের কৃষকরাও সেরকম ভাবে ট্রেন্ড হয়ে গেছে। তা এর ফলে কি হচ্ছে, মাটিতে কিন্তু কার্বন মানে জৈব কিন্তু আর যোগ হচ্ছে না। এর ফলে ধীরে ধীরে মাটি মাটি কোনো নির্জীব বস্তু নয়, মাটি সজীব বস্তু। এক চামচ যদি মাটি পরীক্ষা করা যায়, দেখা যাবে পৃথিবীতে যত জনসংখ্যা আছে না, তার চেয়ে বেশি পরিমাণ ওই এক চামচ মাটির মধ্যেই জীবাণু আছে। সেই জীবাণুগুলো কিন্তু কষ্ট পাচ্ছে কার্বনের অভাবে, তাই মাটি আস্তে আস্তে নিরেট হয়ে যাচ্ছে, মানে উৎপাদন বিমুখতা দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে আপনার ক্লাইমেট চেঞ্জ, আমরা আমরা এখন প্রায়শই দেখি মানে অনিয়মিত বর্ষা, অতি বর্ষা, দীর্ঘ সময় ধরে সুখা, মানে একদিকে বর্ষার অনিশ্চয়তা, একদিকে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি, আবার দীর্ঘ সময় ধরে কোনো বৃষ্টি নেই। তার মানে একটা মানে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমরা সারা বিশ্বে এবং বিশেষ করে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ এর একটা কিন্তু প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা কি করছি, আমরা ফসল ফলাতে গিয়ে নির্বিচারে কীটনাশক প্রয়োগ করছি, কীটনাশক প্রয়োগ করছি, হয়তো মানে যে সময় কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই সেই সময় কিন্তু চাষি ভাইরা বিভিন্ন কি বলবো মুনাফা খোরদের উৎসাহে তারা কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক রোগনাশক প্রয়োগ করছে, যেগুলো হয়তো না দিলেও হতো। এর ফলে একটা পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে, যেখানে উপকারী জীবাণু উপকারী প্রাণীরা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের একটা বিস্তীর্ণ এলাকা রয়েছে উপকূলবর্তী এলাকায়, এই উপকূলবর্তী এলাকাতে কিন্তু বর্ষার সময় দেখা যাচ্ছে খরা ফাঁড়ের সমস্যা দেখতে পাচ্ছি, বন্যার সমস্যা দেখতে পাচ্ছি, এবং ধীরে ধীরে কিন্তু এই এলাকার মাটি কিন্তু আরো বেশি বেশি পরিমাণে লবণাক্ত হয়ে যাচ্ছে। এখানে একটা ভেরিতে চাষ করার একটা প্রবণতা রয়েছে, যেটাও কিন্তু যেগুলো ফার্টাইল সয়েল সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা উত্তরবঙ্গের দিকে তাকালে কি দেখতে পাই, আমাদের বিভিন্ন অ্যাগ্রোক্লাইমেটিক জোন আছে, তো বিভিন্ন কৃষি কৃষি বাস্তুতন্ত্র আছে, সেখানে আমরা উত্তরবঙ্গের দিকে দেখলে দেখতে পাই যে অতি বন্যা, অতি মানে মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এই বাঁকুড়া পুরুলিয়া এগুলো রাটবঙ্গের দিকে যদি দেখি, সেখানে কিন্তু বিভিন্ন সময় খরার প্রভাবে কিন্তু ফসল ফলছে না। তাই এই সামগ্রিক সমস্যাগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে। এছাড়া রয়েছে একটা বড় সমস্যা, হলো মার্কেটিং এর সমস্যা। চাষি ফসল তুলছে, চাষি কিন্তু তার দাম পাচ্ছে না, তারপরে মিডিল ম্যান মানে মধ্যস্বত্ব ভোগীরা আছে, তারা কিন্তু বেশি লাভটা নিয়ে চলে যাচ্ছে, চাষি কিন্তু লাভ করতে পারছে না। এই বিষয়গুলো আমাদের সামনে, আমাদের কৃষকদের সামনে একটা বড়।
1: হ্যাঁ স্যার, আপনি বললেন যে উপকূলীয় অঞ্চলের কথা, তো সেই উপকূলীয় অঞ্চলে তো লবণাক্ততা একটা বড় সমস্যা, তো আপনার কি মনে হয় যে লবণাক্ততাও কি কোনোভাবে ক্ষতি করছে কৃষির?
0: হ্যাঁ, লবণাক্ততা অবশ্যই ক্ষতি করছে আমাদের, মানে ফসলের ফলন কমে যাচ্ছে, আমাদের যে জমিগুলোতে আগে চাষ করা যেত সেই জমিগুলোতে চাষ করা যাচ্ছে না। এর একটা বড় কারণ হলো নির্বিচারে ভেরি তৈরি, মানে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না এতদিন ধরে, যাই না আশা করছি এই সরকারে সেগুলোর দিকেও তাকাবে। হ্যাঁ, এবং ম্যানগ্রোভ নষ্ট করে দেওয়া, গাছপালা কেটে দেওয়ার ফলে কি হচ্ছে, আপনার ঝড় ঝন্ডার পরিমাণটা বেড়ে যাচ্ছে, এবং বাঁধগুলোকে টিকিয়ে রাখা যাচ্ছে না, বাঁধের জল ভেঙে মানে বাঁধ ভেঙে সমুদ্রের জল মানে কৃষি জমিতে ঢুকে যাচ্ছে, এর ফলে জমির লবণাক্ত হয়ে পড়ছে। এর ফলে কিন্তু উপকূলবর্তী এলাকাতে কিন্তু মানে কৃষি প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে
1: একদম। আর দূষণ কতটা কি মনে হয় আপনার, যে রাসায়নিক দূষণ কি ক্ষতি করছে এইভাবে?
0: আমাদের এই ধরুন মানে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বিস্তীর্ণ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জুড়ে কিন্তু আমরা টিউবওয়েলের সেচ দিই। আমাদের আসলে যে পরিমাণ সেচের জলের চাহিদা, প্রাকৃতিক যে জলটা পাই আমরা, যেটা আমরা আকাশের থেকে জল পাই, সেটা পুকুরে হতে পারে, নদীতে হতে পারে, সেচ হতে পারে, এই সেচের মাধ্যমে যে জলটা পাই, কৃষিতে যে জলের প্রয়োজন পড়ে তা সেটা কিন্তু ডেফিসিট, মানে আমরা সেটাকে দিয়ে আমরা কিন্তু মেটাতে পারি না কৃষির জলের চাহিদা। এর ফলে আমরা কি করছি।

0: করছি, এর ফলে আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে মানে টিউবওয়েল এর মাধ্যমে, ডিপ টিউবওয়েল এর মাধ্যমে, শ্যালোর মাধ্যমে জল দিয়ে আমরা সেচ করছি ফসলে। এর ফলে কিন্তু আমাদের কিন্তু আর্সেনিকের একটা বিরাট সমস্যা চলে আসে। এখানে আমরা অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করছি, ইউরিয়া এই সমস্ত ধরনের সার ব্যবহার করছি। এই জন্য কিন্তু যে আমাদের যে আমরা একদিকে জল তুলছি, আবার মাটিতে যে চাষ করবার জন্য সার অতিরিক্ত সার ব্যবহার করছি, সেটা আবার চুয়ে এগিয়ে কিন্তু ভূগর্ভস্থ জলে চলে যাচ্ছে, ওই জল কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। এই ধরনের এটা গেল জলের সমস্যা। এবার মাটির মধ্যে যেটা হচ্ছে, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে, অর্গানিক ম্যাটার ব্যবহার না করার ফলে কিন্তু মাটির যে মানে কার্বনের ঘাটতি কিন্তু এটাও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের আজকাল মানে যে গাছপালার পরিমাণ যেটা ছিল, ধীরে ধীরে গাছপালা কেটে দিয়ে মানে যে সমস্ত জমি জলা জমিকে আমরা কনভার্ট করে ফেলছি, হলো বিল্ডিং করে ফেলছি, আবাসন তৈরি করে ফেলছি এবং কৃষি জমিতে আবাসনে নিয়ে যাচ্ছি। এর ফলে যেটা হচ্ছে, একটা বাস্তুতন্ত্রের একটা বিরাট ভারসাম্যহীনতা কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও যে সমস্ত আমরা আমাদের বর্জ্য মানে কৃষিজ বর্জ্য, শহরের বর্জ্য, গ্রামের বর্জ্য, প্লাস্টিক, এই ধরনের বিভিন্ন ধরনের দূষণ কিন্তু আজকে আমরা কৃষি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং ক্লাইমেট চেঞ্জ তো আপনার জানেনই, সকলেই জানে যে এটা পরিবেশের দূষণ, ইন্ডাস্ট্রিয়াল দূষণ, কৃষির দূষণ, এর ফলে কিন্তু একটা বড় আকার ধারণ করছে মানে আপনার কি বলবো ক্লাইমেট চেঞ্জ।
1: আপনার কি মনে হয় যে এই যে সার ব্যবহার করা হচ্ছে, কীটনাশক, কোন ধরনের সার বা কীটনাশক বেশি ক্ষতি করছে?
0: দেখুন, কীটনাশক বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু আছে। সেই কীটনাশক ফসফরাস ঘোষিত কীটনাশক বহুল পরিমাণে ব্যবহৃত হয়। কীটনাশক আপনার লাগতে পারে, এবং হার্বিসাইড এখন প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। হ্যাঁ, ঘাস মারার জন্য প্রায় সব ফসলই ঘাস মারার জন্য ব্যবহার করা হয়। গ্রামোক্সন, গ্লাইফোসেট, বিভিন্ন সিলেক্টিভ বিভিন্ন ঘাস মারার ওষুধ গুলো ব্যবহার করা হয়, যেগুলো আলটিমেটলি অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু মাটিতে ওই রেসিডিউটা থেকে যায়, সেটাই ক্ষতিকর। সুতরাং বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক, রোগনাশক এবং আগাছানাশক কিন্তু ব্যবহার হয়ে চলছে। এগুলোকে আপনি কি চাইলেই বন্ধ করতে পারবেন? বন্ধ করার প্রয়োজনও নেই, কিন্তু মানে পরিমিত ব্যবহার করতে হবে, প্রয়োজনে ব্যবহার করতে হবে, অপ্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন নেই।
1: একটা সময় ছিল যখন একটা জমিতে একটা ফসলেরই চাষ হতো, এখন একটা জমিতে অনেক ফসলের চাষ হয়। সেই বিষয়টির ভালো এবং খারাপ দিকটা যদি একটু বলেন।
0: আমরা সকলেই জানি যে সেই সময় ভারতবর্ষের জনসংখ্যা ছিল 33 কোটি, অবিভক্ত ভারতবর্ষ। আজকে আমাদের যে ভারত ভূখণ্ড এখন আমরা দেখছি, সেই ভারত ভূখণ্ডেরই মানে 150 কোটি লোক হয়ে গেছে। সুতরাং খাদ্যের চাহিদা বেড়েছে, বিভিন্ন বৈজ্ঞানিক ভিত্তিক ফসল, সার, বীজ সব ব্যবহারের ফলে কিন্তু এই 150 কোটি লোককে খাইয়ে আমরা আছি, কিন্তু অতিরিক্ত ফসল বা সবজি ফল আমরা বিদেশে রপ্তানি করি। আগে 33 কোটি লোক কিন্তু খেতে পারত না। তাহলে একাধিক ফসল ব্যবহারটা আজকের দিনে এখান থেকে বেরিয়ে আসবার কোন রাস্তা নেই, মানে বছরে একাধিক ফসল আমাদের চাষ করতেই হবে। আগে একটা ফসল চাষ করা হতো, কাজেই মাটি থেকে একটা ফসলই তার খাদ্য উপাদান তুলে নিত। দেখুন, চাষ করলেই আপনার ফসল তার মাটি থেকে খাদ্য উপাদান নিয়েই তো বড় হয়, মানে খাদ্য উপাদান শোষিত হয়ে গেল মাটির থেকে। তাহলে যখন ফসলটা কাটার পরে সারা বছর ধরে ফসলটা মাঠটা ফাঁকা থাকলো, আবার মাঠ কিন্তু তার স্বাস্থ্য আবার ফিরে পায়। কিন্তু এখন আমরা কি করছি, সারা বছর ধরে 2, 3, 4 পর্যন্ত ফসল আমরা নিয়ে নিচ্ছি একই মাঠ থেকে। বললাম যে ফসল তোলা মানে মাটি থেকে খাদ্য উপাদান তুলে নিয়ে আসা, বারবার চাষ দেওয়া মানে কার্বনের ঘাটতি হওয়া, বারবার চাষ দেওয়া মানে মাটির স্ট্রাকচার বলা হয় গঠন, এগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে বেরিয়ে আসার উপায় কি আমাদের হাতে নেই? আছে। আমাদেরকে রাসায়নিক সার পরিমিত ব্যবহার, তারপরে আমাদের বিভিন্ন ধরনের সারের যোগান আছে, জৈব সার, সবুজ সার, বায়ো ফার্টিলাইজার, এগুলোকে সবগুলোকে সম্মিলিত করতে হবে। চাষিদেরকে আমরা যে মানসিকতা তৈরি করেছি সুষ্ঠু ট্রেনিং, সুস্থ পরিকল্পনার অভাবে, তারা শুধু রাসায়নিক সারে আবদ্ধ হয়ে গেছে। সেখান থেকে বের করে আমরা যদি সব ধরনের সারগুলোকে যদি ব্যবহার করি, আমাদের ফসলের অবশিষ্ট অংশ সেগুলোকে আমরা যদি আবার পচিয়ে মাটিতে আবার প্রয়োগ করতে পারি।

0: এখন বিভিন্ন ধরনের কিন্তু এই পচন এই জৈব বস্তুগুলো পচাবার জন্য প্রযুক্তি বেরিয়েছে, সেগুলোকে গ্রহণ করতে হবে। সেগুলা চাষির কাছে পৌঁছচ্ছে না, এক্সটেনশনের অভাব, সরকারি ব্যবস্থার মাধ্যমে এক্সটেনশন করা হচ্ছে না। যারা এক্সটেনশন অফিসার, এগ্রিকালচার অফিসার আছে, তারা অন্য অন্য আনুষঙ্গিক কারণে ব্যস্ত হয়ে পড়ছে, এক্সটেনশনটা কিন্তু অবহেলিত হয়ে থাকে। এর ফলে যেটা হচ্ছে, চাষিরা সঠিক প্রযুক্তি পাচ্ছে না, তারা অতিরিক্ত সার ব্যবহার করছে, তারা ফসল জ্বালিয়ে দিচ্ছে ফসলের, মানে এর ফলে পরিবেশ দূষণ হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে এবং মূল্যবান খাদ্য উপাদান ধ্বংস হচ্ছে। এবং ফসলের চয়ন, সারা বছর ধরে একই ধরনের ফসল না চাষ করে বিভিন্ন ধরনের ফসল চাষ করব, তন্দুল জাতীয় ফসল যেরকম চাষ করব, ডাল জাতীয় ফসল যেরকম সেরকমই চাষ করব, অল্প মাটির অল্প গভীরতার শেকড় যায় এরকম ফসল যেরকম চাষ করব, মাটির গভীরে শেকড় যায় এরকম ফসল কিন্তু আমরা চাষ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের ফসল চাষ করতে হতে পারে, ইন্টারক্রপিং, মিক্সড ক্রপিং, এই ধরনের করে ন্যাচারাল ফার্মিং, এগুলোকে করে কিন্তু আমাদের চাষের ব্যবস্থাটাকে টেকসই চাষের ব্যবস্থা করা যেতে পারে।
1: কৃষি অবশ্যই কৃষক নির্ভর, তো কৃষকরা কতটা সচেতন বলে মনে হয় সেক্ষেত্রে?
0: দেখুন, কৃষকরা আমি যে কথাগুলো বললাম, কৃষকরা সত্যি অনেক বিষয়ে আমরা যেরকম মানে কি হচ্ছে, কৃষকরা বাজারের যে ডিলার আছে না, মানে সার ফার্টিলাইজার এবং বিশেষ যে কারবারি আছে যারা ডিলার, তাদেরকে তাদের দ্বারাই পরিচালিত হয়, তাদেরকে মানে এথিক্যাল এগ্রিকালচারটা তাদেরকে আমার মনে হয় ট্রেন করা হয়নি। এথিক এগ্রিকালচারেও কিন্তু কিছু এথিক্স আছে, শুধু লাভ করাটা তাদের মানসিকতায় রাখলে হবে না। তারা বেশি করে সার ব্যবহার করতে পারলে বেশি মার্জিন আসবে, বেশি করে বিষ বিক্রি করতে পারলে তাদের বেশি মার্জিন আসবে, এবং এই এই প্রবণতাটা আলটিমেটলি চাষির কাছে গিয়ে পৌঁছায়। তার মানে এই এক্সটেনশন উইং এর মধ্যে কিন্তু একটা গন্ডগোল আছে, সেই এক্সটেনশন উইংটাকে একটু স্ট্রং করতে হবে। চাষিদেরকে দোষ দিয়ে কিছু লাভ নেই, আমাদের কৃষি যারা আমরা বিজ্ঞানী যারা কৃষি বিষয়ে বিশারদ, তারা কিন্তু সঠিক ভাবে চাষির কাছে গিয়ে পৌঁছতে পারেনি। তাই চাষির প্রশিক্ষণ বা নলেজের ঘাটতি আছে। চাষি অনেক কিছু জানে, কিন্তু চাষি এত সুন্দর ভাবে ধান গাছগুলো লাগাবে যেটা আমি জীবনে চেষ্টা করেও পারবো না। চাষি এত সুন্দর গাছ ধানের খড় ধান গাছ কাটতে পারবে, এত সুন্দর ঝাড়তে পারবে, তার টেকনোলজিক্যাল নলেজ আছে, কিন্তু বিজ্ঞান ভিত্তিক এবং টেকসই চাষ হবে এই রকম পরিকল্পনা তার হাতে আমরা দিতে পারিনি, এটা স্বীকার করতেই হবে। এর জন্যই কিন্তু চাষি ডেফিসিয়েন্সি আছে, সেই ডেফিসিয়েন্সিটা দূর করার দায়িত্ব সরকারের এবং বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে।
1: আপনি 10 বছরে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় কি বিপদ দেখতে পাচ্ছেন?
0: দেখুন, কৃষির সামনে অনেকগুলো বিপদ কিন্তু আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষির জন্য। 1 নম্বর যদি বলি, কৃষি জমি হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, নগরায়ণ ও শিল্পায়নের চাপে কিন্তু কৃষি জমি দ্রুত গতিতে অকৃষি কাজে ব্যবহার হচ্ছে। এই যে একবার যদি নগরায়ণ বা শিল্পায়ন হয়, যে জমিটা চলে গেল সেই জমিতে কিন্তু আমরা আবার কৃষি জমিতে পরিণত করতে পারবো না। কিন্তু নগরায়ণ শিল্পায়ন তো এটা বাস্তব, তাহলে এমন ভাবে করতে হবে যে জমিগুলোতে তার জন্য ল্যান্ড ব্যাংক করা, তার জন্য জমি চিহ্নিত করা, সরকারি পর্যায়ে সেগুলো নীতি নির্ধারণ করা প্রয়োজন আছে। আরেকটা বড় যেটা হচ্ছে জল সংকট, আমরা কৃষিতে যে জলের প্রয়োজন হয় সেই জলের অনেকাংশ কিন্তু ডেফিসিট থেকে যায়। তার জন্য কি করা হয়, ভূগর্ভ থেকে কিন্তু জল নিয়ে আসা হয়।
2: এতক্ষণ শুনলেন ক্ষেত খামারের কথা, এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন খাবার টেবিলে বিষ, 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় তথা শেষ পর্ব, বলছেন ডক্টর অনুপম পাল।
3: বাড়িতে রান্না না করে স্টেটাস সিম্বল বজায় রাখতে ইদানিং হোটেলে খাওয়ার চল বেড়েছে, নানা রকমের বিদেশি খাবারের নাম। অবশ্য জৈব খাবার নয়, মাংস খাবার প্রবণতা বেড়েছে, অতিরিক্ত মাংস আমাদের শরীরে উপকারের থেকে অপকার করে, পোলট্রির মাংস সর্বদা নিরাপদ নয়, এত প্রাণীজ আমিষের প্রয়োজন নেই। নিরামিষ খেয়েই সুস্থ থাকা যায়।

0: বিভিন্ন রকমের ডাল শাকসবজি, চকচকে চাল নয়, জৈব উপায়ে চাষ করা দেশি চাল, যেমন লাল দুধেশ্বর, হেতমারি, সাটিয়া, রক্তশালী, লাজনি সুপার, বিরল, এবং সরু চাল যেমন দুধেশ্বর, বালাম, চামরমণি, মোহনশাল, তুলাই পাঞ্জি, মাঝারি চাল পাটনাই, কবিরাস শাল, সবিতা ইত্যাদি। মোটা চাল মানেই খেতে খারাপ নয়। কেরালা সুন্দরী, বহুরূপী, মরিচশাল, হোগলা, হামাই, খেজুরছড়ি, তালমুগুর ইত্যাদি। সুগন্ধি ধানের মধ্যে রাধা তিলক, কর্পূরক্রান্তি, চীনা কামিনী, লীলাবতী, তুলাই পাঞ্জি, হরিণাখুরি, কালননুনিয়া ইত্যাদি। বেশিরভাগ গোবিন্দভোগ রাসায়নিক সার দিয়ে চাষ করা হয় এবং ভেজালও পাওয়া যায়। উল্লেখ্য, কালাভাত পৃথিবীর সবথেকে পুষ্টিকর সুগন্ধি চাল। এটি অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি ডায়াবেটিক চরিত্রের জন্য উল্লেখযোগ্য। নির্দিষ্ট কিছু দোকান এবং অনলাইনে খোঁজ করলে পাবেন। নানা ধরনের প্রক্রিয়াজাত খাবার বাজারে আছে। জ্যাম ও জেলিতে সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম মেটাবাই সালফাইটের মতো রাসায়নিক সংরক্ষক দেওয়া হয় যাতে পচে না যায়। টমেটো ঘরে রেখে দিলেই 7 দিনে পচে যায়, অথচ বোতলবন্দি সস কিন্তু আপনার বাড়িতে 6 মাস থাকে। মাছে ফরমালিন, ফলে কার্বাইড, হলুদ গুঁড়ো ও মিষ্টিতে মেটানিল ইওলো, তরমুজের রং লাল দেখানোর জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অন্যান্য কিছু বিষাক্ত রং থাকতে পারে। সুতরাং রঙিন মিষ্টি নয়, জ্যাম জেলি কম খাওয়া। তরমুজের টুকরো জলে ভিজিয়ে রাখলে জলের রং যদি লাল হয়ে যায় সেটা খাওয়া উচিত নয়। ঠান্ডা পানীয় এনার্জি ড্রিঙ্ক থেকে দূরে থাকুন। চাউমিন, এগরোলের মতো ফাস্টফুডে সয়া সস ব্যবহার করা হয়। এর মধ্যে কিন্তু মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোতো থাকে। প্যাকেট বন্দি আলু ভাজা নাই বা খেলেন, প্রক্রিয়া করা খাবারের লবণের পরিমাণও কিন্তু বেশি থাকে। রান্না তেল নিয়ে সতর্ক থাকতে হবে। ভালো তেল হল সর্ষের তেল, লুচিও ভাজা যায়। এছাড়া বাদাম তেল, তিল ও সর্ষে মিশ্রিত তেল, নারকেল তেল এবং ঘিও ব্যবহার করা যেতে পারে। আদিবাসীরা অনেক জায়গায় মহুয়ার তেল দিয়ে রান্না করেন, শীতকালে জমে যায়, বাজারে পাওয়া যায় না। অবশ্য বাজারে যা পাওয়া যায় বা যা পাওয়া যায় না এবং যার বিজ্ঞাপন হয় না মানেই সেটা অখাদ্য নয়। ধাপার মাঠের সবজিতে কীটনাশক ছাড়া ভারী ধাতুর অবশেষ পাওয়া যায়। শুধু কারখানার বর্জ্য নয়, রাসায়নিক সার থেকে আসা ক্যাডমিয়াম, পারদ, ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর অবশেষ বিভিন্ন সবজিতে পাওয়া যাচ্ছে। হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়ামের মাত্রা প্রক্রিয়াজাত খাদ্যে বেশি থাকে। এর সাথে ক্যান্সারের যোগসূত্র খোঁজা হচ্ছে। টাটকা সবজি দেখতে হলেও আসলে বিষে ভরা। আগের দিন বিকেলে কীটনাশক স্প্রে করা ফসল পরের দিন সকালে বাজারে পাওয়া যায়। আর আগাছানাশক গ্লাইফোসেটের অবশেষ থাকে বহু সবজিতে, শসা, করলা, বেগুন, পটল, টমেটো ইত্যাদিতে। মিষ্টি আলু, লাউ, কুমড়োতে খুব কম কীটনাশক ব্যবহার করা হয়। চাষ না করা বিভিন্ন মাশরুম, মেটে আলু, জঙ্গলের ঘি করলা, ধুঁদুল, মহুয়া, ভুরু রোড, ডেওয়া ফল, জাম, কয়েতবেল, বেল, বকফুল, করমচা, টক ঢেঁড়স, তালশাঁস, তাল, ওল, কচু, সাঁপলা, বাঁশের তেউড় ইত্যাদিতে কোনো রাসায়নিক বিষ নেই। সবজি কেটে সামান্য পরিমাণ খাবার সোডাতে ভিজিয়ে রাখুন। বেশিরভাগ কীটনাশক ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়। মধু দিয়ে জবা ফুল, অপরাজিতা ফুলের গরম পানীয় ও রোজেলের মানে টক ঢেঁড়সের গরম পানীয় ও শরবত খেতে পারেন। পরিশেষে বলি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন। সেই সাথে বিজ্ঞাপনের খাবার নয়, বিষমুক্ত খাবারই সমাজকে সুস্থ রাখবে। বাড়িতে রান্না করা খাবারই সবথেকে ভালো খাবার।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন 3 পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব খাবার টেবিলে বিষ, বললেন ডক্টর অনুপম পাল। শেষ হল আপনার স্বাস্থ্য। এখন শুনবেন আজ 29/5/2026 শুক্রবার মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 7টায় শুনবেন

0: নাটক দুই মেরু এক আকাশ, রচনা অশোক চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 হাউসফুল। অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সাক্ষাৎকার নিয়েছেন পল্লবী সিনহা, প্রযোজনা দুর্বাদে। 8:15 মহিলাদের আসর সৃষ্টি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনা আত্রেয়ী সমাজপতি। 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, বিষয় রবীন্দ্রসঙ্গীত, আসর পরিচালনায় প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিন তালে তবলা পরিবেশন করবেন শিল্পী সমীর চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ 29/5/2026 শুক্রবার মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitreebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitreebandhu maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হচ্ছে। এখন শুনবেন নাটক দুই মেরু এক আকাশ, রচনা অশোক চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

0: আসতে পারি?
1: আসুন। আরে আরে আরে আরে অক্ষয়, আরে আয় আয় আয়। আরে আমি তো ভাবতেই পাচ্ছি না তুই এত কাল বাদে। আরে বাবরে বাবরে বাবরে, ও গো শুনছো?
0: না না না না, উত্তেজিত হোস নি।
1: তুই বলিস কি, তুই এসেছিস আর আমি উত্তেজিত হব না?
0: বল এবার কেমন আছিস বল।
1: কেমন দেখছিস?
0: দেখছি তো একবারে বহাল তবিয়াত।
1: খারাপ নেই তোদের শুভেচ্ছায়।
0: আরে বৌমা কেমন হয়েছে?
1: ভালো ভালো, খুব ভালো। এবারে তোর কথা বল, কবে এলি?
0: এই মাসখানেক। তবে এলুম নয়, বল ফিরলুম।
1: মানে

0: সেখানকার পাট তুলে দিয়ে পাকা পাকিভাবে চলে এলো।
1: খুব ভালো, খুব ভালো। কিন্তু তোর ছেলে মেয়ে, তারা তো আর এদেশে জন্মায়নি।
0: মেয়ে তো বিয়ের পর আমেরিকায়।
1: আচ্ছা,
0: ছেলে আমার সঙ্গেই থাকে।
1: বাহ বাহ, তা ছেলে কি করছে?
0: ওই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রয়েছে।
1: আচ্ছা,
0: কলকাতায় ট্রান্সফার নিয়ে এসছে।
1: বাবা বাবা বাবা, একেবারে পাক্কা হিসেব। তা অঙ্কে তো তুই বরাবরই ভালো ছিলি। তা এখন আছিস কোথায়?
0: এই সরলেক, শোন, আমার ছেলের বিয়ে, তোদের যেতে হবে।
1: ছেলের বিয়ে? আচ্ছা, তা মেয়ে কোথাকার?
0: একেবারে খাস কলকাতার, 100% বাঙালি।
1: বাবা বাবা বাবা বাবা, ওগো শুনছো, শিগগির একবার এদিকে এসো।
2: হ্যাঁ, কি ব্যাপার, এত চাঁচাচ্ছ কেন? কি হয়েছে?
1: সাংঘাতিক কাণ্ড হয়েছে। দেখো, হ্যাঁ দেখো, কে এসেছেন?
2: কে?
0: ওকে চিনতে পাচ্ছেন না?
2: না মানে,
1: আরে চিনতে পাচ্ছ না? ওহো হো, আরে আমাদের ক্লাবের অক্ষয়, মানে সাহেব অক্ষয়।
2: হ্যাঁ, আমাদের তো ভুলেই গেছেন।
0: একদম ভুলিনি বৌদি, প্রায় আসবো। আমার ছেলের বিয়ে 20শে মার্চ, আর বউ ভাত হলো 23শে মার্চ। দুদিনই কিন্তু যেতে হবে।
2: যাব, চেষ্টা করব।
0: চেষ্টা?
2: আসলে ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না।
1: আরে আমার অসুখ করেছিল তো সেই 3 মাস আগে, এখন তার কি? যাব যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। হ্যাঁ শোনো, তুই বরং অক্ষয়কে আগে এক কাপ চা খাইয়ে দাও।
2: এই যাই।
0: আচ্ছা, উপায় নেই, আরেকদিন আরেকদিন, অনেক নিমন্ত্রণ বাকি।
1: হ্যাঁ হ্যাঁ, তুই এখন যা, এইসব সামাজিক অনুষ্ঠানের সময় একটু এদিক ওদিক হলে আত্মীয় স্বজনরা ভুল ধরে, রাগ করে। আমার ছেলের বিয়ের সময় সেই যে একটু ভুল হয়েছিল, তার খেসারত জীবনভর আমাকে দিয়ে যেতে হচ্ছে, জানিস? আমার ভগ্নিপতি।
2: তাহলে আজ আর বসতে জোর করবো না।
0: হ্যাঁ বৌদি, একদম উপায় নেই, বৌমা ছেলে সবাইকে নিয়ে কিন্তু আসা চাই, পারলে মাঝে মাঝে এক একবার আসবো। বৌদি বৌদি, আসছি। আরে যাস কিন্তু, একদম ভুলবি না। চললাম বৌদি, যাচ্ছি, চলি রে।
1: আচ্ছা, ছেলের বিয়ে, ওহ কত কথা মনে পড়ে যায়, কত কথা।
2: তুমি আমায় চা করে আনতে বললে, অক্ষয়বাবু যদি খেয়ে যেতে রাজি হতেন
1: ভালোই হতো। আমিও আমার ছেলের বিয়ের গপ্প সপ্প করতাম, ছেলের বিয়ে আমিও ঘটা করে দিয়েছি। আর অক্ষয়কেও তো নিমন্ত্রণ পত্র আমি পাঠিয়েছিলাম, চললে কোথায় আবার?
2: সন্ধে হতে চললো, চা খেয়েছ?
1: সত্যি বৌমা, আজ এখনো তো চা দিলেন।
2: বোনেরা এসেছে, গল্প করছে, তারা যখন চা খাবে তখন তুমি পাবে।
1: তা ওরা গল্প করে করুক না, আমাদের দুজনের চাটা না হয় তুমি করে নিয়ে আসলে।
2: তুমি কি ইচ্ছে করে এসব কথা বলো নাকি?
1: আমি তোমার কথা মানে সময় সময় বুঝতে পারি না, সোজা করে বলো তো।
2: কেন, তুমি জানো না তোমার বৌমা আমার রান্নাঘরে যাওয়াটা পছন্দ করে না?
1: হ্যাঁ তা বটে, তাও ভালোই হয়েছে, তোমার হাই প্রেশার আগুনের তাপ থেকে দূরে থাকাই ভালো। যাকে, ওসব তুচ্ছ কথা, বসো একটু বসো।
2: কি বলো?
1: তোমার ছেলের শুদ্ধর বিয়ের কথা মনে পড়লেই তোমার ভাইয়ের সেই সব কীর্তিকলাপ আমার মনে পড়ে যায়। ওই রাঁধুনি আনার ব্যাপারটা তোমার মনে আছে? পুরী থেকে রাঁধুনি ঠাকুর নিয়ে এলো, তার ঠাকুরদা নাকি পুরীর রাজবাড়ির রাঁধুনি ছিল। 1 নম্বর ছানা দিয়ে পান্তুয়া তৈরি করালাম, লোকে খেয়ে বললে, জীবনবাবু কাঁচকলার পান্তুয়া বানিয়েছেন নাকি, বাবা বাবা ভারী সুন্দর হয়েছে।
2: বোনেদের জন্য পান্তুয়া কাটলেট সব এলো, তোমাকে একটা মিষ্টিও দিয়ে গেল না।
1: তা দেয়নি, ভালোই হয়েছে, অম্বলের রুগী তো। আচ্ছা, ইয়ে তোমার মনে আছে শুদ্ধর বউ ভাতের সময় কাটলেট পান্তুয়া দুটোই হয়েছিল, আমি বারবার বারণ করেছিলাম, তোমার ভাই জোর করে করালো, তারপর নিজে এক গাদা খেয়ে অম্বলের ব্যথা, শেষে মাঝরাতে ডাক্তার ডাকতে হলো।
2: তোমার অম্বলের ওষুধটা ফুরিয়ে গেছে, এখনো কারো আনার সময় হলো না, অথচ তোমার বৌমা দু দুটো টনিক ফুরিয়ে যাবার 1 হপ্তা আগেই এসে গেছে।
1: এটা তো ভালোই হয়েছে, পরের মেয়ের সুখ অসুখ সেটা আগে দেখতে হবে। এটা কিন্তু চায়ের হায়, দেখেছো নেশার বশবর্তী হলে মানুষের কি

0: ক্ষতি হয়। এই দেখো, হাইটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, মানে ছোঁয়াচে রোগ। তোমার দেখে আমারও হয়ে গেল।
1: বুড়ো হয়ে মরতে চললে এখনো মনে করাতে হবে? ওইভাবে হাই তুলো না, চোয়াল আটকে যাবে।
0: এটা ঠিক, এটা কিন্তু ঠিক বলেছো। চোয়াল আটকানো ডেঞ্জারাস ব্যাপার। তোমার মনে আছে শুদ্ধর বিয়ের লগ্ন ছিল ভোর রাত্রে, তোমার সুখী ভাই তার সেই হাইয়ের পর হাই, হাইয়ের পর হাই, আবার হাইয়ের পর হাই, হঠাৎ আটকে গেল চোয়াল। কি সাংঘাতিক কাণ্ড! আমার কি বিপদ বলো? বরকে ছাতনাতলায় নিয়ে যাব, না বরের মামাকে ডাক্তারখানায় নিয়ে যাব? কেলেঙ্কারি, কেলেঙ্কারি কাণ্ড!
1: বিয়ের আলোচনা আর ভালো লাগছে না, চুপ করো। জামাইবাবু এসেছে বলে বুড়ো শ্বশুরকে এক কাপ চা দেবার সময় হলো না?
2: বাবা একটু আসবো?
0: হ্যাঁ বৌমা, এসো এসো এসো এসো।
2: মা, দিদি জামাইবাবুর সঙ্গে একটু মার্কেটিং এ যাচ্ছি, ও ফিরলে একটু বলবেন, ঘন্টা খানিক বাদেই আসছি। বাবা আসছি।
0: হ্যাঁ এসো। ও বৌমা, গরম জামা পরে যেও, প্রথম ঠান্ডা সেটা না লাগানোই ভালো।
2: আচ্ছা। ও মা, বলতে ভুলে গেছি, ফ্লাস্কে সবার চা করা আছে, আমি আসছি।
1: কাপে করে দিয়ে যেতে কতটুকু সময় লাগতো? আর দিদি জামাইবাবু যখন খেল তখনই বা দিতে কি অসুবিধে ছিল? এরা কি বলে কি চায় বুঝতে পারি না।
0: জেনারেশন গ্যাপ, দুটো প্রজন্মের মধ্যে অনেকটা দূরত্ব, অনেকটা।
1: এতটা দূরত্ব যে অচেনা লাগবে?
0: তা তো একটু লাগবেই, সময় যায়, সব কিছুই বদলায়, শব্দের মানে, প্রকাশের ভঙ্গি।
1: থাক, যত বুড়ো হচ্ছে তত জ্ঞান দেবার অভ্যেস বাড়ছে।
0: অভিজ্ঞতা বাড়ছে যে, এটা কিন্তু চায়ের হাই। যাও চাটা নিয়ে এসো।
1: যাচ্ছি।

0: Ena খবরের কাগজ
1: দাও দাও দাও কাগজটা দাও দাও দাও এ প্রাক্তন মন্ত্রী অভিরামের বাড়িতে সার্চ করে বালিশের খোলের মধ্যে 3 কোটি টাকা পাওয়া গেছে। আরে আরে আরে, দেশটার কি হলো? সত্যমারি মিউনিসিপ্যালিটির ভোট গণনা ভণ্ডুল, 10টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ভণ্ডুল। হ্যাঁ, দেখেছো দেখেছো দেখেছো কি সব জোচ্চর হয়েছে? এই খবরে কাগজওয়ালারা, ওয়ার্ক কালচার বলে আর কিচ্ছু নেই।
0: আহ, চেঁচামেচি করো না তো সকালবেলা, কি হয়েছে কি?
1: এই দেখো, একই খবর, একই পাতায়, বোধহয় একই কলামে। হ্যাঁ, সারপ্রাইজিং সারপ্রাইজিং। দেখি দেখি তারিখটা, দেখি তারিখটা, দেখি। আরে রে রে রে রে রে, এ তো পরশুর কাগজ। কি গো, পরশুর কাগজ দিয়ে গেলে? শুনছ, কোথায় গেলে? কোথায় গেলে?
0: চেঁচাচ্ছ কেন? চা আনতে গিয়েছিলুম। এ না, চা না,
1: দাদা চাটা দাও, চাটা দাও। আচ্ছা, আমি বলছিলাম কি, এটা পুরনো কাগজ,
0: পুরনোটা এনেছি
1: কেন?
0: আজকেরটা পড়ছি।
1: কোনো খবর রাখো না, শুদ্ধ সেই কখন বাজারে চলে গেল।
0: তোমার বৌমা পড়ছে।
1: আমি কি সবার শেষে পড়বো নাকি? কেন কেন, আমি কি সংসারে বাতিল হয়ে গেছি নাকি? খবরের কাগজটা আমি সময় মতো পাবো না?
2: এই নিন খবরের কাগজ। গায়ে গায়ে বাড়ি, চেঁচিয়ে কথা বললে পাশের বাড়ি থেকে সব শোনা যায়।
1: হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছো, চেঁচামেচি করাটা আমার ঠিক হয়নি। আসলে কি জানো, সকালে কাগজ পড়াটা আমার বহুদিনের অভ্যাস, বুঝলে না, প্রায় নেশার মতো। যে কোনো নেশায় খারাপ, পড়ার নেশাও।
2: ও হ্যাঁ, কাল দিদি জামাইবুড়া এসেছিল, বড়দির ননদের বিয়ের নেমন্তন্ন করে গেল।
1: তাই নাকি? বাহ, খুব ভালো কথা।
2: আপনাদেরও বারবার করে যেতে বলে গেছে।
0: আমাদের
2: অবাক হওয়ার কি আছে, একসঙ্গে যখন আছি তখন তো বলবেই।
0: ও, একসঙ্গে থাকলে তবেই বলার প্রশ্ন ওঠে।
2: সার্টেনলি, মেজদি নিজের ফ্যামিলি নিয়ে একা আলাদা থাকে, ন্যাচারালি ওর শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করেনি।
1: যাকে যাকে যাক যাক, বৌমা তুমি কি বলতে এসেছিলে বলো।
2: জামাইবাবু কাল ভীষণ তাড়াহুড়োতে আপনাদের কাছে আসতে ভুলে গিয়েছিল, আজ সকালেই আমায় ফোন করে আপনাদের বলে দিতে বলেছে।
0: নেমন্তন্ন পত্র দেয়নি?
2: না দিলেও কিছু এসে যেত না, তবু দিয়েছে। এই যে বাবা,
0: শুদ্ধর নামে কার্ড দিয়েছে।
2: হ্যাঁ, কেন?
0: পরিবারের কর্তা বেঁচে থাকলে তার নামে দেওয়াই রীতি।
2: তুচ্ছ রীতিনীতি মেনে চলা আজকাল কারোর পক্ষে সম্ভব নয়, মানুষের অনেক কাজ আছে।
0: এসব তুচ্ছ নয়, সামাজিক শিষ্টাচার শিখতে হয়।
2: এগুলো না শিখেও আমার জামাইবু একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হয়েছেন।
1: বাহ, ইয়ে কার্ডটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। তাহলে এটা হচ্ছে 20 এবং 23-এ। ও বাবা, এ তো ভারী মুশকিল হলো, আমাদের তো ওই 2 দিনই অন্যত্র নিমন্ত্রণ রয়েছে। বৌমা, আমা আমরা তো যেতে পারছি না।
0: ওই দিন দুটোই তোমার বাবার বন্ধুর ছেলে।
2: আপনারা যেতে পারবেন না সেটা ওরা জানে, আপনারা বেঁচে রয়েছেন, নেমন্তন্ন করাটা একটা ভদ্রতা,
0: শুধুই ভদ্রতা।
1: বৌমা, ওরা যেন কিছু মনে না করেন, আসলে আমাদেরও তো নেমন্তন্ন রয়েছে।
2: না না, মনে করবেন কেন? মা, একটা কথা বলছি, আপনারাও কিছু মনে করবেন না। জামাইবাবু আপনার ছেলের নামে কার্ড দিয়েছে, কারণ ওই তো এখন হেড অফ দ্য ফ্যামিলি। রিটায়ার্ড লোককে অ্যাড্রেস করে কেউ নেমন্তন্ন পত্র দেয় না।
0: তোমার মুখের উপরে কথাটা বলে গেল, বলে যেতে পারলো।
1: ভুলে যাও কেন, সময়টা বদলে গেছে, কথা বলার ঢংটাও বদলে গেছে, আমরা ঝরা সময়ের পাত্র পাত্রী। তাছাড়া দেখো, আমরা যা ভাবছি তা হয়তো বৌমা বলতে চাইনি।
0: ছোটবেলা একদিন মায়ের সঙ্গে বেড়াতে যাচ্ছিলাম, চাঁপা গাছের নিচে অনেক ফুল পড়েছিল, আমি মারিয়ে যাচ্ছিলাম, মা বলেছিল ঝরে গেছে বলে মারিয়ে যাসনি, পাশ কাটিয়ে যা মা, পাশ কাটিয়ে যা।

0: হ্যাঁ গো, বলছিল আজ শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো না, খাবার আনবো।
1: সেই দুধ আর রুটি তো?
0: হ্যাঁ,
1: খাবো না।
0: তাহলে
1: রোজ ওই এক জিনিস আর ভালো লাগে না, একঘেয়ে লাগে, যাব না বলে মনে হয়।
0: এই বয়সে পেট ভরে খাওয়া নিয়ে কথা, একঘেয়ে কি দুঘে ভাবার দরকার নেই।
1: একই মেনু রোজ খেতে হবে, বুড়ো হয়েছি বলে জীবের স্বাদটাও তো চলে যায়নি।
0: জীবের স্বাদ আল্লাদ মেটাবার বয়স আর নেই।
1: 62 বছর বয়সটা এমন কিছু নয়, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী হলে কাগজে লিখত তরুণ মন্ত্রী।
0: নেতাদের বয়স হয় না, তুমি তো নেতা নও। কথায় বলে রাত পিতি হাতি মরে, খেয়ে না।
1: বলছি তো ইচ্ছে করছে না।
0: তুমি না খেলে আমিও তো খেতে পারবো না।
1: শরৎচন্দ্রের নারী এখনো আছে। আচ্ছা একটু পরে খাবো, রাগটা আগে পড়ে যাক।
0: আমি আগে চলে গেলে তোমার যে কি দশা হবে।
1: বসো বসো বসো, আমার কাছে এসে বসো, একটা কথা আছে।
0: বলো।
1: অক্ষয়ের ছেলের বিয়েতে যাবে তো?
0: বরযাত্রী যাওয়া আমাদের উচিত নয়, অনেক ধকল। বুড়ো মানুষের শরীর খারাপ হলে বাড়িতে খুব অশান্তি।
1: বিয়েতে না যাও, বৌভাতে যাবে তো? এত করে বলে গেল।
0: একবার তো আসার কথা ছিল, তা যখন এলো না, মনে হয় না গেলে তেমন কিছু হবে না।
1: আসবো বললেই কি আসতে পারে, ছেলের বিয়ে বলে কথা? নিজের ছেলের বিয়ের কথাটা একবার ভাবো তো। না না না, আমাদের যাওয়া উচিত।
0: দেখি, ভেবে দেখি।
1: দেখো বৌমাকে একবার বলি, ওদেরও তো নেমন্তন্ন করে গেছে। হ্যাঁ, একবার বৌমাকে ডাকো না।
0: তুমি অদ্ভুত মানুষ। ডাকছি, ওই আসছে।
2: বাবা, আপনার অম্বলের ওষুধ।
1: এসো বৌমা এসো, শুদ্ধ ফিরেছে বুঝি?
2: হ্যাঁ, একটু আগে।
1: শোনো বৌমা, আমার আমার ছেলেবেলার বন্ধু অক্ষয়ের ছেলের বিয়ে, পরশু বিয়ে আর শুক্রবার বৌভাত, যাবার জন্যে খুব অনুরোধ করে গেছে।
2: যাবেন
1: না? মানে তোমাকে, শুদ্ধকে, মানে আমাদের সবাইকেই যাবার জন্য বারবার বলে গেছে। এই দেখো কার্ড।
2: একটাই কার্ড?
1: হ্যাঁ, কেন বলো তো?
2: এটাতে শুধু আপনার নাম লেখা রয়েছে।
1: আমি হেড অফ দি ফ্যামিলি তো, তাই না? মানে আমার বন্ধু তো, তাই আমার নামে এই কার্ডটা দিয়েছে, কিন্তু বারবার করে তোমাদের কথা বলে গেছে। আমি গল্পে এত মশগুল হয়েছিলাম যে তোমাকে আর ডাকা হয়ে ওঠেনি।
2: আমার কথা কিছু মনে করবেন না, আপনার আপনার ছেলে অ্যাডাল্ট, তার একটা স্বতন্ত্র আইডেন্টিটি আছে। এভাবে নেমন্তন্ন করলে আমি তো যাব না, ওরই চলে যাবে।
1: বৌমা, তাই কখনো হয়? তুমি না গেলে শুদ্ধ কি করে যাবে বলো?
2: আমি যাই।
3: মিলি, মিলি।
2: হ্যাঁ, কি?
3: শোনো, আমি একটু বেরোচ্ছি, ঘন্টাখানেক বাদে ফিরবো।
2: আচ্ছা, আমিও পড়ে যাচ্ছি।
1: শুদ্ধ, এই কার্ডটা নাও, খুলে দেখো। আমার ছোটবেলার বন্ধু সেই অক্ষয়, মনে আছে তো? সেই অক্ষয়, ও ছেলের বিয়ে। চিঠিটা অবশ্য আমার নামে, কিন্তু তোমাদের সবাইকে যাওয়ার জন্য বারবার করে বলে গেছে।
3: বাবা, আমার একটু দরকার আছে, আমি ঘুরে এসে কথা বলবো।
1: তোমার যেতে কোনো আপত্তি নেই তো?
3: মানে
2: বাবা, আপনাকে এক ভদ্রলোক ডাকছেন।
1: ও আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ গো, তুমি শুদ্ধ স্বয়ং কথা বলো, আমি এক্ষুনি আসছি।
3: মা, বাবাকে বলো বাবার বন্ধুর ছেলের বিয়েতে আমরা যেতে পারবো না।
0: কেন? তোকে আলাদা করে চিঠি দেয়নি বলে?
3: না না, মিলির দিদির ননদের বিয়ে ওই একই দিনে, দু জায়গায় উপহার দেওয়া সম্ভব নয়।
0: মিলি তো ইনস্টলমেন্টে শাড়ি কেনে,
3: ওর বোনের শ্বশুর বাড়ি, শাড়ি দেওয়া যায়? সোনা দিতে হবে।
0: তাহলে একটা ভালো শাড়ি তোর বাবাকে এনে দিস।
3: মোটামুটি একটা ভালো শাড়ি 1000 খানিক টাকা দাম, 1000 টাকা ইনকাম ট্যাক্স কাটছে।
0: নগদে নিবি কেন? মিলিকে বল সন্ধ্যার কাছ থেকে ইনস্টলমেন্টে নিতে।
3: আরে বাবা, ইনস্টলমেন্ট মানে তো আর বিনে পয়সায় নয়, টাকাটা তো দিতে হবে।
0: সোনার গয়না টাকাও তো দিতে হবে নগদে।
3: কিসের সঙ্গে কিসের তুলনা করছো তুমি? ক্ষমতায় না কুলোলেও ওখানে দিতে হবে, ওটা কুটুম বাড়ির ব্যাপার।

0: আপনার লোকের ছেলের তো বিয়ে নয়।
1: হ্যাঁ, বাবার ছোটবেলার বন্ধুকে তুই রাস্তার লোক বলছিস?
0: ওসব বাজে সেন্টিমেন্টাল কথা বলো না। আর সত্যি যদি বন্ধু হয় তাহলে কিছু নিয়ে যাবার তো কোনো প্রয়োজন নেই।
1: মানে?
0: তিনি নিশ্চয়ই জানেন যে তার বন্ধু রিটায়ার্ড পেনশন হোল্ডার।
1: তা জানেন, কিন্তু এটাও তো জানেন যে রিটায়ার্ড পার্সনের ছেলে বেকার নয়, ভালো চাকরি করে।
0: হ্যাঁ, ভালো চাকরি করে বলে কি, তাকে দামি জিনিস উপহার দিতে হবে? পরের টাকার উপর এত লোভ কেন?
1: শুদ্ধ,
2: আমি তোমার কথাবার্তা কিছুটা শুনলাম। শুদ্ধ, মায়ের সঙ্গেও ভাবে কথা বলতে নেই। যাকে, হ্যাঁ গো, শুনছো? অক্ষয়ের ভাই জিজ্ঞেস করতে এসেছিল সকালে কটার সময় গাড়ি পাঠাবে। আমি অবশ্য বলে দিয়েছি যে আমার শরীরটা ভালো নয়, যেতে পারবো না। তুমি ঠিকই বলেছ, বুড়ো বয়সে এত ধকল সহ্য হবে না। শুদ্ধ, তুই বলছিলি না কোথায় বেরোবি? যেতে হলে তাড়াতাড়ি যা, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবি। প্রথম দিকের হিমটা না লাগানোই ভালো। কই যা?
1: বসো বসো, শরীর খারাপ লাগছে?
2: না, ঠিক আছে। শুদ্ধ তোমার সঙ্গে এইভাবে কথা বলল, তোমার সঙ্গে
1: ওর মাথা ঠিক নেই। বড়লোক শ্বশুর বাড়ি, স্ট্যাটাস রাখতে নাজেহাল।
2: তবুও তো ও অনেক টাকা মাইনে পায়, আমি আর কত টাকা মাইনে পেতাম বলো? তারই মধ্যে তুমি ওকে ভালো স্কুলে পড়িয়েছ, ওর কোনো ব্যাপারে কোনো দিন কার্পণ্য করনি। ওর বন্ধুরা ভাবতেই পারত না যে ও একটা নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে। সেই শুদ্ধ আজ কেন এমন হয়, কেন যে হয়?
1: প্রকৃতির নিয়ম, দাদামশাই বলতেন ভালোবাসে নিম্নগামী। আজ বাবা মা, কাল স্ত্রী, পরশু সন্তান, তারপর নাতি নাতনি। এত কষ্টে তৈরি করা বাড়িটা তুমি তো ছেলের নামে লিখে দিয়েছ। সংসার এমনই।
2: কিন্তু এত সহজে আমি জীবনটাকে ভাবতে পারি না। সংসারটা মায়া, আমার ভাবতে বড় কষ্ট হয়।
1: আর বলো না, চোখ বুঝে একটু বিশ্রাম করো।
2: কোথায় যেন পড়েছিলাম, বৃদ্ধত্ব হলো পাপের শাস্তি। কিন্তু কিন্তু পাপটা যে কি সেটা সেটা কেউ জানে না।
1: আর কথা বলো না, চুপ করো।
2: বৃদ্ধদের আসল সমস্যা হলো অস্তিত্বের সমস্যা, যাকে বলে আইডেন্টিটি ক্রাইসিস। আমি এখন আর এ পরিবারের কর্তা জীবন কৃষ্ণ রায় নই, নাম গোত্রহীন এক বৃদ্ধ, শুধুই এক বৃদ্ধ মানুষ। এই এই সত্যটাতে এত নির্মম ভাবে আমি কখনো কোনোদিন অনুভব করিনি, কোনোদিন না। ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে, সব অভ্যেস হয়ে যাবে, কি বলো? শোনো শোনো শোনো, মন খারাপ করো না জয়া, তুমি তো বললে এটা প্রকৃতির নিয়ম। দাও দাও, এবারে টিভিটা খুলে দাও, খবরের সময় হয়ে গেছে।
3: আন্তর্জাতিক বয়োবৃদ্ধ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে একটি বৃদ্ধাবাসের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি সমাজ তথা দেশ গঠনে প্রবীণদের ভূমিকার কথা তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দেন।
0: বাবা
2: কে? ও শুদ্ধ।
3: মুখ্যমন্ত্রী বয়োবৃদ্ধদের সেই অবদানের মর্যাদা দেবার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
2: ওগো শুনছো,
3: ভাষণে
2: শ্রীমতী বন্ধ করে দাও। তুই আর বৌমা দুজনে যখন একসঙ্গে এসছিস তখন বিশেষ কিছু বলবি বোধ হয়।

0: হ্যাঁ বাবা।
1: শুদ্ধ, যা বলার কাল সকালে বলিস। তোর বাবার শরীরটা আজ ভালো নেই।
0: না না না, আমি শুনবো। ওদের যা বলার আমি আজ এখনই শুনবো। বল বল।
2: বাবা, তোমার বন্ধুর ছেলের বিয়ে আর মিলির দিদির ননদের বিয়ে একই দিনে পড়েছে, বৌভা তো একই দিনে। তা আমি আর মিলে মিলে আলোচনা করে ঠিক করলাম যে আমরা সকলে দু জায়গাতেই যাব। ওর দিদির ননদের বিয়েতে যাব আর তোমার বন্ধুর ছেলের বৌভাতে যাব। আর মিলি বলছিল, বলো না, মাকে বলো।
3: মা, আমরা দু জায়গাতেই শাড়ি দেব, 1500 পড়বে, ইনস্টলমেন্টে শোধ করে দেব।
2: বাবা, এটাই কি ঠিক হলো না? তুমি কি বলো?
0: হ্যাঁ, এটা তো ভালো হলো। কি গো, তুমি কি বলো?
1: হ্যাঁ, ভালো হলো, ভালো। বাবা, আপনি তাহলে আপনার বন্ধুকে ফোন করে দেবেন, আমরা সকলেই যাব।
2: মিলি, চলো।
1: হ্যাঁ, আসছি বাবা।
4: জয়া।
1: হ্যাঁ
4: শোনো।
1: হ্যাঁ বলো।
4: এবারে টিভিটা খুলে দাও।
1: দি।
5: প্রবীণদের জন্য কল্যাণমূলক নানা কর্মসূচি রূপায়নের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক বয়োবৃদ্ধ দিবস পালিত হচ্ছে। সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। নমস্কার।

0: দুই মেরু এক আকাশ নাটকটি শেষ হল। রচনা অশোক চক্রবর্তী, অভিনয় করেছেন শুদ্ধ, সমর দাস, মিলি নীলাঞ্জনা ঘোষ, অক্ষয় দীপক গঙ্গোপাধ্যায়, সংবাদ পাঠ সংযুক্তা সিংহ, জয়া ছন্দা চট্টোপাধ্যায় এবং জীবন বাবু হারাধন বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি সহায়তা রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন বাংলা নাটক দুই মেরু এক আকাশ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitribanduhu maitribondhu23@gmail.com।

নদী শুধু জলধারা নয়, নদী আমাদের সময়, স্মৃতি আর অনুভূতির এক অন্তহীন প্রবাহ। বাংলা সাহিত্যে নদী বারবার ফিরে এসেছে, রবীন্দ্রনাথের কাব্যে, জীবনানন্দের নিঃসঙ্গতায়, নজরুলের সুরে, লোকগানের মাটির গন্ধে। কখনো সে প্রেমের সাক্ষী, কখনো বিরহের ব্যথা, কখনো আবার জীবনের অদম্য গতির প্রতীক। এই নদীকে ঘিরেই গল্প, গান আর জীবনবোধের এক অনন্য বয়ন নিয়ে সুর ও কথার মেলবন্ধনে নদীর চিরন্তন যাত্রা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত 11টায়। সঙ্গে থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mitrkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45।

ইংলিশে বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল থেকে 3 জুন পর্যন্ত ভারত সফর করবেন। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্বিত করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করার পর তিনি সেনা ও জনসমাবেশে আজ বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, র্যাডার এবং আধুনিক বেড়াসহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থারও ঘোষণা করেন। এই নতুন মডেলে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এর পাশাপাশি স্থানীয় নাগরিক প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে শ্রী শাহ জানান।
1: BSF की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्ण तया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
0: আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং রাজ্য সরকার 1 সপ্তাহের মধ্যেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে জমি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 37,60,000 টনেরও বেশি। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG-র পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে দেশে LPG উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন, এবং কোনো LPG বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
2: हमारे यहाँ पर पेट्रोल और डीजल और LPG के सफिशियंट स्टॉक है, नेचुरल गैस और क्रूड की सफिशियंट इन्वेंट्रीज टाइड अप है। हमारी सारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं और LPG प्रोडक्शन ऑल टाइम हाई है, लगभग 92 TMT पर डे। LPG डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है।
0: বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবিচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক, বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3 জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ হয়। তিনি বলেন, উভয় পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
3: Meeting that happened between India and China on border affairs. This meeting, as you know, it happened on 27th. We have conveyed to you that these talks, discussions were constructive and forward-looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building and border cooperation. Indian side stressed on the early meeting of the next expert-level mechanism on trans-border rivers as well.
0: তিনি আরো বলেন, ভারত আফ্রিকার CDC-তে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেখানকার CDCA অফিসে হস্তান্তর করেছে। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
3: All illegal nationals who are staying in India, they will be dealt as per law. Now, in the case of Bangladesh, as I had informed you earlier, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. Once this nationality verification is done, then we'll be in a position to deport these people. These nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so. And it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue. So that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্ব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। রায়দানে বিলম্ব মামলাকারীদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে। ব্যক্তিগত স্বাধীনতার মামলায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, এই কথার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, জামিনের আবেদনের আদেশ একই দিনে ঘোষণা করতে হবে এবং যদি তা সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিন ঘোষণা করে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, জামিন বা সাজা স্থগিতের আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিচারাধীন আসামিকে অগ্রাধিকারের ভিত্তিতে একই দিনে বা বড়জোর পরের দিন ছেড়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এপর্যন্ত 906টি ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্দেহভাজন মৃতের সংখ্যা 223। ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের সংক্রমণের ফলেই এই ঘটনা। উগান্ডাতেও কিছু ইবোলা সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনো খবর নেই। IPL ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস

0: ট্রাইজেন্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, রাজস্থান দু ওভার তিন বলে দু উইকেট হারিয়ে 19 রান করেছে। উল্লেখ্য, এই ম্যাচের বিজয় দল আগামী রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল 2026 ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল।
2: আজকের অতিথি অভিনেতা সপ্তর্ষি মৌলিক, তার সঙ্গে কথা বলবেন পল্লবী সিনহা।
3: নমস্কার, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হাউসফুল অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজ আমাদের মাঝে আছেন এমন একজন শিল্পী যার শিরায় উপশিরায় বইছে থিয়েটারের উন্মাদনা, আর বুকে জমা হয়ে আছে অভিনয়ের জন্য এক নিখাদ নিঃশর্ত ভালোবাসা। রঙ্গমঞ্চের কাঠখর আর মেকআপের গন্ধ মেখে যার বেড়ে ওঠা, তিনি কখনো ড্রয়িং রুমের অতি পরিচিত আবেগপ্রবণ ছেলে ডিঙ্কা, আবার কখনো মঞ্চের মায়াবী আলো আঁধারিতে গর্জে ওঠা এক নির্ভীক যোদ্ধা। ছোট পর্দার প্রতিদিনের চেনা ফ্রেম থেকে ওটিটির নতুন যুগের ওয়েবের দুনিয়া, অভিনয়ের প্রতিটি ধাপে যিনি রেখেছেন নিজে বলিষ্ঠ অভিনয়ের ছাপ, তিনি হলেন নাট্যদলের কান্ডারি, আমাদের সকলের প্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক। আপনাকে আজকের এই অনুষ্ঠানে জানাই স্বাগত। শুরুতেই জানতে চাইব আপনি কেমন আছেন।
4: খুব ভালো আছি। প্রথমেই বলি যে এমন একটা জায়গায় বসে আছি যেটা আমাদের শহরের বাঙালি হিসেবে খুবই গর্বের একটা বিষয় জানিয়ে।
3: আপনি এমন একজন অভিনেতা যাকে আমরা ছোট পর্দা, বড় পর্দা, ওয়েব সিরিজ এবং থিয়েটার, বলতে গেলে অভিনয়ের যতগুলো মাধ্যম আছে সবকটাতেই আমরা আপনাকে কাজ করতে দেখেছি, এই যে এত সুন্দর করে সবকিছুকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আপনি নান্দিকারের নির্দেশনাও করেছেন,
4: একটি নাটকে করেছি, হ্যাঁ,
3: এই যে একটা দল চালিয়ে নিয়ে যাওয়া, এত কিছু করা, কিভাবে মেইনটেইন করেন এটাকে?
4: এটা পুরোটাই ক্রেডিট আমি বলবো মানে থিয়েটার প্র্যাকটিস আমাকে শিখিয়েছে। আমি যখন প্রথম নান্দিকারে আসি তখন আমি 23 বছর বয়সের একটি ছেলে যার কোনো থিয়েটারে এক্সপিরিয়েন্স নেই, যার তথাকথিতভাবে থিয়েটারে যে বইগুলো পড়ে আসা উচিত সেটা আমি পড়িনি। আমি তোমায় যেটা বললাম, আমি ইংরেজি সিনেমা দেখতাম, আমি ইংরেজি গান শুনতাম, কিন্তু থিয়েটারে আমাকে ওই প্রত্যেক দিন একটা জিনিস প্র্যাকটিস করতে করতে সেটাকে ভালো হওয়ার এই ডিসিপ্লিনটা শিখিয়েছে। এবং এই ডিসিপ্লিনটাও শিখিয়েছে যে চট করে এসেই কিছু চেয়েও না, আগে তুমি যোগ্য হয়ে ওঠো। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে আমি কিন্তু নিজেকে, ধরো এখন অনেক সময়তেই আমাদেরকে পুশ করা হয় যে একটা জিনিসকে প্রমোট করো, এবার আমি এটা খুবই মনে করি নিশ্চয়ই প্রমোট করা উচিত কোনো কাজ আমরা যখন করি, কোনো ক্রিয়েটিভ কাজ, নাটক, থিয়েটার, সিনেমা, সিরিয়াল যা হোক, কিন্তু সেই প্রমোট করার আগে আমরা কাজটাকে কিভাবে দেখছি বা আমরা 100% নিমজ্জিত হয়ে কাজটি করতে পেরেছি কিনা সেটা কিন্তু আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ওই প্রমোশনের থেকে। অনেক সময় প্রমোশনটা বেশি হয়ে যায়। আমার মনে হয়েছিল যে আমি থিয়েটার করতে করতে যতদিন না প্রপারলি অভিনয়ের কিছুটা অংশ হলো বুঝতে পারবো, আমি অন্য মাধ্যমে অভিনয় করব না। ফলে আমি নান্দিকারে ঢুকেছি 2012, আমি কিন্তু প্রথম ক্যামেরার সামনে অভিনয় করেছি 2018। 6 বছর আমার মনে হয়েছিল যে আমি এখনো যোগ্য নই। তার আগে আমার কাছে কিছু অফার এসেছিল কিন্তু তারা আমাকে প্রথমত থিয়েটার করার জন্য ছুটি দিতে রাজি হননি, তারা বলেছিলেন যে না তুমি থিয়েটার করতে পারবে না, তাতে আমি রাজি হইনি। এবং তারপর যে অফারগুলো এসেছিল আমার মনে হচ্ছিল যে এটা আমি যদি এখন করি আমি চরিত্রটির প্রতি সৎ থাকতে পারবো না বা আমি ভালো পারবো না করতে, মানে এখন আমি প্রস্তুত নই। এবার তারপর যখন কাজগুলো এসেছে আমি বলবো উভয়েরই একটা ভালো লাগা তৈরি হয়েছে আর্ট ফর্মের প্রতি, মানে আমাকে যিনি চেয়েছেন তিনিও আমার কাজ হয়তো পছন্দ করেছেন বলেই চেয়েছেন, আর আমিও যাদের সাথে কাজ করেছি। আমার সবসময়তেই মনে হয়েছে কোনো ক্রিয়েটিভ কাজ করার জন্য মিউচুয়াল রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট আর কি, মানে তুমি যার সাথে কাজ করছো তার প্রতি যদি তোমার কোনো সহানুভূতি না থাকে, তার প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা না থাকে, তাহলে করা খুব ডিফিকাল্ট, বিশেষ করে লং টার্মে কোনো ক্রিয়েটিভ কাজ,
3: বিশেষ করে পারফর্মিং আর্ট।
4: হ্যাঁ, মানে ধরো আমি যার সাথে অভিনয় করছি মানে তার সাথে তার, আমরা তো যখন বসে আছি ধরো তুমি বসে আছো, তোমার চারপাশে কিন্তু তোমার একটা অরা অর্ডার আছে, আমার একটা অর্ডার আছে, আমরা কিন্তু বুদ্ধিমান।

0: প্রত্যেকটা মানুষ, আমরা কিন্তু বুঝতে পারি যে উল্টো দিকের লোকটি আমায় কি ভাইব দিচ্ছে। এবার সেইটা যদি আমাদের প্রতি খুব ইগো কাজ করে বা ধরো ভালোবাসা কাজ না করে, ভালোবাসা না মানে আমি প্রেম টেম বলছি না, সেটাও খুব ডিফিকাল্ট। অভিনয় করতে গিয়ে যদি আবার এটা হয়ে যায়, ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায়, সেটাও কিন্তু হওয়া উচিত নয় আর কি। তো ওই একটা বেসিক মানে কোড অফ কন্ডাক্ট থাকা উচিত, যেখানে আমি ইমোশনালি তোমার প্রতি কাজটার প্রতি একটা অ্যাটাচমেন্ট থাকবে, কিন্তু মেইনলি থাকবে কাজটার প্রতি। সেইটা আর কি করতে পেরেছি, হয়তো যেটুকুন পেরেছি, খুব যে প্রচুর কাজ করেছি তা তো নয়, অনেক কাজ করতে চাই আরো, কিন্তু ওই মোটামুটি ওই আমার কাছে ক্লিয়ার ছিল যে থিয়েটারের জন্য আমি দিনটা লাগবে, শো এর দিনগুলো আমার অফ লাগবে, তাছাড়া আমি এই দিনগুলো আছি, আপনি আমায় নিতে পারেন।
1: একটা কোনো ভালো কাজ, এই একটা ভালো কাজ করার পর সেটা সিরিয়াল হোক, সিরিজ হোক বা থিয়েটার হোক, সপ্তর্ষি মৌলিক সেই জায়গায় থাকবে, মানেই সেই অভিনয় বা সেই চরিত্র দারুণ হবে, একটা দর্শকের চাওয়া থাকে। এই যে চাওয়া দর্শকের, যে সপ্তর্ষি মৌলিক, সেটা কি কখনো বিচলিত করেছে যে আমি করতে পারবো তো, এটা আমার হবে তো?
0: না, খিদে বেড়েছে, বরং খিদে বেড়েছে বলে অনেক সময় কাজ মিসও হয়েছে। কারণ আমার মনে হয় আমায় যদি কেউ কোনো কাজ দেন বা আমি যদি কোনো কাজ করি শুধুমাত্র অর্থনৈতিক, যেহেতু আমি থিয়েটার করেছি দীর্ঘদিন এবং থিয়েটার এটা খুবই প্রচলিত কথা যে সত্যি তো অনেক টাকা পাওয়া যায় না, মানে আমি ধরো অন্যান্য মাধ্যমে কাজ করে যে টাকাটা রোজগার করি সেটা কিন্তু থিয়েটার করে আমি করতে পারি না। তো সেটা শুধুমাত্র টাকার জন্য তো কখনো অভিনয় করতে হবে এটা ভাবলে একটু কষ্ট হয়। সে কারণে অনেক সময় কোনো চরিত্র যদি মনে হয় যে এটা আমার কিছু করার নেই, তখন আমি বলি যে না, আমাকে আমি এটা পারছি না, করবো না বা পারছি না। কারণ আমার মনে হয় যে আমাকে যখন কেউ দিচ্ছেন, আমারও কিন্তু ওই চরিত্রটার থেকে কিছু বার করার মতো জিনিস চাই, মেটেরিয়াল, যেখানে আমি জাস্টিস করতে পারবো এবং তারাও হয়তো আমার থেকে কিছু চাইবেন। মানে আমি আশা করবো আমার যদি কেউ বলেন যে সপ্তশী তোমার এটা ভাবছি, তিনি বেশ ভাববেন যে আমি এটা কিছু করে দেখাবো আর কি, এবং আমিও কিছুটা করে দেখাতে চাই। তো সেরকম চরিত্র না পেলে তখন অনেক সময় আমি বলেছি, তাতে হয়তো অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কখনো কখনো, কারণ সত্যি টাকাটাও তো খুব ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমার তাতে দুঃখ হয়নি।
1: কিন্তু দর্শকদের পাওয়াটা তার মানে আপনার কাছেও ম্যাটার করে, সেটা সবার কাছে।
0: হ্যাঁ, মানে ধরো আমি একটা কাজ করছি, দর্শক অ্যাপ্রিসিয়েট করবে, দর্শক ভালো বলবেন, এটা আমি নির্লজ্জের মতো বলছি, আমি খুব খুশি হই। দর্শক ভালো বললে তো ডেফিনেটলি খুশি হই। গ্রিন রুমে যখন অনেক মানুষ দেখা করতে আসে নাটকের পর, দারুণ লাগে আমার।
1: এটা অনেকে বলবে কিন্তু সত্যি, কিন্তু মানে কেউ যে বলছে এটা অনেক বড় পাওয়া,
0: অনেক বড় পাওয়া।
1: এই পাওয়াটাই যেন সারা জীবন থাকে আমাদের সকলের। আজ আপনি আকাশবাণীতে এসেছেন, আর আকাশবাণী মানে সে একটা নস্টালজিক ব্যাপার। আকাশবাণীর সাথে কি আগে কোনো রকমের যোগাযোগ ছিল, বা আপনার কোনো কাজে আসা বা পারিবারিক বন্ধু সূত্রে কি আকাশবাণীর সাথে কোনো যোগাযোগ আছে বা ছিল?
0: স্যারের কাছে, মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কাছে আমি প্রচুর গল্প শুনেছি আকাশবাণী সংক্রান্ত, এবং তখন সত্যি এই যে শ্রুতি নাটক যে বিষয়টি, একটু আগে কথা হচ্ছিল যে অনেক কিছু আমরা দেখলে মানে শুনলে কিন্তু ইমাজিনেশনটা অনেক বেশি কাজ করে। মানে আমি যখন ছোটবেলা ধরো প্রথম আমি কিন্তু গল্পের বই পড়ি, তারপর সিনেমা দেখি ফেলুদার, তো সৌমিত্র কাউকে যখন দেখি তখন ফেলুদার শরীরটা একটা একটা গঠন পায়, কিন্তু আমার ইমাজিনেশনে কিন্তু আমি যখন প্রথমবার পড়েছিলাম, স্কেচগুলো দেখেছিলাম, তখন তো একটা আমার মতন একটা মুখ ছিল সেখানে, আমি তো নিজেকেও মাঝে মাঝে বসিয়েছি ওই কাঠামোয় যে আমি ফেলুদা। তো সেইটা স্যার বারবার বলতেন যে শব্দ উচ্চার, প্রত্যেকটা শব্দের যে প্রাণ আছে সেইটা কিন্তু এই মাধ্যমে আকাশবাণীর ভূমিকা সুদূর প্রসারী, যে দীর্ঘদিন ধরে শুধুমাত্র আমি শুনছি এবং শুনে শুনে আমি কাঁদছি, হাসছি, রিয়্যাক্ট করছি, এবং খুব বড় বড় ভালো ভালো স্ক্রিপ্ট এইটার কারণে, এই প্রোডাকশনগুলোর জন্য অনুবাদ করা হয়েছে বা লেখা হয়েছে, সেটাও খুব বড় জিনিস। সেটা আমার মনে হয় থিয়েটারের জন্য, বাংলা সাহিত্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি,
1: কারণ শুনে জিনিসটা বেশি মনে থাকে আমাদের।
0: আমি বলছি যে ধরো ইমাজিনেশনটা অনেক বেশি কাজ করে, মানে ইমাজিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা তোমার একান্ত নিজস্ব। আমি যে মুহূর্তে তোমার একটা ভিজুয়াল কিছু দেখিয়ে দিলাম, ওটা আমি তোমার যেটা দেখাতে চাই সেটা দেখালাম, কিন্তু তুমি কি দেখতে চাও এটা এটা কিন্তু প্রত্যেক, মানে আমার যদি চোখ বন্ধ করতে বলো, আমি এই সময় হয়তো তিনটে রং দেখছি, আমি কখনো ফোর্স করতে পারি না যে এই তিনটে, তুমি চোখ বন্ধ করলে এই তিনটে রঙই তুমি দেখবে, তুমি যেটা ইচ্ছে দেখতে পারো। তো এইটা কিন্তু ওই শ্রুতি বিষয়টার মধ্যে এটা অদ্ভুত একটা সুন্দর জিনিস আছে, যে আমি স্টেজে আলো লোক মুখ দেখলাম না, কারণ অভিনেতাকে যখন আমরা দেখি তখন কিন্তু আমরা লোকটার শুধুমাত্র কথা ছাড়াও গঠন দেখছি, তিনি বাচন ভঙ্গি কিরকম, হাত পা কিরকম নামছে, কিন্তু শুধু চোখ বন্ধ করে যদি শুনি তাহলে শব্দগুলো অনেক বেশি প্রমিনেন্ট এবং আমাকে শব্দগুলো অনেক বেশি ভাবাবে, এটা আমার মনে হয়।
1: থিয়েটারে আপনাকে নির্দেশনা করতে দেখা গেছে, ভবিষ্যতে কি কখনো আমরা আপনাকে বড় পর্দায় পরিচালনা করতে দেখতে পারি?
0: এখনো আমি ইকুইপড নয়, অনেক মানে ভাবিনি সেটা নয়, কিন্তু আমার যেটা মনে হয় আমার যদি নিজে লিখতে ভালো লাগে, আমি কিছু স্ক্রিপ্ট লিখছি, তো সেগুলো লেখার পর যদি মনে হয় যে আমি পারবো, আমি নিজের কাছে নিজেকে যদি কনভিন্স করতে পারি, তাহলে হয়তো হতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।
1: অভিনয় বা নির্দেশনা কোনটি করতে বেশি আপনার ভালো লাগে?
0: অভিনয়। অভিনয়।
1: আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ফ্যাশন, ফ্যাশনটা আপনার কাছে একটা খুব বড়। তো আপনি এই লুক, আমার বারবার করে একটাই কথা মনে পড়ে, সেই ডিঙ্কা, সেই ডিঙ্কার লুক গ্রামে গঞ্জে, আপনার এই লুকটা নিয়ে

0: একটা সবার মধ্যে আমি টিঙ্কার মতো সেজেছি। এই যে ফ্যাশন বা এই লুক, এই ফ্যাশন সম্বন্ধে আপনার যদি কিছু বলার থাকে।
1: ছেলেবেলা থেকেই আমার মনে হয় ফ্যাশনও কিন্তু অনেকটা তোমার ক্যারেক্টারকে ডিফাইন করে। মানে আমাকে যদি কেউ বলে দেয় যে তোমাকে এই জামাটা পরতে হবে, ছোটবেলায় তো হয় যে, এবার আমার বাড়িতে ওই স্বাধীনতাটা ছিল যে আমার বাবা কিংবা মা আমায় কখনোই জোর করে বলেননি যে তোমাকে ফর্মাল, মানে অনেক সময় হয়েছে যে আমি পুষ্পাঞ্জলি হয়তো জিন্স পরে দিতে গেছি ছোটবেলাতে, আমাকে খুব ফোর্স করেনি যে পুজোর দিন তোমায় পাঞ্জাবিই পরতে হবে। তার ফলে আমার একটা নিজস্বতা তৈরি হয়েছে জামা কাপড় সম্পর্কে, এবং সেইটা আমি ব্যক্তি হিসেবে যেরকম তার একটা প্রতিফলন। এবার যখন ডিঙ্কা চরিত্রটি আমার দেওয়া হয়, যখন আমাকে বলা হয় যে সে একজন গায়ক, সেখানে আমারও কিছু ইনপুট ছিল। অবভিয়াসলি যিনি ডিজাইন করেছিলেন জামা কাপড় তিনি একটা আমাকে বেসিক বলেছিলেন, কিন্তু আমি যখন কোনো চরিত্র করি আমি নিজস্ব জিনিস পরতে পছন্দ করি, ওটা আমাকে অনেক সময় একটা কমফর্ট দেয় এবং আমি যেভাবে লোকটিকে দেখতে চাইছি সেটা সাহায্য করে আর কি। এবং আমার ব্যক্তিগত ভাবে সপ্তর্ষিকে অনেক সময় অনেকে সমালোচনা করছে যে থিয়েটার তুমি করো, তুমি এরকম একটা ওয়েস্টার্ন জামা পড়েছো, ধরো গলায় আমি কেন চেন পরেছি, বা মানে এটা আমার মনে হয় যে এই যে আমরা একটা মানুষকে বাহ্যিকভাবে বিচার করি, এটা আমাদেরও একটা অসুবিধার বিষয় আর কি। যে তুমি একজন মানুষকে চেনার পর তাকে বিচার করো, মানে থিয়েটার করলে সবসময় পাঞ্জাবি আর ঝোলা ব্যাগ নিতে হবে, আর সিনেমা করলে কেউ ধুতি পরতে পারবে না, এইটাকে ঠিক করে দিল আর কি। তো সেইটা আমার মনে হয় সবসময় নিজের মতন করে সেদিনকে সকালবেলা উঠে যেটা ইচ্ছে করছে সেটা করা, কাউকে হ্যাপি করার জন্য না। ফ্যাশন ইজ অল অ্যাবাউট তুমি কিরকমভাবে নিজেকে দেখতে চাও এবং তোমার এটা আরাম হচ্ছে নাকি এবং কমফোর্টেবল কিনা।
0: অভিনয় ছাড়া আর কি করতে ভালো লাগে? আর যদি সপ্তর্ষি মৌলিক অভিনেতা না হতেন তাহলে কি হতেন?
1: লিখতে খুব ভালো লাগে আমার, কিন্তু সেই লেখাটা মানে আমি বলছি লিখে দর্শকের ভালোবাসা কুড়িয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়াটা তো লম্বা, সেটা আমি জানি না। কিন্তু যদি বলো মনের আনন্দ, লিখতে খুব ভালো লাগে, সিনেমা দেখতে প্রচন্ড ভালো লাগে, আর ফুটবল খেলতে খুব ভালো লাগে।
0: ভবিষ্যতে কি শুধুই টলিউডে কাজ করার ইচ্ছে আছে নাকি বলিউড বা অন্য কোন ইন্ডাস্ট্রিতে সুযোগ এলে যাওয়ার ইচ্ছে আছে?
1: না না, ডেফিনেটলি সুযোগ এলে তো ইচ্ছে আছেই, কিন্তু এখনো আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে দীর্ঘদিন যেহেতু আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি এবং বাংলা ভাষায় কথা বলেছি, আমার হিন্দিতে এখনো যদি একদম নিউট্রাল, আমি ভাবে নিজেকে বিচার করতে ভালোবাসি, আমার হিন্দি শুনে 10টা লাইন আমি মুখস্থ করে বলতে পারবো। যে হিন্দি ভাষী মানে জন্ম থেকে যে হিন্দি ভাষায় কথা বলেছেন তিনি বুঝতে পারবেন যে এর মাদার টাং হিন্দি নয়। তো সেটা আমার মনে হয় একটা অবস্ট্রাকশন, কিন্তু সেটাও প্র্যাকটিস করলে হয়ে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে আমার দল, আমার বাড়িতে আমার 4 সারমেয় সন্তান আছে, আমি পুরোটা আমি খুব অভিনয় করতে ডেফিনেটলি চাই, কিন্তু আমি সবটা ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে একদম স্ক্র্যাচ থেকে শুরু করারটা আমি হয়তো এই মুহূর্তে পারবো না। কিন্তু আমি কোনো কাজের জন্য যেতে পারি, যেমন কয়েকদিন আগে একটি দেখলাম অ্যাডের জন্য আমাকে একটি অডিশনের কথা বলেছিলাম, একটা অডিশন করে দিলাম, আর এখন প্রচুর হচ্ছে, মানে অন্যান্য স্টেট থেকে মানুষদের সাথে কাজ করছে, কোলাবোরেট করছে। তো আমার মনে হয় ডেফিনেটলি ভালো কোনো চরিত্র নিশ্চয়ই পাবো যেটা করতে পারবো, কিন্তু আমার এই দুটো এখনো প্রবলেম যে আমার হিন্দিতে এখনো একটা বাংলা টান আছে, আর আমার যদি কেউ বলে পার্মানেন্টলি গিয়ে মুম্বাই থাকতে হবে সেটা আমার পক্ষে ডিফিকাল্ট হবে।
0: আপনি অভিনয় করেন এবং ক্যামেরার সামনে মানে বড় পর্দায় বা ছোট পর্দায় কাজ করেন, কি মনে হয় এই যে মঞ্চে তো চারিদিক থেকে লাইট আসছে বা ক্যামেরায় তো আমাদের একটাই ফোকাস থাকছে, কোন কাজটা করতে বেশি কঠিন মনে হয় আপনার?
1: আমি যখন অন্য কোনো মাধ্যমে অভিনয় করতে যাই তখন আমার একটাই চিন্তা থাকে আমার চরিত্রটা নিয়ে। তখন কিন্তু আমি সকালবেলা কটায় কল হবে, সেটটা কি করে আসবে, লাইটটা এসেছে নাকি, বা হল কখন দেবে এটা নিয়ে ভাবতে হয় না। কিন্তু আমার থিয়েটারে কিন্তু আমাদের সবটাই ভাবতে হয়, এবং শুধু আমাকে নয় প্রত্যেকটি কলাকুশলীকে ভাবতে হয়, কারণ থিয়েটার পুরোটাই নিজেরাই নিজেদেরকে অর্গানাইজ করতে হয়। আমি যে হল বুক করছি এটা কিন্তু আমাদের দলেরই অর্ঘ হয়তো গিয়ে হল বুক করছে, সেটটা আমরা নিজেরা লাগাচ্ছি, জামা কাপড় নিজেরা ইস্ত্রি করছি, মেকআপটা আমাদের করিয়ে দেন যারা দাদা আছেন, তারপর নাটকটা হয়ে যাওয়ার পর আমরাই সেটটা খুলছি, আমরাই জামা কাপড়গুলো গোছাচ্ছি। তার ফলে সার্বিকভাবে থিয়েটার প্র্যাকটিসটা অনেক বেশি কঠিন কাজ আমি বলবো, সেই তুলনায় একজন ফ্রিল্যান্সার অভিনেতা হওয়া অপেক্ষাকৃত ইজি, কারণ সেখানে তুমি শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবছো যে আমাকে সকালবেলা কল টাইমে পৌঁছতে হবে, আমার ডায়লগটা মুখস্থ করে ভালো করে অভিনয় করতে হবে, ডিরেক্টর যেটা বলছেন সেটা আমি করব। কিন্তু থিয়েটার একটা সার্বিক প্র্যাকটিস আছে, এবং সেইটার মধ্যে কিন্তু ইকোনমিটাও আছে, যে আমার যে শোটা হলো পরের শোটার জন্য আমি টাকাটা তুলবো কোথা থেকে, বা দলের গ্রান্টের জন্য যদি অ্যাপ্লাই করতে হয় চিঠিটা তৈরি করবো কি করে, সেটা কিন্তু একটা বড় প্র্যাকটিস। মানে এই যে থিয়েটার মানে শুধুমাত্র যেটা অনেকেই ধরো ভাবেন এবং আমি বলতেও শুনেছি যে ওটা দুটো থিয়েটার করে এসো, থিয়েটার মানে কিন্তু শুধু অভিনয় নয়, অভিনয়টা লাস্ট জিনিস থিয়েটারের। থিয়েটারের মূল বিষয়টা হলো যে একটা পুরো পরিবার কি করে চলছে। সত্যি তো ছোটবেলায় তো বাবা চাকরি করতেন, মা রোজগার করতেন, মায়ের একটা দোকান ছিল, খাবার করে দিত, বাড়িতে খেয়ে নিতাম, পুরো সিস্টেমটা তো জানার চেষ্টা করিনি কখনো, কিন্তু থিয়েটারে করার পর বুঝতে পেরেছি যে এটার পুরো সিস্টেম, এটাকে বুঝতে হবে, তা না হলে তো দল চলবে না, তা না হলে অভিনয় করবো কি করে, অভিনয় লাস্টে গিয়ে করবো, আগে পুরোটা অর্গানাইজড হবে, টাকা পয়সা জোগাড় হবে, হল পাবো, সেট লাইট হবে, তারপর অভিনয়। পুরো প্র্যাকটিস হিসেবে থিয়েটার করা কঠিন, কিন্তু আমার মনে হয় আবার সেই একই কথায় বলছি যে আমি অভিনয় করতে ভালোবাসি, আমার অভিনয় করতে যে আমার সুযোগ দেওয়া হয় দল যখন আমায় ধরে দেয়, যেরকম নবান্ন নাটকে আমি অভিনয় করি না, কারণ আমাকে বলা হয়েছে দল থেকে যে নবান্ন

0: নাটকে আমার বয়সের কাছাকাছি করার মতো কোনো চরিত্র নেই, দুঃখ পেয়েছি আমি, কিন্তু মেনে নিয়েছি, তো অন্যান্য কাজে থাকি আর কি। তো অভিনয় সংক্রান্ত কোনো কাজই আমার কষ্টের মনে হয় না।
1: তার মানে থিয়েটার বা ছোট পর্দা বড় পর্দা সব জায়গাতে সপ্তর্ষি মৌলিককে আমরা
0: অভিনয় করতে চাই।
1: আচ্ছা, এই অনেকগুলো বছরের কেরিয়ার, অনেক অল্প বয়সে অনেকগুলো বছরের কেরিয়ার আপনি পার করে এসেছেন, এই কেরিয়ারের পেছনে যদি ফিরে তাকাতে হয় কোন চরিত্র আপনার এখনো মনে গেঁথে রয়েছে?
0: প্রথম কথা হচ্ছে আমি ক্যামেরায় অভিনয় করছি 2000, মানে এই মিডিয়াতে অভিনয় করছি 2018 থেকে, খুব বেশি দিন হয়নি। তার মধ্যে আমি ফরচুনেট এনাফ এই বিশাল বড় শহরে এত এত অভিনেতা যেখানে আছেন সেখানে কিছু ভালো কাজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পেরেছি। আমার প্রথম যে কাজটি, যেটার জন্য সাধারণ মানুষ আমাকে একদিনের মধ্যে ভালোবাসা দিয়েছেন এবং এখনো রাস্তায় দেখা হলো অনেকে বলেন, সেটা ডেফিনেটলি লীনাদির যে সিরিয়াল শ্রীময়ী, সেখানকার ডিঙ্কা। ডিঙ্কার সময় যেটা আমার দুটো জিনিস হয়েছিল, একটা হচ্ছে যে আমার অভিনয় টেকনিক্যালিটিস আমি প্রজেক্টটা করতে করতে শিখেছিলাম, কারণ তার আগে আমি টেলিভিশন যেহেতু করিনি টেকনিক্যাল জিনিসগুলো আমি বুঝতে পারতাম না যে কিভাবে নিতে হবে, এবং প্রচুর ভালো মানুষের সাথে আমার দেখা হয়েছিল, সুদীপদা, ইন্দ্রানিধি, চিত্রাদি, তো সেইটা প্রজেক্টটা আমার কাছে খুবই কাছের। কিন্তু ব্যাপারটা কি বলতো, অভিনেতা হিসেবে আমরা যখন যেটা, মানে অন্তত আমি যে প্রজেক্টটা যখন করি সেটা কিন্তু একই রকম ভালোবাসি আর কি। এবার দর্শকের কিছু চরিত্র ভালো লাগে, কিছু চরিত্র হয় দর্শকের অতটাও মনে থাকে না। আরেকটা কথা, আমি বিশ্বাস করি যে আগামী দিনে যে প্রজেক্টগুলো আসছে সেটা হয়তো আমার ফেভারিট হবে, কারণ ওইটা প্রতিদিন এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন যে কালকে হয়তো আরো বেটার একটা চরিত্র পাবো। আর থিয়েটারের কথা যদি বলো, তাহলে বলবো পাঞ্চজন্য আমার জন্য খুব বড় একটা পার্ট নান্দিকারের। পাঞ্চজন্য প্রায় 10 বছর হলো চলছে এবং প্রায় 120টার বেশি শো হাউসফুল। পাঞ্চজন আমার প্রথম নান্দিকারের লিড চরিত্র আমি অভিনয় করি, এবং মানুষ বলে একটি নাটক, যেটি আমার লেখা একটি নাটক, যেটা আমরা হিন্দিতে করেছিলাম। আমার চরিত্রটি খুব মনে থাকার মতো, চরিত্র মনে রাখার মতো, কারণ ওখানে আমি আমার বয়সের তুলনায় 30 বছরের বড় একটি পার্ট করেছিলাম এবং একটা পা লোকটার কাজ করতো না, ফলে থ্রু আউট দ্য প্লে আমি একজন ল্যাংড়া ছিলাম আর আমাকে একজনকে ক্যারি করতে হতো নাটকের প্রায় 10টা সিন। তো সেইটা করতে গিয়ে আমার প্রচন্ড নিজের প্রতি চ্যালেঞ্জ হয়েছিল আর কি, ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়েছিল, গলা কখনো বসে যাচ্ছে, কখনো আমি দেখছি যে আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার যে কোনো চ্যালেঞ্জিং জিনিস খুব ভালো লাগে, মানে জিমে যদি আমায় ধরো কেউ বলে যে তোমাকে 15 মিনিট দৌড়ে 30 মিনিট আবার কার্ডিও করতে হবে, আমি যে হাঁপিয়ে যাচ্ছি, ফেল করছি, ওটা আমাকে মোটিভেট করে যে আমাকে পারতেই হবে। তো আমার যে চরিত্র করতে গিয়ে অসুবিধা হয় সেই চরিত্র আমার অনেকদিন মনে থাকে।
1: ভবিষ্যতে আমরা আপনার কাছ থেকে নতুন কি কি কাজ দেখতে চলেছি, সে যেই মাধ্যমে হোক না কেন, সিরিয়াল, সিনেমা বা থিয়েটার?
0: এবছর এখনো অব্দি একটি সিনেমা মৈনাক দার, মৈনাক ভৌমিকের একটি ছবি রিলিজ করবে, মেড ইন কলকাতা বলে, খুব ভালো লেগেছে আমার করে, আমার থেকে কমপ্লিটলি আলাদা একটি চরিত্র। 3টি বন্ধুর গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে, এখন তো খুব শহর কেন্দ্র করে গল্প হয় না, সবাই এমন সিনেমার কথা ভাবেন ঠিকই আছে যেখানে মাসকে রিলেট করতে পারবে। আর প্ল্যাটফর্ম 8-এ সৌভিকের ডিরেকশন একটি সিরিজ বেরোচ্ছে মরালি বলে, আমি আর তনুশ্রী আছি, যেখানে আমি একজন ট্রান্সজেন্ডার ডান্সারের পার্ট করছি, দুটো কমপ্লিটলি আলাদা একে অপরের থেকে। আর নতুন নাটক আমাদের আসছে যেখানে আমি একজন 18 বছরের বাচ্চা প্লে করছি, সেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং, অনেকটা ওয়েট লুজ করেছি, আরো ওয়েট লুজ করবো, 2 মাস আছে এখনো। ফিজিক্যালি কিরম লাগে দেখতে, আমরা সবাই স্কুল স্টুডেন্ট প্লে করছি, আমার এখন বয়স 38, তো আমায় প্রায় 20 বছরের একজন ছোট রোল প্লে করতে হবে। আমারই লেখা নাটক, তো সেখানে প্রচুর কবিতা আছে, আমি বাংলা ভাষা সম্পর্কে যা যা মনে করি সেটা আছে, অবাঞ্ছিত শব্দগুচ্ছ, সেইটা খুবই এক্সাইটিং একটা কাজ। অনেকদিন ধরে আমরা এটা প্রিপারেশন নিচ্ছি, নামাতে পারিনি, কারণ প্রচুর কাস্ট চেঞ্জ হয়েছে, যেটা হয় থিয়েটার দলে ধরো কেউ এলো, তাকে ট্রেন করা হলো, তারপর তার অন্য কোনো জায়গায় কাজ হলো, তো এখন আমরা মোটামুটি ঠিকঠাক জায়গায় আছি, আশা করছি জুনে নান্দিকারের জন্মদিনের দিন নামবে।
1: আপনি একটু আগেই বললেন নান্দিকারে আপনি থিয়েটার করেছেন এবং করছেন, সঙ্গে নির্দেশনাও আছে নান্দিকার, যার লোগো ডিজাইন করেছেন সত্যজিৎ রায়, যেখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অসিত বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাতিলেখা সেনগুপ্ত, এত গুণী শিল্পীদের আনাগোনা, শুধু আনাগোনা নয়, ওনাদের হাত ধরেই চলছে এবং আগেও চলবে। কোথাও কি গিয়ে একটু ভয় হয় নির্দেশনা করতে, বা আগে যে নির্দেশনা করেছেন কোথাও কি গিয়ে মনে হয় যে পারবো তো, হবে তো?
0: প্রথমে যখন এসেছিলাম আমি, আমার সুবিধা হয়েছিল যে আমি নান্দিকারের ইতিহাস না জেনে এসেছিলাম, আমার কাছে এটা ছিল যে একটি দল যেখানে ওয়ার্কশপ করানো হয় আমি যাচ্ছি, আমার বাবা মা জানতেন সবটাই কিন্তু আমি অতটা জানতাম না, তার ফলে আমি যখন ওপেন আপ করেছি আমার এই ভয়টা কাজ করেনি যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা সাতিলেখা সেনগুপ্ত বা সোহিনী সেনগুপ্ত আমার সম্পর্কে কি মনে করবেন। আমি তখন এতটাই নির্লজ্জ অভিনেতা হওয়ার জন্য বা পুরো প্রসেসটাকে চেনার জন্য যে আমার সত্যি কোনো ভয় করেনি, যখন জানতে আরম্ভ করেছি তখন ভয়টা শুরু হয়েছে। কিন্তু তখন আবার ওই তোমায় যেটা বললাম যে আমাদের দলে কিন্তু ইকুয়ালিটির প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে আছে, যে কোনো একটা কাজ যখন হবে, ধরো একটা কোনো লেখা লিখলাম আমরা, সেই লেখাটা সবার সামনে পড়া হবে এবং সবাই সেই বিষয়ে একটি মতামত দেবে, সেটা সে নির্লজ্জভাবে সে বলতে পারে।
1: আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন শেডসে দেখেছি, কখনো সিরিয়ালে ডিঙ্কা যেই চরিত্র, আপামর বাঙালি, প্রত্যেকটা ঘরে ঘরে।

0: এক নামে আমরা সবাই চিনতাম ডিঙ্কা, এবং আমিও আপনাকে প্রথমে ডিঙ্কা বলেই চিনতাম।
1: আচ্ছা,
0: কখনো বাঞ্চজন্যতে আপনি কৃষ্ণ, আবার ভূতপূর্বতে ভূত, এক একটা চরিত্র এক এক রকম। এই যে এক একটা চরিত্র এক এক রকম ভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, এবং সেই প্রস্তুত করতে গিয়ে স্বাভাবিক জীবনে যে আবার ফিরে আসা, সেটা কি কষ্টকর মনে হয় কোথাও গিয়ে?
2: না দেখো, আমরা তো সত্যি কথা, এই যে মেথড, তুমি যেটা কথা বলছো মেথড অ্যাক্টিং, তো মানে আমরা যে ফর্মে কাজ করি বিশেষ করে ভারতীয় সিনেমায়, খুব কম এরকম কাজ হতে পারে যেখানে একটা সময় দেওয়া হয় যে তুমি 3 মাস অন্য কোনো কাজ করবে না, কারণ সেটা আর্থিক ভাবেও সম্ভব নয়। আমরা যেহেতু বেশিরভাগ লোকই এখানে ডেইলি ওয়েজেসে কাজ করি, যে আমি যেদিনকে কাজ করতে গেলাম পার ডে হিসেবে সেদিনকে টাকাটা পেলাম, তার ফলে ওই মানে কোনো চরিত্রকে নিয়ে যাপন করার মতো সময় বা লাক্সারি কোনোটাই আমাদের নেই এখানে, যেটা কিছুটা থিয়েটারে হয়তো হতে পারে দল যদি সেটা বিশ্বাস করে। যেরকম পাঞ্চজন্যের সময় আমি বলতে পারি, পাঞ্চজন্যের সময় কিন্তু আমি প্রায় আমরা 6 মাস কালারি প্যাটু প্র্যাকটিস করেছিলাম যাতে স্টেজে, এবং আমার একটি সিন আছে, ইন্টারভেল একটি সিন আছে যেখানে আমি কংস যিনি করেন শম্ভুদাকে আমি স্টেজের মধ্যে লিফট করি পুরোটা এইভাবে। এবার এখানে তো কলকাতা শহরের স্টেজে কিন্তু আমরা কোন রকম রিগ বা কিছু ইউজ করতে পারবো না, কারণ এগুলো ইকুইপ নয় আর কি। সৈনী আরো কিছু ভেবেছিল যে উড়ে ওদিক থেকে চলে যাওয়া যাবে, কিন্তু সেটা সম্ভব নয় এখানে। এবার সেটার জন্য একটা ফিজিক্যাল এক্সারসাইজের দরকার ছিল, একটা স্কিল শেখার দরকার ছিল, সেটার জন্য আমরা নিজেদেরকে 6 মাস দিয়েছিলাম। এবং গান করতে করতে আমি একদম নাচতে পারি না, এখন আগের তুলনায় একটু পারি, তো ঘুমুর পরে নাচতে নাচতে আমাদেরকে একটা কবিতা বলতে হবে, তার সাথে মারপিট করতে হবে। তো এই যে সিঙ্ক্রোনাইজেশনটা, এটা করার জন্য এবং সবাইকে একসাথে করতে হবে, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আমি করছি সেটা নয়, পুরো টিমটাই এইভাবে আসছে। তো সেটার জন্য আমাদের একটা দীর্ঘদিন ধরে 6 মাস ধরে একটা প্র্যাকটিস হয়েছিল। কিন্তু ওই তোমায় যেটা একটু আগে বললাম, আমি যেহেতু অভিনয় করতে ভালোবেসেছি, আমার কাছে ওটা প্রচন্ড একটা আনন্দের প্রসেস যে আমাকে একটা নতুন লোক হতে হবে। আমি সত্যি যে কারণে ধরো আমি চেষ্টা করি নিজেকে দেখে বোর হয়ে গিয়ে মাঝে মাঝে চেঞ্জ করার, মানে অনেকবাদে আমি দাড়ি গোঁপ কেটে দিয়েছি, চুলটা বড় করেছি, কারণ আমারও নিজেকে দেখে ইন্টারেস্টিং লাগে না অনেক সময়। মানে অন্য কেউ তো আমাকে দেখে কিছুটা ভাববেন, মানে ভূতপূর্বতে আমি তারানাথ তান্ত্রিকের চরিত্র ইয়াং ভার্সন প্লে করেছি, তারপরে যে এই কাজ তোমাকে বললাম মরালি বলে যে কাজটি আসছে যেখানে আমি একজন ট্রান্সজেন্ডার ডান্সারের পার্ট করেছি, সেটি কমপ্লিটলি আলাদা দেখতে লাগছে। তাতে আমারও চরিত্রটা করার সময় মনে হয় যে হ্যাঁ আমাকে একটা অন্য রকম লোক লাগছে। শুধু তো বাচন বা কারণ ক্যামেরায় এটা খুব ডিপেন্ড করে যে তোমায় খুব রিয়েলিটি ক্যামেরাটা, মানে স্টেজে ধরো কিন্তু আমি অনেক সময়তেই বয়স্ক লোকের পার্ট করে দিতে পারবো, যেরকম আমি মানুষ বলে একটি নাটকে 55 বছর একটি লোক প্লে করি যে জঙ্গলের হাঁকুয়া, ক্যামেরায় খুব ধরা পড়ে যায় ওটা, যেখানে খুব দামি প্রস্থেটিক ইউজ করলেও তুমি দেখবে মেকআপ করে সেটা বোঝা যাচ্ছে, সেটা কিন্তু হলিউডের সিনেমাতেও। সেই জন্য ক্যামেরার কাজে আমার মনে হয় ফিজিক্যালি একটু অন্যরকম হতে পারলে চরিত্রটা করার সময় সুবিধা হয়। তার জন্য ওয়েট গেইন করা, মানে আমার যদি এক্সারসাইজ করতে ভালো লাগে, আমি ফিজিক্যাল ট্রান্সফরমেশনটাকে বিশ্বাস করি মাঝে মাঝে, ওটা আমাকে কিছুটা হেল্প করে। আর মনের কথা বললে এরকম চরিত্র খুব কম আসে যেগুলো প্রচন্ড ইন্টেন্স, সেরকম এলে খুব আনন্দ লাগে। যেরকম এই চরিত্রটি করার সময় আমার একটা প্রায় মানে আমি বলবো না যে আমি এমন কিছু করেছি যে আমার বেরিয়ে আসতে অসুবিধা হচ্ছে, সেরকম কিছু নয়, কিন্তু যেটা হতো যে প্যাক আপের পর একটু মানে হয়তো 5 মিনিট আমার হাতটা একটু অন্যরকম ভাবে ঘুরছে, মানে যে আমি অন্য লোকের দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, সে আমি দেখছি হঠাৎ করে এর আবার কি হলো, মানে ওখানে ধর আমি এরকম ভাবে বসছি, আমি হয়তো গাড়িতে উঠে 1 সেকেন্ডের জন্য একটু এরকম ভাবে বসলাম, যেটা একটু যে আমার চেনেন তিনি তার একটু অবাক লাগছে আর কি। আমার যিনি দাদা গাড়ি চালায় সঞ্জয় দাদা আমার দিকে একবার এরকম ভাবে তাকালো, তখন আমি বুঝতে পারছি ও আচ্ছা আমি কি করছি এটা এইটা আর কি। তো ওইটা বেশ আমি এনজয়ও করি, এরকম নয় যে আমার যে ওইটুকু একটু রেস্ট রয়ে গেছে, এটা বেশ আরামের।
0: এটা তো অভিনেতা হিসেবে পাওয়ারও
2: নিজের কাছে, ডেফিনেটলি, কারণ সত্যি তো আলাদা আলাদা লোক, ধরো মানে অভিনয় করা কিন্তু শুধুমাত্র আমি সপ্তর্ষি যেভাবে কথা বলে সেটা তো অভিনয় নয়, সেটা তো ঠিক আছে,
0: একটা আমি থেকে বেরিয়ে অন্য চরিত্র,
2: মানে আমাকে 5টা কাজে কি সত্যিই 5 রকম লাগছে? ফিজিক্যালি 5 রকম লাগা সম্ভব নয়, দেখে তো বুঝতেই পারবে এটা সপ্তর্ষি করেছে, তবু আচ্ছা এই লোকটা হ্যাঁ এইটা বেশ অন্যরকম। মানে একটা মুহূর্তেও যদি মনে হয় যে এটা সপ্তর্ষি চেনা সপ্তর্ষির থেকে আলাদা, ওটাই আমার মনে হয় অ্যাচিভমেন্ট আর কি।
0: দেখতে দেখতে সময় যেন ডানায় ভর দিয়ে উড়ে গেল আকাশে, ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই। আপনি এভাবেই পর্দার ডিঙ্কা বা মঞ্চের কৃষ্ণ সেজে নানা রূপের ছদ্মবেশে আমাদের মুগ্ধ করতে থাকুন, চরিত্রের মায়া কাটিয়ে বারে বারে ফিরে আসুন নিজের চেনা ছন্দে। আজ হাউসফুল অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
2: ধন্যবাদ,
0: নমস্কার।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক, তার সঙ্গে কথা বললেন পল্লবীর সিনহা, প্রযোজনা দুর্বা দিয়ে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন মহিলাদের আসর অনুষ্ঠান সৃষ্টি। বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন লাকি বণিক। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি।

0: সকলকে স্বাগত জানাই আজকের সৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু আত্রেয়ী। আমি আজ একটু অন্য রকম, একটু অন্য ভাবের কথা বলবো। ওয়েদারটা এখন মোটামুটি ঠিকঠাক, তাই তো? গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, এর আগেও অনেক জায়গায় বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে, তাই মাথাটা একটু ঠান্ডা। আজকে এই বৃষ্টি ওয়েদারটা, বৃষ্টি যখন হচ্ছিল তখন বেশ ফিরে যেতে ইচ্ছা করছিল ছোটোবেলার কথা, ছোটোবেলার বৃষ্টি ভেজা সেই সকালের কথা, বিকেলে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া, সেই সময় ধরুন স্কুল থেকে বাড়ি ফেরা, বা কখনো ছাতার তলায় মায়ের সঙ্গে, কিংবা রেনকোট না থাকার জন্য হয়তো অনেকক্ষণ স্কুলেই দাঁড়িয়ে থাকা, বন্ধুদের সাথে একটু গল্প, একটু খেলা, সবটা মিলিয়ে বেশ নস্টালজিক হয়ে গেছিলাম। আর ছোটোবেলার কথা বলতে যেটা আমাদের প্রায়শই বিভিন্ন ধরনের স্মৃতি ভিড় করে আসে মনে, আর ছোটোবেলার স্মৃতির মধ্যে যেটা সবচেয়ে আমার বেশি ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে পুতুলের কথা, তাই না? পুতুলের কথা বললেই কীরকম একটা মনে হয়, মা সেই তো মেলার কথা। একদমই তাই, পুতুল বলতেই আমাদের মনে পড়ে যায় সেই মেলার কথা। যদিও আধুনিক মেলার কথা বাদ দিলে গ্রাম থেকে শহর সব জায়গাতেই এই পুতুলের মেলার সঙ্গে একটা গভীর যোগাযোগ আছে। রথের মেলা, ঝুলনের মেলা, কিংবা চড়কের মেলায় রং বিরঙের পুতুলের ভিড়ে পছন্দের পুতুলের জন্য বায়না করা, এবং তারপর যখন পেয়ে যাওয়া, সে যেন মনে হয় পৃথিবীর সব পাওয়া পেয়ে গেছি আমরা, তাই না? আর তার সঙ্গে নাচতে নাচতে ফিরতে ফিরতে আসা মায়ের হাত ধরে জিলিপি খেতে খেতে কিংবা পাঁপড় ভাজা খেতে খেতে, কি মজার ছিল না সেই দিনগুলো! সত্যি কত অল্পেতেই আমরা খুশি থাকতাম, তখন সব কিছুর মধ্যেই যেন একটা বিশাল পাওয়া, বিশাল আনন্দের একটা বিষয় ছিল। বাংলার পুতুলের কথা বলতেই যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বাংলার কুমোর সমাজের কথা, কারণ তারাই তো সৃষ্টিকর্তা। বিষয়বস্তুর দিক থেকে বলতে গেলে যদি আমরা পুতুলের কথা বলি, তাহলে দেবদেবীর কথা, দেবদেবীর মূর্তি, পশু পাখির মূর্তি, নারীর মূর্তি, এরকম মূর্তি আমরা দেখে থাকি। আর উপকরণের ওপর ভিত্তি করে অনেক ধরনের হয়, যেমন মাটির পুতুল, কাপড়ের পুতুল, কাঠের পুতুল, পাটের পুতুল, তালপাতার, গালার, ধাতুর, কাগজের এবং সোলার পুতুল, বিভিন্ন ধরনের হয়। আর এই বিভিন্ন বিষয়কে উল্লেখ করে বাংলায় পুতুল তৈরি হয়, বাংলার শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবে বাংলার পুতুল তৈরি হয়ে থাকে, যা আমাদের সমাজ জীবনকে প্রতিভাত করে। আবার ঐতিহাসিক বিষয়ও পুতুলের মাধ্যমে ফুটে উঠেছে। এছাড়া আদিবাসী দেবতাদের উদ্দেশ্যে যেমন পুতুল তৈরি হয়েছে, আবার সেরকমই ভাবে দেব দেবীদের উদ্দেশ্যে নানান পুতুল, যেমন মনসা দেবী, শিবের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পুতুল তৈরি হয়েছে। বাংলা লৌকিক ধর্মের সাথে ওতপ্রোতভাবে কিন্তু পুতুলের যোগ রয়েছে। এছাড়া সাহিত্যে তো আমরা পাই অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল, যদিও এখানে ক্ষীরের পুতুলের গল্পে পুতুলের উল্লেখ আছে, কিন্তু একটু অন্যরকম, তাই না গল্পটা? এখানে দুয়োরানী ক্ষীর দিয়ে তার পুত্র তৈরি করে বিয়ে করাতে পাঠিয়েছিলেন, এবং ষষ্ঠী ঠাকুর সেই ক্ষীরের পুতুল খেয়ে ফেলার পর একটা পুত্র উপহার দেন। এছাড়া পুতুল নাচের রীতিকথার গল্পে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বিখ্যাত উপন্যাস, যদিও এটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, তবু পুতুলের কথা বললে কিন্তু আমাদের এই উপন্যাসের কথা মনেই পড়ে, তাই তো? আজ সৃষ্টিতেও সেই রকমই পুতুলের কথা আমরা শুনব। আমাদের বন্ধু লাকি বণিক সেই পুতুলের কথা আমাদেরকে শোনাবেন, কারণ আজ সৃষ্টি অনুষ্ঠানে আমরা সেই পুতুলের কথা শুনব ডক্টর সীমা মুখোপাধ্যায়ের থেকে। আমাদের বন্ধু লাকি বণিক তার সঙ্গে কথা বলেছেন, শুনে নেওয়া যাক তাদের সেই কথোপকথন।
1: মহিলাদের আসরে আজকের অতিথি ডক্টর সীমা মুখোপাধ্যায়।

0: নমস্কার দিদি।
1: নমস্কার নমস্কার।
0: আজকে মহিলাদের আসর সৃষ্টি কথা নিয়ে সাজানো, সে বিষয়ে তো আসবোই, তবে শুরুতে আপনার সম্পর্কে একটু শ্রোতা বন্ধুদের জানার কৌতূহল তো থাকবে দিদি। তো যেটুকু জানি যে আপনি পড়াশোনা করেছেন বোটানি নিয়ে, তাই তো? তো গবেষণার বিষয় কি ছিল আপনার?
1: আমার মেডিসিনাল প্লান্ট নিয়ে কাজ করেছি টিস্যু কালচারের মাধ্যমে, আর নর্মাল যে সমস্ত যে গাছগুলি নিয়ে কাজ করেছি তার কন্টেন্ট ভেরিয়েশন দেখা, এইসব নানা রকম ইত্যাদি ব্যাপারগুলো ছিল আর কি।
0: আচ্ছা আচ্ছা।
1: আমার কলকাতা প্রীতি একটা সাংঘাতিক, বাইরে কোথাও অ্যাপ্লাই ইচ্ছে করে করিনি। তাহলে
0: আপনার কি তাহলে জন্ম বেড়ে ওঠা, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কি কলকাতাতে?
1: অ্যাকচুয়ালি আমাদের পূর্ববঙ্গে, আমার বাবা চাকরি করতেন বার্নপুরে বর্ধমানে আর কি,
0: ওখানে জন্ম।
1: না জন্ম কলকাতা, মানে যেহেতু মামা বাড়ি কলকাতায় ছিল, জন্ম ওখানে হলো, মানে আমার বাবা ওখানে চাকরি করতেন তো আমরা ওখানেই ছোটবেলা থেকে থেকেছি, ওখানকার স্কুলেই পড়েছি। পরে আমি বেথুন কলেজে এসে মানে বটানি অনার্স নিয়ে পড়েছি, তারপরে এমএসসি ও করেছি বালিগঞ্জ সায়েন্স কলেজ, তারপরে রিসার্চের সময়টাও এখানে একটা হোস্টেল ছিল ওয়ার্কিং গার্লসদের এই গোলপার্ক অঞ্চলে, সেখানেই দীর্ঘদিন থেকে রিসার্চ, এবং আমার ইয়েও হয়েছে এই বালিগঞ্জ এরিয়াতে, সেই জন্য এই দিকটাতেই আমার থাকা আর কি। কলেজ হয়ে গেলে মানে হোস্টেলে থাকতে তো দেয় না, তো আমার মা বলেছিলেন তুমি বিছানা পত্র নিয়ে বাড়িতে চলে এসো না, দিদি কলকাতায় আছে, দিদির সঙ্গে ঘুরে ঘুরে শেখো।
0: আচ্ছা,
1: এইটা আমার জীবনের কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। দিদি আমার খুব বড় একজন আর্টিস্ট রঘুনাথ গোস্বামী, উনি খুব বড় ডিজাইনার, তার সঙ্গে পাপেট করতেন, দিদি ওই গ্রুপে ছিল, তো আমি ওই ফুল প্রজেক্ট করতে পারতাম না কিন্তু ওটাও চালাতাম, মানে আমার এইসব বিভিন্ন বিষয়ে ভীষণ ভালো লাগা আছে।
0: এই যে আপনার যে সৃষ্টিশীলতা আর কি, মানে পুতুল নাচ শিল্পী আপনি, তো সেই দিকটা আপনি যদি আরেকটু বিশদে বলেন আর কি।
1: দিদিও যেমন দিদির মতন করে, আমারও নিজে নিজে করার একটা তরকিব মানে ছোটবেলা থেকেই ছিল আর কি। আমি একটা এক্সাম্পল দিই, আমরা তো তাকের উপরে অনেক কিছু সাজিয়ে রাখি, আমি কাগজ কেটে সেরকম গোল গোল করে তার উপরে ওই বাটন স্টিচ দিয়ে না ওরকম দাগ দিয়ে যে মনে হচ্ছে যেন একটা মানে ওই রকম, মানে এগুলো আমি কিছু দেখে করি,
0: মানে ক্রাফটের কাজ যেগুলো সেগুলোকে ছোট থেকেই করতে
1: ছিল,
0: মানে শিল্পী সত্তাটা আপনার মধ্যে ছিল আসলে,
1: মানে একটা আইডিয়া আমার আছে বলবো না তৈরি হয়েছে।
0: তো সেটাই পুতুল আছে, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করলেন?
1: দিদি রঘুনাথ গোস্বামী চলে যাওয়ার পরে ও আলাদা করে একটা দল খুলতে হয়েছিল ওকে, কিন্তু আমি সেরকম ওই অতটা পুরোটা স্টেজ রিহার্সাল পুরো জিনিসটা মানে জানি সবটাই, কিন্তু নিজে নিজে করার সেই এটা কখনো করিনি। আর বিশেষ করে আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি দিদির সঙ্গে ওর গ্রুপে গিয়ে একটু সাহায্য করব সেটা করতে পারতাম না, আর তারপরে আমি এটা চাকরিও করতাম, সেই কারণে আমি স্ক্রিপ্ট লিখতাম পাপেটের স্ক্রিপ্ট। হ্যাঁ, ওইটা সহজ করে বিজ্ঞানের বিষয়গুলো লেখা, এইগুলো আমার ভীষণ ছিল এবং আমার অনেক স্টক রয়েছে। এখন ভাবি ওগুলো একটা কম্পাইল করে একটা বই করলে হতো হয়তো, অনেকে বিভিন্ন বিষয়ের উপরে খোঁজে, তো এইসব ভাবি, এখন বয়স হয়েছে তো এখন এইসব হিসেব করি আর কি।
0: এই যে স্ক্রিপ্ট করতেন, মানে যখন ওই বিভিন্ন পুতুল নাচ যে শো হতো তো সেখানে পরিবেশন হতো,
1: এর উপরে মূলত বেশি করতাম আমি। দিদি অনেকগুলো আমার এই এনভায়রনমেন্টের উপরে স্ক্রিপ্ট করেছি, দিদি কিন্তু ওটা স্টেজ শো করেছে, মানে একটা অন্য গ্রহ থেকে দুজন দেখছে পৃথিবীর অবস্থা করে, পৃথিবীর সেই ডিটোরিয়েশন গুলো বিভিন্ন মানে ওজন স্তরে যে ফুটো হচ্ছে, তারপরে গাছ কাটা, এইসব বিভিন্ন বিষয়গুলো যে আমি এনেছি এরকম করে করে আর কি, অটোমেটিক্যালি আসে স্ক্রিপ্ট গুলো, মানে পুতুল নাচের মধ্যে দিয়ে বেশ মানুষের কাছে পৌঁছানো যায়, তো এটা আমি একদম খুবই ইয়ে করি।
0: আপনি তো স্ক্রিপ্ট লিখছেন, কিন্তু যখন এই যে পুতুল নাচের যে শো গুলো যেটা বিভিন্ন ধরন আছে, পাপেট শো এর যে স্ট্রিং পাপেট, হ্যান্ড পাপেট, শ্যাডো পাপেট ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো করতেন নাকি নিজে হাতে?
1: আমি তো এই ওয়ার্কশপে যখন আমাকে ডাকে না, মানে বিজ্ঞানের ওয়ার্কশপ হলেও আমাদের তো ধারণা থাকে না কত রকমের পুতুল হয়, তার এক একটা করে স্যাম্পল নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই। আর আমাকে যেটা বেশি মানে মোহিত করেছিল সেটা হচ্ছে শ্যাডো পাপেট,
0: মানে শ্যাডো পাপেট হচ্ছে যেখানে পুতুলের শ্যাডোটাই ছায়াটাই পড়বে।
1: দক্ষিণ ভারতে এটার উৎপত্তি, হ্যাঁ, মানে আলো ছায়ার মধ্যে দিয়ে, পেছন দিকে আলো দিয়ে স্ক্রিন থাকে সাদা, তার উপরে পাপেট গুলো ফেললে তখন তার ছবিটা পড়ে।
0: সেই শোটা আপনি করতেন?
1: আমি শো মানে কি, আমি পুতুল চালনা ভীষণ ভালো পারি, আমি করতেও পারি, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একদম একটা পুরো মানে একটা দল চালাতে গেলে তো একদম স্টেজ থেকে তৈরি করে সবটা একসঙ্গে করতে হয়, সেইটা আমি করিনি আর কি কখনো। বেশিরভাগ আমি ওয়ার্কশপই করি, একা একা করতে হয়, তো ওয়ার্কশপে সেখানে আমাদের ওই পুতুলের মানে পাপেট কত রকম হয় এসব নানা রকম দেখিয়ে সেটা টিচিং এইডস হিসেবে কি করে ব্যবহার করা যায়, তারপরে এই সায়েন্স জার্নালিজমে রাজাবাজার সায়েন্স কলেজে একটা কোর্স হয় ইসনা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্স অ্যাসোসিয়েশন, সেখানে ক্লাস নিই, এই সবগুলো করি আমি।

0: মানে আপনি যে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করছেন তার মধ্যে এই পাপেটটাও থাকে, তাই তো? কিন্তু ধরুন এই যে পুতুল তৈরি করা, সেগুলো কি আপনি নিজে হাতে কখনো করেছেন?
1: ওদের থেকে করাই,
0: আপনি করেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেখিয়ে দিলাম, তারপরে গ্রুপ করে কাজ করে তোমরা বানাও, সেইগুলো আমি সবটাই জানি। আমি একবার একটা স্কুলে একটা পাপেট কে দিয়ে বলালাম, আমি তোমাদের কাছে এসেছি, আর একটা ছোট বালতি নিলাম, হ্যাঁ ছোট্ট, তার মধ্যে ওই বিভিন্ন রকম তরকারি খোসা সমস্ত রাখলাম, হ্যাঁ, তারপরে আর দুটো কার্ডে আমি লিখলাম, ওই সেটাও বাতিল দিয়েছি, আমাদের যে কার্ড গুলো এখন খুব সুন্দর হয় না বাড়ি বাড়ি, তার একটা দিকে লিখলাম নন বায়োডিগ্রেডেবল, একটা বায়োডিগ্রেডেবল, দুটো ভাগ করে ওদের জিজ্ঞেস করলাম, জানো তোমরা? হ্যাঁ সব জানে, সবাই জানে,
0: মানে সেগুলো পুতুল নাচের মতো,
1: ওদের কাছে সব যারা পিছনে দুষ্টুমি করে গল্প করে তারাও কিন্তু শুনছে দেখছে, বুঝেছেন? আমি একটা করে চুলছি, বলো তো এটা কোনটায় যাবে, এখানে যাবে না এখানে যাবে, সব চিৎকার করে করে বলছে, মানে মনোযোগটা কিন্তু ওখানে। তারপরে আমি যখন স্লাইড দেখি ওদের বলছি, সবাই কিন্তু শুনছে আমার কথা, মানে এখানে আমি পাপেটটাকে ইউজ করলাম ওদের মনোযোগ আকর্ষণের জন্য,
0: এইভাবে আপনি ব্যবহার করছেন। তো আপনার কি মনে হয় যে এটা প্রাচীন একটা নাট্যশিল্প, তো সেটা এখন তো বিলুপ্ত প্রায় বলা যায় দিদি?
1: বিলুপ্ত হলেও আবার নতুন ভাবে কিন্তু হচ্ছে, কিন্তু যেমন নাটক একটা মানে চারিদিকে সবাই জানে, পাপেটটা তো সেভাবে হয় না বা সবার জানা নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কাজ তো প্রচুরই হচ্ছে এবং বিভিন্ন ফিল্ড, আমি সেটাও দেখাই স্লাইড দেখিয়ে দেখি না, বিভিন্ন ফিল্ডে যেমন থেরাপিতে পাপেটের দুর্দান্ত ইউজ আছে, তারপরে এই যে আমাদের ছোট ছোট শো গুলো হয় বাড়িতে বাদে, সেখানে তো পাপেট শো অনেকে করায়। আমি যেটা মূলত করি সেটা হচ্ছে ক্লাসরুম সিচুয়েশনে পাপেট কে কি করে ব্যবহার করা যায়, ফিঙ্গার পাপেট আঙুলে খুব সিম্পল করা, মানে একটুখানি দেখিয়ে দিলে যে কেউ পারবে, তারপরে ওই কাগজের ঠোঙা দিয়ে যে পাপেট ওগুলো ভীষণ ইন্টারেস্টিং, ওইগুলো দিয়ে ভীষণ ভালো ভালো গল্প করা যায়, ওগুলো দিয়ে অনেক স্টোরি তৈরি করে কমিউনিকেট করা যায়, এইগুলো যাতে সহজে তৈরি করে যদি টিচাররা ব্যবহার করেন, তাদের তো এত সময় নেই শো করা বা তৈরি করা, তারা যাতে একটা ক্লাসরুমে ধরুন 5 মিনিটের একটা কিছু দিয়ে তাদের আকর্ষণ করে নিল পাপেটের নিয়ে, তারপরে 5 ঘন্টা কি 40 মিনিটের একটা ক্লাস থাকে, সেটা তার ক্লাসটা তো নিতে হবে,
0: সেটা
1: এদের আকর্ষণ করার জন্য এইটা ভীষণ, আমি এইটা খুব মানে লিখি চারিদিকে বলি যে এই পাপেট গুলো ব্যবহার করে এটা মানে ছোটদের আকর্ষণ করার জন্য, শুধু বাচ্চা নয় ইভেন বড়দের, যখন ওয়ার্কশপ হয় তো সেখানে আমি এটা বোঝাই যে খুব সহজ বিষয়গুলো, যেমন একটা আমি ইয়ে করি ওই ফিঙ্গার পাপেট, ধারণা আছে নিশ্চয়ই, মানে আঙুলের মধ্যে আঙুল পাপেট গুলো করাই, হ্যাঁ তো এরকম একটা গাছের মতন পাতা পাতা পাতা পাতা করি দু ধরনের, হ্যাঁ, আর বুড়ো আঙুল গুলোতে না একটা পিঁপড়ে আছে আর একটা শুঁয়োপোকা আছে, হ্যাঁ, তো আমি ওই শুঁয়োপোকার পিঁপড়ের মধ্যে কনভার্সেশনের মধ্যে দেখাই শুঁয়োপোকাটা খুব কানছে, আর পিঁপড়ে তখন বলছে তুমি কানছো কেন, বলো যে আমি আর মরে যাবো এবার, এখানকার পাতায় সব পেস্টিসাইড স্প্রে করে, আমি গল্পটা বলছি না মানে জাস্ট সারাংশটা বলছি, তো আমার একদম ভীষণ বমি বমি লাগছে, আমি খেতে পারছি না, আমি মরে যাবো, তখন বলছে আচ্ছা তো এটা তো খুব সমস্যা, কিন্তু তোমাকে আমি একটা উপায় বলতে পারি, করে বলো তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা শুক্র লাঠি দিচ্ছি, তুমি বেয়ে বেয়ে আমাদের এখানে এসে যাও, এখানে এটা একটা বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টাল সেন্টার, এটা তো সেখানে সব ওই বায়ো পেস্টিসাইড বায়ো ফার্টিলাইজার সব ব্যবহার করা হয়, তুমি এই পাতাগুলো খেলে তোমার খুব ভাল লাগবে, বলে তাই নাকি, বলে দেখি, বলে ও তারপরে এগিয়ে একটা পেন্সিল দিয়ে একটা শুকনো ডাল মতন ওটা নিজে নিজেই করা যায় ক্লাসরুম সিচুয়েশনে, হ্যাঁ, এগিয়ে এসে ও তারপরে খেয়ে বলে বাহ আমার তো ভীষণ আমি বাঁচলাম এতক্ষণে, তারপরে ও বেশ সুস্থ হয়ে বললো যে তোমাকে একটা কথা আমার বলার ইচ্ছে, আমি তো কদিন পরে তো আমি প্রজাপতি ভাবে বেরোবো, তখন তোমার আমার খুব ইচ্ছে তোমাকে পিছে নিয়ে ঘুরে বেড়াই, এইটুকু 5 মিনিটের একটা শো, মানে আপনি ক্লাসরুম সিচুয়েশনে ওই বিষয়টা আমি বলবো বায়ো পেস্টিসাইড বায়ো ফার্টিলাইজার এইসব ব্যাপারগুলো নিয়ে বলবো, সূচনায় যদি এটা একটা করি কত ইন্টারেস্টিং হয় না বলুন,
0: একদম, মানে আপনার যেহেতু বিষয়টাই বিজ্ঞান এবং পরিবেশ সচেতনতার উপরই আপনি ওয়ার্কশপ করছেন, আর সেটা পুতুল নাচের মধ্য দিয়ে, মানে বিজ্ঞান আর পুতুল নাচকে আপনি একেবারে মেলবন্ধন ঘটিয়ে দিয়েছেন,
1: মানে এটা একটা বিজ্ঞান্ত মিডিয়া,
0: এর ধরনটা এখন পাল্টেছে কিন্তু এটাকে কিভাবে ব্যবহার করবো আর কি, ব্যবহার করাটা জানতে হবে, মানে
1: সবাই আগে জানতো যেটা শুধু এন্টারটেইনমেন্ট একেবারেই না, আর এখন তো টিচিং এর ক্ষেত্রে বিদেশে খুব ব্যবহার হয়, আমাদের দেশেও এখন অনেক জায়গাতেই ব্যবহার, তো মানে এটা একটা খুব মানে আকর্ষণীয় মাধ্যমে, মানে এটা কোনো বলার অপেক্ষা রাখে না।
0: হ্যাঁ দিদি, আপনি একজন পুতুল নাচ শিল্পী, মানে এই যে একজন পাপেটিয়ার হিসেবে আপনার যে জার্নিটা গল্পটা সেটা তো শুনলাম, আরো একটা জিনিস নিয়ে কিন্তু দিদি আপনি কাজ করেন, সেটা হচ্ছে যে এই যে বর্জ্য পদার্থ বিভিন্ন রয়েছে, সেগুলোকে আপনি কি করে আবার পুনর্ব্যবহার করা যায়, মানে আপনার যে শিল্প

0: সত্তা রয়েছে সেটা দিয়েই কিন্তু আপনি করছেন। তো শ্রোতা বন্ধুদের একটু শেয়ার করুন সেটা কিভাবে করছেন আপনি।
1: হ্যাঁ, এটা আমি শুরু করেছি রিসার্চে ঢোকার পরে। আমি তো এমনি হাতের কাজ করতে ভালোবাসি, এইসব ভালোবেসেই করতাম। যেখানে সেখানে না পেলে আমরা এইগুলো দিয়ে এইসব করতে পারি, ঘর সাজাতে পারি, এইসব আমার মানে তখন আমি ওই ধরনের কাজ কিছু কিছু করতাম। তো এইটা নিয়ে তারপরে না আমি আরো গভীর ভাবে ভাবতে ভাবতে একদিন রাস্তায় ওই যে সফট টয় গুলো আছে না, আজকাল খুব বিক্রি হয়, বড় বড় বিশাল বিশাল পুতুল গুলো, ওই এখন তো সিনথেটিক কটন দিয়ে ঢোকায়। আগে আমাদের কালে ছোটবেলায় ছিল ওগুলো তুলোই ঢোকাতো, মোটা মোটা বড় বড় টেডি বিয়ার, যাই হোক। তো আমি বললাম আচ্ছা এই পাতলা প্লাস্টিক যেটা, সেটা তো আমাদের সব থেকে বড় শত্রু, এই নালীর মুখ বন্ধ করা থেকে শুরু করে একদম সাগর অব্দি চলে যাচ্ছে উড়ে উড়ে। তো এইগুলো ঠেসে ঠেসে কিছু বানালে কেমন হয়, যা বাবা তাই কাজ, বাড়িতে এসে দেখলাম দুর্দান্ত ব্যাপার হচ্ছে, বুঝেছেন। এই আমার শুরু। হ্যাঁ, তারপরে আমি ওইগুলো দিয়ে মানে অনেক কিছু বানালাম, বড় যেমন মুখ বানালাম, বেজার মুখ, হাসি মুখ, তারপরে পাখি, তারপরে কচ্ছপ, এরকম নানান ধরনের জিনিসপত্র বানালাম। একদম আমি ভালোবাসি এগুলো, যখন ওয়ার্কশপে দেখাচ্ছি সবাই মানে একদম খুব ওই ওই ওই ওই করছে। হ্যাঁ, এবার এগুলো মানে কি করে ব্যবহার করা যায়, মানে প্রথম যেটা বানিয়েছিলাম আমার মনে আছে, শেষে শেষে একটা মুখ বানিয়েছিলাম, তারপরে ভালো আছে, শুধু মুখ বানালে তো হবে না, এটাকে একটা ঝোলানোর ব্যবস্থা করি, ঝোলানোর ব্যবস্থা করে বললাম আচ্ছা এইটা গাড়ির যে ড্যাশবোর্ডে সেই পুতুল ঝোলে না, এরকম তো ব্যবহার করতেই পারে। এই করতে করতে আমি কত রকমের জিনিস আর কি বানিয়ে ফেললাম, বুঝেছেন। এই শুরু হলো। তারপরে আর একটা জিনিসও দেখছি যে বাড়িতে প্রচুর ইয়ে আসে, বিস্কুটের প্যাকেটের যে একটা রঙটা ভেতরটা রুপোলি কালার, ওইটার কিছু জিনিস বানাতে গিয়ে দেখলাম এটা একটা দুর্ধর্ষ জিনিস, এবং এটাও তো মাটির সঙ্গে মেশে না। তো এইটা দিয়ে দারুণ সব জিনিসপত্র বানাতে শুরু করেছি আমি, মানে এবং আমার মনে আছে আমার বাড়িতে একটা পাখি আছে, ঝোলানো পাখি, সেটা বোধ হয় 15-20 বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে নোংরা হয়ে গেলে না পুরো সুন্দর আমি সাবান দিয়ে পরিষ্কার করে আবার ঝুলিয়ে দিই, কিছু খারাপ হয় না। তারপরে পরের স্টেপটা হলো, এইগুলো খারাপ হয়ে গেলে আমি যদি ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলি তাহলে তো ব্যাপারটা সেই একই হলো। হ্যাঁ, সেই তো যেখানেই যাক সেটা যদি ঠিক মতো রিসাইক্লিং না হয় তাহলে তো সেটা তো আমাদেরকে আবার সেই পলিউশনই করবে। তখন ভাবতে ভাবতে বললাম এগুলো যদি আমি বড় একটা জায়গায় বড় বড় বিশাল বিশাল মুখ বানাই, স্ট্রাকচার বানাই তাহলে কেমন হয়। সেরকম বিশাল বড় আমার একবার এশিয়াটিক সোসাইটিতে সুযোগ হয়েছিল দেখানোর, হ্যাঁ স্লাইড দেখিয়ে, মানে বিশাল প্যাকেট, মানে ওতে প্রচুর প্লাস্টিক ধরবে। আমি কিন্তু যখন ওয়ার্কশপে যাই ওই একটু কষ্ট করে একটা হালকা, এমন কিছু ভারী হয় না, কিন্তু আমি নিয়ে যাই জিনিসটা বোঝানোর জন্য যে এইগুলো যদি আমরা বড় বড় করে করতে পারি। আমি তো বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করি, তো একবার এই গরমের ছুটিতে যে ওয়ার্কশপ গুলো হয় সেখানে ওইরকম আমাকে একবার পাপেট নিয়ে ওয়ার্কশপ করার জন্য ছোটদের জন্য টাকা হয়েছিল। তো আমি ভাবলাম যে আমি তো প্লাস্টিক নিয়ে কাজ করি, এটা নিয়ে করলে কেমন হয়। এখানে আমার একটা অন্য সুখস্মৃতি এটা আর কি বলবো, যে আমি খুব অবাক হয়েছি, 5-6-8 এরকম ছেলে মেয়ে কয়েকজন ছিল,
0: পাপেট
1: তৈরির জন্য
0: এসেছিল। আচ্ছা,
1: আমি কিন্তু জোর করে আমি বলছি না এটা আমি,
0: পাপেট মানে ওরা ওই পুতুল নাচের পাপেট নয়,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ওই যে সিম্পল পাপেট যেগুলো হয় না, ওই পুতুল নাচের মানে যেগুলো শো হয় সেগুলো তো অনেক কারিকুরি, সিম্পল পাপেট খুব সহজে বানানো যায়। হ্যাঁ, সেইগুলোই ওয়ার্কশপে করা যায়, নালে তো ওয়ার্কশপে অল্প সময়ের মধ্যে তো একটা আইডিয়া দেয়া যে এটা একটু নড়ে টড়ে উঠবে, হাত মানে যেরকম পাপেট হয় সেইরকমই হয়, আমরা এটা ওয়ার্কশপে করি। আমি যেটা বলতে চাইছি, তারপরে ওদের ওই দেখিয়ে নিলাম যে ওই কচ্ছপ সেই প্লাস্টিক গিলে ফেলেছে, তারপরে পোলার বিয়ারের মুখে প্লাস্টিক, এসব তো আমরা সবসময় টিভিতে বা বিভিন্ন ছবিতে টবিতে দেখছি, তো ওই স্লাইডের মধ্যে দিয়ে দেখিয়ে ওদের বোঝানোর চেষ্টা করলাম, বা এই গরুর পেট কেটে সেই প্লাস্টিক বের করা হচ্ছে, অল্প বৃষ্টিতে যে নালীতে গিয়ে প্লাস্টিক জমে যে এইসবগুলো মানে ওদের বোঝালাম যে এটা কত বিরাট সমস্যা একটা। তো এই প্লাস্টিক গুলো আমরা যদি এক জায়গায় আলাদা করে রাখি এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পাপেট বানানো যায়। নিয়ে ওদের আমি দেখালাম কি করে পাপেটটা বানাতে হয়। তা আমি তারপরে বললাম তোমরা একটা গল্প তৈরি করে তোমরা একটা স্টোরি আমাকে শো করে দেখাও। একটা কাপড় টানিয়ে দিয়েছিলাম কালো, তো ওরা যে গল্পটা করলো আমি না অবাক, ওরা নিজেরা গল্পটা তৈরি করলো, একটা নৌকোয় দুটো বন্ধু নদীতে করে যাচ্ছে চিপস খেতে খেতে, এবং চিপসের প্যাকেট গুলো যথারীতি জলের মধ্যে ফেলছে। তো একটা মাছ সেই প্লাস্টিকের খানিকটা টুকরো খেয়ে না তার তো একদম মানে চাই চাই অবস্থা, সেই মা বাবু মা গো চিৎকার, ওর মা এসে বললো কি হয়েছে, বললো আমার ভীষণ পেট ব্যথা করছে। তখন তো সে ব্যাংক ডাক্তারকে ডেকে আনলো, এনে সে পরীক্ষা করে বলে এ তো প্লাস্টিক খেয়ে ফেলেছে। সব মাছ

0: তারপরে ওরা একটা সভা করলো, ওদের সব আশেপাশে যারা সব রয়েছে, কাঁকড়া ইত্যাদি ইত্যাদি সমস্ত সবাইকে ডেকে নিয়ে ওরা একটা প্ল্যানিং করলো কি করে এটাকে জব্দ করা যায়। তারপরে দেখা গেল যে ওরা যখন আবার বেড়াতে এসেছে পরের দিন, তখন একটা কাঁকড়া গিয়ে ওই একটা ছেলে পা কামড়ে ধরেছে। তখন বলছে, ওরে বাবা মরে গেলাম, কি হলো কি হলো, বলে আর কোনোদিন প্লাস্টিক ফেলবি? আমি না ওদের গল্প দেখে থ, মানে ওই ওয়ার্কশপে ওরা ওই জিনিসগুলো দেখে করে একটা সুন্দর গল্প তৈরি করে আমাকে কিন্তু 4 দিন পরে দেখালো। এটা আমার কাছে একটা খুব সুখ স্মৃতি। আমি অন্য জায়গায় যখন যাই আমি এটা দেখাই। তারপরে নেক্সট যেটা পদক্ষেপ নিলাম আমি, এটা তখন এটা ব্যাপারটা কিন্তু সিরিয়াস এর দিকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা স্কুলে যদি ধরুন এরকম বেশ কয়েকটা বিশাল বিশাল স্ট্রাকচার তৈরি করা যায়, তারপরে সেইটা অনেক এনজিও আছে, তারা কিন্তু নিয়ে গিয়ে রিসাইক্লিং এ পৌঁছে দিতে পারে যেখানে রিসাইক্লিং হয়। তাহলে কি হবে, আমরা নিজেরা যে জিনিসটা মানে ফেলে দিচ্ছিলাম সেটা কিন্তু রিসাইক্লিং এ যাচ্ছে।
1: একদমই,
0: এটা মানে আমি শেষ অব্দি এখনো পৌঁছতে পারিনি। আমি আরো বলছি, মানে এটা আমার খুব আশা যে যদি আমি এটা এক্সপেরিমেন্টটা স্কুলে আমি অনেক করে দেখেছি, সবাই ভীষণ খুশি হয়, কিন্তু কন্টিনিউ ওদের এত চাপ থাকে না, ওরা কন্টিনিউ করতে পারে না। তারপরে এখন আমি ভাবছি, এখন তো হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, অনেক মানুষ থাকে, ওদের তো পরিচালন কমিটি থাকে, ওরা যদি এটা করতেন, মানে এটা কিন্তু একটা মানে মুভমেন্ট হিসেবে নিলে না এটা ওয়ার্ক করবেই। যে আমাদের দেশে হয়তো অদূর ভবিষ্যতে রিসাইক্লিং এর জন্য মানে আলাদা আলাদা ব্যবস্থা হবে, এখনো তো হচ্ছে না, কিন্তু কলের জলের মতো ঘরে তো প্লাস্টিক প্রচুর এসে যায়। তো এইটা বন্ধ করার একটা উপায় হিসেবে আমি মানে মন প্রাণ দিয়ে মানে এখনো চাই, যদি কেউ কাজ করে আমি তাকে সাহায্য করব, এরকম একটা পরিস্থিতি।
1: এটা তো সারা পৃথিবীরই সমস্যা দিদি। তো সেখানে আপনি আপনার মতো করে কাজ করছেন দিদি, তো এই কাজের আরো প্রসার ঘটাতে গেলে কি কি প্রয়োজন আছে বা আরো কি কিভাবে আপনি উদ্যোগ নিচ্ছেন?
0: এখন তো কোনো জিনিস আপনার মানে সব জিনিসই তো প্রাকৃতিক। তো আমরা সবসময় হাউতাশ করি, গভর্নমেন্টকে দোষ দিই যে গভর্নমেন্ট থেকে যখন বন্ধ করাবে সেটা তো হবে, সিস্টেম যখন চলবে আলাদা কথা, কিন্তু আমরা কি করতে পারি। আমি এই জায়গাতে এই জন্যই আমি খুব মন প্রাণ দিয়ে সবাইকে বলার চেষ্টা করেছি, আপনারা এই জায়গায় এই যে ময়লা ফেলার বাস্কেটে সেখানে এইগুলো যদি একটু আলাদা করা হয়, সেটা অনেক জায়গাতেই দেওয়া হয়েছে, আমরাও পেয়েছি আমাদের ওয়ার্ড থেকে না দুটো বালতি দেওয়া হয়েছে, কিন্তু ওই সিস্টেমটা ডেভেলপ করেনি, ময়লা মানে শুকনো আর যে যে দু ধরনের বর্জ্য কালেকশনের ব্যবস্থা হয়নি, তো এরকম নানান জায়গায় নানান,
1: সেটা আমাদের নিজেদেরকেই আরো সচেতন হতে হবে।
0: দেখুন আমাদের বাড়ি তো সকলের অনেক জায়গা থাকে না, যে আমি বললাম যে আপনি একটা জায়গায় সব একটা ডাই করে রাখবেন, সেটা তো বিচ্ছিরি লাগবে দেখতে। প্রশ্ন এখানে, আপনি ওটা বিচ্ছিরি করে না রেখে সেটা যদি একটুখানি সুন্দর করে রাখেন, মানে কিছু একটা বানান, তাহলে সেটা আপনি বাড়ির বাইরে রাখলেও তো এটা প্লাস্টিকটা নষ্ট হবে না। এবং আমি এটাও ভেবেছি, সকলের তো স্কিল থাকে না, সবাই যে সুন্দর করে একটা সুন্দর মুখটুক বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু আপনার যা প্লাস্টিক গুলো আছে আপনি আলাদা করে একটা বড় একটা প্লাস্টিক জোগাড় করুন, তার মধ্যে সব রেখে সেটার মুখটা বন্ধ করে সেটা একটা প্যারার মতো চেপে চেপে করুন। হ্যাঁ, করে সেইটাকে আপনি একটা কিছু নোটিশ বোর্ড হিসেবে হতে পারে, বাইরে কিছু একটা লেখা হতে পারে, একটা কোটেশন হতে পারে, অনেক কিছু হতে পারে আমি ব্যবহার করি। আর ইনকাম জেনারেটিং প্রোগ্রাম হিসেবেও কিন্তু যদি কেউ সিরিয়াসলি নেয় এটা, দিকে যখনই আমি ইনকাম জেনারেটিং প্রোগ্রাম করব তখন তো সুন্দর করে বানাতে হবে, তাদেরকে ট্রেনিং দিয়ে যদি করা যায় এটারও একটা খুব পসিবিলিটি আছে। যদি কেউ এগিয়ে আসেন তাহলে মানে আমার খুব ভালো লাগবে যে ভাবনাটা একটা কাজে লাগলো আর কি। সে আমার খুব মানে মনে হয় যে এইটা যদি একটা মুভমেন্ট হিসেবে নেওয়া যেত তাহলে কিন্তু এটা কিন্তু ওয়ার্ক করতো। মানে আমি এখন ওই শেষ অব্দি যদি এখন আমি আশা রাখি, যদি ইয়াঙ্গার জেনারেশনরা এগিয়ে আসেন বা যারা উৎসাহী তারা এগিয়ে আসেন, হয়তো এটা হলেও হতে পারে। এটা তো একটা বিরাট সমস্যা, ছোট ছোট মানে একটু একটু জল থেকে তো একটা এক বালতি জল হয়, তো আমরা যদি এইভাবে ইয়ে করতে পারি।
1: আমরাও আশাবাদী যে আপনার এই যে মানে স্বপ্নটা ইচ্ছেটা বাস্তবে রূপ নিক। আর আজকের এই সৃষ্টি অনুষ্ঠানে আপনার দুটো সৃজনশীল দিক আজকে আমাদের শ্রোতা বন্ধুরা দেখলেন, একটা হচ্ছে আপনি একজন পুতুল নাচ শিল্পী আর অন্যদিকে আপনি হচ্ছেন এই যে বিভিন্ন বর্জ্য পদার্থ প্লাস্টিকের মতো যে জিনিসগুলো আপনার শিল্পী সত্তা দিয়ে আপনি সেগুলোকে ফুটিয়ে তুলছেন। তো আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা অনুপ্রাণিত হবেন আজকের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
0: আমিও সকলকে ধন্যবাদ জানাই,
1: অনেক ধন্যবাদ দিদি, নমস্কার।
0: নমস্কার।
2: অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর সীমা মুখোপাধ্যায়কে।

আর এবার বন্ধু আপনাদের পালা, আপনাদের চিঠি লেখার পালা। এই মাসের আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর, বাড়িতে হোক কিংবা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা মেইল করতে পারেন আমাদের mohilamahol.air@gmail.com, এছাড়া চিঠিও পাঠাতে পারেন আমাদের। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। আপনাদের চিঠির অপেক্ষায় এবং মেলের অপেক্ষায় রইলাম আমরা। আর অন্যদিকে জানিয়ে দিই এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি নিয়ে লিখে পাঠান 150 শব্দের মধ্যে আমাদের মেইল আইডি mohilamahol.air@gmail.com, এছাড়া আমাদের চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ এক্ষেত্রেও 23 জুন 2026। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

তাই বন্ধু, যদিও সময়টা এখন বেশ লম্বা, কিন্তু তাও যারা চাইছেন যে চিঠি পাঠাবেন বা মেল করবেন তাদের বলবো দেরি না করে বরঞ্চ চটপট চিঠি পাঠিয়ে ফেলুন আমাদের কাছে, কারণ আমরা আপনাদের চিঠি এবং মেলের অপেক্ষায় সব সময় থাকি। আর মহিলাদের আসর মহিলা মহল তো আপনাদের জন্যই, আপনাদের যা যা আবদার ইচ্ছে সব আমাদের জানাতে পারেন, মেল করতে পারেন, আমরা সেই মতো চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পছন্দ মতো অনুষ্ঠান উপহার দেওয়ার। আর আজকের মতো সৃষ্টি অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি আত্রেই, আর সৃষ্টিতে শুনলাম আজ পুতুল নাচ শিল্পী ডক্টর সীমা মুখোপাধ্যায়ের কথা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখুন মহিলাদের আসর।

ঝুমুর গান ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে প্রচলিত লোকগীতি বিশেষ। আজ মৈত্রী প্রচার তরঙ্গে কথায় গানে অনুষ্ঠানে ঝুমুর গানের কিছু কথা এবং সঙ্গে গান, আর সঙ্গে রইলাম আমি অনন্যা। বাংলা অর্থাৎ আধুনিক বাংলাদেশ এবং আধুনিক ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে প্রাচীনকাল থেকেই প্রচলিত লোকগীতির ধরনসমূহের মধ্যে ঝুমুর গান অন্যতম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়খণ্ড রাজ্যের এবং উড়িষ্যা রাজ্যের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকায় ঝুমুর গান প্রচলিত। আগে ঝুমুর গান মুখে মুখে রচিত হতো, দাঁড় নাচের গান হিসেবে ব্যবহৃত হতো এবং কোনো ভূমিতা বা পদকর্তার উল্লেখ থাকত না। কিন্তু চৈতন্য পরবর্তী যুগে ঝুমুর গানের ওপর ভিত্তি করে শাস্ত্রীয় সঙ্গীত ও কীর্তনের সুরে নাচনি নাচ ও দরবারি ঝুমুরের প্রচলন হয়। এই সময়ের ঝুমুরে পুরাণ কাহিনী, সহজিয়া বাউল তত্ত্ব এবং রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক বৈষ্ণব ভক্তিতত্ত্ব স্থান পেতে শুরু করে। ভারতের স্বাধীনতা পরবর্তী ঝুমুর গান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যার উপরেও রচিত হওয়া শুরু হয়েছিল। আজ ঝুমুর গানে প্রথম গান শোনাব দোলা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সুকুমার সেনের মত গ্রহণ করলে বলা যায় যে হয়তো সাঁওতালি বা বাংলা ঝুমুর নাচ ও গানকে সংস্কৃত ভাষীরা জম্ভলিকা বলত। কেউ কেউ বলেন ঝুমুর শব্দের সঙ্গে, অর্থাৎ নূপুর শব্দের সঙ্গে ঝুমুর গানের সম্পর্ক রয়েছে। আবার অনেকে বলে থাকেন ঝুমরি রাগের সুরে পরিবেশিত গানগুলি ঝুমুর গান নামে পরিচিতি লাভ করেছে। বাঙালিদের মধ্যে ঝুমুর গান ছড়িয়ে পড়েছিল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শুরুর আগে থেকেই। তবে মধ্যযুগীয় বাংলা সাহিত্য যে অঞ্চল জুড়ে বিকশিত হয়েছিল, ঝুমুর অঞ্চল তার বাইরে ছিল। সে কারণে ঝুমুর পূর্ববঙ্গ, দক্ষিণ মধ্যবঙ্গ, উত্তরবঙ্গের বেশিরভাগ অংশেই মধ্যযুগীয় সাহিত্যের প্রথম দিকে ততটা প্রভাব ফেলেনি। সম্ভবত সেই কারণেই বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে ঝুমুর বা ঝুমরি নামে কোনো গান বা রাগের উল্লেখ নেই। প্রখ্যাত বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের মাতামহ দামোদর সেনের সঙ্গীত দামোদর গ্রন্থে কিন্তু প্রথম ঝুমুর শব্দের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী গান রাধানাথ মাঝির কণ্ঠে।

ঢোল, নাগড়া, তার যন্ত্রের মধ্যে কেন্দারা অর্থাৎ সরল বেহালা বা দোতারা, এবং অবশ্যই মিষ্টি সুরের জন্য বাঁশি। দলবদ্ধভাবে মেয়েদের হাতে হাত রেখে নাচ, কখনো বা পুরুষদের বাদ্যযন্ত্রের সঙ্গে ছন্দ মিলিয়ে পরিবেশন এক প্রাণবন্ত দৃশ্যের সৃষ্টি করে। ঝুমুর গানের প্রতিটি ছন্দে লুকিয়ে আছে আমাদের শিকড়ের টান, আমাদের মাটির পরিচয়। এর সরলতাতেই তার সৌন্দর্য, এর ঐতিহ্যেই তার শক্তি। কথায় কানে অনুষ্ঠানের শেষ গান দেবযানী ভট্টাচার্যর কণ্ঠে ঝুমুর।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, দেশের জনবিন্যাস রক্ষায় অনুপ্রবেশ বন্ধ করা অত্যন্ত জরুরি, বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং এর ভারত সফরকালে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত

0: দিক নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
1: কৃষকদের জন্য বীজের যোগান সুনিশ্চিত করতে 1,74,000 কুইন্টাল বীজের জাতীয় মজুদ ভান্ডার গড়ল কেন্দ্র।
0: কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে পেট্রোল ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে।
1: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে, সাময়িক বিপর্যস্ত জনজীবন।
0: প্রয়াত চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
1: মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আমেরিকা এবং ইরানের মধ্যে 60 দিনের সাময়িক যুদ্ধবিরতির খসড়া চুক্তি।
0: হুয়ের মহানির্দেশক টেড্রাস অ্যাডহানম গেব্রেসাস বলেছেন, কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টা সংঘাত, খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতার মতো কারণে জটিল হয়ে উঠছে।
1: আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকে ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
2: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहे। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट বর্ডার সুরক্ষা কে প্রজেক্ট কে তহত হম লে রহে।
1: এদিকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন 3টি শিবিরে সবথেকে বেশি সংখ্যক আটক রয়েছেন। সেখানে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা 350-র কাছাকাছি। হাকিমপুর চেকপোস্টে উপস্থিত 30-35 জন অনুপ্রবেশকারী কাজ হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, 3 দিন আগে 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তারপর থেকে এখনও পর্যন্ত কাউকে পুশব্যাক করা হয়নি। হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। পরবর্তী পর্যায়ে নাগরিকত্ব এবং পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হোল্ডিং সেন্টারগুলিতে থাকা ব্যক্তিদের খাদ্য, চিকিৎসা এবং মৌলিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। পরিচয় যাচাই এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
0: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং আগামীকাল ভারত সফরে আসছেন, থাকবেন 3 জুন পর্যন্ত। আজ বিকেলে নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। দুদেশের সামগ্রিক সম্পর্কের সবকটি দিকই এই আলোচনায় স্থান পাবে বলে তিনি উল্লেখ করেন।
3: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: ভারত চীন সীমান্ত বিষয়ক পরামর্শ সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজম WMCC-র সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, এই আলোচনা অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। বৈঠকে দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, পরিকাঠামো নির্মাণ এবং সীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। এর পাশাপাশি আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ স্তরের বৈঠক দ্রুত আয়োজনের বিষয়েও ভারত জোর দিয়েছে বলে তিনি জানান।
3: All illegal nationals who are staying in India, they will be dealt as per law. Now, in the case of Bangladesh, as I had informed you earlier, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. Once this nationality verification is done, then we'll be in a position to deport these people

0: these nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so. And it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue, so that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
1: এক প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, ভারত আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি এর জন্য প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সিডিসি কর্তৃপক্ষের হাতে এই সাহায্য তুলে দিয়েছেন। তিনি বলেন, আফ্রিকা মহাদেশে উদ্ভূত জনস্বাস্থ্য বিপর্যয় মোকাবিলার নতুন দিল্লি সম্ভাব্য সবরকম উপায়ে পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে অবৈধ অভিবাসীদের বিষয়ে শ্রী জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, ভারতে বসবাসকারী সমস্ত অবৈধ নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তা যাচাই করার জন্য ভারতের পক্ষ থেকে 2680টিরও বেশি মামলা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলেই ভারত তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে সক্ষম হবে। তবে বহু ক্ষেত্রে যাচাইকরণ প্রক্রিয়া গত 5 বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে। মুখপাত্র আরও জানান, 11টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে রয়েছে, তবে 14টি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী পার হয়ে নিরাপদে ভারতে ফিরে আসতে সক্ষম হয়েছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, গত এপ্রিল মাসে ভারতের একটি বাণিজ্য প্রতিনিধি দল আমেরিকা সফর করে। আগামী সপ্তাহে মার্কিন একটি দল ভারতে আসবে, যেখানে এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত দুপক্ষের মধ্যেই ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল জোর দিয়ে বলেন, ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশীয় চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে ভারত। অন্যদিকে বলিভিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতার উপর ভারত গভীর নজর রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
2: ভারতমুখী এবং বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3রা জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটির এসে পৌঁছানোর কথা। মিসেস কেরেস নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারটি 21 মে শারজা থেকে যাত্রা শুরু করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী গত 24 ঘণ্টায় 23টি বাণিজ্যিক জলযানকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে।
1: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সব শোধনাগারই সম্পূর্ণরূপে সচল রয়েছে। নতুন দিল্লিতে এক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন যে এলপিজি উৎপাদন বর্তমানে সর্বকালে সর্বোচ্চ স্তরে রয়েছে। এর পরিমাণ প্রতিদিন প্রায় 92,000 মেট্রিক টন।
3: LPG ka production, it also depends on the optimization activity which is taken up within the refinery, and that impacts the production, and that's why we have slight up and down. One thing. Second is, we are also giving the part of the pool for C3, C4 molecules. Third important thing is, some of the refineries have come back to operations, and other than that, we are getting more, you know, LPG because of the optimization from some of the refiners.
1: শ্রীমতী শর্মা আরও জানান যে কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। খুচরো বিক্রয় কেন্দ্রগুলির প্রসঙ্গে তিনি বলেন, 150টি জেলায় পেট্রোলের বিক্রিতে 30% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অন্যদিকে 156টি জেলায় এই বৃদ্ধির হার 30%-এর বেশি। তিনি বলেছেন যে সরকার সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করছে।
2: কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বলেছেন যে কৃষকদের কাছে বীজের যোগান সুনিশ্চিত করার লক্ষ্যে 1,74,000 কুইন্টালের জাতীয় বীজ ভাণ্ডার গড়ে তোলা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী চৌহান বলেন যে এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য কৃষকদের আর আলাদা কোনো নথিপত্রের প্রয়োজন হবে না। সার বিতরণের স্বচ্ছতা বজায় রাখা, কালোবাজারি রোধ করা এবং প্রকৃত কৃষকদের কাছে সারের সঠিক সরবরাহ সুনিশ্চিত করার উপর শ্রী চৌহান বিশেষ জোর দেন।
4: सबने मिलकर ये तय किया है कि जो घटिया पेस्टिसाइड है वो एक बड़ी समस्या है। बीज भी गुणवत्तापूर्ण मिले और घटिया पेस्टिसाइड, उस पर जितने सैंपल उठाना चाहिए उतने सैंपल उठाएं। लैब्स कई राज्यों में है लेकिन उनको परफेक्ट करने का काम करें। NABL प्रमाणित लैब वहां उन राज्यों में हो, इस पर भी व्यापक पैमाने पर चर्चा हुई है। हम लोग इस पर भी नकली के खिलाफ कड़ी कार्रवाई की जाए, व्यापक अभियान चलाया जाए।
2: শ্রী চৌহান আরও বলেন যে কৃষকদের স্বার্থ রক্ষা করা এবং সার যাতে শুধুমাত্র কৃষিকাজে ব্যবহৃত হয় তা সুনিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
1: সুপ্রিম কোর্ট আজ সারা দেশে সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে কোনো মামলার রায় সংরক্ষিত রাখার 3 মাসের মধ্যেই তা ঘোষণা করতে হবে। শীর্ষ

0: আদালত আরও উল্লেখ করেছে যে রায় প্রদানে বিলম্ব হলে মামলাকারীদের অপূরণীয় ক্ষতির আশঙ্কা থাকে। ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে যুক্ত মামলাগুলিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। এই বিষয়টির ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ নির্দেশ দেয় যে জামিন আবেদনের ওপর আদেশ অবশ্যই সেই দিনই ঘোষণা করতে হবে, আর যদি কোনো কারণে আদেশ সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিনের মধ্যেই ঘোষণা করতে হবে ও ওয়েবসাইটে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত আরও জানিয়েছে যে জামিন বা সাজার স্থগিতাদেশ সংক্রান্ত আদেশ ঘোষণার পরেই তা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে এবং বিচারাধীন বন্দীকে অগ্রাধিকারের ভিত্তিতে সেই দিনই অথবা পরের দিনের মধ্যেই মুক্তি দিতে হবে।
1: প্রাথমিক শিক্ষকদের টিট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এই সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আবেদন আজ দুই বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মনমোহনের বেঞ্চ আগের নির্দেশের সামান্য সংশোধন করায় এই রাজ্যসহ দেশের অন্যান্য প্রান্তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সামান্য স্বস্তি হল পুরোপুরি সুরাহা মিলল না। শীর্ষ আদালত এদিন নির্দেশে জানিয়েছে কর্মরত প্রাথমিক শিক্ষকদের 2028 সালের 31 অগস্টের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। এর আগে 2025 সালের 1 সেপ্টেম্বর আদালত নির্দেশ দিয়েছিল দুবছরের মধ্যে সব প্রাথমিক শিক্ষক যারা টেট পাস করেননি তাদের বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে, না হলে তাদের চাকরি থেকে স্বেচ্ছাবর্ষণ নিতে হবে। অবসরকালীন সুযোগ সুবিধা তারা পাবেন। এর পাশাপাশি যেসব শিক্ষকদের চাকরির মেয়াদ 5 বছরের কম রয়েছে তাদেরই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে না, ফলে বিপদে পড়ে যান দেশের প্রায় 33 লক্ষাধিক কর্মরত প্রাথমিক শিক্ষক। এরপরেই তারা শীর্ষ আদালতের কাছে আবেদন জানান মূল রায় যে সময়কাল ছিল তার থেকে 1 বছর মেয়াদ বাড়ানো হল।
0: সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হওয়া ত্রুটিগুলির দায় নেওয়ার উপর জোর দিয়েছে। দুই বিচারপতি পি এস নরসিংহা এবং অলোক আরাধের একটি বেঞ্চ এই বিষয়ে বিভিন্ন আবেদনের শুনানি চলছিল, যার মধ্যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পুনর্গঠন করে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের নির্দেশ চাওয়ার আবেদনও ছিল। বেঞ্চ কেন্দ্রকে একটি হলফনামা দাখিল করতে বলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুনানি হবে বলে জানিয়েছে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, শিক্ষার্থীরা যাতে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন না থাকেন তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আগামী মাসের 21 তারিখে পুনর্নির্ধারিত নিট UG পরীক্ষার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
1: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড CBSE জানিয়েছে যে পোস্ট রেজাল্ট অ্যাক্টিভিটি পোর্টাল সোমবার 1 জুন থেকে সক্রিয় করা হবে। আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের স্বচ্ছ প্রক্রিয়া সুনিশ্চিত করতে পোর্টালটি চালু করা হচ্ছে। এটি মূল্যায়নের সর্বোচ্চ মান প্রতিষ্ঠা করবে। যে কোনো তথ্যের জন্য CBSE টেলি পরামর্শ হেল্পলাইন 1800118004 এবং রেজাল্টস CBSE2026@cbseshiksha.in এ যোগাযোগ করতে পারেন ছাত্রছাত্রীরা।
0: কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্ধারামাইয়াকে তাঁর দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সিদ্ধারামাইয়া গতকাল লোকভবনে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
1: পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় প্রয়াত আজ ভোরে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত ধওলাগুড়ি গ্রামে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। 2023 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।
0: কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিং এর প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনাথ সিং বলেন, কৃষকদের স্বার্থে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার তাকে দেশবাসীর অন্তরে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অন্যদিকে শিবরাজ সিং চৌহান বলেন, চৌধুরী চরণ সিংহ তার সমগ্র জীবন জাতির উন্নতি এবং কৃষকদের কল্যাণে উৎসর্গ করেছিলেন।
1: উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ সেতুর স্ল্যাব ধসে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকার চালানো হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক বলে বর্ণনা করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
0: কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে এই প্রাকৃতিক দুর্যোগে মৃত 7 জনের পরিবারকে রাজ্য সরকার 4 লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আহতদের চিকিৎসারও দায়িত্ব নেওয়া হবে বলে নবান্ন আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এদিকে ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিলেছে, তবে সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। একটি প্রতিবেদন।
2: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়

0: বৈশাখীর ফলে তীব্র অস্বস্তিকর গরম থেকে রেহাই মিললেও কলকাতা সহ বেশ কিছু জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কলকাতায় সর্বাধিক 88 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত প্রায় 41 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রিন্সেপ ঘাটে চক্ররেলের লাইনের কাছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্তত 25টি জায়গায় গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকে বিমান চলাচল। ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাউনি। আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
1: আজকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী কিছু কিছু জায়গায় হয়েছে, যেমন আমাদের কলকাতাতেও আজকে কালবৈশাখী হয়েছে। আগামীকাল রাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হওয়া, আর কলকাতাতে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, তবে কালকে আজকের তুলনায় সম্ভাবনা একটু কম রয়েছে।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: প্রয়াত চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আজ সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। সকাল থেকে নন্দনে এবং NT1 স্টুডিওতে বহু মানুষ ফুলমালায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। একটি প্রতিবেদন।
3: সময়টা রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরের বছর 2012। বাংলা চলচ্চিত্রে ভূতের ভবিষ্যতের জিজ্ঞাসা নিয়ে একরকম হই হই করে তার আত্মপ্রকাশ, ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস, সরাসরি অথবা তির্যক স্পষ্ট রাজনৈতিক ভাষ্য তার ছবির মূল আকর্ষণ। গত বুধবার দুপুরে পরিচালক অনিক দত্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় সাংস্কৃতিক মহল। আজ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্তসহ বহু বিশিষ্ট মানুষ। অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর স্মৃতিচারণে বলেন,
4: পৃথিবীর ইতিহাসে দেখবি মানুষ মরে গেলে তখন তাকে নিয়ে অনেক কিছু চর্চা হয়। আমরা জীবদ্দশায় মানুষকে একা করে দিই, জীবদ্দশায় তার সম্পর্কে অনেক কিছু বলি যেগুলো মানে শ্রুতি নন্দন, শ্রুতি মধুর নয়।
3: অভিনেত্রী বিধায়ক রূপা গাঙ্গুলি,
5: বারবার সরকারের তরফ থেকে অপমান করা হচ্ছে, ওর সিনেমাগুলোকে বন্ধ করানোর চেষ্টা, সে শোধটা তুলতাম কিন্তু ও সুযোগটা দিল না।
3: আশ্চর্য প্রদীপ বরুণবাবুর বন্ধু থেকে যত কাণ্ড কলকাতায়, সবখানেই তিনি হয়ে রইলেন অপরাজিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
6: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এখন বিদেশের খবর।
2: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। বর্তমানে দুপক্ষই সাময়িক 60 দিনের সমঝোতা চুক্তি পর্যালোচনা করছে। এর লক্ষ্য বর্তমান সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেন যে আলোচনাকারীরা প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি রয়েছে। অন্যদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তারা জোর দিয়ে বলেছে যে তেহরান কথার তুলনায় বাস্তবসম্মত পদক্ষেপ দেখতে চায়। এই কূটনৈতিক প্রচেষ্টায় আঞ্চলিক মধ্যস্থতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের সাম্প্রতিক সরাসরি আলোচনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলি দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এই দেশগুলির কাছে সংঘর্ষ বিরতি ভেঙে পড়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং অস্তিত্বের সংকট। তাদের গুরুত্বপূর্ণ পরিকাঠামো, লবণমুক্তকরণ কেন্দ্র এবং আন্তর্জাতিক নৌপথ এখনও সরাসরি ঝুঁকির মুখে রয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সংক্রান্ত সর্বশেষ জটিলতাগুলি মেটাতে কাতার বিশেষজ্ঞ মধ্যস্থতাকারী দল তেহরানে পাঠিয়েছে। একই সঙ্গে দোহা এমন একটি নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে যাতে ইরানের জন্য জারি করা অর্থ শুধুমাত্র মানবিক সহায়তার ক্ষেত্রেই ব্যয় হয়। এর মাধ্যমে একদিকে যেমন সন্দিহান ওয়াশিংটনকে আশ্বস্ত করার চেষ্টা চলছে, অন্যদিকে তেহরান যে অর্থনৈতিক স্বস্তি অবিলম্বে চাইছে তারও ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লেবাননের ইস্যু। তেহরান চাইছে এই সমঝোতা চুক্তি যেন সমগ্র অঞ্চলের সব সংঘাতের নিরসনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং সাধারণ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। বর্তমানে যে খসড়া

0: মিলি আছে তাতে লেবাননের পরিস্থিতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই, ফলে তৃতীয় কোনো পক্ষ জড়িয়ে পড়লে যে কোনো সময় সমগ্র সমঝোতা প্রক্রিয়া ভেঙে পড়তে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিস্থিতির জটিলতার কথা স্বীকার করে বলেছেন, সংঘর্ষ বিরতির পরিস্থিতি সবসময় কিছুটা জটিল হয়, তবে তিনি বলেন সংঘর্ষ বিরতি এখনও বহাল রয়েছে। সুইডেনের ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো সর্বশেষ প্রস্তাবের জবাবের জন্য এখনও ইরানের অপেক্ষায় রয়েছে আমেরিকা। পরিস্থিতিতে সামান্য ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে কর্মরত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অভিযানে কর্মরত সাহসী মহিলা ও পুরুষদের অটল অঙ্গীকারের প্রশংসা করেছেন।
0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর মহানির্দেশক টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস বলেছেন, কঙ্গো ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশে চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ অন্যান্য বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। কঙ্গো রাজধানী কিনশাসার বিমানবন্দরে সাংবাদিকদের ঘেব্রিয়েসাস বলেন, ইবোলা শিকার হওয়া জনগণের পাশে থাকার বার্তা দিতেই তিনি সেদেশে পৌঁছেছেন।
1: হু আজ জানিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো DRC-তে 906 জন ইবোলায় আক্রান্ত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে ইবোলায় আক্রান্ত হয়ে 223 জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে, যা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। DRC কঙ্গোতে ইবোলার বুন্দিবুগি ও স্ট্রেনের প্রাদুর্ভাব দেখা গেছে।
0: আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওইসব অঞ্চল থেকে আগত যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ত্রিপাক্ষিক স্বাস্থ্য বিবৃতি জারি করেছে। আগামী ফিফা বিশ্বকাপে দর্শক, ক্রীড়াবিদ এবং পর্যটকদের কথা মাথায় রেখেই তিন দেশের এই সমন্বিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইবোলা ভাইরাস আটকাতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইবোলা ভাইরাসের সংক্রমণ থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও রুবিও জানান। এবার খেলার খবর।
1: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারত পুরুষদের ডাবলস ও মিক্সড ডাবলসে সেমিফাইনালে উঠেছে। আর পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনাল ম্যাচে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি মালয়েশিয়ার কাংখাই জিং ও অ্যারন্তাইকে 19-21, 21-17, 21 তার গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। সেমিফাইনালে ভারতীয় জুটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কিম ওন হো ও সেও সাংজের মুখোমুখি হবেন। মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন মালয়েশিয়ার চেন ত্যাং জি ও তো ইউই খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলে ধ্রুব কাপিলা ও তানিশা ক্রস্টো শেষ চারে পৌঁছে যান।
0: নিউ চন্ডীগড়ের PCN নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্য রেখেছে। রাজস্থান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 214 রান করে। এই ম্যাচে যে দল জয়ী হবে আগামী রবিবার আহমেদাবাদে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। এবার দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজকের বিষয় কাল বৈশাখী।

জ্যৈষ্ঠ মাসের বিকেল, অতি দীর্ঘ দগ্ধ দিনের পর মাঝে মাঝে একখণ্ড কালো মেঘ হঠাৎ সারা আকাশ ছেয়ে ফেলে। প্রবল ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি স্বল্পস্থায়ী হলেও মুহূর্তে জুড়িয়ে দেয় সমস্ত দহন জ্বালা। এই বজ্রঝঞ্ঝারি পোশাকী নাম কালবৈশাখী। তার ভয়ঙ্কর রূপের মধ্যে যে অবর্ণনীয় সৌন্দর্য লুকিয়ে থাকে তা ফুটে ওঠে গানে ও কবিতায়।

বৈশাখী এই ঝড়ের ভয়াবহতা ও আকস্মিকতার রূপক হিসেবে একাধিক ব্যবহার আমরা দেখতে পাই বাংলা চলচ্চিত্রেও। রবীন্দ্রনাথের নষ্টনীড় অবলম্বনে সত্যজিৎ রায়ের চারুলতায় অমলের প্রবেশ, সেও তো এই ঝড়ের আবহেই।

কিন্তু ঝড় থেমে গেলে সমস্ত প্রকৃতি শান্ত হয়ে যায়, তবু রয়ে যায় ধ্বংসের চিহ্নটুকু। পথের পাঁচালী ছবিতে যে ঝড়ের রাতে দুর্গার চলে যাওয়া তার তাণ্ডবের সমস্ত চিহ্নের সাক্ষী বহন করে। শান্ত নীরব প্রকৃতির বুক চিরে দুর্গার মা সর্বজয়ার কান্না আর তার বাবা হরিহরের হাহাকার যেন স্থবির করে দেয় সমস্ত বহমানতাকে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দেশের জনবিন্যাস রক্ষায় অনুপ্রবেশ বন্ধ করা অত্যন্ত জরুরি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং খ্লাইং এর ভারত সফরকালে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
0: কৃষকদের জন্য বীজের যোগান নিশ্চিত করতে 1,74,000 কুইন্টাল বীজের জাতীয় মজুত ভান্ডার গড়ল কেন্দ্র।
1: কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে পেট্রোল ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
0: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে, সাময়িক বিপর্যস্ত জনজীবন।
1: প্রয়াত চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
0: মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আমেরিকা ও ইরানের মধ্যে 60 দিনের সাময়িক যুদ্ধবিরতির খসড়া চুক্তি।
1: হুয়ের মহানির্দেশক টেড্রস অ্যাডানাম ঘেব্রেসাস বলেছেন, কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টা সংঘাত, খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতার মতো কারণে জটিল হয়ে উঠছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত। আসর পরিচালনায় থাকবেন প্রমিতা মল্লিক।
1: নমস্কার সকলকে, এদিকের সবাইকে, আবার ওদিকের সবাইকেও। তাহলে আকাশ আমায় ভরল আলোয়ে গানটা অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম, এবারে বাকি অর্ধেকটাকে শেষ করি। আমরা সঞ্চারী থেকে একটু শুরু করে দিই আগে গানটা, তারপর আবার পুরো গানটা একবার সবাই মিলে গাওয়া যাবে।

এখানে থামব। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করলে সবাই, যে যতবার আকাশামায় ভুললো আলো এটা ফিরে আসছে, সব জায়গায় কিন্তু আকাশ রেসা, শুদ্ধ ওই স্থায়ের শেষটায় যখন সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির, ওই যে নাচের আবির হাওয়ায় হানে আকাশ, এই সুরটা খালি একমাত্র আলাদা হচ্ছে। আচ্ছা, আরেকবার আমরা সঞ্চারী থেকে শেষ অবধি করি, করে যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে না,

0: একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হয়, এই যে দুবার গাওয়া একবার গাওয়া এগুলোতে কিন্তু খুব একটা কিছু এসে যায় না। কখন এসে যায় না? যখন তালের কোনো হেরফের হচ্ছে না। কিন্তু কখন এসে যায়? যখন আমরা দেখি যে একটা লাইন পরের বার রিপিটেশনের সময় সুরটা একটু বদলে যাচ্ছে, সেটা আমাদের মনে রাখতে হয়। বুঝতে পেরেছো তোমরা? এটা মাথায় রাখবে যে তখন কিন্তু সেই লাইনটাকে রিপিট করতেই হবে। কিন্তু এই যে এই ধরনের ওলে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস, এটা আমি যদি দুবার গাই, আমি দুবার গাইতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। তাই জন্য স্বরলিপিতে যদি তোমরা দেখো, বাড়ি গিয়ে যদি স্বরলিপি দেখো, দেখবে যে এটা তো দুবার নেই, কিন্তু আমি তাও দুবার করলাম, এটা করতে ভালো লাগবে, গাইলে সুন্দর লাগবে আপনি। সেই জন্য তো এবারে এই গানটা সুন্দর করে একবার তোমরা গাও, আর পুরো গানটা গাওয়া হয়ে গেলে তারপরে আমি একটা ছোট্ট এই গানটা সম্বন্ধে কথা বলবো। তোমাদের মনে আছে তো যে এই গানটা হচ্ছে ফাল্গুনীর গান?
1: হ্যাঁ,
0: চলো প্রথম থেকে নি। 1 2 1 2 3

0: থামাচ্ছি শেষের দিকটার জন্য। এই যে তোমরা বললে না ওরে শিরিশ ওরে শিরিশ, মৃদু হাসির অন্তরালে, হাসি না কিন্তু এতে, হ্যাঁ হাসি চন্দ্রবিন্দু নেই, হাস ডাক হাস তাতে চন্দ্রবিন্দু আছে,
1: হাসি
0: হাসি লাফটার স্মাইল তাতে কিন্তু নেই চন্দ্রবিন্দু। ওইখানটা আরেকবার আমি শুনে নিচ্ছি, একবারই করো তাহলে হবে।
2: দিদি শেষ লাইনটার মানে দমটা কিভাবে নেব
1: যদি এইটাই বলতে যাচ্ছি,
0: তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয়টা নিয়ে আনো, শুধু একবার করো তাহলে হবে।

0: আরেকটা কথা তোমাদের একটু বলতে চাই, গানটা শেখা হলো তো, এই রবীন্দ্রনাথের সব এই ধরনের গানে না দেখবে প্রকৃতি, বিশ্ব প্রকৃতিও যেন মানুষের মতন একটা চরিত্র হয়ে ওঠে। এই গানটা যদি ফাল্গুনি নাটক
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হতে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভান্ডার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4,00,000 টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে।

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাটের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর G7 এবং G13 এই দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, রাডার এবং আধুনিক বেড়া সহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি। এই নতুন মডেলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাশাপাশি স্থানীয় নাগরিক প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্য অনুপ্রবেশসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফ কে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচলাবস্থার অবসান হতে চলেছে।
1: हमारी सुरक्षा की सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर बन फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
0: শ্রী শাহ ছয় দশক ধরে দেশের সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফ এর প্রশংসা করেন। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট দুতফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবান্নে আজ ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027 এর 1 মার্চ। সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সকাল 11টায় লোকভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রীদের বহু প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে নবান্ন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এবারের সম্প্রসারণে একসঙ্গে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভান্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন তিনি। কৃষি ঋণ ও কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। তিনি ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হবে। এই কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য শ্রী প্রধান সকলের সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত, এক্ষেত্রে তাদের বিশ্বাসভঙ্গ হয়েছে বলে তিনি স্বীকার করে নেন। সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ত্রুটির দায় নেওয়ার উপর জোর দিয়েছে। দুই বিচারপতি পি এস নরসিংহ এবং অলোক আরাধের

0: একটি বেঞ্চ এই বিষয়ে বিভিন্ন আবেদনের শুনানি চলছিল, যার মধ্যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পুনর্গঠন করে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের নির্দেশ চাওয়ার আবেদনও ছিল। বেঞ্চ কেন্দ্রকে একটি হলফনামা দাখিল করতে বলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুনানি হবে বলে জানিয়েছে। দিল্লি সরকার আগামী মাসের 21 তারিখে ডাক্তারিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026 পরীক্ষার্থীদের জন্য দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সমাজমাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, পরীক্ষার্থীরা তাদের বৈধ অ্যাডমিট দেখালেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 60 দিনের খসড়া সমঝোতা স্মারকপত্রের পর্যালোচনা করেছে। চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আজ সম্পন্ন হয় কেয়ারতলা মহাশ্মশানে। বহু মানুষ ফুলমালায় তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। একটি প্রতিবেদন।
1: সময়টা রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরের বছর 2012। বাংলা চলচ্চিত্রে ভূতের ভবিষ্যতের জিজ্ঞাসা নিয়ে একরকম হই হই করে তার আত্মপ্রকাশ, ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস, সরাসরি অথবা তির্যক স্পষ্ট রাজনৈতিক ভাষ্য তার ছবির মূল আকর্ষণ। গত বুধবার দুপুরে পরিচালক অনিক দত্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় সাংস্কৃতিক মহল। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে, সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ, অভিনেত্রী বিধায়ক রূপা গাঙ্গুলি।
2: বারবার সরকারের তরফ থেকে অপমান করা হচ্ছে, ওর সিনেমাগুলোকে বন্ধ করানোর চেষ্টা, সে শোধটা তুলতাম কিন্তু ও সুযোগটা দিল না।
1: আশ্চর্য প্রদীপ বরুণবাবুর বন্ধু থেকে যত কাণ্ড কলকাতায়, সবখানেই তিনি হয়ে রইলেন অপরাজিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও ঝড়ের তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এদিকে প্রাকৃতিক দুর্যোগে মৃত 7 জনের পরিবার পিছু পশ্চিমবঙ্গ সরকার 4 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।
3: সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিং করছে, পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।
0: IPL ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে গুজরাট 5 ওভারে বিনা উইকেট হারিয়ে 59 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকালে 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 30শে মে শনিবার মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। শনিবার প্রথম অধিবেশন, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় ভোর 5:56। সকাল 6:05 শুনতে পাবেন অনুষ্ঠান সুচিন্তন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে ভৈরবী ও বসন্ত মুখার্জির আগে গিটার পরিবেশন করবেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:40

সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, সকাল 8:30 অনুষ্ঠান পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। সকাল 8:45 কীর্তন অনুষ্ঠান, শিল্পী দীপাকর। সকাল 9:00 ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সকাল 10:30 তরজা গান, পরিবেশনায় থাকবেন সুকুমার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। সকাল 11:00 শিল্প প্রাঙ্গণ, তাঁত শিল্পীদের বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত এবং গমিরা মুখোশ নৃত্য বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ঘ্য ঘোষাল। শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বাদে। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। দুপুর 12:30 নাটক করুণাদি, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় দুপুর 2:30। মৈত্রীপ্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে নিরুপমা, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন অনুষ্ঠান, তামাক বিরোধী দিবস বিষয়ে ডক্টর পার্থসারথি ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অলোক কর। 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় মাধবী লতা সাহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। সন্ধ্যা 6:20 ক্ষেতখামারের কথা, বীজ সংরক্ষণাগার বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে অর্শের চিকিৎসায় লেজার বিষয়ে বলবেন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। সন্ধ্যে 7:00 তরজা গান, পরিবেশনায় সুকুমার মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া, অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। রাত 8:15 অনুষ্ঠান শ্রবণী, প্রথমে শুনবেন কথিকা, গল্পে লেখা সত্যি বলেছেন অমর মিত্র, পরে স্বরচিত কবিতা পাঠে যশোধরা রায়চৌধুরী। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে অনুষ্ঠানে বিশ্ব বহুবিধ স্ক্লেরোসিস দিবস বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে বাঁশি পরিবেশন করবেন শিল্পী পাঞ্চজন্য দে, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সমীর নন্দী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ শনিবার 30 মে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন তিন তালে তবলা, শিল্পী সমীর চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা তাল তিন তাল শিল্পী সমীর চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, দেশের জনবিন্যাস রক্ষায় অনুপ্রবেশ বন্ধ করা অত্যন্ত জরুরি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর ভারত সফরকালে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
0: কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে।
1: কৃষকদের জন্য বীজের যোগান নিশ্চিত করতে 1,74,000 কুইন্টাল বীজের জাতীয় মজুদ ভান্ডার গড়ল কেন্দ্র।
0: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে, সাময়িক বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত খবর, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় তিনি বলেন, ক্ষমতায় আসা 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

0: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
1: এদিকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যে ১১টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট ৩৮৬ জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে তিনটি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। সেখানে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা ৩৫০র কাছাকাছি। হাকিমপুর চেকপোস্টে উপস্থিত ৩০ থেকে ৩৫ জন অনুপ্রবেশকারীকে আজ হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। বিএসএফ সূত্রে জানা গেছে, ৩ দিন আগে ৩০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তারপর থেকে এখনো পর্যন্ত কাউকে পুশব্যাক করা হয়নি। হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। পরবর্তী পর্যায়ে নাগরিকত্ব পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হোল্ডিং সেন্টারগুলিতে থাকা ব্যক্তিদের খাদ্য, চিকিৎসা এবং মৌলিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। পরিচয় যাচাই এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
2: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল ভারত সফরে আসছেন, থাকবেন ৩রা জুন পর্যন্ত। আজ বিকেলে নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। দুদেশের সামগ্রিক সম্পর্কের সব দিকই এই আলোচনায় স্থান পাবে বলে তিনি উল্লেখ করেন। ভারত চীন সীমান্ত বিষয়ক পরামর্শ এবং সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজম WMCC সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, এই আলোচনা অত্যন্ত গঠনমূলক এবং ফলপ্রসূ হয়েছে। বৈঠকে দুপক্ষের সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, পরিকাঠামো নির্মাণ এবং সীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। এর পাশাপাশি আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ স্তরের বৈঠক দ্রুত আয়োজনের বিষয়েও ভারত জোর দিয়েছে বলে তিনি জানান।
3: Meeting that happened between India and China on border affairs. This meeting, as you know, it happened on 27th. We have conveyed to you that these talks, discussions were constructive and forward-looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building and border cooperation. Indian side stressed on the early meeting of the next expert-level mechanism on trans-border rivers as well.
2: এক প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, ভারত আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC জন্য প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার CDC কর্তৃপক্ষের হাতে সাহায্য তুলে দেন। তিনি বলেন, আফ্রিকা মহাদেশ উদ্ভূত জনস্বাস্থ্য বিপর্যয় মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সবরকম উপায়ে পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে বেআইনি অভিবাসীদের বিষয়ে শ্রী জয়সওয়াল স্পষ্টভাবে জানিয়ে দেন, ভারতে বসবাসকারী সব অবৈধ নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তা যাচাই করার জন্য ভারতের পক্ষ থেকে ২৬৮০টির বেশি মামলা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই জাতীয়তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই ভারত তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে সক্ষম হবে। তবে বহু ক্ষেত্রে যাচাইকরণ প্রক্রিয়া গত ৫ বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে।
3: All illegal nationals who are staying in India, they will be dealt as per law. Now, in the case of Bangladesh, as I had informed you earlier, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. Once this nationality verification is done, then we'll be in a position to deport these people. These nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so. And it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue. So that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
1: ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। ৩রা জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটির এসে পৌঁছানোর কথা। নিস কেরোস নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারটি ২১শে মে শারজা থেকে যাত্রা শুরু করে।

সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। সব শোধনাগারই সম্পূর্ণরূপে সচল রয়েছে। নতুন দিল্লিতে এক আন্তমন্ত্র সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন যে এলপিজি উৎপাদন বর্তমানে সর্বকালের সর্বোচ্চ স্তরে রয়েছে। এর পরিমাণ প্রতিদিন প্রায় 92,000 মেট্রিক টন। শ্রীমতী শর্মা আরও বলেন যে কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। খুচরো বিক্রয় কেন্দ্রগুলি প্রসঙ্গে তিনি বলেন, 150 জেলায় পেট্রোলের বিক্রিতে 30% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অন্যদিকে 156 জেলায় এই বৃদ্ধির হার 30%-এরও বেশি। তিনি বলেছেন যে সরকার সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বলেছেন যে কৃষকদের কাছে বীজের যোগান সুনিশ্চিত করার লক্ষ্যে 1,74,000 কুইন্টালের জাতীয় বীজ ভান্ডার গড়ে তোলা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী চৌহান বলেন যে এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। তিনি বলেছেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য কৃষকদের আর আলাদা কোনো নথিপত্রের প্রয়োজন হবে না।
1: সুপ্রিম কোর্ট ছাড়া দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে কোনো মামলার রায় সংরক্ষিত রাখার 3 মাসের মধ্যেই তা ঘোষণা করতে হবে। শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে যে রায় প্রদানে বিলম্ব হলে মামলাকারীদের অপূরণীয় ক্ষতির আশঙ্কা থাকে। ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে যুক্ত মামলাগুলিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। এই বিষয়টির উপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ নির্দেশ দেয় যে জামিন আবেদনের উপর আদেশ অবশ্যই সেই দিনই ঘোষণা করতে হবে, আর যদি কোনো কারণে আদেশ সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিনের মধ্যেই ঘোষণা করতে হবে এবং ওয়েবসাইটে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত আরও জানিয়েছে যে জামিন বা সাজার স্থগিতাদেশ সংক্রান্ত আদেশ ঘোষণার পরই তা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে এবং বিচারাধীন বন্দীকে অগ্রাধিকারের ভিত্তিতে সেই দিনই অথবা পরের দিনের মধ্যেই মুক্তি দিতে হবে।
0: কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে এই প্রাকৃতিক দুর্যোগে মৃত 7 জনের পরিবারকে রাজ্য সরকার 4,00,000 টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আহতদের চিকিৎসারও দায়িত্ব নেওয়া হবে বলে নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এদিকে ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিলেছে, তবে সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একটি প্রতিবেদন,
2: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর ফলে তীব্র অস্বস্তিকর গরম থেকে রেহাই মিললেও কলকাতা সহ বেশ কিছু জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কলকাতায় সর্বাধিক 88 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত প্রায় 41 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রিন্সেপ ঘাটে চক্ররেলের লাইনের কাছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্তত 25টি জায়গায় গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকে বিমান চলাচল। ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাউনি। আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
3: আজকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী কিছু কিছু জায়গায় হয়েছে, যেমন আমাদের কলকাতাতেও আজকে কালবৈশাখী হয়েছে। আগামীকাল রাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হওয়া, আর কলকাতাতে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, তবে কালকে আজকের তুলনায় সম্ভাবনা একটু কম রয়েছে।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রয়াত চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আজ সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। সকাল থেকে নন্দন এবং NT1 স্টুডিওতে বহু মানুষ ফুলমালায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। একটি প্রতিবেদন,
4: সময়টা রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরের বছর 2012। বাংলা চলচ্চিত্রে ভূতের ভবিষ্যতের জিজ্ঞাসা নিয়ে একরকম হই হই করে তার আত্মপ্রকাশ, ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস, সরাসরি অথবা তির্যক স্পষ্ট রাজনৈতিক ভাষ্য তার ছবির মূল আকর্ষণ। গত বুধবার দুপুরে পরিচালক অনিক দত্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় সাংস্কৃতিক মহল। আজ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়,

0: রঞ্জন দত্তসহ বহু বিশিষ্ট মানুষ। অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর স্মৃতিচারণে বলেন,
1: পৃথিবীর ইতিহাসে দেখবি মানুষ মরে গেলে তখন তাকে নিয়ে অনেক কিছু চর্চা হয়। আমরা জীবদ্দশায় মানুষকে একা করে দিই, জীবদ্দশায় তার সম্পর্কে অনেক কিছু বলি যেগুলো মানে শ্রুতি নন্দন, শ্রুতি মধুর নয়।
0: অভিনেত্রী বিধায়ক রূপা গাঙ্গুলি,
2: বারবার সরকারের তরফ থেকে অপমান করা হচ্ছে, ওর সিনেমাগুলোকে বন্ধ করানোর চেষ্টা, সে শোধটা তুলতাম কিন্তু ও সুযোগটা দিল না।
0: আশ্চর্য প্রদীপ বরুণবাবুর বন্ধু থেকে যত কাণ্ড কলকাতায়, সবখানেই তিনি হয়ে রইলেন অপরাজিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
4: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারত পুরুষদের ডাবলস এবং মিক্সড ডাবলসে সেমিফাইনাল উঠেছে। আজ পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনাল ম্যাচে চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি মালয়েশিয়ার কাং খাই জিং এবং অ্যারন তাইকে 19-21, 21-17, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছান। সেমিফাইনালে ভারতীয় জুটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কিম ইয়ন হো ও সেও সাংজের মুখোমুখি হবেন। মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন মালয়েশিয়ার চেন ত্যাং জি এবং তো হি ইউ খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্টো শেষ চারে পৌঁছে যান। ভারতীয় জুটি সেই সময় 16-18 গেমে পিছিয়ে ছিলেন।
3: পোল্যান্ডের ইগা সুয়াতেক ফরাসি ওপেনের মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে উঠেছেন। আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় বাছাই সুয়াতেক স্বদেশীয় অবাছাই মাগদা লিনেত্তিকে 6-4, 6-4 স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। অষ্টম বাছাই মীরা আন্দ্রিভা চেক প্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে 6-4, 6-2 সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন।
4: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের জনবিন্যাস রক্ষায় অনুপ্রবেশ বন্ধ করা অত্যন্ত জরুরি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
3: মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর ভারত সফরকালে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
4: কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
3: কৃষকদের জন্য বীজের যোগান নিশ্চিত করতে 1,74,000 কুইন্টাল বীজের জাতীয় মজুত ভাণ্ডার গড়ল কেন্দ্র।
4: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ দুপুরে কালবৈশাখী তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে, সাময়িক বিপর্যস্ত জনজীবন। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
3: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মৈত্রী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গান। আমি বসে বসে তাই ভাবি, নদী কোথা হতে এলো নাবি, কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে। নদী বয়ে যায় পাহাড় জঙ্গল শহর গ্রাম জনপদ পেরিয়ে, নদী ছুটে চলে মোহনার দিকে সাগরের টানে। নদীর এই এঁকে বেঁকে চলা সহজ গতিপথে কত চড়াই উতরাইয়ের নীরব দর্শক সে, তার প্রতিটি বাঁকেই লুকিয়ে রয়েছে কোনো গল্প, ঠিক আমাদের জীবনপথের মতোই। আজ মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানের অনুষ্ঠানে নদীর সঙ্গে জীবনবোধের যোগসূত্র খুঁজতে বসেছি আমি অনন্যা। আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পথের নিশানা দেবে গানের সুর। আসলে কবি সাহিত্যিক কণ্ঠশিল্পীদের লেখায়

নদীর কথা এসেছে বারবার, প্রেমে বিরহে উচ্ছলতায় নিঃসঙ্গতায়। নদীর স্রোতের কাছেই মানুষ প্রশ্নের উত্তর খুঁজেছে। নদীর বহমান স্রোতই দেশের এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্তকে বেঁধে দিতে পারে, একই ঠিকানায়, একই স্রোতে, তোমার আমার ঠিকানা। প্রথম গান রুমা ঘোর ঠাকুরতার কণ্ঠে।

আচার্য জগদীশচন্দ্র বসু ভাগীরথীর উৎস সন্ধানে রচনায় লিখেছেন, নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলেই একাকী নদী তীরে আসিয়া বসিতাম। তিনি লিখছেন, ছোট ছোট ঢেউগুলো তীরভূমিতে আছড়ে পড়ে কুলুকুলু গান গেয়ে অবিশ্রান্ত বয়ে যেত, আর যখন অন্ধকার গাঢ় হয়ে আসত, বাইরের কোলাহল আস্তে আস্তে একেবারে বন্ধ হয়ে যেত, তখন সেই নদীর কুলুকুলু ধ্বনিতেই তিনি কত কথা শুনতে পেতেন। তিনি লিখছেন, কখন মনে হইত এই যে অজস্র জলধারা প্রতিদিন চলিয়া যাইতেছে, ইহা তো কখনো ফিরে না, তবে এই অনন্ত স্রোত কোথা হইতে আসিতেছে, ইহার কি শেষ নাই। নদীকে জিজ্ঞাসা করিতাম, তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর করিত, মহাদেবের জটা হইতে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এর শৈশবকাল থেকেই নদীর চিরপ্রবহমান স্রোতের উদ্দেশ্যে এ প্রশ্ন চিরকালীন কবির এবং আমাদেরও। এ প্রশ্ন হেমন্ত মুখোপাধ্যায়ের গানেও।

বাংলার নদী কি শোভাশালিনী, কি মধুর তার কুলুকুলু ধ্বনি, দুধারে তাহার বিটপির শ্রেণী, হেরিলে জুড়ায় হিয়া। নদী যেন এক নারী সত্তার প্রতিমূর্তি, বর্ষার ভরা যৌবনা নদীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন তার পূর্ণ যৌবনের ইঙ্গিতবাহী। আবার গ্রীষ্মে সে ধ্যানমগ্না, শরতে সে স্নিগ্ধ রূপা। নদী গতিময় সৌন্দর্যের প্রতীক, নদীকে কেন্দ্র করে প্রকৃতি ও জীবনের সৌন্দর্য বিকশিত হয়ে ওঠে। একুল থেকে ওকুলে বার্তা পৌঁছে দেয় সে, কত কিছু ধারণ করে, কত কিছু বহন করে সে। নদী মানে একটি নিখাদ ভালোবাসার ছোঁয়া। পরবর্তী গান অনুগ্রহ সালের কণ্ঠে।

প্রেমিকজনের বিরহে পথ চেয়ে থাকা রমণীর মনস্তত্ত্বকে প্রকাশ করতে নদীর দ্বারস্থ হয়েছেন কাব্যসাহিত্যের কলম বারবার। নারী জাতি তার ভালোবাসা অক্ষয় করে রাখতে নদী বক্ষে ভাসিয়েছে প্রদীপ, আর সেই ভালোবাসার বিরহে চোখ ভরে উঠেছে জলে।

তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের এই গানের যে বিরহ, সেই বিরহের অশ্রু, সেই অপ্রাপ্তির যন্ত্রণার সাক্ষী নদীর জল। আনমনে চলতে চলতে কত স্মৃতি রয়ে যায় তার জলরাশির গহীনে। বাধা পেলেও সে বাধা কাটিয়ে সে বয়ে চলে অবশ্যম্ভাবের দিকে। তবু তবু যমুনা কি বলতে পারে কতবার রাধা কেঁদেছিল? পরবর্তী গান সুনীল বরণের কথায় কণ্ঠে শিপ্রা বসু।

নদীর সতত প্রবাহিত জলধারা আমাদের জীবনে আশীর্বাদের মতো। নদী মানে জীবন। এই নদীর সঙ্গেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে গ্রামীণ শহুরে সব মানুষেরই জীবন কাহিনী। নদীকে জড়িয়ে গড়ে উঠেছে সভ্যতা, দেশ বিদেশ এই সূত্রই মেনে এসেছে। সজল নদীকে মাতৃজ্ঞানে দেখেছেন মানুষ। কৃষি শিল্প সে যে কোনো উৎপাদনই হোক, সংকট মোচনে নদী হয়েছে পরিত্রাতা, তাকে আশ্রয় করে গড়ে উঠেছে জীবন। নদ নদীর শীতল জলের প্রবাহ দেশের মাটিতে যেমন প্রাণরস সঞ্চার করে, ফসলের সম্ভাবনা জাগিয়ে তোলে, তেমনি প্রাত্যহিক জীবনকে জীবিকা সন্ধানের জন্য করে তোলে কর্মচঞ্চল। তাই নদী আমার মা, আমাদের মা।

এখন জানিয়ে দেব, আগামীকাল 30 মে শনিবার রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে, বাংলার একান্ত নিজের গান তাঁকে ঘিরে। নাগরিক মার্জিত স্ত্রী সেই গায়ে লেগে নেই, ঘরের কালো মেয়েটি, সবার চোখের খানিক আড়ালেই থেকে যাওয়া শ্যামা। আপন করে নিতে দ্বিধা হয় না কারোরই, তাই সুর দিয়ে সব কাঁটার বেড়া ভেঙে এগিয়েছিলেন নজরুল, খুঁজে বেরিয়েছিলেন আলোর নাচন। কাজী সাহেবের 1200 ভক্তিগীতির মধ্যে শ্যামাসঙ্গীত 300-র ওপর। শক্তির প্রতি ভক্তি নিবেদনের এই গান ফিরে দেখা সদ্য জন্মদিন পেরিয়ে, আকুল করা সেই সুরের সাথী সৃজিতা রায়। আগামীকাল 30 মে শনিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। আজ বলছি নদী নিয়ে কথা, নদী নিয়ে গান। গ্রামীণ জনপদের অসংখ্য মানুষ জীবিকার জন্য নদীর উপরেই নির্ভরশীল। জেলে আর মাঝিদের জীবিকার প্রধান উৎস এই নদ নদী। মৎস্যজীবী মানুষের জীবনের অর্ধেকটা সময় কেটে যায় স্রোতের টানে ভেসে থাকতে থাকতে, ঢেউয়ের তালে বেঁচে থাকতে থাকতে। তাদের ঘর সংসার নিজের মানুষ অভ্যস্ত হয়ে যায় এই জীবনশৈলীর সঙ্গেই। জীবিকা নির্বাহের পরতে পরতে তারা জড়িয়ে নেয় অনিশ্চয়তাকে। এর আগের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, এবারে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত নিবেদনে সেই একসাথে ভেসে থাকার সংগ্রামী অঙ্গীকার।

আবার বর্ষার প্রবল জলোচ্ছ্বাসে সেই নদীর ভয়ঙ্করী রূপ দেখেছেন মানুষ। জনপদ শস্যক্ষেত্র ধ্বংস করে সে চলে তার আপন খেয়ালে। নদীর খামখেয়ালিপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জনপদ। কখনো নদী ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে গেছে। মানুষ তাদের খড় বাড়ি জমি জমা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদনদীর নির্মম ভাঙনের খেলায় অসংখ্য মানুষ সর্বহারা হয়ে ভাসমান জীবন কাটাতে বাধ্য হয়েছেন। তবু নদী নীরব দর্শক। অমোঘের পানে ছুটে চলাই যেন তার একমাত্র সাধনা, তাই সাগরের হাতছানিতে সে বয়ে চলে, কথা বলে না। পরবর্তী গান কিশোর কুমারের কণ্ঠে।

তারপর যেতে যেতে যেতে এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল, আমি অমনি করে আসি অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি। জন্ম যখন আছে মৃত্যু তো অবশ্যম্ভাবী। নদীর সঙ্গে মানুষের জীবনবোধের তুলনা ঠিক এইখানটাতেই। জীবনে যা অমোঘ তা হবেই, তাকে এড়ানোর ক্ষমতা আমাদের কারোর নেই। আমরা চাই বা না চাই, স্বীকার করি বা না করি, অন্তিমের দিকেই আমাদের এগিয়ে চলা। পরবর্তী গান শৈলেন্দ্র সিং এর কণ্ঠে।

যে যায় সে তো আর ফিরে না, তবে কি সে অনন্তকালের জন্য লুপ্ত হয়? মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? যে যায় সে কোথা যায়? নদী উত্তর দিল, আমরা যথা হইতে আসি, আবার তথায় ফিরিয়া যাই। দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইতে যাইতেছি। জীবনের এই চক্রাকার আবর্তন নদীর ক্ষেত্রেও প্রাসঙ্গিক। মেঘ থেকে বৃষ্টি ঝরে, পাহাড় তাকে বুকে ধরে, সেই জলের ঝর্ণাই আবার নদী হয়ে যায়। জীবন দর্শন আর ভৌগোলিক জ্ঞান মিলেমিশে একাকার হয়ে যায়। পরবর্তী গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা সাহিত্যে নদী শুধুমাত্র প্রাকৃতিক উপাদান নয়, বরং এক জীবন্ত চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গল্পে পদ্মা কিংবা ছোট ছোট নদীগুলি কখনো শান্ত, কখনো উদ্দাম, মানুষের মনের প্রতিচ্ছবি যেন। আবার শরৎচন্দ্রের উপন্যাসে নদী হয়ে ওঠে গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেখানে নদীর তীরেই গড়ে ওঠে প্রেম, বিরহ আর সংগ্রামের কাহিনী। বিভূতিভূষণের লেখায় নদী যেন প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক বন্ধনের এক নিঃশব্দ সাক্ষী। কবিতা, গান, উপন্যাসের পাতায় নদী কখনো সময়ের প্রতীক, কখনো জীবনের প্রবাহ। জীবনানন্দ দাশের কবিতায় নদী এক রহস্যময় স্মৃতির ভাণ্ডার। আবার আসিব ফিরের মতো পংক্তিতে নদী হয়ে ওঠে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। নজরুল ইসলামের গানে নদী কখনো বিদ্রোহী, কখনো প্রেমময়। এইভাবেই বাংলা সাহিত্যের প্রতিটি

ধারায় নদী বহুমাত্রিক রূপে ধরা দিয়েছে, যেখানে প্রকৃতি, অনুভূতি এবং দর্শন মিলেমিশে একাকার হয়ে যায়। তবু সেই মাতৃস্বরূপা নদী আজ কলুষিত, দূষিত, অগভীর হয়ে পড়ছে আমাদেরই হঠকারিতায়। সভ্যতার এই অচেতনতায় কখনো কখনো বিদ্রোহী হয়ে উঠলেও গঙ্গা কিন্তু ভয়ে বয়ে চলে নিঃশব্দে। কেন? হয়তো নদীরও সেই অনুচ্চারিত প্রশ্ন রয়ে যায় অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের কাছে। আমরা উদাসীন কেন? আমরা অচেতন কেন? আজকের হারানো দিনের গানের শেষ গান শোনাব ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 এবং বাংলাদেশ সময়ে সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 27 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 18 সেকেন্ড।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: কয়েকদিনের এটা প্রচণ্ড গরমের পর হঠাৎ করে এরকম এক পশলা বৃষ্টি যেমন আজকে হয়েছে শহর কলকাতা তো বটেই এবং গোটা বাংলা জুড়ে, সেই বৃষ্টিটা মনটাকে যেমন করে দেয় এখন কিন্তু মনটা ঠিক সেই রকম হয়ে রয়েছে। তার কারণ ঘড়িতে সময় বলছে রাত 12:05 হয়ে গেছে আর আমরা এই মুহূর্তে শুরু করে দিয়েছি 107 FM রেইনবোতে চুপ কথা, যেখানে শুধু তোমার মনের কথা হবে, তুমি কেমন আছো সেইটা নিয়ে কথা হবে। আমি দীপ্ত রয়েছি তোমার সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমার ভীষণ প্রিয় আরেকজন আরজে, আমার সঙ্গে রয়েছে আরজে ভিউ। ভিউ, যখন তুমি আজকে এলে চুপ কথা করতে, বৃষ্টিতে বৃষ্টি পেয়েছো বাইরে, বা বৃষ্টিও যদি না পাও যে ঠান্ডা একটা হাওয়া যেটা গায়ে লাগলে শিশির করছে সেরকম হাওয়া পেয়েছো?
2: আজকে দুপুরবেলাটা আমি বাড়িতেই ছিলাম, মানে দুপুরবেলা তখন 3:30 নাগাদ এরকম সময়টা, তো কোনোরকম প্রস্তুতি ছাড়াই যখন এইরকম একটা আকাশ ভাঙা বৃষ্টি আসে, আমি জানি না ঠিক মানুষের কীরকম অনুভূতি হয়, আমি তখন সবে খাওয়া দাওয়া করে একটু জাস্ট চোখটা লেগেছে, হঠাৎ করে দেখলাম চারিদিকটা পুরো কালো হয়ে গেল, হাই রাইজের চারদিকটা মানে হঠাৎ করে, তারপর মুষলধারে বৃষ্টিটাও বোধ হয় আজকে আন্ডারস্টেটমেন্ট, তো কী যেন একটা হয়ে গেল আধ ঘন্টা ধরে, গাছগুলো ভিজলো, গাছগুলো পড়ে গেল, নষ্ট হলো, কিন্তু কোথাও গিয়ে মাছ নিদের, তবে আজকের এই বৃষ্টিতে কিন্তু অনেক মানুষও তাদের প্রাণ হারিয়েছেন যেটা জানা গিয়েছে।
1: এবং মানে আমি বলছি গোটা কলকাতা শহর তো বটেই, আরও বেশ কিছু কলকাতা সংলগ্ন জেলা সেখানেও লণ্ডভণ্ড করা ঝড় হয়েছে এবং সেই ঝড় বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছে, খুব শক্তিশালী কালবৈশাখী ছিল ইনফ্যাক্ট এটা আজকে। কিন্তু সবকিছুকে সরিয়ে রেখে আমি যেটা বলছি যে একটু বেশ ভালো ওয়েদার, মানে যেটা মাচ নিডেড যাকে বলে, আমার বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরমে পড়ছিলাম, অন্তত লাস্ট 7 দিন তো ভীষণ গরম চারদিকে, তার থেকে যেন কোথাও একটা এক পশলা এই বৃষ্টিটা, মানে খুব বেশিক্ষণ স্থায়ী না হলেও যে পরিমাণ শক্তিশালী ঝড় বৃষ্টি হলো তাতে কিন্তু ওয়েদারটা চট করে ঠান্ডা হয়ে গেল, আর যেটা কিন্তু এই মুহূর্তে ভীষণ দরকার ছিল সত্যি বলছি।
2: একদমই তাই। আর এই যে চুপ কথা, একটু আগে অনুপম রায় বেশ আকুল স্বরে বলছিলেন আমি তোমার কথা বলবো কাকে, তোমরা কিন্তু জানো যে তোমার কথাটা কাকে বলতে হবে, কারণ বিহু এবং দীপ যখন থাকে রাত 3:00

0: তোমার মোটামুটি নো ফিল্টার টক যেগুলো যেগুলো তুমি সারা সপ্তাহ সারা মাস কাউকে বলতে পারো না, সেই কথাগুলোই কিন্তু বলতে পারো 9903653992 তে হোয়াটসঅ্যাপে আর মেসেজে।
1: নাম্বারটা আর একবার আস্তে আস্তে বলে দিই, 9903659992। এই নম্বরে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেক্সট মেসেজ করতে পারো যে এই একলা রাতে, প্রচণ্ড গরম থেকে হঠাৎ স্বস্তি পাওয়া একটা রাতে, তুমি কেমন আছো, তোমার মনের মধ্যে কি চলছে, কি বলতে ইচ্ছা করছে, কি করতে ইচ্ছা করছে, কি ভাগ করে নিতে ইচ্ছা করছে আজ যখন তুমি একলা তোমার ঘরে বসে রয়েছো, যখন তোমার কানে রেডিওর হেডসেটটা রয়েছে, যখন তোমার জানলা দিয়ে একটা শিরশিরে ঠান্ডা ধরানো হাওয়াও ঢুকছে, তখন তোমার কেমন লাগছে, কি বলতে ইচ্ছা করছে, শেয়ার করে নাও আমাদের সঙ্গে, বিহুয়া দ্বীপের সঙ্গে 107 FM রেনবোতে। এই মুহূর্তে চুপ কথা শুরু করছি আমরা, আর বোবা টানেল দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এবার একটা ডাক পিয়নের গান শুনবো, গানের পরে ফিরে আসছি এক্ষুনি তোমাদের পাঠানো হোয়াটসঅ্যাপ আর টেক্সট নিয়ে।

0: বারাসাত থেকে। হ্যাঁ, বর্ষা দেখা গোটা কলকাতা শহর জুড়েই পেয়েছি আমরা, কিন্তু বারাসাত থেকে বর্ষা যে মেসেজ আজকে পাঠিয়েছে, লিখেছে তোমরা কেমন আছো, আমার মেসেজ কিন্তু বেশ কিছুদিন তোমরা পড়ছো না, অনেকদিন পরে আবার মেসেজ করছি, জানি না মেসেজ পড়বে কি না, আমার আসলে শরীরটা খারাপ ছিল, কারোর কথার আঘাত, কারোর মুখ থেকে বেরোনো কথা যখন বুকে এসে লাগে তখন মানুষ দুর্বল হয়ে পড়ে, তার চোখের কোণে জল আসে, কিন্তু অনেক সময় সে সবার সামনে কাঁদে না, অনেক সময় সে চুপ হয়ে যায়, আর সেই চুপ থাকাটাই সব থেকে বেশি ভয়ঙ্কর। কথা দিয়ে যেমন হৃদয় জোড়া যায়, তেমন কথা দিয়ে হৃদয় ভাঙা যায়। একটা স্নেহ ভরা বাক্য মানুষকে সারাদিন ক্লান্তি ভুলিয়ে দিতে পারে, আবার একটা কঠিন বাক্য তার সমস্ত আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ভেঙে দিতে পারে। রাত 3টা পর্যন্ত আছি তোমাদের সঙ্গে, আমি বর্ষা বারাসাত থেকে লিখছি।
1: ওর নাম বর্ষা বলে কি তুমি আজকে এই মেসেজটা দিয়ে শুরু করলে? চুপ কথা
0: না, এটা সত্যি সত্যি সবার প্রথম মেসেজ এসছে আজকে। আর বর্ষা খুব সুন্দর লেখে, বর্ষার লেখা খুব সুন্দর, খুব ভালো, পরিষ্কার, ঝকঝকে বাংলায় লেখে, আমার খুব ভালো লাগে এরকম মেসেজ পড়তে।
1: এই যে ও বললো না যে এই যে চুপ করে যাওয়া, মুখে প্রকাশ না করা, আমার মনে হয় এটার একটা পোশাকি নাম আছে যাকে আমরা বলি ম্যাচিউরিটি। এই ম্যাচিউরিটি দেখাতে গিয়েই মানুষজন কখন যে ভিতর ভিতর ঘুমড়ে মরে সেটা হয়তো বোঝা যায় না। আসলে লাস্ট 3 দিনে আমাদের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু ঘটে গেছে, এবং কোথাও গিয়ে আমরাও তো হিউম্যান, আমাদেরও সে এফেক্টেড হই। আমরা যতই বলি যে লাইফ শুড গো অন, আমরা মুভ অন করে যাচ্ছি, কিন্তু এইগুলো কোথাও গিয়ে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে। এবং পরপর দুটো এমন ঘটনা, এক তো আমাদের একজন ভীষণ বিখ্যাত একজন পরিচালক, তিনি তার কি পরিণতি সেটা আমরা জানি, এবং একজন ভীষণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্লগার যে কিনা নিতান্তই ছোট বয়সে, তাদের দুজনের এমন একটা আকস্মিক মর্মান্তিক খবর যেটা না কোথাও গিয়ে দীপদা, মানে আমি জানি না, আমাকেও পার্সোনালি খুব এফেক্ট করেছে। আমার মনে হয়েছে যে এই যে বাইরে থেকে আমরা দেখে কি ভাবি, সেলিব্রিটি মানে তাদের লাইফটা ভীষণ স্মুথ, তাদের জীবনটা ভীষণ ভালো চলছে, ভাই তো এত পয়সা করি আছে, এর জীবনে কি দুঃখ। আবার ওই মেয়েটি তার তো মানে সে তো ভীষণ মিষ্টি মিষ্টি সব পোস্ট টোস্ট করতো, আমার ফিডে বারবার আসতো, যেহেতু আমরা মানে আমি ভীষণ অ্যানিমাল লাভার তো আমার কাছে আসতো, এবার আমি ওগুলো দেখতাম। তার একটা সুন্দর ফ্যামিলি, আমাদের মতোই একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তারপর যখন কালকে রাত্রিবেলা বা আগের দিন রাত্রিবেলায় দুটো নিউজ পরপর শোনা, আমি বললাম যে আমি অনেক বেটার আছি বোধ হয়, আমি এত কিছু কমপ্লেন করি জীবন নিয়ে, আমার এটা নেই, আমার এটা লাগবে, বাট অ্যাটলিস্ট দিনের শেষে আই হ্যাভ সামওয়ান টু শেয়ার উইথ, আমার কাউকে শেয়ার করার মানুষ রয়েছে। কত মানুষের তো সেটাও থাকে না বলো?
0: এক্স্যাক্টলি, এবং এটা এমন একটা জিনিস মানে আমরা না, আমি জানি না এখনও কেন এই ট্যাবুনেস আমাদের মধ্যে আছে, বিশেষ করে ছেলেদের মধ্যে তো আরও বেশি করে আছে, যে আমার মন খারাপ হচ্ছে বা আমি খুব চিন্তায় আছি, খুব চাপে আছি, খুব খারাপ আছি, বিষাদগ্রস্ত, ডিপ্রেসড, কিন্তু আমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে সেটা গিয়ে বলবো না। আমি জানি না এই ট্যাবুনেস আর কতদিন আমাদের সমাজ বয়ে নিয়ে বেড়াবে। পুরুষ মহিলা নির্বিশেষে যদি মনের মধ্যে এমন কোনো ঝড় ওঠে যে ঝড়কে সামলানো যাচ্ছে না, আমার মনে হয় ইমিডিয়েট কারোর একটা হাত ধরা উচিত, হাত ধরার চেষ্টা করা উচিত, তার কাছে গিয়ে তাকে এটা বলা উচিত যে 5 মিনিট সময় দেবে, আমার কিছু বলার রয়েছে, আমার যেটা বলার রয়েছে সেটা না বলতে পারলে আমার মনের ভিতরটা হালকা হচ্ছে না, আর এই ভার আমি আর বহন করতে পারছি না। তোমাদের যাদের মনের মধ্যে এরকম কোনো ভার রয়েছে, নিশ্চিন্তে নির্দ্বিধায় জাজড হওয়ার ভয়কে দূরে সরিয়ে রেখে দীপ আর বিহুর সঙ্গে মন খুলে কথা বলতে পারো, কারণ প্রত্যেক সপ্তাহের শুক্র এবং শনিবার রাত 12টা থেকে কয়েক ঘন্টা 3টে পর্যন্ত আমরা শুধু তুমি কেমন আছো আর তোমার মনের মধ্যে এরকম কোনো ঝড় উঠেছে কি না সেই সব নিয়ে কথা বলি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখে পাঠিয়েছে, আসলে কি জানো তো, ভালো থাকা মানে কিন্তু সবার সামনে শুধু হাসি খুশি থাকা নয়, ভালো থাকা মানে নিজের মনটাকে একটু শান্ত রাখা, কখনো কখনো খুব অল্পেতেই আনন্দ খুঁজে নেওয়া, প্রিয় মানুষকে পাশে পাওয়া, ব্যস্ত জীবনের মধ্যেও নিজের জন্য একটু সময় রেখো। জীবন কারো সবসময় নিখুঁত হয় না, তবু ছোট ছোট সুখগুলোকে আগলে রাখা নামই ভালো থাকা। সৌভিক, ভীষণ রেলেভেন্ট একটা মেসেজ আজকের দিনে। ছোট ছোট সুখগুলো তো আমরা ভুলে গেছি, ছোট ছোট সুখ, মুহূর্তের একটা ভালো লাগা আমাদের কতটা আনন্দ দিতে পারে,
1: একদমই তাই। এবং ওই যে ও বললো প্রিয় মানুষকে পাশে রাখা, আমি একটা কথা বলতে চাই। এই ধরো চুপ কথা, তো চুপ কথা যখন শুরু হয়েছিল তখন আমি আকাশবাণীর অংশ ছিলাম না, মানে তখন আমি জয়েনই করি।

0: এটা হচ্ছে দীপ্তারা, তোমরা বোধহয় একদম শুরু আদি লগ্ন থেকে আছো, এবং আমি জানি যতটুকু দীপ্তাকে আমি চিনি, আমি শুনেছিলাম যে এই যে রাত বাড়লে তো মানুষ অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, তখন মানুষ অনেক বেশি ওপেন আপ হতে পারে, এবং সেই ওপেন আপ হওয়ার ভাবনা থেকেই এই চুপ কথার জন্মটা। তোমাদের মনে হয়েছিল যে এরকম কিছু করলে কেমন হয়, রাত্রিবেলাটা শো করি সবার সঙ্গে, একদম খুললাম খুল্লা কথা বলা যাবে।
1: বিশেষ করে এই সিচুয়েশনটা আরো বেশি তৈরি হয়েছিল কোভিড এর সময়, 2020-তে। আজ থেকে 6 বছর আগে কোভিড এর সময় যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানুষ আচমকা ঘরবন্দী হয়ে গিয়েছিল, চাইলেও বাইরে গিয়ে দুটো কথা কারোর সঙ্গে বলতে পারছে না, তখন যে মনের ভিতরে কি ঝড় উঠেছিল সেটা সেই সময় যারা কাটিয়ে এসেছে 2020-র এপ্রিল মাসটা তারাই একমাত্র জানে। মনের ভেতর ঝড়, এত কথা হঠাৎ করে, আর বাইরে বেরোতে পারছি না, কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কাউকে মুখোমুখি দেখতে পারছি না, স্পর্শ করতে পারছি না, তখন যে মনের ভেতর কি উথাল পাথাল, কি করে মনের ভাব কারোর সঙ্গে ভাগ করে নেব, টেলিফোন কাকে করব, ফোন ডিরেক্টরিতে অনেক নম্বর থাকে সবার, আমারই আছে প্রায় 2-3 হাজার। কিন্তু এই কথাটা আমি আর বিহু আগের দিন বলছিলাম, কিছু কিছু সময় এমন আসে, কিছু কিছু রাত এমন আসে, যখন সেই 3000 নম্বরের মধ্যে থেকে একটা নম্বর খুঁজে বের করা অসম্ভব হয়, যাকে যার উপরই অধিকারটা থাকে যে আমি তাকে মাঝরাতেও একটা ফোন করে এটা বলতে পারি যে আমার কিছু বলার রয়েছে, এই মুহূর্তে আমি একটা কিছু বলতে চাই। আমার মনে হয় আমাদের আরও অনেকের জীবনেই এরকম রয়েছে যারা প্রয়োজনের সময় খুব ডিফিকাল্ট, খুব টাফ সিচুয়েশনে এইরকম একজন মানুষ পাই না যাকে মনের কথাটা খুলে বলা যায়, যাকে বলে মনটাকে একটু হালকা করা যায়। আমি আর বিহু, মানে দীপ আর বিহু, কিন্তু এই মুহূর্তে ঠিক তোমার সেই মনের কথাগুলো শুনবো বলেই এখানে ওয়েট করছি 9903655992 নাম্বারে। সৌর্য আমাদের ভীষণ ছোট্ট একটা ভাই, ক্লাস 8-এ পড়ে, লিখে পাঠিয়েছে যে গরমের ছুটির হোমওয়ার্ক করছি তোমাদের শুনতে শুনতে, ছাদে কুকুরগুলোকে নিয়ে খেলেছি, প্রচুর স্ট্রিট ডগস থাকে আমার কাছে, রাতে তারা আমার বাড়িতে ঘুমোয়, আজ ওয়েদারটাও খুব সুন্দর, তোমাদের শুনতেও খুব ভালো লাগছে এই ওয়েদারে।
0: সূর্য বোধহয় আগের দিন একটা, যদিও ছবি পাঠানোর নিয়ম নেই, তবে সূর্য একটা ছবি পাঠিয়েছিল এই আকাশবাণীর হোয়াটসঅ্যাপ নম্বরে, সেখানে একটা ছোট্ট চড়াই পাখির ছবি, এবং সেখানে লিখেছিল ও কিন্তু মারা যায়নি, ও কিন্তু জেগে আছে। আমি যদি খুব বললাম, এটা সূর্যই পাঠিয়েছিল, আমার অন্য শো ছিল সেদিনকে, তো যাই হোক ওটা সেদিনকে বলতে পারিনি, আজকে বলছি। ভীষণ মিষ্টি ছিল ছবিটা। আর একটা কথা আমি যেটা বারবার বলছি, যেটা দীপদাও বললো, যে পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা যারাই শুনছো আমাদের, যদি তোমাদের এমন কোনো কথা থাকে, মানে যে কোনো কথা, সেটা নট নেসেসারিলি ভীষণ গম্ভীর কথা বা মানে ভীষণ একটা সিরিয়াসনেস ওয়ালা কথা থাকতে হবে, একদম পাতি কথাও থাকতে পারে, প্লিজ শেয়ার করো, প্লিজ বলো, প্লিজ টক, নিজের মধ্যে সাপ্রেস করে রেখো না, চেপে রেখো না, এটাই রিকোয়েস্ট, ব্যাস।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903659992 নম্বরে এই মুহূর্তে যার মেসেজ পড়ব, তিনি নিজের নামটা লেখেননি, কিন্তু তিনি যেটা লিখেছেন খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। রাতের বেলা ঘুমোতে গেলে আমার ঘুম আসে না জানো তো, ঘুম ব্যাপারটাকে মনে হচ্ছে যেন ভুলেই গেছি। আসলে ঘুমোতে যাওয়ার আগে মাথার মধ্যে আমার একগুচ্ছ চিন্তা এসে জড়ো হয়, মনে হয় ঘুমোলে খুব বড় একটা কিছু আশেপাশে এমন ঘটে যাবে না তো যেখানে আমার থাকা উচিত ছিল, বা ঘুম থেকে উঠলে এমন কিছু জানতে পারবো না তো যেটা আমার সহ্য করার ক্ষমতা নেই। আমার মনে হয় যে ঘুমোতে গেলে রাত্রেবেলা এমন কিছু ঘটতে পারে যেটা

0: আমি সহ্য করতে পারবো না। জানি না এরকম ভাবনা মনের মধ্যে কেন ভিড় করে এসে, কিন্তু ঘুম ব্যাপারটা কি সেটা আস্তে আস্তে আমার রাতগুলো ভুলে যাচ্ছে। ঘুম হয় না এখন বহু রাতে, ঘুম আস্তে আস্তে ভোর হয়ে যায়। এই ঘুম হয় না বা ঘুম আসছে না এই ব্যাপারটাকে কি ভোলানো যায়? নিজের মনকে কি এটা ভুলিয়ে রাখা যায় যে আজকে যদি শুতে যাই তাহলে নিশ্চয়ই ঘুম আসবে? নিজের মনকে কি কনভিন্স করা যায়? মেসেজটা যে পাঠিয়েছে নিজের নাম লেখেনি, যিনি পাঠিয়েছেন বা যেই পাঠিয়েছে, ছোট না বড়, কত বয়স আমরা জানি না, পুরুষ না মহিলা তাও জানি না, কিন্তু আমার মনে হয় যে শুতে গেলে ঘুম আসছে না এরকম রাত আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো রিসেন্ট পাস্টে, আমি বলছি না যে বছরে একবার এসছে, রিসেন্ট পাস্টেই আমাদের জীবনে নিশ্চয়ই এসছে। শুয়েছি বিছানায়, সেই চেনা বিছানা যেখানে শুয়েই আমি ঘুমোই জেনারেলি, সেখানেও শুয়েছি কিন্তু ঘুম আসছে না। বালিশ একবার এদিকে মাথা একবার ওদিকে মাথা করছি, একবার ডান পাশ ফিরে শুচ্ছি একবার বাঁ পাশ ফিরে শুচ্ছি, ওয়েদার টেম্পারেচার গদি বালিশ চাদর সব যেমন থাকে প্রত্যেক রাতে তেমনই রয়েছে, শুধু নেই হচ্ছে ঘুম। আসলে আমাদের মাথার মধ্যে প্রত্যেক মুহূর্তে এত কিছু ভাবনা চিন্তা, এত কাটাকুটি, এত হিসাব নিকাশ, এত ভাবি আমরা সবকিছু সবসময়। রাতেরবেলা মনটাকে একটু শান্ত করার যখন সময় আসে তখন দেখা যায় শান্ত তো হচ্ছেই না, উল্টে আরও চঞ্চল হয়ে উঠছে, উল্টে আরও এমন সমস্ত কথা মনে পড়ছে যে সমস্ত কথাগুলো এখন না মনে পড়লেই ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে যদি পরিস্থিতি এরকম হয় সত্যি সত্যি যে পরপর অনেকগুলো রাত ঘুম আসছে না, তাহলে আমার মনে হয় কিন্তু মেডিকেল অ্যাটেনশনের ভীষণ দরকার রয়েছে। কারণ রাতের ঘুমটা, অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমটা, এর কিন্তু কোনো বিকল্প নেই। সুস্থ থাকতে গেলে রাতে কিন্তু ঘুমোতেই হবে, তার জন্য প্রয়োজন পড়লে কারো সাহায্য নিতে হবে, সেটা কাউন্সিলরের সাহায্যই হোক বা সেটা ডাক্তারের সাহায্যই হোক, নিতে হবে, কিন্তু রাতে ঘুমোতে হবে। রাতে না ঘুমোলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি খুব বড় সমস্যা হবে যদি রাতে ঠিকমতো ঘুম না হয়। যে মেসেজটা পাঠিয়েছে আমার তাকে এটাই বলার।
1: হ্যাঁ, মানে এরকম স্লিপলেস নাইট যেটা দীপদা বললো, মানে সবার জীবনেই আসে। মানে রিসেন্ট পাস্টে তোমরা জানো, মানে আগের দিনই চুপ কথায় বলছিলাম যে পরপর পরপর আমার জীবনে এতগুলো ইভেন্ট হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, জানুয়ারি শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে ঘুম কি ঘুমোতে গেলেই মনে হতো যে পরের দিনটা আবার একটা ভোর হবে, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হবে না। আমি যে ট্রমার মধ্যে আছি, আমি যে কষ্টের মধ্যে আছি, সেগুলো একই থাকবে, কালকে আরও কষ্ট, পরশু দিন আরও কষ্ট, তারপরের দিন আরও কষ্ট, এরকম মনে হতো। এবং প্রচুর দিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বসে আছি, মানে আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ ওই 3-4 মাসের ফেজটা আমি কাটিয়েছি। তোমরা আগের দিন জিজ্ঞেস করছিলে আগের সপ্তাহে যে বিহুদি বলো না, বিহুদি কী হয়েছে, তুমি ঠিক আছো, তুমি শেয়ার করলে না। আমি মানে সেই সময়টাতে আমি এমনি বসে আছি, আমার চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, আমি কাঁদছি না, বিশ্বাস করো করে কাঁদছি না আমি, বাট ইট জাস্ট অ্যান আউটকাম। আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, আমার মাথার মধ্যে মনে হচ্ছে যে না আমার কিছু ভালো লাগছে না। তাই বলে কি আমাকে কেউ ভালোবাসে না? না, অফকোর্স না, আমার বাবা মা রয়েছেন, আমার প্রিয়জন রয়েছে, তোমরা রয়েছো, বন্ধুরা রয়েছে, কিন্তু ওই যে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার কিছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। এবং একটা সময় মানে এমন একটা অবস্থা আমার মনে হচ্ছে যে আমি কী করবো, মানে কেন আমি আছি, মানে আমার এক্সিস্টেন্স নিয়ে আমার প্রশ্ন উঠছে। সেই সময়টা দাঁড়িয়ে ঘুমের ছেড়ে দাও, 4:30, 4:30, 5টা দেখছি আলো ঢুকছে পর্দা দিয়ে, পাখি ডাকছে, কাক ডাকছে। এবং একদিন আমার মনে হলো যে একদিন আমি চুল আঁচড়াচ্ছি, তো আমি দেখলাম যে মানে আমাকে না কুৎসিত কথাটা আমি খুব কনসিয়াসলি এখানে ইউজ করবো, কারণ আমার চোখের নিচে অসম্ভব ডার্ক সার্কেল, আমার যা বয়স তার তুলনায় বেশ আমাকে দ্বিগুণ দেখাচ্ছে, এবং সর্বোপরি আমাকে দেখে মনে হচ্ছে আমি ভীষণ ধুঁকছি, মানে আমি আমার শরীরে কিছু নেই, আমি ভীষণ মেন্টালি এক্সস্টেড, সেটা আমার মুখে চোখে কথা বলায় চেহারায় পুরোপুরি ভিজিবল হচ্ছে। আমার মনে হলো যে এইসবের জন্য আমার বাবা মা আমাকে ছোটো থেকে এত কিছু বলে টোলে মানুষ করেছে, যাতে করে তার মেয়ে এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে এটা তারা দেখে, না এটা তো আমাকেই ঠিক করতে হবে, আমাকেই ইয়ে করতে হবে। আমি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এতটা ছিলাম না এর আগে, তবে আমাকে খুব হেল্প করেছে এই সময়টাতে কিছু কিছু স্পিরিচুয়াল কনভারসেশন, কিছু কিছু স্পিরিচুয়াল গান, যেটা কিনা তোমাদের কাছে মনে হতে পারে যে হঠাৎ করে কি স্পিরিচুয়ালিটি নিয়ে জ্ঞান দিচ্ছে, না সবার হিল করার আলাদা প্রসেস রয়েছে। এই সময়টা আমাকে হেল্প করেছে সেই সমস্ত গান বা পেপটক বা এমন কিছু মোটিভেশনাল

0: স্টোরিজ ছোট ছোট, সেইগুলো আমাকে ভীষণ হেল্প করেছে এই ফেসটাতে। এবং তারপর তুমি জানো না দীপ্তা, আজকে আমি এটা অন এয়ার বলছি, তো একদিন হয়েছে যে দক্ষিণেশ্বরে গেছি, আমি এমনি গেছি, মানে আমি নিজেও ভাবছি, ভাবতে পারছি না যে আমি দক্ষিণেশ্বরে একা একা গিয়ে বসে আছি। এবং আমি যখন ওই চাতালটায় বসে আছি, আমি না হাউ হাউ করে কাঁদছি, আমি কেন কাঁদছি আমি জানি না, সামনে আরতি হচ্ছে, আমি পাগলের মতন কাঁদছি। এবং তারপর যে আমি ফিরে এলাম, এবং আই ওয়াজ রিল্যাক্সড, মানে আই ওয়াজ রিলিভড, আমার মাথা থেকে কিছু একটা উড়ে গেল মনে হলো।
1: সবাই বলে জানো তো যে তোমার যদি মনের ভিতরে প্রচুর কথা জমে রয়েছে, তোমার ভীষণ মন খারাপ জমে রয়েছে, তুমি যদি খানিকক্ষণ হাউ হাউ করে কাঁদতে পারো, তাহলে অনেক ইমোশনের পাহাড় যেটা ভিতরে জমতে জমতে জমতে জমতে পাহাড় প্রমাণ হয়ে গেছে, সেটা বেরোতে খানিকটা হেল্প করে, সেটা খানিকটা।
0: এবং অনেকে আছে না, কারোর সামনে কিছু এক্সপ্রেস করতে পারে না। আমি যেমন তোমার সামনে কাঁদতে পারবো না, তুমি আমার যতই ক্লোজ হও না কেন, তুমি আমার দাদার মতো, কিন্তু তুমি যদি আমাকে, মানে তুই যদি আমাকে সত্যি বলিস যে তুই আমাকে শেয়ার কর, আমি পারবো না, আমি কিন্তু আমার লালা দাদা তাতা করবো, পারবো না ওপেন আপটা হতে। কিন্তু ওই যে আমার সেলফ হিলিং, ওই যে আমার একা একা বসে কান্না, সেটা আজকে আমি বলছি হ্যাঁ তো আমি কেঁদেছিলাম, সেদিন এত ইজি একেবারেই ছিল না, তো আমি বলছি ওইটা হয়েছিল বলেই আজকে হয়তো এখনো আমি পুরো ব্যাপারটাকে।
1: আমার আরেকটা জিনিস মনে হয় বিভু, আমার আরেকটা এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে আমরা না এই সময়টায়, আমি যেটা বলছিলাম না তখন যে আমার ফোনে 3-4 হাজার কন্ট্যাক্টস রয়েছে, কিন্তু এই সময়টা, যে সময়টা আমার মনে হচ্ছে যে কাউকে একটা জড়িয়ে ধরে কাঁদি, কারোর একটা হাতটা ধরে কাঁদি, বা কারোর কাঁধে মাথাটা রেখে কাঁদি, এই মানুষটাকে খুঁজে পাওয়া যায় না।
0: একদমই তাই, সেই মানুষটা হয়তো আছে আমার বন্ধু,
1: আমার যখন মন খুব ভালো, যখন আমি খুব আনন্দে আছি, সুখে আছি, তখন আমার চারজনের কথা মনে পড়ে যে এই চারজনকে নিয়ে আমি যাই, বেশ চাউমিন খাবো, ভালো মজা হবে, আনন্দ হবে, বা কফি খেতে যাবো, ভালো মজা হবে। কিন্তু মানে যার সামনে আমি নিজের সব থেকে বড় ইনসিকিউরিটিস গুলো দেখাবো, সেই মানুষটা নাম মনে পড়ে না, বিশ্বাস নেই আসলে মানুষের উপরে যে তার সামনে যদি আমি আমার ইনসিকিউরিটিস গুলো রাখি, আমার সব থেকে বড় নিরাপত্তাহীনতাটা, আমার ভয়, আমার লজ্জা, সেটা যদি তার সামনে বার করে দিই, তাহলে সে আমাকে পরে সেটা নিয়ে কখনো ইউজ করবে না, সেটা নিয়ে কথা শোনাবে না, সেটাকে মিস ইউজ করবে না, এই বিশ্বাসটা আমি তার উপরে করতে পারছি না। মানে এমন কোনো মানুষের নাম মনে করতে পারছি না যার উপর আমি এই বিশ্বাসটা রাখতে পারবো যে সে, আমি যদি তার সামনে কাঁদি, সেটাকে পরে অস্ত্র হিসাবে আমার বিরুদ্ধে ব্যবহার করবে না।
0: এবার তুই দেখবি, মানে আমি একটা জিনিস দেখেছি, যারা এক্সট্রোভার্টলি ইন্ট্রোভার্ট হয় আমার মতো, তাদের জীবনে সবচেয়ে সমস্যা, ধর যারা এক্সট্রোভার্ট হয় তারা নিজেদের ফিলিংস হাই হাই হাই হাই করে বলে দিল, যারা ইন্ট্রোভার্ট হয় লোকে জানে যে ঠিক আছে এত সহজে ওপেন আপ করবে না, নিজের মতো করে হিল করবে, কিন্তু যারা আপাত দৃষ্টিতে এক্সট্রোভার্ট, ধর আমি সবাই জানে যে আমি মানেই খুব চচুলবুলি টাইপের এসে হ্যাই হেই হই হই করছি, এবং আমরা যখন আহত হচ্ছি বা আমাদের মনের মধ্যে যখন ক্ষত জমছে, তখন যে আমরা ওই চুপ করে ব্যাপারটাকে মানে অ্যাবজর্ভ করে বাইরে ভাব দেখাচ্ছি যে আমি তো বেশ ভালোই আছি, এইটা আরো সাংঘাতিক। আমি জানি আমার মতো এরকম বহু মানুষ আছে এখন, যারা যারা শুনছে তাদের মধ্যে হয়তো 70% এরকম এক্সট্রোভার্ট, কিন্তু ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্টলি ইন্ট্রোভার্টেড, তাদের সমস্যাটা আরো বেশি। কিন্তু বিশ্বাস করো, আমি পেরেছি, অনেকেই পারে, তোমরাও পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
1: একদমই তাই, তাই প্রত্যেককে, যারা যারা সব কথা শুনছো, মানুষ সেভেন এফ এম রেনবো শুনছো, কেউ বাড়িতে কেউ গাড়িতে, যে যেখানেই যে অবস্থায় শোনো না কেন, যদি কখনো এরকম কোনো বন্ধু একবার তোমার হাতটা ধরে শুধু তোমাকে একবার বলে যে আমার কিছু বলার রয়েছে, কিছু বলতে চাই, আমার মনটা ভালো নেই, একটু আমার সঙ্গে 2 মিনিট বসবি, তাহলে প্লিজ তার পাশে বসো 2 মিনিট, তার কথা শোনো, তার হাতটা ধরে থেকো, তাকে বুঝিও একবার, তার কাঁধে হাতটা রেখে যে না সব ঠিক হয়ে যাবে, তুই একটু সময় দে। একটা আমার একটা এই ইয়েতে একটা মানে একটা তুলনা আমার খুব টানতে ইচ্ছা করছে। আমরা যখন খারাপ যখন আমাদের লাগতে শুরু করে, তখন আমাদের চোখের সামনে শুধু যারা ভালো আছে তাদের মুখগুলোই মনে পড়ে, এবং আমরা তখন নিজের খারাপ জীবনটার সঙ্গে তার ভালো জীবনটার একটা কন্ট্রাস্টের তুলনা করি। আমার মনে হচ্ছে যে আজকে তো আমার এই আজকে আমার কিছু ভালো লাগছে না, কিন্তু ওই দেখো ওই লোকটাকে কি সুন্দর হাসছে, বা অমুক অমুক ছবিটা দেখো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কি সুন্দর আনন্দ করছে, অমুককে দেখো কি সুন্দর ঘুরতে গেছে, দেখো ওর জীবনে কোনো মন খারাপ নেই, এরকম ভাবি না আমরা দেখলে সোশ্যাল মিডিয়ায়। আসলে পুরোটাই মেকি, ফেক, ভুয়ো, যা যা বলো, যতগুলো এরকম নয়ার্থক শব্দ আছে সব সব ফেক। প্রত্যেকটা মানুষের জীবনে, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, আমি ব্যক্তিগতভাবে অন্তত 100টা মানুষকে চিনি যারা তাদের ব্যক্তিগত জীবনে ভালো নেই, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া

প্রোফাইল দেখলে কখনো মনে হবে না তারা ভালো নেই, মনে হবে সবাই ভালো আছে, ভীষণ ভালো আছে, খুশি আছে, সমৃদ্ধশালী জীবন যাপন করছে, আসলে তো ভালো নেই। এই ক্লোজ মোমেন্টগুলো কোনো মানুষকে কখনো তার বাইরেটা দেখে, তার বাইরে থেকে মুখের হাসি দেখে, তার বাইরে থেকে বৈভব দেখে কোনো মানুষ কেমন আছে সেটাকে জাজ করতে নেই। মানুষের মনের ভিতরে কি চলছে, তার মনের ভিতরে কতটা ঝড় উঠেছে সেটা এইভাবে দেখে বোঝা যায় না। তাই প্লিজ, পাশে একজন যদি এসে তোমার সাহায্য চায়, তার পাশে দাঁড়িয়েও তার হাতটা ধরো। 9909063652 নম্বরে এক এক করে পড়ছি তোমাদের পাঠানো মেসেজ, যারা শুনেছে এক এক করে মন ভালো করা গান। গান শুনতে শুনতে আবার ফিরে আসছি এক্ষুনি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9906599 নম্বর এই মুহূর্তে তোমাদের এক এক করে পাঠানো মেসেজ পড়ছি। আর এই গভীর রাতে আমরা কথা বলছি মন খারাপ নিয়ে। মন খারাপ নিয়ে কথা বলছি তার কারণ, মন যখন খারাপ হয় তখন পাশে দাঁড়ানোর মতন একটা মানুষের খুব অভাব আজকাল বোধহয় বোধ হচ্ছে আমাদের। তাই প্রচুর বন্ধু সোশ্যাল মিডিয়ায় উপচে পড়া ফ্রেন্ড লিস্ট, ফোন কন্ট্যাক্ট লিস্টে উপচে পড়া ফোন নম্বর থাকা সত্ত্বেও এমন একটা মানুষের কথা, এমন একটা মানুষের নাম মনে পড়ছে না যাকে ফোন করলে একটু মনের দুটো কথা বলে মনটাকে একটু শান্ত করা যাবে। যদি তোমার মনের মধ্যেও এরকম প্রচুর কথা জমে থাকে তাহলে সেই কথা শোনার জন্য দীপ আর বিহু রয়েছে তোমার সঙ্গে এই মুহূর্তে। সোদপুর থেকে শিবাশিস মেসেজ পাঠিয়েছে, লিখেছে, প্রিয় দাদা দিদি আশা করি তোমরা ভালো আছো। এই বছর আমার HS-এ খুব চাপ, কিন্তু রোজই মনে করি যে পরের দিন সকালে উঠে রাত পর্যন্ত পড়বো, কিন্তু একটু পড়লেই মন উঠে যায় পড়া থেকে। ফিজিক্স বায়োলজি সব ক্ষেত্রেই একই অবস্থা, প্রচুর সিলেবাস জমে রয়েছে। ক্লাস 11-ও সেম প্রবলেম ছিল, অনেক অসুবিধা হয়েছিল পরীক্ষার সময়। আর পাশাপাশি এখন মোবাইল ফোনের প্রতি একটা এমন অ্যাডিকশন তৈরি হয়েছে যে পড়ায় মন বসাতে পারছি না, কি করব প্লিজ একটু বলো। দেখো, আমার যেটা সবার আগে তোমার মেসেজটা পড়ে মনে হলো শিবাশিস, যে তুমি তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পেরেছো যে মোবাইল ফোনের অ্যাডিকশন এবং তার সঙ্গে কনসেন্ট্রেট না করতে পারার সমস্যা, এই দুটো হচ্ছে তোমার মেন প্রবলেম। আমি আমার বহু শোতে এই কথাটা বলেছি, যখন পড়তে বসবে দরজা জানলা টিভি কম্পিউটার ল্যাপটপ সব বন্ধ করে একদম ফোন সাইলেন্ট করে পাশের ঘরে রেখে দিয়ে সে পড়তে বসবে, পড়তে বসবে একটা কাঠের চেয়ার টেবিলে বা মেঝেতে একটা কিছু পেতে, এবং যখন পড়বে তখন নিজেকে নিজে চ্যালেঞ্জ করবে যে আমি এই আধ ঘন্টা এই জায়গাটা ছেড়ে উঠবো না, যাই হয়ে যাক না কেন, পৃথিবী এপার ওপার হয়ে গেলেও উঠবো না। নিজেকে চ্যালেঞ্জ করবে, প্রথমে আধ ঘন্টা, তারপরে এক ঘন্টা, তারপরে দু ঘন্টা, এইভাবে নিজেকে চ্যালেঞ্জ করবে নিজেই যে আমি এই এক ঘন্টা এখান থেকে উঠবো না। আর যে জায়গাটায় পড়তে বসবে সেই জায়গায় খুব সেই জায়গাটাকে বোরিং দেখতে লাগা উচিত, সেই জায়গাটায় খুব কালারফুল কিছু থাকা, যেদিকে তাকালে চোখ চলে যাবে সেরকম কিছু থাকা উচিত নয়। যদি সেই রকম করে অভ্যেস করতে পারো তাহলে দেখবে পড়াশোনাতে মন আগের থেকে একটু বেশি বসছে। পরের মেসেজ দিল্লি থেকে তন্ময় লিখে পাঠিয়েছে যে চুপ কথা স্বাগত, আজ আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবু জানি না হয়তো তোমাদের চুপ কথার চুপটি কথা পরিবেশ শুনেছে, আর এই মুহূর্তে একটা ঠান্ডা হিমেল বাতাস বইছে, ঘরের জানলাটা খুলে রেখেছি, এই স্নিগ্ধ ঠান্ডা রাতে চুপ কথার সঙ্গে রয়েছি। চুপ কথা, তুমি চুপটি করে সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো। দিল্লি থেকে তন্ময় খুব মিষ্টি একটা মেসেজ পাঠিয়েছে। ফ্যান চালাতে হচ্ছে না, আমি বাংলাদেশের বরিশাল থেকে শুনছি তোমাদের, বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে কিন্তু আমাদের এখানটা আজকে, আমরা অনেক কষ্ট করে তোমাদের রেডিও

0: স্টেশন শুনি, কখনো অনলাইনে কখনো অফলাইনে, কখনো কখনো শব্দ একটু ঝিরঝিরি করে, কিন্তু আমরা তাও শুনি। তোমাদের রেডিও শোনার জন্য আমরা অ্যান্টেনাটাকে অনেক রকমভাবে এদিক ওদিক টিউন করি। আমরা নিজস্ব একটা ফেসবুক গ্রুপ খুলেছি, সেখানে তোমাদের যেদিনকে শো হয় আমরা একে অপরকে জানাই। আজ ফ্যান না চালিয়েও শুনছি, শুয়ে আছি, তোমাদের শুনতে বেশ লাগছে। বাংলাদেশ বরিশাল থেকে লিখে পাঠিয়েছে হুমায়ুন। বাহ, থ্যাংক ইউ সো মাচ। পরের মেসেজ পাঠিয়েছে, আচ্ছা অনেকগুলো মেসেজের না একই রকম কথা লেখা রয়েছে, তাই সেই মেসেজগুলো একটু অ্যাভয়েড করে যাচ্ছি। দীপ, তোমার সঙ্গে আশা করি তোমরা সবাই ভালো আছো। দীপ, আমি তুমি করে বললাম বলে কিছু মনে করলে না তো? আজ অনেকদিন পরে লিখছি তোমাদের। সত্যি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর। এর আগে একদিন খুব মনে কষ্ট নিয়ে লিখেছিলাম, অভাবের সংসার, অশান্তি লেগেই আছে। তারপর তোমার কথা মতো আমার স্ত্রীকে বুঝিয়েছিলাম যে আমাদের থেকেও তো বহু মানুষ খারাপ আছে, তাই অভাব থাকলেও আমরা ছোট ছোট আনন্দ তো উপভোগ করতেই পারি। আমাদের একমাত্র নাতি ক্লাস টেনে পড়ে, তোমাদের থেকে আমি অনেকটাই বড়। আমি আমার নাতিকে নিয়ে বেশ আনন্দ করি। তুমি শিখিয়েছিলে আমাকে দীপ, অনেক ধন্যবাদ তোমাকে। অসীম সেন বিকেপাল অ্যাভিনিউ কলকাতা 5 থেকে লিখে পাঠিয়েছেন। এই মেসেজটা পরে আর কি আমি বলবো অসীমবাবু, আপনাকে শুধু এইটুকুনি বলতে পারি যে ধন্যবাদ দিয়ে তো ছোট করব না, আশীর্বাদ করবেন যেন এইভাবেই আরও কিছুটা সময়, আরও কিছুটা ভালো লাগা আমরা ছড়িয়ে দিতে পারি চারদিকে। ঠাকুরপুকুর থেকে অভ্রণী লিখে পাঠিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হলো আজ, জানি না কেন বৃষ্টি শুধু বাইরে নয় আজকে মনের ভিতরেও হয়েছে। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে বোধ হয় সব ঠিক হয়ে যাবে, এখন বুঝি বড় হওয়া মানে অনেক কথা না বলা, অনেক চিন্তা নিয়েও চুপচাপ বেঁচে থাকা। আগে যাতে সঙ্গে প্রত্যেক দিন কথা হতো, আজ তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে। তবে কেউ কেউ এখনো খোঁজ নেয়, মিথ্যে বলবো না, কিন্তু বাকিদের সঙ্গে সম্পর্কটা শুধুই পুরনো ছবি আর স্মৃতির মধ্যে আটকে রয়েছে। আর দেখো, তার মধ্যে একটা অদৃশ্য দৌড়ও রয়েছে, ফিউচার, প্লেসমেন্ট, চাকরি, মাইনে, সিটিসি, এর মধ্যে রয়েছে নিজের যোগ্যতা নিয়ে হাজারটা প্রশ্ন। নিজের চিন্তা তো রয়েছে, তার সঙ্গে মা বাবার চিন্তা, তাদের দিকে তাকালে বুকের ভেতরটা কেমন ছ্যাত করে ওঠে। তাদের জন্য কিছু করতে চাই, তাদের হাসিটা দেখতে চাই, কিন্তু সমাজে প্রায় প্রতিদিনই একই রকম প্রশ্ন শুনি, জানো তো, কিরে চাকরি পেলি? কেউ হয়তো ক্যাজুয়ালি বলে, কিন্তু সব প্রশ্নের উত্তর হাসি মুখে দেওয়া যায় না সব সময়। সত্যি কথা বলতে কি মাঝে মাঝে খুব রাগ হয়, মনে হয় মানুষ কি শুধুই রেজাল্টটাই দেখে, এই যে চেষ্টা, ভয়, না ঘুমোনো রাতগুলো, এগুলোর কোনো দাম নেই। আজকের বৃষ্টির রাতে শুধু মনে হচ্ছিল সবাই নিজের নিজের যুদ্ধ লড়ছে, শুধু সব যুদ্ধ বাইরে থেকে দেখা যায় না। ইতি এমন একজন যে ক্লান্ত হলেও এখনো হাল ছাড়েনি।
1: কি লাভলি না মেসেজটা, কি অসাধারণ মেসেজটা।
0: আমার মনে হয় এই মেসেজটা যে বা যিনি পাঠিয়েছেন, আমার মনে হয় এই মেসেজটাকে আমরা হয় না অনেকগুলো চ্যাটের মাঝখানে একটা চ্যাটকে পিন টু টপ করে রাখি মাঝে মধ্যে, সেই চ্যাটটা আমাদের পড়তে ভালো লাগে। আমার মনে হয় আজকের চুপ কথার যে মুড, যে টোন, তার সঙ্গে এই মেসেজটা ভীষণ অ্যাপ্ট, ভীষণ। প্রত্যেকের লড়াই আছে, বিশ্বাস করো, যারা যারা চুপ কথা শুনছো, যেখান থেকে শুনছো না কেন, একটা কথা বলছি, প্রত্যেকের লড়াই আছে, প্রত্যেকের। এক একজনের লড়াই এক এক রকম, কারোর লড়াইয়ের সঙ্গে কারোর লড়াইয়ের তুলনা হয় না, কারোর জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা টানা যায় না। কিছু সোশ্যাল মিডিয়া, কিছু অ্যাপ আমাদের শেখাচ্ছে প্রত্যেকে নিয়ত, আমাদের বিশ্বাস করাচ্ছে যে অমুক মলদ্বীপে ঘুরতে গেছে বলে আমি যে মামার বাড়ি বেড়াতে গেছিলাম সেই বেড়াতে যাওয়াটায় মজা ছিল না, মলদ্বীপে গেলে মজা আছে। তমুক একটা বড় চার চাকার গাড়ি কিনেছে বলে আমার দু চাকার মোটর বাইকটায় মজা নেই, ওর চার চাকাটায় মজা আছে। এটা আমাদের মধ্যে ফিড করা হচ্ছে, এটা আমাদের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে। তুমি যদি একবার এই অদৃশ্য প্রতিযোগিতার দৌড়ে নেমে পড়ো, তাহলে পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিলেও তুমি কোনোদিন সুখী হবে না, কারণ সুখ কখনো কোনো মেটেরিয়ালের মধ্যে থাকে না, সুখ থাকে মনের মধ্যে। একটু আগে একটা মেসেজ পড়ছিলাম না অসীমবাবুর, যে আমার ছোট্ট 10 বছরের নাতিকে নিয়ে খেলার মধ্যে আমার মজা রয়েছে।

0: সুখ রয়েছে অভাবের সংসারেও। আমি বলি এটা হচ্ছে সুখ, কোনো জিনিসের মধ্যে সুখ খোঁজার চেষ্টা বৃথা। তুমি যে জিনিসই তোমার থাকুক না কেন, তার থেকেও ভালো একটা জিনিস এই পৃথিবীতে আছে এবং কারো না কারোর কাছে আছে। তুমি যদি সেটার সঙ্গে নিজের জীবনের তুলনা টানো, তাহলে তোমার নিজেকে ছোট হীন মনে হবে আর তুমি হীনমন্যতায় ভুগবেই। ধরো আমি একটা 15,000 টাকার মোবাইল ফোন ব্যবহার করি, বা আমি একটা 500 টাকার ঘড়ি পরি। পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যাদের কাছে 5 কোটি টাকা দামের ঘড়ি আছে বা 50 লাখ টাকা দামের মোবাইল ফোন আছে। আমি যদি এটা ভাবি সব সময় যে আমার 15,000 টাকার মোবাইল ফোনটা খুব খারাপ, আমার 500 টাকার ঘড়িটা একদম কাজের নয়, তাহলে আমার কি সুখ থাকবে আমার মনের মধ্যে? থাকবে না। কিন্তু আমি যদি এটা ভাবি যে অনেক এরকম মানুষ রয়েছেন যারা দিল্লিতে প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন হেঁটে আসছিলেন, তখন তাদের হাওয়াই চটির তলার গোড়ালিটা খইতে খইতে খইতে খইতে গোড়ালির চামড়াটা পর্যন্ত ঘষে গেছিল পিচের রাস্তায়। তাদের পায়ে হাওয়ায় চটি পরার ক্ষমতা ছিল না। আমার হাতে একটা 500 টাকার ঘড়ি আছে, যখন প্রচণ্ড মন খারাপ করবে তখন সেই মানুষগুলোর কথা ভাববে। আমাদের বাংলাতে এরকম অনেক জেলা রয়েছে, সেই জেলার মানুষ এখনও মাটির তলা থেকে পিঁপড়ের ডিম খুঁড়ে বার করে সেটা রান্না করে খায়। আমাদের দেশে এরকম অনেক রাজ্য আছে, সেই রাজ্যের মহিলারা জল আনতে তপ্ত দুপুরবেলায় মরু শহরে হেঁটে সেখানে মানে 5-10 কিলোমিটার দূর থেকে গিয়ে একটু খাওয়ার জল নিয়ে আসে, সেটাও পরিশ্রুত নয়। সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, কারোর সমস্যা বাইরে থেকে দেখা যায়, কারোটা দেখা যায় না। বিহু প্লিজ, আমি অনেকক্ষণ ধরে
1: না আমি শুনছিলাম, আমি মন দিয়ে শুনছিলাম। অ্যাকচুয়ালি তাই, মানে এই যে তুমি একটু আগে মলদ্বীপস আর মামার বাড়ির উপমাটা টানলে, ধরো যে মানুষটা মলদ্বীপস গেছে এবং সুন্দর সুন্দর ওই ফ্লোটিং ব্রেকফাস্টের ছবি দিচ্ছে, দেখতে খুব ভালো লাগে জানো তো। মানি ক্যান বাই অল দ্য হ্যাপিনেস, টাকা থাকলে তো আমি সব কিছু করতে পারি। এবং ধরো ফিরে এলো তারা এবং সেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একেবারেই ভালো না। স্ত্রী জানতে পারলো তার স্বামীর একটি পরকীয়া রয়েছে অফিসে সহকর্মীর সঙ্গে, সে কোনোভাবে সম্পর্কে লিপ্ত, তখন তার মানসিক অবস্থা ভাবো। তখন তুমি যে তোমার বরের সঙ্গে কিছু না একটা চাপোসা রেস্তোরাঁ খেতে গেলে সেটা বেশি ইম্পর্টেন্ট হলো, নাকি মলদ্বীপসের ওই ফ্লোটিং ব্রেকফাস্টটা বেশি ইম্পর্টেন্ট হলো, একটু ভেবো। দেখবে ইকুয়েশনগুলো, এই জীবনগুলো অনেক বেশি সহজ, অনেক বেশি মিষ্টি হয়ে যায়। যাই হোক, 9903653992 তে বিহু আর দ্বীপ রয়েছে রাত 3টে অবধি। আর আজকে প্রতিবারের মতো, প্রতি সপ্তাহের মতোই নো ফিল্টার কথা হচ্ছে, কথা হবে। হোয়াটসঅ্যাপ আর মেসেজ করতে থাকো, তোমার মেসেজের অপেক্ষায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: গড়িতের সময় বলছে যে চুপ কথার প্রথম ঘন্টাটা বিহুয়ার দিয়ে পেরিয়ে এসেছে, চুপ কথার দ্বিতীয় ঘন্টায় ঢুকছি। দ্বিতীয় ঘন্টায় ঢোকার জন্য যখন মেসেজ পড়ছিলাম, তখন আমার কাছে আমার ব্যক্তিগত ফোনে একটা মেসেজ আসে। আমি মেসেজটা ঠিক যেমন লেখা আছে তেমন পড়ে শোনাচ্ছি, তারপরে কে পাঠিয়েছে বলছি। মেসেজে লেখা রয়েছে যে কথাটা বললে হাতটা ধরে থেকো, খুব ভালো কথা বললে, কথাগুলো মন ছুঁয়ে যাচ্ছে। আসলে এই আন্তরিক কথাগুলোই তো চুপ কথার আসল USP। ভালো লাগছে তোমাদের শুনতে। মেসেজটা পাঠিয়েছে আমাদের গুরুদেব দেব।
2: ও মাই গড,
1: থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ দেবদা। দেবদার মেসেজ আমাদের কাছে ইন্সপিরেশনের মতো,
2: একদম তাই।
1: এবং দেবদা যখন ভালো, যখন শো কিছু শোনে, কোনো ভুল ত্রুটি হয়, যত রাতই হোক, রাত 2:55 আমি দীপের মেসেজ পেয়েছি যে দীপ এটা ভালো হয়েছে বা দীপ ওটা ভালো হয়নি, ওটা আরেকটু বেটার হতে পারতো। তো সাচ এন ইন্সপিরেশন দেবদা, থ্যাংক ইউ সো মাচ, হ্যাটস অফ। 9903652992 নম্বরে যে মেসেজটা এবার পড়বো, এটা পাঠিয়েছে অঙ্গনা। অঙ্গনাও যে কথাটা লিখেছে, এই কথাটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম। আমি রাতে ঘুমোতে পারি না, বলবে যে কি করলে ঘুম আসবে রাতে। দেখো এটা ভীষণ আপেক্ষিক একটা বিষয়, কি করলে ঘুম আসবে বা কি কারণে তোমার ঘুম আসছে না, সেটাকে সবার আগে আইডেন্টিফাই করাটা খুব দরকার। আর আমি আবারও বলছি, দুঃখ বিলাসিতা একরকম, সেটা বিলাসিতা, কিন্তু সিরিয়াস হেল্প আরেক জিনিস। যদি সত্যি সত্যি তোমাদের কারো, যার যার এখন চুপ কথা শুনছো, তার মধ্যে কারো মনে হয় যে মনের ভিতরটা এত ভারাক্রান্ত, এত বিষাদগ্রস্ত যে আমি ঘুমোতে পারছি না রাতে, মাথার মধ্যে শুধু কথারা অনবরত ধাক্কা মারছে, তাহলে আমার মনে হয় যদি পরিস্থিতি এই জায়গায় দাঁড়ায় যে একের পর এক রাত ঘুম আসছে না, তাহলে কিন্তু আমার মনে হয় তোমার সাহায্যের দরকার, এবং সেটা খুব ইমিডিয়েট। একদিনও দেরি করো না। যেমন প্রচণ্ড পেটে ব্যথা হলে বা কেটে গেলে বা কোথাও লাগলে ওষুধ নিতে বা মলম লাগাতে দেরি করো না, তেমন মনেও যদি কোনো চোট থাকে, যে চোট তোমার ভাবাচ্ছে, তাহলে দেরি করো না হেল্প নিতে।
2: আমার মনে হয় যে আগে না কারণটা খোঁজার চেষ্টা করো, মানে তোমার ঘুম কেন পাচ্ছে না, তোমার ঘুমটা কি পাচ্ছে না কারণ। হতে পারে অনেক সময় হয় না তো, মানে সারাদিন হলো এক্সাশন খুব একটা হলো না, আমরা

0: তাছাড়া আমরা এখন সবাই খুব ডুম স্ক্রোলিং করি, মানে আমরা এমনি জাস্ট ফোনটাকে র্যান্ডম রিলস দেখতে থাকি, ভুল ভালের প্রোফাইল ওর প্রোফাইল গিয়ে স্টক করি।
1: আমি তো মানে দুটো হাতে ব্যথা হয়ে গেলে পাশ ফিরে শুয়ে
0: আমি হাতে গায়ে
1: হেলান দিয়ে আমুন দিয়ে,
0: এবং ডুম স্ক্রোলিং যে কি ভয়াবহ, মানে কখন যে টাইম চলে যায় তুমি বুঝতেই পারবে না। মানে সেরকম কারণে যদি ঘুম না আসে তাহলে চেঞ্জ ইওর হ্যাবিট, আমি এই এই নিয়ে জ্ঞান দেবো না, কারণ জ্ঞান পাপি হয়ে যাবো তাহলে, কারণ সেম থিং আমিও করি, উইচ ইজ নট, মানে শুড নট বি ডান, করা উচিতই নয় একদম। কিন্তু যেটা দীপ্তা বললো যে যদি সত্যি ইনসমনিয়াতে তুমি আক্রান্ত হও এবং তার পিছনে নির্দিষ্ট কারণ থাকে, তাহলে মেডিকেল হেল্প কিন্তু এক্ষেত্রে ভীষণ দরকার।
1: ইভেন আমার এরকম একবার নিজের পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমার ব্লাড প্রেশার এত বেড়ে যাচ্ছিল যে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না, অনেক রকম ওষুধ খেয়েও কন্ট্রোল হচ্ছিল না। তো এটা সেটা এটা সেটা করতে করতে দেখা গেল যে আমি বললাম যে আমার ঘুম হয় না রাতে অধিকাংশ সময়, রাতে হার্ডলি একটা সময় 4-3 ঘন্টা ঘুমিয়েছি এবং সেটাও ভোরবেলা হওয়ার পরে ঘুমিয়েছি। তখন আমাকে ডাক্তার বলেছিল যে এটা হলে কখনোই শরীর ঠিক হবে না, যত ওষুধ খাও, যাই করে ফেলো, যে ডাক্তার দেখাও, যা যা ভালো খাবার আছে সব খেলেও ঠিক হবে না, তোমার সবার আগে 8 ঘন্টা ঘুম দরকার। তার জন্য প্রয়োজনে তোমাকে মাইল্ড ঘুমের ওষুধ খেতে হতে পারে, তোমাকে ডাক্তার দেখাতে হতে পারে, তোমাকে একটা রুটিন রিহ্যাবিটেশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, কিন্তু ঘুমোতেই হবে, এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না। যারা এক্সারসাইজ করো, তোমরা যারা ওয়ার্কআউট করো, যারা শরীর সম্পর্কে সচেতন, তারা জানবে যে ঘুম, আমরা যখন ঘুমোই তখন আমাদের শরীর অ্যাকচুয়ালি বিল্ড হয়, শরীর তৈরি হয়, আমাদের সারাদিনের পরিশ্রমে যত শরীরের ক্ষয়ক্ষতি হয় সেগুলো একটা প্রপার ঘুম শরীরটাকে রিবিল্ড করে, রিসেট করে আমাদের মাইন্ডকে, তাই ঘুম হওয়াটা ভীষণ দরকার। হাওড়া থেকে চন্দ্রাণী পরের মেসেজ পাঠিয়েছে, লিখেছে, বাইরের ঠান্ডা হাওয়াটা আমাকে শিহরিত করছে, একটা স্নিগ্ধ রাত, বর্ষণ মুখর, আর তার সঙ্গে আমার ভীষণ প্রিয় দীপ আর বিহু। জানো তো মন খারাপ হলে আমার খুব মন খারাপ, আমার কোনোদিন কোনো গার্জেন কল হয়নি, কিন্তু গত মঙ্গলবার আমার ম্যাথস টিচার একটা ভীষণ সামান্য একটা ভুলের জন্য আমার ভীষণ বকেন, এবং শুধু বকেন না, আমার মাকে দেখা করতে বলেন। আমার মাও সেদিন আমাকে বাড়িতে ভীষণ বকেছে, খুব স্বাভাবিক, সেদিনকে আমার মন একেবারে ভালো ছিল না, আমি ভীষণ কেঁদেছি, ইভেন আমার পড়তে যেতে ভয় লাগছে যদি আবার কোনো ছোট ভুলের জন্য আমার ম্যাথস টিচার আমাকে বকেন। এই অঙ্ককে ভয় পাওয়া আর সেই ভয়কে কাটানোর জন্য প্লিজ একটা উপায় বলে দাও।
0: দেখো, অঙ্ককে কাটানোর উপায় আমি কি বলবো, মানে ক্লাস টেনের পরে আমি নিজে কোনোদিনও অঙ্ক করিনি, মাধ্যমিক অবধি অঙ্ক ছিল, অঙ্ক করতে হয়েছে, আমার মনে হয় প্র্যাকটিস। আমার আমার আমার যিনি টিচার ছিলেন মাধ্যমিক, কিন্তু আমি অঙ্কে লেটার পেয়েছিলাম অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও, কারণ একটাই জিনিস যেটা উনি বলতেন যে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস, এবং উনি আমাকে ধারাবাহিকভাবে সেটা করাতেন, আমি নিজেও সেই সময়টাতে করেছি এবং ফল পেয়েছি। তারপর আমার বাড়ি থেকে থ্যাঙ্কফুলি ওই সায়েন্স নেওয়ার প্রেশারটা ছিল না বলে হিউম্যানিটিস নিয়ে আমি ভর্তি হয়েছি, কিন্তু ওটাই বলবো প্র্যাকটিস। আর বাকি অঙ্ক টিচার বকেছেন যথেষ্ট জাস্টিফাই কারণেই বকেছেন, সেই কারণে দুঃখ পেও না বা ওনার উপর রাগ করো না। আর মাকে না তুমি আগে থেকে খুলে বলো, মায়ের মা বাবাই তো, আমরা একটা সময় না আমাদের ওই সময়টাতে মনে হয় যে বাবা মাকে বলবো সেটাও আমাদের ইগোতে গিয়ে লাগে, কিন্তু বিশ্বাস করো মানে ওনারাই একমাত্র তোমার সত্যিকারের যে এই ভীতিটা সম্পর্কে যদি জানেন, তাহলে ওনারা হয়তো তোমার টিউটর চেঞ্জ করতে পারেন বা পার্সোনাল কেয়ার দিতে পারেন, নিজেরা নিয়ে বসতে পারেন, সেই রকম কিছু করতে পারেন। তাহলে আগে বাবা মাকে বলো, আমার মনে হয় স্কুল লেভেলের গার্জিয়ান কল বলছে মানে সেটা স্কুল লেভেলেই তো হবে নিশ্চয়ই, কারণ কলেজে কি গার্জিয়ান কল হয় খুব একটা?
1: না, আমার শুধু একটাই কথা এখানে অ্যাড করে, বিহু তো সবকটা যেগুলো বললো খুব খাঁটি কথা, খুব প্র্যাকটিক্যাল কথা, আমার শুধু এটা বলে জানো তো কোন জিনিসকে আমরা ভয় পাই, আমরা যে জিনিসটা থেকে দূরে থাকি, যে জিনিসটা সম্পর্কে আমাদের ধারণাটা স্বচ্ছ নয়। ধরো আমি সাপে ভয় পাই, কেন? তার কারণ আমি কখনো সাপ নিয়ে স্টাডি করার কথা ভাবিনি, আমার কখনো পছন্দই হয়নি সাপ নিয়ে স্টাডি করার, কিন্তু আমার পরিচিত লোকজন এরকম রয়েছেন, নর্থ বেঙ্গলে তো অনেকেই রয়েছেন যারা প্রফেশনালি সাপ নিয়ে ডিল করেন, কিন্তু আমি দেখলেই 15 হাত দূরে পালিয়ে যাই, মানে এক প্রান্তে যদি দেখা যায় আমি অন্য প্রান্তে চলে যাই, তার কারণ আমার অজ্ঞানতা, আমি ওটাকেও একটা প্রাণী হিসাবে ট্রিট করতে পারি না, তার কারণ আমি ওটা সম্পর্কে জানি না। সেম জিনিস অঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কি হয়, আমরা অঙ্কে যেহেতু সংখ্যা অনেকগুলো, ইমাজিনারি কিছু সংখ্যা, অনেকে না প্রপার গাইডেন্স, প্রপার ট্রেনিংয়ের জন্য অঙ্ককে ভয় পায়, বিশেষ করে মেয়েদের মধ্যে আমি

0: দেখেছি চন্দ্রাণী যে মেয়েরা অঙ্ক একটু ভয় পায় বলে। আমি বলছি মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো সাবজেক্টকেও অঙ্ক কেমিস্ট্রি কিছুকে ভয় পাওয়ার অন্যতম কারণ হচ্ছে দুটো, এক আমাদের ওই বিষয়টা থেকে পালিয়ে যাওয়া, আর দুই যারা আমাদের ট্রেন্ড করেন তারা প্রপারলি বিষয়টাকে ইন্টারেস্টিং করে ট্রেন্ড করতে পারেন না। ভালো টিচার না পেলে অনেকে অঙ্কে ভয় পায়। আমি যেমন হিস্ট্রির টিচার আমার ছোটবেলায় ভালো পাইনি কখনো, আমি যখন হিস্ট্রি অফ জার্নালিজম পড়ছি আমি ভালো টিচার পাইনি, তো আমি ভয় পেয়েছি, আমি পালিয়ে গেছি। যোগ এরকম যদি হয় যে তোমার অঙ্কে ভয় লাগছে, আমার মনে হয় তুমি ইউটিউবে যেগুলো ম্যাথস টিউটোরিয়াল আছে খুব ইন্টারেস্টিং করে অঙ্ক পড়ান এরকম কয়েকজন শিক্ষক আছে, আমার মনে হয় তুমি তাদের থেকে কয়েকটা সেশন অনলাইনে ফ্রিতে ক্লাসগুলো রয়েছে কোভিডের সময় আপলোড করা হয়েছিল, আমার মনে হয় তুমি সেখান থেকেও একটা সেশন ট্রাই করে দেখো, দেখো তোমার ইন্টারেস্টিং লাগবে। পালিয়ে যেও না, পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়, তোমাকে আরও কিছুদিন ডিল করতে হবে, যতদিন না তুমি অন্তত বিহুর মতন সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছো, যতদিন তোমার মানে ম্যান্ডেটারি সাবজেক্ট থেকে অঙ্কটা বাদ যাচ্ছে ততদিন অব্দি তো করে যেতে হবে। তাই আমার মনে হয় এক হচ্ছে কনসিস্টেন্সি, দেখো আমরা প্রত্যেকে সব জিনিসে ভালো নেই, দু রকমের মানুষ হয়, এক যারা ট্যালেন্ট নিয়ে জন্মায় আর যারা ট্যালেন্ট নিয়ে জন্মায় না। আমি ট্যালেন্ট নিয়ে জন্মাইনি, কিন্তু যদি আমাকেও একটা কোনো কাজ ভালো করতে হয় তাহলে যেটা আমাকে তাহলে করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, প্রতিদিন করতে হবে, প্রতিদিন নিয়ম করে, নিয়ম ভাঙাই যাবে না, করতেই হবে প্রত্যেক দিন, প্রত্যেক দিন নিয়ম করে যদি তুমি ম্যাথসটা প্র্যাকটিস করো এক ঘন্টা করে প্রত্যেক দিন উইদাউট এনি ব্রেক ফর দ্য নেক্সট সাম মান্থ, তুমি দেখবে অঙ্কের প্রতি এই ভয়টা তোমার কেটে যেতে বাধ্য। এটা সাইকোলজি, এটা তোমার ভয় নয়, এটা তোমার সাইকোলজি, তুমি তোমার মেন্টালিটি যদি চেঞ্জ করতে পারো তোমার ভয়টাও কেটে যাবে নিয়ে নিজে। ওকে, পরের মেসেজ, মলদ্বীপ আর মামার বাড়ির তুলনা যেটা টানলে দাদা, সেখান থেকে একটা কথা ভীষণ মনে পড়ে গেল। দেখো আমার মা বাবা ছোটবেলায় আমাকে গরমের ছুটিতে মামার বাড়ি নিয়ে গেছে, তাদের কাছে কিন্তু সেই কারণে আমি কৃতজ্ঞ, কারণ গরমের ছুটি তো এখনো চলছে কলেজে, কিন্তু মামার বাড়ি যাওয়ার সৌভাগ্য বা সময় জীবনে দুটোর কোনোটাই এখন নেই। যখন আমি দেখি যে আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা মামার বাড়ি যেতে পারছে না আমি পড়াবো বলে, তখন আমি ওদের বলি আমি পরে পড়াবো, তোরা আগে মামার বাড়ি থেকে ঘুরায়। আমার মনে হয় যে এটা ভীষণ দরকার, প্রখর রোদের তাপে যখন মানুষ জেরবার হয় তখন একটা বৃষ্টির ফোঁটা যেমন মানুষকে স্বস্তি দেয়, তেমনি মানুষ যখন দুঃখকে সঙ্গী করে ডুবে যেতে থাকে তখন এমন করে মানুষের হাত প্রয়োজন হয় যে ডুবে যাওয়া মানুষটাকে বাঁচাতে পারে। আমার মনে হয় চুপ কথা সেই মানুষ। ভালো দেখো, মনীষা লিখছি।
1: এরকম ভালো টিচার আমরা কেন পাইনি যখন আমরা পড়াশুনো করেছি? আমরা তো ছুটি চাইলেই মানে কর্মর করে দেখাতো, এক্সট্রা ক্লাস মানে অল্টারনেটিভ ক্লাস করিয়ে দেবে এরকম কথা ভাবতেই পারি না আর কি।
0: শোনো, আমার ছেলের ঠিক আছে এক মাস গরমের ছুটি স্কুলের, ওকে যা হোম টাস্ক দেওয়া হয়েছে এবং যে প্যাটার্নে হোম টাস্ক দেওয়া হয়েছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওকে পড়তে বসতে হচ্ছে, নইলে সেই হোম টাস্ক কমপ্লিট হবে না,
1: কষ্ট লাগে। তুমি জানো আমি গরমের ছুটির সময় ওই হোম টাস্ক এত দিত না, কিন্তু কিছু তো দিত। তো ক্লাস থ্রি আমার মনে আছে আমাদের হাতের লেখা এরকম পরপর ইয়ে থেকে বলেছিল নিয়ে আসতে, এবার আমি না কোনোভাবে শুনিনি সেটা দীপদা। এবার আমাকে যখন টিচার খাতা চেয়েছে যে গরমের ছুটিতে কী কী করেছো খাতা জমা দাও, আমি একটা সাদা খাতা জমা দিয়েছিলাম এবং লিটারালি সাদা খাতা, এটা আমি একদম মিথ্যা কথা না, আমার মা বলছে যে তুই সাদা খাতা জমা দিতে বলেছে কেন? আমি মাকে বলেছিলাম না আসলে ম্যাম দেখছেন যে আমি খাতাটা কীরম করে মার্জিন টেনেছি কিনা চারপাশে আর ভালো করে মলারটা লাগিয়েছি কিনা, ওইটা দেখার জন্য সাদা খাতা জমা দিতে বলেছে।
0: এরকম হয়েছে যে আমার ছোটবেলায় ধরো প্রচুর হোম টাস্ক দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে প্রচুর, কিন্তু আমাকে মামার বাড়ি যেতেই হবে, আমি যাবই মামার বাড়িতে, গরমের ছুটিতে আমার বাধা ধরা ছিল। আমি কি করতাম, আমার খুব ভালো লাগতো যে আমার দুই মামার কাছে, বিশেষ করে আমার বড় মামার কাছে গিয়ে আমি হোম টাস্ক করিয়ে নিতাম খানিকটা,
1: করে দিত,
0: আমি বলতাম তুই বল, আমি আমাকে তুই করে বলতাম ছোটবেলায়, বলতাম তুই বল আমি করছি, মানে ফলে কি হতো মানে আমি অঙ্কটা করছি না কিন্তু আমার সামনে অঙ্কটা কষতে হবে, আমি শুধু ডিকটেশনের মতো লিখে যাচ্ছি, আর আমার মামা যেহেতু বড় সে বলে
1: যাচ্ছে
0: খুব স্বাভাবিক তার ছোট ক্লাসের অঙ্ক।
1: এখন তো হয়ই না, এখন বাচ্চারা যায় আবার সময়ই পায় না তারা। যাই হোক, ঠিক আছে, আমার না

0: নিয়েও নস্টালজিয়া নেই, এখন যা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, কিছু করার নেই। দেখো তোমাকেও কিন্তু তোমার ছানাকে, মানে ওকে যদি সেই ওয়ার্ল্ডে ঢুকতে হয়, তুমি ঢোকাতে বাধ্য এবং ওকে হোমওয়ার্কগুলো করতে হবে, আদারওয়াইজ ওর আশেপাশের বন্ধুগুলো যখন করে এগিয়ে যাবে তখন কিন্তু ডিপ্রেশন
1: একটু আগে একটা লাগাটা ওরই হবে। একটু আগে একটা মেসেজ পড়ছিলাম না যে একজন অঙ্কের টিচার স্টুডেন্টকে বকেছে খুব সামান্য ভুলের জন্য, তো আমি বলছি ছোটদের মনে এটা কতটা প্রভাব ফেলে। আমার 6 বছরের ছেলেকে তার অঙ্কের ম্যাম বকেছে সামান্য, খুব ছোট কোনো একটা ভুলের জন্য খুব সামান্য একটু বকেছে। যেহেতু কনভেন্ট স্কুল, ভীষণ স্ট্রিক্ট রুলস, মানে একদম টপ টু বটম কোনো স্পেস নেই, একদম নিয়ম মাফিক বাঁধা ধরা সব কিছু। তো আমার ছেলে স্কুল থেকে বকা খেয়ে এসছে বাড়িতে, কিন্তু বাড়িতে কাউকে বলেনি।
0: আচ্ছা,
1: তার বয়স কিন্তু 6, বাড়িতে কাউকে বলেনি, বেশ অনেকদিন হয়ে গেছে কাউকে বলেনি বাড়িতে। আচমকা একদিন মাকে বলেছে যে মা একটা কথা বলবো, রাগ করবে না তো? মা বলেছে না বল, কেন রাগ করব। তখন বলেছে যে আমি যেন একটা ছোট ভুল করেছিলাম, ম্যাম আমাকে
0: বকেছে।
1: তো আমি বলছি ছোটরাও এখন দেখো কতটা নিজের মনের যে কথাগুলো, আমরা আমাদের সময় হলে তো মানে ঈদের কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম, নিয়ে মার কাছে বলে ফেলতাম যে মা আমাকে স্যার পিটিয়েছে স্কুলে অঙ্কে ভুল করেছিলাম বলে। কিন্তু একটা ছোট বাচ্চা এত বড় একটা তার মনের ভেতরে ঘটে চলা একটা ঘটনাকে মনের ভেতরেই রেখে দিয়েছে, বাইরে বলছে না, বলছে কখন অনেকটা পরে গিয়ে।
0: কতটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, আমার খুব ভয় লাগে মাঝে মধ্যে।
1: আমি এটাই বলছি যে প্লিজ এমন পরিস্থিতি বাড়িতে তৈরি করবেন না যাতে আপনার ছেলে মেয়েরা, আপনার পরিচিতরা, ছোটরা, তারা এসে কোনো কথা বলতে আপনাকে ভয় পায়। তাদের এখন না ওই স্ট্রিক্ট শাসন, মানে যদি ভেবে থাকেন যে আমি আপনি যেভাবে বড় হয়েছি সেভাবেই আপনি আপনার ছেলে মেয়েকে বড় করবেন, কারণ আপনি খুব স্ট্রিক্ট রুলে বিশ্বাস করেন, আমার মনে হয় একটু আপডেট হওয়াটা আমাদের প্রত্যেকের জরুরি। ছেলে মেয়ের সঙ্গে একটু বন্ধুর মতন মেশাটা, ওদের একটা স্পেস দেওয়া, ওদের কথাটাও শোনা, ওদের যুক্তিটাও শোনা আমার মনে হয় খুব দরকার, এক্ষেত্রে দরকার। কারণ এখন ছোটরা ভীষণ সেন্সিটিভ হয়, ভীষণ সেন্সিটিভ হয়, তার কারণ ওরা কিন্তু অত মানুষ পায় না যত মানুষ আমরা ছোটবেলায় পেতাম মনের কথা বলার জন্য। বিভিন্ন বয়সের মানুষ আমাদের চারপাশে আমাদের ছোটবেলায় থাকতো, বিভিন্ন বয়সের বন্ধু, মামা, পিসি, দাদু, দিদা, পাশের বাড়ির জেঠু, বিভিন্ন রকম পেতাম তো আমরা আমাদের ছোটবেলায়, অনেকের সঙ্গে অনেক রকম কথা বলতে পারতাম, কিন্তু ওরা পায় না। ওদের কাছে কিন্তু মনের কথা বলার খুব বেশি মানুষ নেই, বাবা মা ছাড়া ওরা মনের কথা খুব বেশি জনের সঙ্গে ভাগ করার স্পেস পায় না, লোক পায় না। এখন কজনের বাড়িতে আর বড় ফ্যামিলি রয়েছে, তাই খুব সেন্সিটিভ হয় ছোটদের মন, একটু সাবধানে হ্যান্ডেল করবেন। এটা আমার রিকোয়েস্ট প্রত্যেক মা বাবার কাছে, প্রত্যেক সেই সমস্ত পরিবারের সদস্যদের কাছে যাদের বাড়িতে খুদে সদস্য রয়েছে। 9999 0365 999 নম্বরে চুপ কথা নিয়ে বিহু আর দীপ রয়েছে তোমার সঙ্গে। একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসছে এক্ষুনি।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে এই মুহূর্তে তুমি শুনছো চুপ কথা, তোমার সঙ্গে দীপ আর বিহু রয়েছি। 9903652992 নম্বরে তোমাদের পাঠানো প্রচুর মেসেজ এবং খুব কন্টেন্ট কিছু মেসেজ, যে মেসেজের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু বার্তা রয়েছে যেগুলো আমাদের ভাবাচ্ছে, যেগুলো নিয়ে আমরাও ভাবছি ইনফ্যাক্ট বসে। দিল্লি থেকে তন্ময় একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, আমাদের ভেতরে যে শিশুটি সেই হলো আমাদের সত্যিকারের শিক্ষক। অহংকার বা ইগো দূরে সরিয়ে রাখতে এবং প্রত্যেক দিন নতুন কিছু শেখার আগ্রহ বাঁচিয়ে রাখতে নিজের ভিতরে সেই নিষ্পাপ শিশুটিকে আগলে রাখুন। আসলে জানেন তো, যেদিন আমরা শেখা বন্ধ করে দিই সেই দিন আমরা বুড়িয়ে যাই, আর শেখার এই তাগিদ শুধু আমাদের ভিতরের সেই শিশুটির মধ্যেই থাকে। তাই নিজের ভিতরে শিশুটি

0: নিজেকে হারিয়ে যেতে দেবেন না। ইগো বা অহংকার আমাদের আটকে রাখে, কিন্তু ভেতরে শিশুটি সে সবসময় ডানা মেলতে শেখায়। জীবনের সব জটিলতার মধ্যেও নিজের ভিতরের সেই কৌতূহলী এবং সরল শিশুটিকে বাঁচিয়ে রাখুন, সেটাই আসল আনন্দের চাবিকাঠি। ভেতরের শিশুটি আমাদের সরলতা এবং শেখার প্রেরণা। একে হারিয়ে যেতে দেওয়া মানেই ইগোর কাছে নিজের আত্মসমর্পণ। তাই জীবনের সব পরিস্থিতিতে নিজের ভিতরের শিশুটিকে বাঁচিয়ে রাখুন। চুপ কথার মধ্যে দিয়ে আমি এই মেসেজ সবার কাছে ছড়িয়ে দিতে চাই। তন্ময় দিল্লি থেকে লিখছি। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ সো মাচ। সত্যি সত্যি তাই, আমরা মন থেকে চাই যে আমাদের ভিতরের সেই শিশুটা যে খুব ছোট ছোট জিনিস আনন্দ পেত এক সময়, একটা খুব ভালো সানরাইজ বা একটা খুব ভালো গাড়ি রাস্তা দেখতে পেলে যার মনটা হঠাৎ ভালো হয়ে যেত, আমাদের অনেকের মধ্যে সেই শিশুটা এখন অনেক কোণঠাসা হয়ে পড়েছে। আমার মনে হয় মানুষের ভেতর সেই শিশুটাকে সত্যি বাঁচিয়ে দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিহুদি, তোমার আমি সেই হ্যাপি ডিভোর্সওয়ালা ভাই, কেমন আছো তুমি? প্রোগ্রাম দারুণ হচ্ছে, আমার হয়ে সব দিদি আর বোনদের কিউট সিস্টার ডে উইশ করে দিও। টালিগঞ্জ থেকে আমি বিশ্বজিৎ লিখছি।
1: অনেকদিন বাদে দেখ, মানে কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে শুধু দিদি আর বোনদের উইশ করবো কেন, দাদারা কোথায় যাবে, দাদারা কেন বাদ না, সবাইকেই করে দেবো। বিশ্বজিৎ ভালো থেকো। জানো তো, আমি একটু আগে এই যে বৃষ্টি নিয়ে তো আমরা অনেক রোম্যান্টিসিজম করছি, বলছি যে বৃষ্টি পড়েছে আজকে ঠান্ডা ঘুমোতে পারবো, আজকে ঘুমটা ভালো হবে। একটু আগে একটা খবর এলো আর কি, ওই এগেইন ফিরে এলো, সেটা হচ্ছে যে একজন অটো চালক তিনি মারা গিয়েছেন। আজকে অটোতে বসে ভাত খাচ্ছিলেন দুপুরবেলা, লাঞ্চ সারছিলেন, সেই সময়তে বজ্রাঘাতটা হয় ঠিক অটোটার উপরে এবং তিনি ওখানেই মারা যান। এই বৃষ্টি যেটা দুপুরবেলাতে হলো, সেই অঝোরধারা বৃষ্টির পরিণামেটা। তাই মানে ওই আর কি, মানে কিছু জিনিস কারুর কাছে খুব আনন্দের আর কিছু জিনিস কিন্তু কারুর কাছে ঠিক ওই সময়টাতেই দুঃখটা বয়ে নিয়ে আসে। লাইফ ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, কখন কি হয় আমরা কেউ জানি না। তাই যতটুকু সময় আছি একটু ভালো থাকি, ভালো প্রিয় মানুষদের নিয়ে ভালোবাসায় থাকি।
0: আমি সেদিনকে ঠিক এরকম একটা খবর দেখছিলাম যে একটি বাচ্চা মেয়ে একটা ল্যাম্পপোস্টের নিচে খেলছিল।
1: আচ্ছা,
0: উঁচু ল্যাম্পপোস্ট একটা, সেই ল্যাম্পপোস্টের ওই হয় না, এখন রাস্তা দেখবে অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে, ওপরে অনেকগুলো গোল গোল করে আলো আটকানো লম্বা উঁচু ল্যাম্পপোস্ট হলো, সেই প্রবল হাওয়াতে সেই বহু উঁচু ল্যাম্পপোস্টের ওপরে গোল করে যে 10-12টা আলো লাগানো থাকে, তার মধ্যে থেকে একটা আলো খুলে পড়েছে। নিচে একটা বাচ্চা প্রতিদিন ওই ল্যাম্পপোস্টের আশেপাশে খেলে, কারণ সে একটা কাছের বস্তিতেই থাকে, সে বড় রাস্তায় যায় না, ল্যাম্পপোস্টের রাস্তার একটু ধারে, সেখানে খেলাটা সেফ বলে তার বাবা মা মনে করে। তাই বাবা মার কথা শুনে ওই বাচ্চা মেয়েটা ওই ল্যাম্পপোস্টের কাছাকাছি খেলে। ভাবো, মৃত্যু এমন জিনিস, নিয়তি এমন, সেই ল্যাম্পপোস্টের মাথা থেকে একটা আলো খুলে বাচ্চাটার মাথায় পড়ে, বাচ্চাটা প্রথমে গুরুতর জখম হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঠিক এতটাই আনপ্রেডিক্টেবল আমাদের লাইফ, এতটাই আনপ্রেডিক্টেবল।
1: জানো তো দীপ্তা, অনেক সময় আমরা ফোন ডচ করি, স্পেশালি বাবা মার ফোন, আবার ফোন করছে এখন, ও বাবা আমি ঠিক আছে পরে করবো পরে করবো, ঠিক আছে ঠিক আছে, বা একটা দুটো কথা বলে 10-15 সেকেন্ডে হ্যাঁ বলো কি হয়েছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে শুনে নিয়েছি, ঠিক আছে পরে করছি পরে করছি, সেই পরেটা হয়তো বেশ কিছু ঘন্টা পরে আমাদের জীবনে আসে। কারণ এরম নয় যে আমরাও ফাঁকা বসে আছি, আমাদেরও অন্য কাজ থাকে। এটা না আগে আমি খুব করতাম, মানে হ্যাঁ হ্যাঁ বলো, আর বাবা না বলে আমাকে যে ফোন করলেই তো খালি রাখছি রাখছি রাখছি রাখছি করিস, কথা শুনিস না তো। এবার তখন আমিও একটা কাজের মধ্যে আছি, এরকম নয় যে বাবার সাথে কথা বলতে আমার ভালো লাগে না, বাবা মা দুজনেই ছাড়া আমার কেই বা আছে প্রিয়জন তো, কিন্তু ওই যে একটা রাখছি হ্যাঁ বলো কি তাড়াহুড়ো। কিন্তু রিসেন্ট কিছু মাস বা এক বছর ধরে এটা আমার মনে হয়েছে যে আমি এটা করতে পারি না, মানে সেই মানুষটা নিজে থেকে ফোন করছে কিছুই না, খেয়েছিস, অফিসে সব ঠিকঠাক আছে, জানার জন্য তাকে কিন্তু আমি ফোন করে বলছি না যে খেয়েছো, তখনও আমি এত ব্যস্ততা দেখাচ্ছি, এত ব্যস্ত। তাই তোমাদেরকেও বলছি, এটা আমাদের আমাদের জেনারেশনের একটা স্বভাব, এটা মানে আমরা ভীষণ তাড়ায়, কিসের তাড়ায় আমরা জানি না, মানে আমাদের সব কিছু অ্যাচিভ করতে হবে, সব কিছু পেতে হবে, এক্ষুনি করতে হবে, ওই 5 মিনিট বাবা মাকে দিলেই আমার সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই 5 মিনিট আমরা কিন্তু ফোন স্ক্রল করতে পারি। এগুলো আমার গত 3-4 মাসের রিয়েলাইজেশন, বিশ্বাস করো। আর সেই কারণেই কোথায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, 3-4 মাস আগেও বিহু এরকমভাবে ভাবতো না জীবনটাকে, সত্যি ভাবতো না। যাই হোক, নেক্সট মেসেজ।

0: মমতা বলে একজন আমাদের একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, আমি ভীষণ সাদামাটা একজন হাউস ওয়াইফ জানো তো, আমার গোটা দিন সংসার নিয়ে ভাবতে ভাবতে, সংসার সামলাতে, বাচ্চা সামলাতে এবং আমার স্টুডেন্টসদের পড়াতে পড়াতে কেটে যায়। নিজের জন্য কোনো সময় প্রায় থাকে না। দিনের শেষে রাত নামে, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু জানো তো আমার চোখে ঘুম আসে না। আমি ভাবি যে আমি তো সবাইকে নিয়ে ভাবলাম, কিন্তু আমাকে কে বুঝল, আমার কথাটা কে ভাবল, দিনের শেষে আমি মানুষটা এতটা একা ফিল করি কেন?
1: প্রথমত মমতা, তুমি সাদামাটা নও। তোমার নামের আগে যে অ্যাডজেক্টিভটা দিয়েছো সাদামাটা বলে, সেটার সঙ্গে আমি বা দীপ অন্ততপক্ষে একমত হতে পারবে না বলে আমার বিশ্বাস। কারণ তুমি যদি সত্যি সাদামাটা, যদি আমি তর্জমা করি অর্ডিনারি, অর্ডিনারি হতে, তাহলে সারা দিন ঘরের কাজ সামলে, সন্তান সামলে, তুমি আবার পড়িয়ে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারের পাশে এভাবে দাঁড়াতে পারতে না। প্রথমত হচ্ছে এটা। আর সেকেন্ডলি, এক্সপেকটেশন কিলস জানো তো, মানে আমরা আমরা দিনের শেষে, যদিও খুব তাত্ত্বিক কথাটা, বাট এটা সত্যি যে দিনের শেষে মানুষ কিন্তু কোন না কোথাও, সব মানুষই কোথাও না কোথাও গিয়ে একা। আর তুমি যে ভাবছো তুমি একা, তুমি হয়তো একা না, হতে পারে যে তোমার যে পার্টনার রয়েছে তিনি ভাবেন হয়তো তো এক্সপ্রেসিভ নন, এটা বলতে পারেন না হয়তো যে আমি পাশে আছি বা আমি তোমার সঙ্গে আছি। আর সন্তানের কথা বললে, সন্তান যে সন্তানকে তুমি বড় করছো, তোমার শিক্ষায় বড় করছো, এত কিছু সামলে বড় করছো, সে দেখছে তার মায়ের স্ট্রাগলটা, সে দেখছে তার মা কিভাবে ঘরের পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, পাশাপাশি অর্থ উপার্জনের জন্য নিজের পরিশ্রমের সর্বোচ্চটা দিয়ে দিচ্ছে, সেও তো আছে তোমার পাশে, তাহলে তুমি একা কোথায় হলে?
0: বাকি আমার শুধু আরেকটা ছোট জিনিস মনে হচ্ছে যে মমতা, আমার মনে হয় কোথাও একটা না সারাদিনের এই শূন্যতা, এই পরিশ্রম, এটা তোমাকে স্যাচুরেটেড করে দিচ্ছে। পরিশ্রম করতে করতে করতে করতে তোমার ব্রেন রিল্যাক্স করতে পারছে না, তোমার ব্রেন শান্ত হতে পারছে না। আমার মনে হয় যদি সম্ভব হয় একটু কয়েকটা দিন যদি পড়ানো থেকে একটু বিরতি নেওয়া যায়, বিরতি নিয়ে আমরা কি বলি জানো তো, মাঝে মাঝে আমরা, এটা সত্যি সত্যি ফ্যাক্ট এটা, যে আমরা যাদের সঙ্গে থাকি, যাদের প্রচণ্ড ভালোবাসি, তাদের ভালো রাখতে গিয়ে আমরা নিজেদের প্রতি মিনিমাম একটা নজর অনেক সময় এড়িয়ে যাই, নিজেদের দিকে দিই না।
1: একদমই তাই, মি টাইম ভীষণ ইম্পর্টেন্ট।
0: এবার তুমি যদি সারাদিনে একটা ঘন্টা শুধু একটু নিজের জন্য বার করো, ধরো যখন তোমার ছোট বাচ্চাটা ঘুমোচ্ছে এবং যখন তুমি তোমার পড়ানোটা শুরু করনি, এর ফাঁকে কোনো একটা সময় যদি এক ঘন্টা বার করে নিজে একটু সাজলে, নিজে ঘরটাকে গোছালে, একটা গাছের যত্ন করলে, নিজের পছন্দের কোনো একটা হবি পারসিউ করলে, যে কোনো একটা জিনিস যেটা শুধু তুমি কেন্দ্রিক হবে, যদি সেটা ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমার যে এই প্রত্যেক দিনের রুটিন মাফিক জীবনে তোমার নিজের জন্য একটু সময় বার করাটা তোমার রিল্যাক্স করার জন্য ভীষণ দরকার, না হলে তোমার ব্রেন রিল্যাক্স করতে পারছে না আর তুমি আরও বেশি অশান্ত হচ্ছে। তখন সাদামাটা জিনিসগুলো তোমার মনে হবে এটা আমার জন্য হচ্ছে না, এটা আমাকে টাচ করছে না, এই জিনিসটা আমাকে স্পর্শ করছে না, ইমোশনটা আমাকে স্পর্শ করছে না।
1: জানো তো দীপ্তা, মানে এটা আমার মনে হয় যে অনেক সময় না কারো যত্ন নিতে বা কারো কিছু করতে থেকেও কেউ আমাকে একটু প্রশংসা করলো বা কেউ আমাকে একটু ভালো কিছু বললো বা অ্যাটলিস্ট আমি যে কাজটা করছি তার মিনিমাম একটা অ্যাকনলেজ
0: করলো,
1: হ্যাঁ মানে তুমি করছো, তখন না তার জন্য মনে হয় যে আমি সত্যি আরো আরো একটু বেশি কাজ করে দেবো ওইটুকু। কিন্তু আমাদের বেশিরভাগের জীবনে না ওই বুস্ট করার বা ওই যে পুশ করার লোকটার ভীষণ অভাব। মানে এটা শুধু মমতা তোমার সমস্যা নয় জানো তো, মানে আজকে আমাদের সবার সমস্যা। গাধার মতো খেটে যাও, গাধার মতন পরিশ্রম করো, কিন্তু পিছন থেকে যে কেউ একটা বলবে বা ভীষণ ভালো, দৌড়াও দৌড়াও, ভীষণ ভালো কাজ হচ্ছে, খুব অভাব, হাতে গোনা মানুষ হয়তো না তাও নেই। সুতরাং তুমি একা নও এই এই এই এই পুরো সিচুয়েশনে, ভেবো না, ভাবলেই কষ্ট, তার চেয়ে বরঞ্চ যেমনভাবে জীবন এনজয় করছো করো সব।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা নিয়ে তোমার সঙ্গে বিহু আর দীপ রয়েছে, আর ঘড়িতে সময় বলছে আমাদের কিন্তু এটা শেষ ঘন্টা চুপ কথার। তার মানে হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই কথা বলার জন্য, তাই এখনও পর্যন্ত যে যে কথাগুলো বলা হয়ে ওঠেনি বা যে কথাগুলো ভাবছো যে বলা দরকার তাহলে মনটা একটু হালকা হবে, সেই কথাগুলো নিশ্চিন্তে নির্দ্বিধায় 9903653992 এই নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে ফেলো। যে মেসেজটা এখন পড়বো, লেখা রয়েছে যে, হ্যালো দীপদা আর বিহুদি, আচ্ছা মানুষ

0: মধ্যে এক্সট্রা ট্যালেন্ট, এই এক্সট্রা ট্যালেন্টে তোমরা বিশ্বাস করো? এটা বলছি তার কারণ শুনতে একটু অড লাগলেও আমি কলেজ পাশ করার পর একটা চাকরি করতে শুরু করি, সবই ভালো চলছিল। এবার দেখো, ছোটবেলা থেকে আমার লেখালেখি করতে, গল্প কবিতা লিখতে, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে ভালোবাসছিলাম, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু তারপরে এমন একটা ঢেউ আমার জীবনে আসে যে আমার জীবনে অনেকটা শেষ হয়ে যায়, পুরো শেষ বলবো না কিন্তু অনেকটা শেষ হয়ে যায়। তবে এখন আমি তার থেকে একটু বেটার, সবাই বলে আবার শুরু কর, কিন্তু কি বলবো, কাকে বলবো সেটা বলার মতন কোনো বন্ধু পাইনি। তোমাদের শুনে আজকে মনে হলো সেই কথাটা বলি। যে পাঠিয়েছে তার নাম লেখা নেই, কিন্তু আমি শুধু একটাই কথা বলবো যে যখন সেই বড় ঝাপটাটা যেটা জীবনে এসেছিল সেটাকে কাটিয়ে আবার লাইফটাকে রিস্টার্ট করার সুযোগ পেয়েছ, তাহলে আমার মনে হয় এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত নয়। এবং যেভাবেই সেই সুযোগটা তোমার জীবনে আসুক না কেন, বা যে ঝড় ঝাপটাই তুমি কাটিয়ে ওঠো না কেন, তুমি যে উঠেছো এটাই অনেক বড় কথা। আমরা সবাই সবসময় সেই সাহসটুকু পাই না। আমার মনে হয় তোমার আবার লেখালেখি যেভাবেই তুমি করো না কেন, যে মাধ্যমেই করো না কেন, আবার শুরু করা উচিত। আর কথা বলার জন্য যদি বন্ধু না থাকে, কথা শোনার মতন বন্ধু যদি না থাকে, তাহলে তো আমরা আসি প্রত্যেক শুক্র আর শনিবার, নিজের মনের কথাগুলো একটা জায়গায় নোট করে রাখবে, একটা ডায়েরিতে লিখে রাখবে, শুক্র আর শনিবার রাতে সেই ডায়েরির পাতাগুলো উল্টাবে, যা বলতে ইচ্ছা করবে। আমাদের এখানে দুজন করে থাকে আর যে, তাদের সঙ্গে তুমি কথা বলতে পারবে, তাদের তুমি মনের কথা লিখে জানাতে পারবে, তারা তাদের সাধ্য মতন করে সাহায্য করবে তোমাকে ভালো রাখার জন্য। পরের মেসেজ পাঠিয়েছে আকাশ বেহালা থেকে, লিখেছে হাই দীপদা, হাই বিহুদি। ভীষণ হাসফাস গরম, একটা হিট ওয়েভের মধ্যে পরপর কয়েকটা দিন কাটানোর পর হঠাৎ করে দুপুর থেকে অঝোরে বৃষ্টি, তার সঙ্গে ওলট পালট ঝড়। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায়, ইভেন আমাদের বেহালা তো, প্রচুর গাছ ভেঙে পড়েছে, প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেছে, বেশ কয়েকজন মারা গেছে। গরমের হাত থেকে আমরা মুক্তি পেলাম, কিন্তু পেলাম না যে সেই আশ্বাস যে গাছগুলোর শিকড় আরও শক্ত হচ্ছে না। দেখো, শহরাঞ্চলের গাছগুলো কিরম তাড়াতাড়ি ঝড় এলেই উপরে পড়ে যায়, গাছ মারা যায়, মানুষ মারা যায়। দেখো, কালের নিয়মে ঝড় বৃষ্টি তো আসবেই, মানুষের জীবনেও সুখ দুঃখ আসবে, কিন্তু কিছু কিছু প্রেম যেমন বিচ্ছেদের জন্যই হয়, তেমন বৃষ্টিও অনেকের জীবন থেকে, অনেক প্রিয় মানুষ, অনেক পোষ্যকে কেড়ে নেয়। তোমরা ভালো থেকো দীপদা, আর পান্তুয়া কেমন রয়েছে জানিও।
1: পান্তুয়া কেমন রয়েছে সেটা তুমি জানো, তারপর আমি আকাশের কথা প্রসঙ্গে একটা কথা বলবো।
0: পান্তুয়া রয়েছে পান্তুয়ার মতোই, ঠিকই রয়েছে, শুধু মুশকিল হচ্ছে যে পান্তুয়ার মানে ঘুমের সাইকেলটা এখন খুব ডিস্টার্ব হচ্ছে। ঘুমের সাইকেল ডিস্টার্ব হচ্ছে তার কারণ মানে ইলেকশন মিটে গেলেও কাজ তো শেষ হয়নি, যার ফলে কখন আমি সকালে বেরিয়ে যাচ্ছি, কখন আমি দেরি করে বেরোচ্ছি। পান্তুয়ার দরকার হচ্ছে একটা টানা 10-11 ঘন্টার ঘুম, যেটা পান্তুয়া পাচ্ছে না, তাতেও খুব বিরক্ত বোধ করে। এবং ঘুমতে ওঠার পরে যদি প্রপার ঘুম না হয়, তাহলে ব্রেকফাস্ট করে আবার হেলতে ঝুলতে গিয়ে যেখানে জায়গা পায় থপ করে শুয়ে আবার একটুখানি ঘুমিয়ে নেয়।
1: না, এই গরমে যেটা হচ্ছে যে যারা মানে বাড়িতে পেট রয়েছে, আমি যাই না পান্তুয়াকে, তবে ফুলটুসি কিছু খেতে চাইছে না, এটা আমার জীবনে একটা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে পুরো লিটারেলি আমাকে, আমি বলছি ওই দেখ নিচের কুকুরটাকে, দেখ দেখ ও কত কষ্ট পাচ্ছে, তুই উপরে বসে আছিস, তাও তার কোনো হেলদোল নেই। যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আকাশ যে এই এই যে ওর যে এই অনুধাবনটা হয়েছে, ও যে ফিল করতে পেরেছে, মানে সত্যি আজকে সবাই লিখছে, আমরাও বললাম আসার সময় যে এত সুন্দর হাওয়া, এত মনোরম হাওয়া অনেকদিন বাদে, কিন্তু যাদের গেল তাদের তো গেল, 7টা মানুষ মারা গেছেন, পশু পাখিরা অ্যাফেক্টেড, এতগুলো গাছ পড়েছে, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, সেইগুলোর কম্প্যাশন তো সবাই পায় না। আকাশ ভালো মানুষ, ওর মনে হয়েছে, এটাই আমাদের জন্য অনেক। যাই হোক, আজকে আমরা শুরু থেকে যে যে জিনিসটা নিয়ে প্রথম ঘন্টায় কথা বলছিলাম সেটা হলো যে সেটা হলো যে পরপর দুটো ঘটনা, যে দুটো ঘটনা আমাদেরকে প্রত্যেককে ভীষণভাবে অ্যাফেক্ট করেছে।

গতকাল এবং তার আগের দিন দুজন চেনা মুখকে আমরা অদ্ভুতভাবে হারিয়েছি এবং সেটা খুব একটা ভালোভাবে বা ভালোভাবে তো কাউকে হারানো যায় না, মানে অসুস্থতাজনিত কারণে নয়। তারা দুজনেই কি পথ বেছে নিয়েছে সেটা অনেয়ার আর নতুন করে বলার দরকার নেই। তাদের মধ্যে একজন হলো পরিচালক, আরেকজন ভীষণ জনপ্রিয় একজন ব্লগার, যে একদমই কম বয়সী একটি বাচ্চা, বাচ্চা মেয়েই বলবো আর কি, কতই বা বয়স হবে ওর। এবার এই দুটো ঘটনা আমাদের ভীষণভাবে পার্সোনালিও ভীষণ এফেক্ট করেছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে শুরু থেকেই আমরা বলছিলাম যে যা বলার আছে, হয়তো কিছু বলার নেই, হয়তো এমনি মানে কেমন আছো ভালো আছো সেটাও যদি বলার থাকে প্লিজ বলো, আমাদেরকে বলো, আমাদেরকে যদি বল দিতে ইচ্ছা না করে কষ্ট করে কোনো ব্যাপার না, লিখো না, নিজের প্রিয় মানুষকে বলো, কোনো বন্ধুকে বলো। এরকম কোনো মানুষ যদি জীবনে না থাকে তাহলে মেডিকেল হেল্প নাও, ভীষণভাবে নাও, কারণ বিশ্বাস করো যারা এই মেডিকেল হেল্প নেওয়াকে ভীষণ একটা ট্যাগ দিয়ে দেয়, কখনো পাগল, কখনো আরও নানান কথা বলে, তাদের কথায় কান দিও না, কারণ তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে বাঁচতে হবে, আর তুমি সেটা পারবেই।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: নীল দত্তর গানটা যখন শোনাচ্ছিলাম মন গিয়েছে মনের ঘর, তখন পল্লবী আমাদের টেক্সট করেছে জলপাইগুড়ি থেকে। ও লিখেছে, কি সুন্দর এই গানটা, গানটার প্রত্যেকটা লিরিক্স কি সুন্দর, প্রথমবার এই গানটা শুনলাম, থ্যাংক ইউ শোনানোর জন্য।
2: শুধু পল্লবী না, অ্যাকচুয়ালি এই গানটা যখন চলেছে, এই গানটা অনেক ছোটবেলা, মানে একদম তখন ছোটই আর কি, এই গানটা চরলের স্কোর কি এটা?
1: না, এটা ক্রস কানেকশন,
2: ক্রস কানেকশন এর। না, এর গানটা এলাম যে দীপটা বেঁচেছে, এলাম যে মানে বহুদিন বাদে গানটা শুনলাম, মানে আমি জাস্ট মানে এত অ্যাপ্রিশিয়েট দীপটাকে আমি করি না জেনারেলি, তো মুখ দিয়ে বেরিয়ে গেছে বাহ,
1: খারাপ, এটা খুব খারাপ ছিল, এটা
2: আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে বাহ, মানে গানটা সত্যি ভীষণ ক্লোজ আর ভীষণ ভাবে নস্টালজিক হয়ে পড়লাম আর কি।
1: কল্যাণী থেকে পারমিতা মেসেজ করেছে যে, তোমরা কেমন আছো, আজকে বৃষ্টি হয়েছে, আমার কুকুরগুলো আজকে একটু শান্তি পেয়েছে, গরমে খুব কষ্ট পাচ্ছিল ওরা, আমি এবং আমার দিদি টেবিল ফ্যান কিনেছি, ওরা আমাদের বাড়ির বাইরে সিঁড়িতে শুয়ে থাকে, আর দুজন আছে মুনি আর মোমো, এরা দুজন ঘরের ভিতরে থাকে। আমার কাছে অনেক কুকুর আছে, আমি অনেককে রাস্তা থেকে তুলে এনে আমার বাড়িতে রেখেছি, প্রায় 250-এর ওপর বিড়াল পুষেছি, করোনার সময় আমার বহু বিড়াল মারা গেছে, সেই সময়টা কিভাবে কাটিয়ে উঠেছে আমি একমাত্র জানি। করোনার সময় যখন সব দোকান হোস্টেল বন্ধ ছিল, আমরা প্রায় 20 কুকুরকে 3 করে দিনে খাওয়াতাম, এখনও যেখানেই যাই কুকুরগুলো আমাকে দেখলেই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আমরা 3 বোন 1 ভাই, আমি সব থেকে ছোট, আর আমার বাড়ির সবাই ওদের ভীষণ ভালোবাসে। এখন আমার বাড়িতে 3 বিড়াল আর 15 কুকুর রয়েছে।
2: বাহ,
1: পারমিতা মেসেজ করেছে কল্যাণী থেকে।
2: যারা কুকুর ভালোবাসে তাদেরকে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, কুকুর নয় যে কোনো প্রাণী ভালোবাসে তাদেরকে আমরাও খুব ভালোবাসি, আর কুকুর হলে তার প্রতি আমার একটু বায়াসনেস কাজ করে, কারণ আমাদের বাড়িতেও যেহেতু একটা করে ছানা রয়েছে।
1: পাতাল লোকে সম্ভবত মনে হয় ওয়েব সিরিজটার নাম পাতাল লোক, পাতাল লোক একটা লাইন ছিল,
2: ওই ওই ওই সিনটার কথা কি তুমি বলবে?
1: পাতাল লোক একটা ডায়লগ ছিল, পাতাল
2: কি কোনটা বলো,
1: যে আই লাইক

0: The man who liked the dogs. আর একটা লাইন ছিল যে মানে dog likes men আর men likes dog, একটা লাইন ছিল। মানে মধ্যে কথা এটা ছিল যে যে সমস্ত কুকুর মানে মানুষের কুকুরকে ভালো লাগে তারা গুড ম্যান হয়। এটা ম্যান বোমান দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু একটা ওয়েব সিরিজের একটা লাইন ছিল। আমার পুরো লাইনটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু মধ্যে বক্তব্য ছিল যে কুকুরের সবসময় ভালো মানুষ পছন্দ হয় আর ভালো মানুষের সবসময় কুকুর পছন্দ হয়। পরের মেসেজ মানুষ পাঠিয়েছে হাওড়া থেকে, লিখেছে যে আমি এবছর সায়েন্স নিয়ে পড়ে 85% পেইচএস পাশ করেছি। আমার একবারের এক্সামটা বেশ অন্যরকম ছিল, তার কারণ এই এক্সামের পর আমার স্পাইনের একটা ভীষণ কঠিন সার্জারি হয়েছিল। আমার স্পাইনাল কর্ডটা অনেকটা ভেঙে গিয়েছিল, 7 ঘন্টা আমাকে ওটিতে কাটাতে হয়েছে। এখনও আমার স্পাইনে 2 রড আর 15 স্ক্রু আছে, তাও আজ আমি নর্মাল লাইফ লিড করছি। আমার ছোটোবেলায় আমি যোগাতে 5 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং 1 বার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি খুশি এই কারণে যে আমি ভবিষ্যতেও আবার কম্পিটিটিভ লেভেলে যোগা করতে পারবো জেনে। এটাই শুধু বলার ছিল যে জীবনে চ্যালেঞ্জেস আসবে, উঠা পড়া থাকবে, তার সামনে ভেঙে পড়বে না।
1: কি ইন্সপায়ারিং! মানে এই মুহূর্তে যারা যারা শুনছো তাদের অনেকের হয়তো মন ভালো নেই এবং ভাবছো যে কি হবে আর বেঁচে থেকে, এরকম মাথা হয়তো কাজ করছে বা করছে না। প্লিজ এই মানুষের মেসেজটা শোনো, ছেলেটা যোগা করতো, সেখানে বললো ন্যাশনাল লেভেল পুরস্কৃত হয়েছে, তারপর কোনো কারণে ইনজুরি হয়েছে, সেখান থেকে 7 ঘন্টা ওটিতে থাকানোর পরে কাটানোর পরে ফিরে এসেছে এবং বলছে যে আমি আবার লড়বো, আমি আবার ন্যাশনাল লেভেলে খেলবো। দ্যাটস দ্য স্পিরিট। অল দ্য বেস্ট মানুষ, খুব ভালো হোক।
0: আজকে বহুদিন পর ফেরারি মন গানটা শুনলাম। একে তো বাইরের ওয়েদার, আর তার মধ্যে এই গানটা শোনানোর জন্য ধন্যবাদ। বেহালা থেকে আকাশ লিখছি। একে তো গানটা ভীষণ মিষ্টি আর এই ঠান্ডা ঠান্ডা রাতে মনটাও যেন ভালো হয়ে গেল। পরের মাসের শুভজিৎ বেলঘড়িয়া থেকে লিখেছে যে প্রিয় চুপ কথা, আজ এমন কিছু বলবো যেটা মেসেজ করব বলে প্রস্তুত ছিলাম না বলার জন্য, কিন্তু মনে হলো এটা বলি। দেখো, সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকে পলিটিক্যালি কারেক্ট হতে চাই, নিজেদের খারাপ বা প্রতিবন্ধকতাগুলো বলতে আমরা দ্বিধাবোধ করি। আমরা টু গুড সোল হতে চাই, সেখানে বিহুদি আজকে একজন আরজে হয়েও সব কিছু ভালো না বলে নিজের ব্যক্তিগত মনের খারাপ লাগাগুলো, নিজের বাবা মার কথা, পড়াশোনা, এভাবে এই সমস্ত অন এয়ারে বলার জন্য সাধুবাদ জানাচ্ছি একজন লিসনার হিসাবে। এটা বলার জন্য গাটস লাগে, হিউমিলিটি দরকার পড়ে, গ্রাউন্ডেড হওয়া ইজ আ রিয়ারিটি আজকের দুনিয়ায়। ধন্যবাদ বিহু, আজ আপনার থেকে অনেক কিছু শিখলাম। দীপ, বিহু, তোমাদের জন্য ভীষণ ভালো থেকো। শুভজিৎ গড়িয়া থেকে।
1: থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ। গড়িয়া থেকে না, বেলঘড়িয়া থেকে?
0: বেলঘড়িয়া।
1: বেলঘড়িয়া শুনলে আমার একটু ভালো লাগাটা বেশি হয় না, মেনশন করতে হয় আমাদের ঘরের লোক। থ্যাংক ইউ, না না, থ্যাংক ইউ সো মাচ শুভদেব।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আজকে আমাদের লাস্ট মেসেজ চুপ কথার পাঠিয়েছে আমাদের ভাই শিবাশিস। লিখেছে, তোমাদের শুনতে শুনতে আজ আমার টানা 2 ঘন্টা পড়া হয়ে গেল। থ্যাংকস চুপ কথা, এইভাবেই আমাদের পাশে থেকো। আমি এর আগেও এইভাবে পড়েছি, রেডিও শুনতে শুনতে আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমাকে সবাই বলে তুই পড়াশোনাও করিস, রেডিও শুনিস। আসলে তুই রেডিওই শুনিস, পড়াশোনা করিস না, কিন্তু বিশ্বাস করো, রেডিও না শুনলে আমার ঘুম পেয়ে যায়, পুরোটা পড়া হয় না। এবার তোমরাই বলো, আমি সত্যি পড়ি না? গুড নাইট আমাদের দুই দাদা এবং দিদিকে। এর চেয়ে ভালো এন্ডিং মেসেজ বোধ হয় আমাদের কাছে আর ছিল না শিবাশিসের মতন। সত্যি সত্যি রেডিও এমন একটা মাধ্যম, যে মাধ্যমটা এখন হয়তো তার যে কৌলিন্য, তার যে তুমুল জনপ্রিয়তার ফেজ, সেটা হয়তো পেরিয়ে এসেছে। কিন্তু তাও রেডিও শুনতে শুনতে সব রকম কাজ করা যায়, রেডিও শুনতে শুনতে অনেক কিছু করা যায়। মায়েরা রেডিও শুনতে শুনতে রান্নাবান্নার কাজ করতেন, তোমার মতন, শিবাশিসের মতন। আমরা যখন ছোটো ছিলাম রেডিও শুনতে শুনতে আমরাও অনেক কিছু করেছি, কখনো ম্যাথস, কখনো ড্রয়িং। এবং রেডিও ছিল সোর্স অফ নিউজ, সোর্স অফ এন্টারটেনমেন্ট, সোর্স অফ আরও অনেক কিছুর, মানে গল্প, আড্ডা, সব কিছু জমিয়ে। কালের নিয়ম মেনে হয়তো রেডিওর সেই তুমুল জনপ্রিয়তার ফেজটা এখন নেই, কিন্তু স্টিল এখনও যখন রাতের বেলায় ভীষণ যান্ত্রিক এবং ইন্টারনেট কেন্দ্রিক জিনিসগুলো আমাদের কাছে একঘেয়ে হয়ে ওঠে, তখন আমরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য রেডিও সেটটা টিউন করি। সেরকমই আমাদের অনেক বন্ধু অনেক সময় আমাদের সঙ্গে চুপ কথায় জুড়ে যায়। আমরা অনেক রকম গল্প করি, অনেক রকম কথা বলি, যে কথাগুলো সচরাচর আর যে সমস্ত

0: পাঁচটা রেডিও স্টেশন আছে, সেখানে এত রাতের বেলায় এত লাইভ, এত আনপ্লাগড, এত আনস্ক্রিপ্টেড শোজ হয় না বলে বলা হয় না, তাই ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে যারা আজকে যারা যারা আমাদের মেসেজ করলো, থ্যাংক ইউ সো মাচ।
1: একদমই তাই। আর একটা কথা, মাস শেষ হচ্ছে, একই সঙ্গে কিন্তু চুপ কথা জানি তো শেষ হওয়ার নয়। নেক্সট মান্থে আবারও দেখা হবে চুপ কথায়, বিহু থাকবে, আশা করি দীপও থাকবে। তবে আপাতত এইটুকুই এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও আর নিজের মনটার যত্ন নিও। গুড নাইট।

কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুনছিলাম সজন চলে সসুরাল ফিল্ম থেকে। এরপর কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে পরের গান সরফরোশ ফিল্ম থেকে।

107FM-এর ইনভয়েস শুনছি আপকে লিয়ে হিন্দি ছায়াছবির অনুষ্ঠানে। এই মুহূর্তে শুনব অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে পরের গান মাসুক ফিল্ম থেকে।

পরের গান ফুল আর কাঁটা ফুল থেকে, অ্যালিসা চিনা এবং উদিতা নারায়ণের কণ্ঠে। উদিত নারায়ণ এবং অ্যালিসা চিনা, ফুল আর কাঁটা।

आपके लिए हिंदी छायाचित्र गाने अनुष्ठान सुनछि 90s এর রোমান্টিক সং পরের গান রোজা ফিল্ম থেকে এসপি বালসুব্রমণিয়াম এবং চিত্রার কণ্ঠে

পরের গান সানু নিগমের কণ্ঠে মস্ত ফিল্ম থেকে শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান 107 FM।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানেই প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে শুনবেন খেয়াল রাগ রামকেলি, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

রামকেলির আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা শিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, রূপক এবং তিন তালে আধারিত।

এতক্ষণ রূপক ও তিনতালে তবলা লহরা শুনলাম। শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়

গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 30শে মে শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এটাই আমাদের নাম্বার আপনাদের সঙ্গে যোগাযোগের। আজ আপনাদের শোনাবো একটি সুন্দর গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই মে মাসের 19 তারিখে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তার লেখার মধ্যে আমরা ফিরে ফিরে পাই বিভিন্ন মানুষকে, যারা দরিদ্রতম বা দারিদ্র্যসীমার নিচে বাস করেন এমন কিছু মানুষের গল্প। এখানেও একটা খুব সুন্দর গল্প আজকে আপনাদের শোনাব, মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী। আমরা গতদিন শুনিয়েছিলাম নজরুল ইসলামের লেখা একটি গল্প শিল্পী, আজকে শোনাব ওই শিল্পীর আর এক সত্তার অন্য প্রকাশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে। তবে আজকের গান অবশ্যই নজরুলের রাখার কথা ভেবেছি, কারণ যেহেতু নজরুলের জন্মদিন আমরা পেরিয়ে এলাম সবে, প্রথমে ইন্দ্রাণী সেনের কণ্ঠে একটি গান, নজরুলের গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে শোনাবো আপনাদের গল্প, বলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শিল্পী গল্প।

সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেঁক খাচ্ছিল। হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন যেন আড়ষ্ট মতো বেতো ব্যথা ধরেছিল, তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামরানি। সুতো মেলে না, তাঁত চলে না, বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে। ঘন্টার পর ঘন্টা একটানা ধরা বাঁধা নরনচরণ তাঁত চালানোর কাজে। তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে দুদিনে। ঘুম আসে না, মনটা টনটন করে একেবারে উদাস করা কষ্টে। সব যেন ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাওয়ার পরে যেমন লাগে তেমনি ধারা কষ্ট, ঢের বেশি জোরালো আর অফুরন্ত। শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন। যা সয় তা সইবে না কেন? সকালে উঠে মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ি। বাড়ির মেয়েদের ধরবে, বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো মদন তাঁতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাশ যদি আদায় করতে পারে, বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি, তার আবার একটা হাত নুলো, শরীরটা পাকাটির মতো রোগা। মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে এসে মদনের দু বছরের ছেলেটার কোলে নিয়ে, সঙ্গে আসে মাসির চার বছরের মেয়ে। মাসির কি ক্ষমতা আছে যে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের। মাসিও চেঁচায়, মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল। তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝে গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দিয়ে উরুতে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের, মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আসে পাটা। বাঁচালেন মোকে, মুখে সুস্থে সুস্থে মদন পায়ে হাত ঘষে, খড়ি ওঠা ফাটা।

0: পায়ে হাতের কড়া তালুর ঘষার শব্দ হয় শোষেরই মতো। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটো দুপা, সেরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোড় শুনে। শুধু উদি আসেনি, প্রায় লাগাও কুঁড়েতে থেকেও কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে। ঘর থেকে সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষদের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় নেচাচ্ছে, কি হলো গো, বলি কি হলো। ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথাই যে উদির কুঁড়ে থেকেই সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদি হয়তো তারা দিয়ে পাঠিয়েছে তাকে। সাত দিন তাঁত বন্ধ মদনের, বউটা তার নমাস পোয়াতি, না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায়, উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল। কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে, চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা। সবার মতো মজুরি নিয়ে সাধারণত কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের। মদনের বউ কেঁদে উদিকে বলেছে, না এক গুয়েমি ওর কাটেনি। পাড়ায় যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্ট বদলে যায়। ইতিমধ্যে পিসি পিঁড়ি এনে বসতে দিয়েছিল ভুবনকে। বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে, দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে, সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল, রাজি হল প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে। মদন অস্বস্তি বোধ করে, মুখের খোঁচা খোঁচা গোঁপদাড়ি মুছে ফেলে হাতের চেটোতে। সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবে যেন বুড়ো ভোলাকে শুনিয়ে মদন বলে, পায়ে কি ধরেছিল হঠাৎ, সে কি যন্ত্রণা বাপ, একদম যেন মৃত্যু যন্ত্রণা, মরি আর কি। উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা, বাঁচালেন মুখে। গগনতাঁতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে, কাছেই ছিলেন তা, এলেন ভালো, তাই তো বলি মোরা। তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই। আরে তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই, তাড়াতাড়ি বলে মদন। গগনতাঁতির বউয়ের মুখকে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পেছনে অপরাধীর মতো, তার কুঁড়েও মদনের ঘরের প্রায় লাগাও, উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশের ডাল গাপালা দুজনের চালকে প্রায় ছোঁয়ে ছোঁয়ে। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি চড়া জীর্ণ। একটি তার পুরনো জীর্ণ তাঁত, গামছা আর আঠাতি কাপড় শুধু বোনা যায়, তাতে সে আর বসে না, ক্ষমতা নেই। তার বড় ছেলে রসিক তাঁত চালায়। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে, শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের। ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে, কখানা গামছা হয়েছে বৃন্দাবন? ভুবন এর কথায় বৃন্দাবন যেন চমকে ওঠে, এক পা পিছিয়ে যায়।
1: জানি না বাবু, মোর ছেলা বলতে পারে।
0: কেশবকে ভুবন বলে,
2: বোনা হলে পয়সা নিয়ে যাস।
0: পাকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন, অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায়।
1: ছেলেকে শোধবেন বাবু, ওসব জানি না কিছু আমি।
0: পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে

ভুবন বলে, তোমার গায়ের তাঁতিরা জানো মদন বড় বোকা। মদন নিজেও সাত পুরুষের তাঁতি, রাগের মাথায় সে নিজেই ব্যঙ্গ করে বলে, সে কথা বলতে বাবু, তাঁতি জাতটাই তো বোকা। ভুবন নিজের কথা বলে যায়, সুতো কিনতে পারছিস না, পাবিও না কিছু কাল, তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি, মিহিরবাবু সুতো দিচ্ছেন বুনে দে, যা পাস তাই লাভ, তা নয় সুতো না কিনতে দিলে কাপড়ই বুনব না। এ কি কথা, তোমার কথা নয় বুঝতে পারি, সস্তা কাপড় বুনবেই না তুমি, কিন্তু ওরা পোষায় না ওদের, সুতো কি সবাই কেনে না কিনতে পারে আপনি তো জানেন, বেশিরভাগ দাদন কর্জেই তাঁত চালায়, পর্দা রাখে দিবারাত্রির তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে, আপনি তাও অর্ধেক করতে চান, পারবো কেন মোরা, নইলে এদিকে যে পর্দা থাকে না বাপু, কি দরে সুতো কেনা জানো। ভুবন আফসোসের শ্বাস ফেলে, যাক সে আর কি করা যাবে, কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম, তোমরা না মানলে আর উপায় কি, বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ, তাঁত রেখে কোনো মতে টিকে থাকা, নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের, ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার, তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথাই বলে রাখছি, দেখো মিলিয়ে, তখন আফসোস করবে, আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো, নিজেরাও টিকতে। তাঁত বাধা দিয়ে বেচতে বলে মিহিরবাবুর হয়ে ভুবনই কিনবে, সেই ভরসাতেই হয়তো গ্যাঁট হয়ে বসে আছে লোকটা, কিন্তু সে পর্যন্ত কি করাবে, তার আগেই হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। গল্পের এতখানি পড়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, তাঁতিপাড়ায় এখন দীর্ঘদিন কাজ বন্ধ, কোনো এক মিহিরবাবু সে সুতো দিতে চায় তাঁতিদের, এবং তার বিনিময়ে তাঁতিদের বিনা কম শ্রমে কম পারিশ্রমিকে গামছা কাপড় বুনিয়ে নিতে চায় এই ভুবন ঘোষাল, মিহিরবাবুর লোক, কিন্তু তাঁতিরা চায় নিজেরা সুতো তুলে নিজেদের মতো করে শাড়ি তৈরি করতে। আসলে কম দামি শাড়ি গামছা এগুলো তারা কিছুতেই তৈরি করতে চায় না, তারা চায় নিজেদের কাজের গুণমান বজায় রাখতে, নিজেদের নাম যশ সেগুলোকে যাতে উপেক্ষিত না হয়। দেখা যাক গল্পটা তারপর ধীরে ধীরে কোন দিকে এগোয়। মাসি এসে ঘুরঘুর করে আশপাশে, বাউনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের, গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে, মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিঁড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না, মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয়। মদন একবারে কেঁচড়ে ওঠে, মেয়েটাকে ন্যায় না করলে কেঁদে মরছে, মরে যা, এটা হতে যখন মরবি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায়, মদনের এই মেজাজ চেনে মাসি, মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো, ছেলে পিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে, মাসিও জানে না মদনও বোঝে না, ছেলে মেয়ের কান্না মদনের কানে লাগে না, তাতে ঠকঠকি মেয়েদের বকাবকি ঝিঝির ডাকের মতো, মেজাজটা বিগড়েছে মদনের, না করুক প্রণাম সে বামুনের ছেলেকে, মদনের ওপর মাসিমার বিশ্বাস খাঁটি, রামায়ণ সে পড়তে পারে সুর করে, তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে, সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি, মদনের মার সঙ্গে কচিব

সে বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ। বিয়ের সময় জালের মতো ছিষ্টি ছাড়া শাড়ি বুনে পরতে দিয়ে তার সঙ্গে সে মস্করা করেছিল মদনের বাপ, সে কথা কোনোদিন ভুলবে না মাসি। আজ আকাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না, তবু মদন উঁচা কাপড় বুনবে না। ওর জন্য কষ্ট হয় মাসির, ওর বাপের কথা ভেবে। মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে। মদনের বাপ যদি আজ বেঁচে থাকতো, মাসি ভাবে, বেঁচে থাকলে 4.25 কোটির বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না, শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়তো ভাবতেই মনটা তার মুষড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই কামনা করে, এবার বুড়োর যাওয়াই ভালো, না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি, পেটের ভারে মদনের বউ থপথপ করে পা ফেলে হাঁটে, হাত পাতার ফুলছে কদিন থেকেই। পরনের জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিজেই বুনে দিয়েছিল তাকে বিয়ের সময়, এখনো পাড়ের বৈচিত্র্য, মিহি বুননের কোমল খাপি উচ্ছলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পরলেও রুক্ষ জটাধার চুল, চোকলা ওঠা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা হয় তাকে। মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে ভুবনের সামনে। সে কিছু না বললেই মদন খুশি হতো, কিন্তু বুড়ির কি সে কাণ্ডজ্ঞান আছে, সামনে এসেই সে শুরু করে দেয়। মদন তাঁতির এ অতি বশীকরণ বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকিরি দিয়ে তাদের বিদেয় করার কাহিনী। ওসব কাপড়ের আর চল আছে নাকি আর, দিদিমারা, ঝিরা আর চাষার ঘরের মেয়েরা ওসব শাড়ি পরে। মদন তাঁতির কাপড়, বনগার শেয়াল রাজা মদন তাঁতি বলল, ওসব কথা বলল, পা গুটিয়ে সিধে হয়ে বসে বলল মদন, বেড়েছে বাবুরা, অতি বার হয়েছে বাবুদের, মরবে মরবে এবার। দাওয়ায় উঠতে উঠতে টলে পড়ার উপক্রম করে মদনের বউ, খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায়। ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে, এক পয়সার মুরদ নেই, গাব্বো কথা। ভুবন সান্ত্বনা দিয়ে বলে, আরে মেয়েরা অমন বলে, ওদের কথায় কান দিতে নেই। তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে, তার মা বউও বলে, উদিও বলে, কিন্তু সব মেয়েরা বলে না, এই তাঁতিপাড়ার অনেক মেয়েই বলে না। মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে, মদনও তাঁত বনে, তারাও তাঁত বনে, পায়ের ধুলির যোগ্যী নয় তারা মদনের। এক আঙুল গোঁপদাড়ির মধ্যে ভাঙা দাঁতের হাসি চালি মদন শোনায় ভুবনকে, একটা এঁড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকাই যেন লাগে ভুবনের, একটু রাগ একটু হিংসার জ্বালাও যেন হয়। সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এ অঞ্চলের তাঁতি মহলে একটা কথা চলিত আছে, মদন যখন গামছা বুনবে। গোরা এই কথাটার মানে ভালো বোঝেনি, পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটা এদিককার তাঁতিরা ব্যবহার করে। সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয় আজ, কাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্যে। বড় খামখেয়ালি একগুঁয়ে লোকটা, এই রাগে এই হাসে, হাহুতাস করে, এই লম্বা চওড়া খম কথা কয় যেন রাজা মহারাজা। আসলে মেজাজটা তো আসল রাজা, আমি রাজা নই। সেই ঘটনার বা সেই কথার প্রতিফলন যেন দেখা যায় মদনের মধ্যে। আসলে মদন হচ্ছে একজন শিল্পী।

0: ওঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা ঘুঙানির আওয়াজ কানে এলো। তারপরই মদনের গলা, মদনের মাসির গলা,
1: ও মদন দেখস বউ কেমন করছে রে।
0: ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর নিতে, বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের খবর, ঘরের খবরটা না জেনে সে যেতে পারে না। তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে। উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে। ও ছুনির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে, খবর আনতে গিয়ে হয়তো সেবাই করতে লেগেছে মদনের বউয়ের। কি হয়েছে মদনের বউয়ের, কি হতে পারে, গুরুতর কিছু যদি হয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কি হয়েছে মদনের বউয়ের, কি হতে পারে? গুরুতর যদি কিছু হয়, ভুবন ঘোষাল ভাবতে থাকে। উদি ফেরে অনেকক্ষণের পর। অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন যেন করছিল, একেবারে মূর্ছা গেছে। মনে হয়েছে বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটা উঠবে। প্রসব হতে গেলে মরবে মাগিয়ে বাড়ি। একবেলা এক মুঠো ভাত খায় তো তিন বেলা উপোস, এমনি চলেছে দুমাস। গাল দিয়ে এলাম তাঁতিকে, মরণ হয় না। আখায় কাঠ খুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয়, বেটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের। বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। এখনো গেলে না যে যাব, আলিশ্যে লাগছে। ভাত খাবে মোররাতা ভাত? উদি আবদার জানায়। ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে, উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার এসেছে। সকালের পিড়িটা যেখানে পড়েছিল তাতেই চাঁকিয়ে বসে।